0: এখন তর্জমা পাঠ করছেন মুফতি মোহাম্মদ সিফাতুল্লাহ।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। তেলাওয়াতকৃত সূরা রাদের ২১ থেকে ২৩ আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা সে সম্পর্ক বজায় রাখে যা বজায় রাখতে আল্লাহ তাআলা আদেশ করেছেন এবং স্বীয় রবকে ভয় করে আর ভয় করে কঠোর হিসাবকে, যারা তাদের রবের সন্তুষ্টি লাভের জন্য সবর করে, নামাজ কায়েম করে, আমি তাদেরকে যা দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে এবং যারা ভালো দিয়ে মন্দ দূরীভূত করে, তাদের জন্য রয়েছে আখেরাতের শুভ পরিণাম, স্থায়ী জান্নাত, সেখানে তারা প্রবেশ করবে এবং তাদের পিতা মাতা, স্বামী স্ত্রী ও সন্তান সন্ততিদের মধ্যে যারা নেক কাজ করেছে তারাও, এবং প্রত্যেক দরজা দিয়ে ফেরেশতারা তাদের কাছে আসবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
0: পথ ও পাথেয়, আজকের বিষয় প্রতিবন্ধীদের প্রতি কর্তব্য, এ সম্পর্কে বলছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির।
2: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষকে সর্বশ্রেষ্ঠ সম্পদ জ্ঞান দান করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। মানুষই ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে সমতা বিধান করে থাকে। কোরআন ও হাদিসে এসেছে সাম্যের সবিস্তার আলোচনা, যার মধ্যে সব ধরনের প্রতিবন্ধীরাও সামিল। মানুষের মধ্যে কেউ কেউ জন্মগতভাবে প্রতিবন্ধী হয়, আবার কেউ কেউ নানা দুর্ঘটনা ও অসুস্থতার কারণে প্রতিবন্ধী হয়। সব ধরনের প্রতিবন্ধীর সঙ্গে উত্তম আচরণ এবং তাদের প্রতি উপকারের হাত বাড়িয়ে দেওয়ার শিক্ষাই রয়েছে পবিত্র কোরআন ও হাদিসে। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউসাউউরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আযীযুল হাকীম। তিনি মাতৃগর্ভে যেভাবে ইচ্ছা তোমাদের আকৃতি গঠন করেন, তিনি ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি প্রবল পরাক্রমশালী প্রজ্ঞাময়। সূরা আলে ইমরান আয়াত ৬। প্রতিবন্ধীদের কথা এলেই সূরা আবাসার সেই ঐতিহাসিক প্রেক্ষাপট আমাদের স্মরণ করিয়ে দেয়, যা প্রতিবন্ধীদের সঙ্গে উত্তম আচরণ করতে একনিষ্ঠ করে তোলে, যেমনটি তাফসীরে কবীরে এসেছে। অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বনি আমের ইবনে লুইয়ের গোত্রভুক্ত ছিলেন, একবার তিনি হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এমন এক সময় হাজির হন যখন তিনি মক্কার নেতৃস্থানীয় ব্যক্তি উতবা ইবনে রবিয়া, আবু জেহেল, আব্বাস ইবনে আবুল মুত্তালিব, উবাই বিন খালফ এবং উমাইয়া ইবনে খালফের সঙ্গে আলোচনায় রত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইসলাম গ্রহণের জন্য আহ্বান করছিলেন এবং তিনি আশা করছিলেন যে তারা মুসলমান হয়ে যাবে। ঠিক এমন সময় অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার এই কথা বলছিলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে যা শিখিয়েছেন তা

0: আপনি আমাকে শিখিয়ে দিন। যেহেতু তিনি অন্ধ, দেখতে পাচ্ছিলেন না যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার সঙ্গে কথা বলছিলেন। আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুমের কথার কারণে আলোচনায় ব্যাঘাত ঘটছিল, এ কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকে একটু বিরক্তির ভাব ফুটে ওঠে, যা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আবাসাতে তুলে ধরেন, যা আবাসা ওয়া তাওয়াল্লা আং জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কুরু ফাতানফাউহু যিকরা আম্মা মান ইস্তাগনা ফাআনতা লাহু তাসাদদা ওয়া মা আলাইকা আল্লা ইয়াযাক্কা ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ ওয়া হুয়া ইয়াখশা ফাআনতা আনহু তালাহা কাল্লা ইন্নাহা তাযকিরা। তিনি প্রকুঞ্চিত করলেন এবং মুখ ঘুরিয়ে নিলেন, কারণ তার কাছে এক অন্ধ আগমন করল। আপনি কি জানেন সে হয়তো পরিশুদ্ধ হতো অথবা উপদেশ গ্রহণ করত এবং উপদেশ তার উপকারে আসত, বরং যে ব্যাপারোয়া আপনি তার চিন্তায় মশগুল, সে শুদ্ধ না হলে আপনার কোনো দোষ নেই যে আপনার কাজে দৌড়ে এলো, আপনি তাকে অবজ্ঞা করলেন, কখনো এরূপ করবেন না, এটা উপদেশ বাণী। কোরআনুল কারিমের এই দিক নির্দেশনার পর প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবন্ধীদের বিষয়ে সতর্কতা অবলম্বন করেন এবং তাদের প্রতি ভালোবাসা বাড়িয়ে তাদের প্রতি বিশেষ গুরুত্ব দিতে থাকেন। প্রতিবন্ধীদের প্রতি ভালোবাসা দেখানো এবং সাহায্য সহযোগিতা করা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের সব শ্রেণীর মানুষকে সমান চোখে দেখতেন, যার প্রমাণ বহন করে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বাক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও মসজিদে নববীর প্রথম মুয়াজ্জিন হওয়ার মর্যাদা লাভ করেছিলেন। হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে দেখতেন, তখন তাকে বিশেষ মর্যাদা দিতেন এবং বলতেন, স্বাগতম সেই ব্যক্তির জন্য যার ব্যাপারে আল্লাহ তাআলা আমাকে সতর্ক করেছেন। প্রতিবন্ধীদের প্রতি আমাদের অনেক করণীয় আছে। রাষ্ট্রের সবারই প্রতিবন্ধীদের অধিকারের প্রতি বিশেষ নজর দেওয়া অন্যতম দায়িত্ব কর্তব্য, কেননা প্রতিবন্ধী নারী শিশু ও বয়বৃদ্ধদের বৈষম্য ও দুঃখ কষ্টের কোনো সীমা থাকে না। তাই ইসলাম দুর্বল অসহায় ও প্রতিবন্ধীদের অধিকারের ব্যাপারে ভূমিকা রেখেছে। প্রতিবন্ধীদের শিক্ষা, চিকিৎসা, প্রশিক্ষণ, পুনর্বাসন, বিনোদন তথা কর্মসংস্থান পাওয়ার পূর্ণ অধিকার তাদের আছে। প্রতিবন্ধীদেরকে আত্মনির্ভরশীল হতে, দক্ষ কর্মীরূপে গড়ে তুলতে সমাজের সর্বস্তরের লোকদের ইমানই দায়িত্ব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু ফি আউনিল আব্দি মা কানাল আব্দু ফি আউনি আখি, বান্দা যতক্ষণ তার ভাইকে সাহায্য করে আল্লাহ তাআলা ততক্ষণ বান্দাকে সাহায্য করেন, মুসলিম শরীফ। তিনি আরো বলেছেন, তোমরা ক্ষুধার্তকে খাদ্য দাও, অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নাও এবং বন্দীকে মুক্ত করে দাও, বুখারী শরীফ। সুতরাং মুমিন মুসলমান সহ সমাজের সর্বস্তরের মানুষের উচিত প্রত্যেকে স্বস্ব অবস্থানে থেকে প্রতিবন্ধীদের প্রতি সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, প্রতিবন্ধীদের প্রতি দয়া ও মমতা প্রদর্শন করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রতিবন্ধীদের প্রতি দায়িত্ব কর্তব্য পালনে সশিষ্ট হওয়ার তৌফিকে দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল প্রতিবন্ধীদের প্রতি কর্তব্য। এই সম্পর্কে বললেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম। এখন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হচ্ছে।

0: রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হল।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র গীতা থেকে পাঠ করছেন দুলাল চক্রবর্তী।
2: সুপ্রভাতং মঙ্গলাচরণং অতধ্যয়নং ওং পার্থায়া প্রতিবোধিতাং ভগবত নারায়ণেন স্বয়ং ব্যাসন কৃতিতাং পুরাণ মুনিনাং মধ্যে মহাভারতম অদ্বৈতমৃতিবর্ষিণী ভগবতী অষ্টাদশাধায়িনী অম্বতামুনসন্দধামি ভগবদ গীতে ভবদ্দেশিনী। হে মাতা, আপনি পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তার সখা ভক্ত কুন্তিপুত্র অর্জুনের কাছে যে অমৃতময় বাণী যা তিনি বলেছেন তাই আপনি প্রাচীন মুনি ব্যাসদেব এ গ্রন্থখানি লিপিবদ্ধ করেছেন। কুরুক্ষেত্র যুদ্ধের পূর্বে শ্রীকৃষ্ণ কর্তৃক অর্জুনের কাছে যা গীত হয়েছিল তাই শ্রীমৎ ভগবদ গীতা। এই গীতা অদ্বৈত স্বরূপ, অমৃত বর্ষণকারী এবং তা শ্রবণ করলে জন্ম মৃত্যুর কষ্ট ভোগ করতে হয় না। শ্রীমৎ ভগবদ গীতা নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যুগ পত্র পুষ্পং ফলং তুয়ং যোমে ভক্ত প্রযোজ্যতি তৎঅহমং ভক্তপরীতং অশ্নামি প্রযদাত্মনম। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, যারা আমাকে নিবেদিত চিত্তে পূজা করে তাদের পূজা আমি গ্রহণ করি। আমার যে ভক্ত শুদ্ধ চিত্তে পত্র পুষ্প জল দিয়ে ভক্তিবরে পূজা করে আমি তাদের উপহার গ্রহণ করি। আমার পূজা অতি সহজেই করা যায়, এতে বহু উপকরণ এবং বহু ব্যয়ের প্রয়োজন নাই। ভক্তি সহকারে আমার ভক্ত আমাকে যা কিছু দান করে আমি প্রসন্ন চিত্তে তা গ্রহণ করি। আমি দ্রব্যের কাঙ্গাল নহি, আমি ভক্তির কাঙ্গাল। অতি দুরাচারী ভক্ত যদি আমার ভজনা করে সহজে সে ধার্মিক হয়ে যায় এবং এই জগতে পরম শান্তি লাভ করে। ভক্তির পরশমণি ছোঁয়ায় তার জীবন স্বর্ণ হয়ে যায়। হে অর্জুন, তুমি যা কিছু করো, যা কিছু ভোজন করো, যা কিছু হুম করো, সব কিছু আমাতে অর্পণ করো। শ্রীগীতা বলে, কায়মনোবাক্যে ইন্দ্রিয় বুদ্ধি আত্মা দ্বারা স্বভাববশতেও যে কর্ম করা হয় তা সবকিছু শ্রীগোবিন্দে সমর্পণ করবে। হে অর্জুন, অতএব তুমি আমার প্রতি ভক্তিমান হও, মন আমাতে সমর্পণ করো, আমাতে যুগযুক্ত হলে তুমি আমাকেই লাভ করবে। শ্রী ভগবান কৃষ্ণ তারই প্রিয় অর্জুনকে গোপনীয় জ্ঞানের কথা বললেন। এই জ্ঞান জানলে সংসার বন্ধন হয় না। ভক্তিপথের শ্রেষ্ঠ লক্ষণ হল উদারতা ও সার্বজনীনতা। ভক্তি মার্গের বা ভক্তিপথের প্রথম সোপান হল দাস্যভাব। দাস্যভাব কি? তুমি প্রভু, আমি দাস, তুমি যন্ত্রী, আমি যন্ত্র, তুমি কর্তা, আমি নিমিত্ত মাত্র। এই ভাব গ্রহণ করে কর্ম করতে পারলে সমস্ত কর্মই ঈশ্বর অর্পিত হয়। আমি কর্ম করি, ভোজন করি, তুমি করাও তাই আমি করি। জানামি ধর্মং নচমে প্রবৃত্তি, জানামি অধর্মং নচমে নিবৃত্তি, তয়া ঋষিকেশ হৃদি স্থিতেন যথা নিযুক্ত হস্মি তথা করমি। সুতরাং আমি তোমার, তুমি আমার, সব অবস্থায় আমি তোমার। এই দাস্যভাবটি সবসময় বিদ্যমান থাকলে ভক্তিমার্গের উচ্চতর পথটি খুলে যায়। তখন জীবনে কোনো অহংকার থাকবে না, কোনো কুপ্রবৃত্তি থাকবে না, কোনো অন্যায় করার ইচ্ছা জাগবে না। তখন মনের ভেতর থেকে একটি সুর ভক্তের হৃদয়ে ধ্বনিত হবে। ভক্ত বলবেন, হে গোবিন্দ, হে জনার্দন, তুমি আমার, তুমি ছাড়া আমার পরম বান্ধব এই সংসারে আর কেউ নেই। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।
1: এতক্ষণ পবিত্র গীতা থেকে পাঠ করলেন দুলাল চক্রবর্তী।
3: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ সন্ধে ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া এবং বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। রাজশাহী, পাবনা, নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম, চুয়াডাঙ্গা এবং ফেনী জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:16 এবং সূর্য অস্ত যাবে 6:50। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হল।
4: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়ামে 693 kHz, FM 90 MHz, FM 106 ও FM 102 MHz।

0: জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কয়ের। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক আলোচনা অনুষ্ঠান জনতার জিয়া সকাল 7:30। সকাল 10:00 ঢাকায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে আয়োজিত একটি বিশেষ স্মরণ সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারিক রহমান। সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান যুক্তিতে গড়ি বাংলাদেশ সকাল 9:05। আন্তর্জাতিক সমবায় দিবস 2026 উপলক্ষে কথিকা শুনবেন সকাল 10:15। ধারাবাহিক নাটক দিগন্তে সূর্য হাসে শুনবেন সকাল 10:35। রচনা ও প্রযোজনা মোহাম্মদ জুবাইদুল ইসলাম। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। বেলা 2:20 নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ।
1: সাহিত্য বিষয়ক অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গে বেলা 3:35। পবিত্র কোরআন শিক্ষার আসর শুনবেন বিকেল 4:05। সুর তরঙ্গ অনুষ্ঠানটি শুনতে পাবেন বিকেল 4:25। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ তামামা বিকেল 5:10। সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। সমীপিষী অনুষ্ঠানটি শুনবেন রাত 9:05। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান আবহমান বাংলা শুনবেন রাত 10:00 এবং শ্রোতাদের অনুরোধের পল্লী গানের অনুষ্ঠান পরাণের গান শুনতে পাবেন রাত 10:20।
2: সবশেষে এফএম এর অনুষ্ঠান। এফএম 92 মেগাহার্জে সন্ধ্যে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 106 মেগাহার্জে সকাল 6:00-12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। এফএম 90 মেগাহার্জে সকাল 7:00-9:00 পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। প্রিয় শ্রোতা, জানিয়ে দিলাম আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।

এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি ভোরের গান শোনার। আমাদের আজকের শিল্পী সৈয়দ আব্দুল হাদি। গানের কথা সাজিয়েছেন আল কামাল আব্দুল ওহাব, সুর করেছেন শিল্পী নিজেই।

0: আনোর ছোঁয়ায় এবার খোলো গো। সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে ভোরের গানটি শুনলেন। নৈতিক গুণ হল মানুষের চরিত্রের সেই ইতিবাচক বৈশিষ্ট্য বা আচরণ যা ভালো মন্দির পার্থক্য বোঝায় এবং সৎ ও ন্যায়পরায়ণ হতে উদ্বুদ্ধ করে।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। পরিবেশনায় এখন রয়েছে নজরুল সঙ্গীত, শিল্পী ফেরদৌস আরা। শিল্পী প্রথমে গেয়েছেন খেলিছো এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে।

0: নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন ফেরদৌস আরা।
1: বাংলাদেশ বেতার ঢাকা পরিবেশনায় এবার রয়েছে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মহিউজ্জামান চৌধুরী।

0: স্টুডিও রেকর্ডে দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন মহিউজ্জামান চৌধুরী।
1: এই অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমাদের আয়োজন শুনছেন, একরাশ প্রীতিময় শুভেচ্ছা সবার জন্য। শুরু করছি আজকের কৃষি সমাচার। কৃষিজীবী ভাই ও বোনেরা, পরিবেশ আমাদের জীবনের অপরিহার্য অংশ, যা সুস্থ জীবনযাপন, প্রাণ বৈচিত্র্য এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু আজ বনভূমি ধ্বংস, বায়ু ও পানি দূষণ, প্লাস্টিক ব্যবহার ও জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশ মারাত্মক হুমকির মুখে। তাই পরিবেশ রক্ষায় আমাদের গাছ লাগানো, দূষণ রোধ ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সক্রিয় ভূমিকা রাখা খুবই গুরুত্বপূর্ণ। এ পর্যায়ে আমার বাংলা পর্বে বসত বাড়িতে নিরাপদ সবজি ও ফল বাগান স্থাপনের মডেল, এ বিষয়ে শুনবেন একটি সাক্ষাৎকার।
1: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাদের সাথে রয়েছে আমি জান্নাতুল ফেরদৌস তমা। আজ আমাদের অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন কৃষিবিদ মোহাম্মদ মতিউর রহমান, কৃষি অর্থনীতিবিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। স্বাগত আপনাকে।
2: ধন্যবাদ আপনাকে।
1: আজ আপনার সাথে আমাদের কথা হবে বসত বাড়িতে নিরাপদ সবজি ও ফল বাগান স্থাপনের মডেল, এই বিষয়টি সম্পর্কে। শুরুতেই সবজি এবং ফলের গুরুত্ব আমরা জানি, যদিও আপনার কাছ থেকে একটু শুনবো।
2: দেহকে যদি সুস্থ রাখতে হয়, সবল রাখতে হয় বা কর্মক্ষম রাখতে হয়, তাহলে কিন্তু নিরাপদ এবং পুষ্টি সমৃদ্ধ এই সমস্ত খাবার আমাদের খুবই দরকার, যার মধ্যে সবজি আর ফল কিন্তু অন্যতম। সবজি একটি লাভজনক এবং পুষ্টিকর ফসল। সবজিতে মানবদেহের জন্য যা যা প্রয়োজন তার প্রায় সবগুলোই আছে, ভিটামিন আছে, খনিজ লবণ, অ্যান্টি অক্সিডেন্ট। আর শাকসবজি আমাদের দেহের যে রোগ প্রতিরোধ ক্ষমতা এটা কিন্তু বাড়ায়। আর আমরা জানি সবাই যে ফলের দেশ আমাদের বাংলাদেশ, জাতীয় অর্থনীতিতে মোট ফসল ভিত্তিক যে আয় তার প্রায় শতকরা 10% আসে ফলের থেকে। কেবল খাদ্য পুষ্টির ক্ষেত্রে কিন্তু নয়, অর্থনীতি, চিকিৎসা, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানাদি সহ এমন কোন ক্ষেত্রে কিন্তু আমরা খুঁজে পাবো না যেখানে ফলের কোনো অবদান নেই।
1: সেক্ষেত্রে বসত বাড়িতে সবজি ও ফলের সম্ভাবনাটা আসলে কেমন বা কিরকম?
2: বাংলাদেশের মোট যে আবাদী জমি রয়েছে তার প্রায় 5/5 সমপরিমাণ জমি নিয়ে আমাদের বসত বাড়ি। প্রায় সব বসত বাড়ির আঙিনায় কিন্তু আমরা খোলামেলা বেশ কিছু খালি জায়গা পড়ে থাকতে দেখি। এসব বসত ভিটার বন্যার পানি কিন্তু প্রবেশ করে না, আবার বর্ষায় পানিও জমে থাকে না। তাই অনায়াসে এইসব বাড়ির আঙিনা, পুকুর পাড়, বাড়ির আশপাশ, স্যাঁতসেঁতে, ছায়াযুক্ত, অব্যবহৃত এবং অনাবাদী যে সমস্ত জায়গা, তাতে সারা বছর আমরা শাকসবজি চাষ করতে পারি, ফলও চাষ করতে পারি। এতে পারিবারিক পুষ্টির চাহিদা মিটবে, পাশাপাশি বাড়তি আয়েরও একটা ব্যবস্থা করা যাবে।
1: একটু জানবো যে বসত বাড়িতে বৈজ্ঞানিক পদ্ধতিতে কিভাবে সবজি উৎপাদন করা যায়।
2: বেশ কয়েকটি মডেল সবজি উৎপাদনের জন্য রয়েছে, যেমন তার মধ্যে আছে কালিকাপুর মডেল। এই মডেলের সবজি বিন্যাস অনুসরণ করে চাষাবাদের মাধ্যমে 4 সদস্য বিশিষ্ট একটি পরিবারের সারা বছরের যে উৎপাদন তার মাধ্যমে সম্ভব। এজন্য বসত বাড়ির রোদ যুক্ত উঁচু স্থানে লম্বা এবং চওড়ায় 6 মিটার জমি নির্বাচন করে জমিতে 5 খণ্ডে বেড করতে হবে, যেখানে প্রতিটি বেডের প্রস্থ হবে 80 সেন্টিমিটার এবং 2 বেডের মাঝখানে 25 সেন্টিমিটার একটা নালা থাকবে। এই সবজি বিন্যাসে প্রথম খণ্ডে থাকবে মূলা, টমেটো, লাল শাক, পুঁই শাক। দ্বিতীয় খণ্ডে লাল শাক ও বেগুন, ঢেঁড়স। তৃতীয় খণ্ডে থাকবে পালং শাক, রসুন, লাল শাক, ডাটা শাক, লাল শাক। আর চতুর্থ খণ্ডে থাকবে পাটি শাক, পেঁয়াজ, গাজর, কলমি শাক, লাল শাক। আর পঞ্চমে থাকবে বাঁধাকপি, করলা, লাল শাক, এভাবে একটা সমন্বয় থাকবে। এছাড়াও বাড়ির সীমানায় কাঁচকলা, সজিনা, বকফুল, পেঁপে এবং সীমানার বেড়ায় লতা জাতীয় সবজি যেমন ধুন্দল, ঝিঙা ইত্যাদি কিন্তু আমরা চাষ করতে পারি। খোলা জায়গায় সব ধরনের সবজি চাষ করা যায়। তার মধ্যে রয়েছে বাঁধাকপি, লাল শাক, গেমাকলমি, পুঁই শাক, পালং শাক, বাটি শাক, ডাঁটা শাক। স্থায়ী মাচায় একবর্ষজীবী সবজি যেমন মিষ্টি কুমড়া, শিম, বরবটি, চাল কুমড়া, পুঁই শাক, ধুন্দল, ঝিঙা, শশা, লাউ, চিচিঙ্গা, লতা জাতীয় যে সবজি এগুলো আমরা চাষ করতে পারি। মাচার নিচে বা আংশিক ছায়াযুক্ত জায়গায় কচু, মানকচু, ওলকচু আর স্যাঁতসেঁতে যে জায়গা থাকবে সেখানে আমরা পানি কচু চাষ করতে পারি। কলপার বা টিউবওয়েলের পাড়ে পানির ড্রেনেও লতি কচু, মুখী কচু, মানকচু, দুধ কচু এগুলো কিন্তু আমরা চাষ করতে পারি। বসত বাড়ির গাছে লতা জাতীয় সবজি হিসেবে লাউ, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, ঝিঙা, ধুন্দল, শিম, গাছ আলু, চিচিঙ্গা এগুলো আমরা চাষ করতে পারি। ঘরের চালে এবং ছাদে চাল কুমড়া, লাউ, মিষ্টি কুমড়া, শিম, চাল কুমড়া, পুঁই শাক ইত্যাদি জাতীয় লতা জাতীয় যে সবজি সেগুলো আমরা চাষ করতে পারি। আরেকটা থাকছে যে পুকুর পাড়, সে পুকুর পাড়ে লাউ, করলা, ঝিঙা সাথে মিষ্টি কুমড়া বা অন্যান্য লতা জাতীয় সবজি এবং পাকা ঘরের যে ছাদ সেখানে টবে এই ধরনের সবজি আমরা চাষ করতে পারি।
1: অনেক ধন্যবাদ আপনাকে। আশা করছি আমাদের যারা শ্রোতা এতক্ষণ শুনছিলেন অনেক উপকৃত হবেন এবং এভাবে করে সবজি চাষে নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারবেন।
0: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, এ পর্যায়ে আপনাদের শোনাবো একটি কৃষি বিষয়ক গান। শিল্পী আবু বকর সিদ্দিক, গানের রচয়িতা মোহাম্মদ এনামুল ইসলাম, সুর করেছেন এস

0: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, এই সময়টা বৃক্ষরোপণের উপযুক্ত সময়। আসুন আমরা বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে সবুজে ঘেরা এই দেশটিকে আরো সবুজময় করে গড়ে তুলি। এমনই শুভ আহ্বানে আজকের মতো বিদায় নিচ্ছি।
1: এতক্ষণ কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার শুনলেন। অনুষ্ঠানটির গ্রন্থনা এবং উপস্থাপনা তানিয়া সুলতানা, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠানটির তত্ত্বাবধানে খালেদা পারভিন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়।
2: দেশকে ভালোবাসুন, দেশের সেবায় আত্মনিয়োগ করুন। দেশ আপনাকে কি দিয়েছে সেটা বড় বিষয় নয়, আপনি দেশের জন্য যা করবেন সেটাই হবে আপনার জন্য গৌরবের। দেশকে ভালোবাসুন, দেশীয় পণ্য ব্যবহার করুন। দেশীয় পণ্য ব্যবহার করে দেশের অর্থনীতিকে মজবুত করুন। আমাদের এই দেশ কৃষিপ্রধান দেশ, কৃষি বাঁচলে দেশ বাঁচবে। আসুন আমরা সকলে কৃষির উন্নয়নের জন্য কাজ করি। কৃষির আধুনিকায়নের জন্য সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদেরও এগিয়ে আসতে হবে। আসুন আমরা সকলে মিলে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি।

0: আসসালামু আলাইকুম। সকাল ৭টা, আজ শনিবার, বিশে আষাঢ়, ১৮ই মহরম, চৌঠা জুলাই। বাংলাদেশ বেতার খবর পড়ছি শিরিন শিলা। শুরুতে এই শিরোনাম। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণসভা আজ রাজধানীতে। প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষি ও বাজার ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করবে সরকার, জানালেন বাণিজ্যমন্ত্রী। রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের দায়িত্বশীলতার উপর, মন্তব্য তথ্য সম্প্রচার মন্ত্রীর। জ্বালানি তেলের দাম ধাপে ধাপে কমাবে সরকার, জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। শক্তিশালী হচ্ছে এলনিনো, বিশ্বের অনেক অঞ্চলে আগামী কয়েক মাসে তীব্র তাপদাহ, খরা, অনাবৃষ্টির সতর্কতা জাতিসংঘের। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলে কেপ ভার্দেকে হারিয়ে আর্জেন্টিনা এবং অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে মিশর শেষ ষোলোতে। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। ২৪শে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণসভা আজ রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে গতকাল এই তথ্য জানানো হয়। ৩৬ জুলাইয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করেছে জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি ও আমরা জুলাই যোদ্ধা। বাংলাদেশ বেতার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নয় দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। আগামী ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র TSC মিলনায়তনে আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হবে এই কর্মসূচি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা চর্চার আহ্বান জানিয়ে বলেছেন, মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়। গতকাল ঠাকুরগাঁও প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, সাংবাদিকরা নির্ভয়ে সত্য তুলে ধরবেন। যে ভালো কাজ করবে তাকে স্বীকৃতি দিতে হবে, আর যে অন্যায় করবে তাকে সমালোচনা মুখোমুখি করতে হবে। তিনি বলেন, সাদাকে সাদা এবং কালোকে কালো বলার সাহসী সাংবাদিকতার মূল শক্তি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনীতিবিদদের ভুল

0: করে স্বাধীন, দায়িত্বশীল ও শক্তিশালী গণমাধ্যমের ওপর। তাই সংবাদ মাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা জরুরি। এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল সকালে ঠাকুরগাঁও সদর উপজেলায় স্থানীয় উদ্ভাবক সুলেমান আলীর উদ্ভাবিত সুলেমান সোলার ইরিগেশন পাম্প উদ্বোধন করেন। এ সময় তিনি দেশের তরুণ প্রজন্মকে তাদের উৎসাহ শুধু ক্রীড়া দলকে সমর্থন করার মধ্যে সীমাবদ্ধ না রেখে উদ্ভাবন, গবেষণা ও প্রযুক্তিতে তাদের শক্তি কাজে লাগানোর আহ্বান জানান। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, কৃষি ও বাজার ব্যবস্থাপনাকে আরও তথ্য নির্ভর ও কার্যকর করতে সরকার এআই ভিত্তিক বাজার পর্যবেক্ষণ ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে। তিনি গতকাল সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, এই ব্যবস্থার মাধ্যমে উৎপাদন, আবহাওয়া, আন্তর্জাতিক বাজার, আমদানির প্রয়োজনীয়তা ও সরবরাহ পরিস্থিতি বিশ্লেষণ করে আগাম সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম যত বেশি দায়িত্বশীল ও নির্ভুলভাবে কাজ করবে, রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণ তত বেশি সঠিক ধারণা পাবে এবং সেই অনুযায়ী মতামত ও সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। তিনি গতকাল রাজধানীর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ল রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভা ও রজত জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। তথ্য বিকৃত হলে সমাজে বিভ্রান্তি, সংঘাত ও নৈরাজ্য সৃষ্টি হয় উল্লেখ করে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন,
1: রাষ্ট্র এবং সমাজের আয়না হিসাবে গণমাধ্যমকে নিখুঁত না করলে রাষ্ট্র এবং সমাজ সম্পর্কে ভুল প্রতিবিম্ব কিন্তু হাজির হবে এবং সংগত কারণে সমাজে নৈরাজ্য তৈরি হয়, সত্য এক জায়গাতে বাস করে এবং বিকৃত তথ্যের উপরে ভর করে কিন্তু নানান রকম সংঘাত সংঘর্ষের মধ্যে কিন্তু সমাজ জড়িয়ে পড়ে। যে সমাজের দ্রুত গতির রূপান্তরের এই জটিল প্রক্রিয়ার সঙ্গে তাল মিলিয়ে যত দ্রুত আইনের রূপান্তর হওয়া দরকার।
0: পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আইনি বলেছেন, কেউ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি গতকাল লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলায় আয়োজিত এক সভায় একথা বলেন। মন্ত্রী বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। তিনি বলেন, মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে সে লক্ষ্যে সরকার কাজ করছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সরকার তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম কমানোয় জ্বালানির দাম ধাপে ধাপে কমবে। গতকাল যশোর সার্কিট হাউসে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, দেশের 98% এলপিজি গ্যাস আমদানি করতে হয় যা সম্পূর্ণরূপে বেসরকারি খাতের উপর নির্ভরশীল। ভুয়া বিদ্যুৎ বিল ও লোড শেডিং প্রসঙ্গে তিনি বলেন, বিদ্যুৎ বিভাগ প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ কেন্দ্র স্থাপন করেছে। তিনি আরও বলেন, চলমান তীব্র গরমে বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। 13 বছর ধরে চলা আইনি জটিলতার অবসান হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয়করণ হওয়া শিক্ষক ও সরাসরি নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জ্যেষ্ঠতা নিয়ে বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এই রায়ের মধ্য দিয়ে খুলে গেছে দীর্ঘদিন ধরে আটকে থাকা হাজার হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতির পথ। একই সঙ্গে তৈরি হয়েছে বিপুল সংখ্যক সহকারী শিক্ষক নিয়োগের সুযোগও। সরকার বলছে, এতে প্রাথমিক শিক্ষায় নেতৃত্বের সংকট কমবে, বাড়বে শিক্ষায় গতি ও শৃঙ্খলা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: 2013 সালে সারা দেশের প্রায় 26,000 বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ করা হয়। তখন বিধিমালায় বলা হয়, জাতীয়করণ হওয়া শিক্ষকদের জ্যেষ্ঠতা হবে সরাসরি নিয়োগপ্রাপ্ত সরকারি শিক্ষকদের পরে। এই বিধানকে বৈষম্যমূলক দাবি করে জাতীয়করণ হওয়া একদল শিক্ষক আদালতের দ্বারস্থ হন। পরে হাইকোর্ট ওই বিধান বাতিল করে রায় দেন। ফলে জ্যেষ্ঠতার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়ে, আর সেই অনিশ্চয়তার কারণেই বছরের পর বছর প্রধান শিক্ষক পদে পদোন্নতি কার্যত বন্ধ হয়ে যায়। রাষ্ট্রপক্ষ হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে আপিল করলে বৃহস্পতিবার চূড়ান্ত রায় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে 2013 সালের বিধিমালায় বহাল রেখেছেন। অর্থাৎ জ্যেষ্ঠতার তালিকায় সরাসরি নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা থাকবেন আগে, আর জাতীয়করণ হওয়া শিক্ষকদের অবস্থান হবে তাদের পর।

0: এই রায়ের পর প্রধান শিক্ষক নিয়োগে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল।
1: দীর্ঘদিন পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 32,000 প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে আইনি জটিলতা ছিল, রায়ের মাধ্যমে সেই জটিলতা দূরীভূত হলো এবং সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে রায়টি একটি ইতিবাচক প্রভাব ফেলবে, শিক্ষকদের দায়িত্ব পালনের ক্ষেত্রে এবং পাঠদানের ক্ষেত্রে একটা শৃঙ্খলা ফিরে আসবে।
0: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন বর্তমানে 36,235 প্রধান শিক্ষক পদ শূন্য। আদালতের রায়ের ফলে এসব পদে এখন পদোন্নতি দেওয়া সম্ভব হবে।
2: আমরা আমাদের শিক্ষক নিয়োগের অধিকার ফেরত পেয়েছি, এই যে আমরা পেলাম পাওয়ার কারণে আমরা 36,235 শিক্ষককে প্রধান শিক্ষক অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবো এবং সেই সাথে ইমিডিয়েটলি আমরা 38,443 জন এসিস্ট্যান্ট টিচার নিয়োগ দিতে পারবো। এটি হচ্ছে এই শিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক বিভাগের জন্য সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ সুখবর এবং সারা দেশবাসীর জন্য এটি একটি সুখবর আমরা পেয়েছি।
0: এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষকরাও। সরকারের প্রত্যাশা, আদালতের এই রায় শুধু একটি আইনি বিরোধেরই অবসান ঘটায়নি, বরং দীর্ঘদিনের শিক্ষক সংকট কাটিয়ে দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় নতুন গতি আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
3: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
4: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছে মোহাম্মদ আব্দুল্লাহ। রাজধানীর প্রতিদিনের হাজার হাজার টন বর্জ্যের শেষ ঠিকানা আমিনবাজার ল্যান্ডফিল। এতদিন যা ছিল পরিবেশের জন্য বড় চ্যালেঞ্জ, এবার সেই বর্জ্যই রূপ নেবে বিদ্যুতে। আধুনিক প্রযুক্তি নির্ভর ওয়েস্ট টু এনার্জি প্ল্যান্টের মাধ্যমে একদিকে কমবে বর্জ্যের চাপ ও পরিবেশ দূষণ, অন্যদিকে যুক্ত হবে নবায়নযোগ্য জ্বালানির নতুন একটি উৎস। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
6: বছরের পর বছর ধরে রাজধানীর হাজার হাজার টন বর্জ্যের শেষ ঠিকানা আমিনবাজার ল্যান্ডফিল, সেই বর্জ্যকে এবার সম্পদের রূপ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক ও পরিবেশ বান্ধব করতে এখানে নির্মাণ করা হচ্ছে দেশের অন্যতম বড় ওয়েস্ট টু এনার্জি প্ল্যান্ট। চুক্তি অনুযায়ী প্রতিদিন প্রায় 3,000 টন কঠিন বর্জ্য ব্যবহার করে সর্বোচ্চ 42.5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। এতে একদিকে কমবে ল্যান্ডফিলে বর্জ্যের চাপ, অন্যদিকে জাতীয় গ্রিডে যুক্ত হবে নবায়নযোগ্য জ্বালানি। তবে পরিবেশ ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের ছাড়পত্র সংক্রান্ত জটিলতায় দীর্ঘদিন প্রকল্পের কাজ শুরু করা যায়নি। পরে সময়সীমা বাড়ানো হলে নির্মাণ কাজে গতি আসে। বর্তমানে চীনা প্রতিষ্ঠান CMEC পুরুদমে কাজ চালিয়ে যাচ্ছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পাওয়ায় প্রকল্পটি বাস্তবায়নে এখন আর কোনো বাধা নেই বলে জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
7: ভিজিট করার পরে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা পরিবেশ অধিদপ্তর থেকে আমরা তাদেরকে যে কাগজপত্র করা বা গেজেট প্রকাশ করা সেগুলো সবকিছু করা হয়েছে আইন মন্ত্রণালয়ের থ্রুতে এবং এদেরকে পরিবেশের ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে। আমরা আশা করব যে খুব দ্রুততম সময়ের ভিতর এটা আমরা কমপ্লিট করতে পারব।
6: প্রকল্পটি বাস্তবায়নের আরেকটি দিক তুলে ধরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান 30 একর জমি ব্যবহারের বিপরীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রতি বছর প্রায় 2 কোটি টাকা ভাড়া পাবে।
8: বিদ্যুৎ যেটি উৎপাদন হবে সেটি তো আমরা কিনে নেব। দ্বিতীয়ত, টোটাল উত্তর সিটি কর্পোরেশনের যে বর্জ্য, পুরো বর্জ্যটা এখানে ইউজ হবে এবং এটার বিনিময়ে বার্ষিক ভাড়া হিসেবে 2 কোটি টাকা করে তারা দেবে।
6: নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ হলে আমিনবাজারের প্রতিদিনের বর্জ্য আর শুধু বর্জ্য থাকবে না, পরিবেশ বান্ধব প্রযুক্তির মাধ্যমে সেটি রূপ নেবে বিদ্যুতে, আর দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে যোগ করবে নতুন এক সম্ভাবনার অধ্যায়। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
5: আগামী 6 মাসের মধ্যে দেশের সব 50 শয্যার হাসপাতালকে 100 শয্যায় উন্নীত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। গতকাল নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষকদের মাঝে বীজ, লেবুর চারা ও সার বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, কিডনি রোগীদের যেন ঢাকাতে যেতে না হয় সেজন্য সব উপজেলা হাসপাতালগুলোতে 10 শয্যার কিডনি ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেছেন, দেশের অভ্যুদয়ের সঙ্গে যে নামটি জড়িত সেটি হচ্ছে মেজর জিয়াউর রহমান। তিনি গতকাল চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। পরে সমাজকল্যাণ মন্ত্রী রাঙ্গুনিয়া এতিম ও দুস্থ শিশুদের বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, বর্তমান সরকার স্বাধীন গণমাধ্যম ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি গতকাল রাজধানীতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী অতীতে দেশে গণতন্ত্র সমুন্নত রাখার ক্ষেত্রে চ্যানেলটির ভূমিকার প্রশংসা করেন এবং আগামীতেও এই ধারা বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন।
9: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
10: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
9: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবার আন্তর্জাতিক সংবাদ। জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা WMO সতর্ক করে বলছে, এল নিনো শুরু হয়েছে এবং জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে এটি দ্রুত শক্তিশালী রূপ নেবে। এর ফলে বিশ্বের বিভিন্ন অঞ্চলে চরম আবহাওয়ার ঘটনা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে বহু অঞ্চলে খরা, অতিবৃষ্টি, স্থলভাগে তাপপ্রবাহ এবং সমুদ্রে সামুদ্রিক তাপপ্রবাহের ঝুঁকি আরও বাড়বে। WMO-র উদ্ধৃতি দিয়ে জেনেভা থেকে AFP গতকাল জানায়, জলবায়ু বিষয়ক এই সম্ভাব্য প্রভাব মোকাবিলায় দেশগুলোকে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যের প্রথম দিনের অনুষ্ঠান তেহরানে শেষ হয়েছে। আগামী 9 জুলাই পর্যন্ত বিভিন্ন আনুষ্ঠানিকতা চলবে। আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসল্লা ধর্মীয় কমপ্লেক্সে রাখা হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান গতকাল সর্বোচ্চ নেতার মরদেহের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। এছাড়া দেশটির শীর্ষ মধ্যস্থতাকারী মোহাম্মদ বাগের গালিবাফ সহ অন্যান্য কর্মকর্তারাও শ্রদ্ধা জানান। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বাংলাদেশ, ইরাক, আফগানিস্তান, পাকিস্তান সহ 100টিরও বেশি দেশের শীর্ষ কর্মকর্তাগণ খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবেন। সাবেক সর্বোচ্চ নেতার অন্ত্যেষ্টিক্রিয়া 2 কোটিরও বেশি লোক অংশগ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে। আয়াতুল্লাহ আলী খামেনিকে তার জন্মশহর মাসহাদে দাফন করা হবে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ শুরুর প্রথম দিকে খামেনি নিহত হন। এদিকে ইরানের সেনা কমান্ডার বলেছেন, আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যাকারী শত্রুদের বিরুদ্ধে তারা রক্তের প্রতিশোধ নেবে। রাশিয়ার সেনাবাহিনী জানিয়েছে যে তাদের সৈন্যরা ইউক্রেনের পশ্চিমাঞ্চলের কৌশলগত গুরুত্বপূর্ণ কস্তান্তিভকা এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে রাশিয়ার সৈন্যদের কর্মকাণ্ড একটি কমান্ড পয়েন্টে বসে পর্যবেক্ষণ করার প্রেক্ষাপটে দেশটির চিফ অব স্টাফ জেনারেল ভ্যালেরি গেরাসিমভ গতকাল এই ঘোষণা দেন।

0: ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপে ফুটবল আজ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আর্জেন্টিনা 3-2 গোলে কেপ ভার্দেকে পরাজিত করে শেষ ষোলো নিশ্চিত করেছে। এর আগে গতরাতে ডালাসে মিশর ট্রাইবেকারে 4-2 গোলে অস্ট্রেলিয়াকে পরাজিত করেছে, শেষ ষোলো নিশ্চিত করে। এছাড়া আজ সকাল 7:30 কানসাসে ঘানার বিপক্ষে মাঠে নামবে কলম্বিয়া। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:16 এবং সূর্য অস্ত যাবে 6:50। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণসভা আজ রাজধানীতে। প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষি ও বাজার ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করবে সরকার, জানালেন বাণিজ্যমন্ত্রী। রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের দায়িত্বশীলতার উপর, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। জ্বালানি তেলের দাম ধাপে ধাপে কমাবে সরকার, জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। শক্তিশালী হচ্ছে এল নিনো, বিশ্বের অনেক অঞ্চলে আগামী কয়েক মাসে তীব্র তাপদাহ, খরা, অনাবৃষ্টির সতর্কতা জাতিসংঘের। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলে কে ভার্দেকে হারিয়ে আর্জেন্টিনা এবং অস্ট্রেলিয়াকে ট্রাইবেকারে হারিয়ে মিশর শেষ ষোলোতে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8:00 ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।
2: জনসংখ্যা, স্বাস্থ্য এবং পুষ্টি সেল বাংলাদেশ বেতারের সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, প্রভাতী আয়োজন সুখের ঠিকানায় আপনাদের সবাইকে জানাই আমন্ত্রণ। প্রতিদিন এই সকালবেলায় আমরা আমাদের সুখ, শান্তি, সমৃদ্ধি, স্বাস্থ্য সবকিছু মিলেই আমরা গুরুত্ব দিতে চাই আমাদের জীবনকে। জীবনকে ভালোবাসি আমরা, জীবন একটাই, সেই জীবনকে পরিপূর্ণভাবে সুস্থ সবল রাখতে আমাদের আয়োজন। প্রতিদিনের মতো একটি নির্দিষ্ট বিষয়ে আমরা কথা বলব। আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলব সেটি আপনাদেরকে জানিয়ে দিই প্রথমে, কিশোর কিশোরীদের জন্য সহজলভ্য খাদ্য ও পুষ্টি ব্যবস্থাপনা। আমাদের কিশোর কিশোরীদেরকেই আমরা বলি আমাদের ভবিষ্যৎ, যারা আমাদের কাণ্ডারী হবে, যারা আমাদের স্বপ্নের বাংলাদেশকে পরিপূর্ণ জীবন দান করবে, সেই প্রত্যাশা আমরা করি। এবং সেই প্রত্যাশায় কিশোর কিশোরীদের ওপরে আমাদের একটু নির্ভরতাটা বেশি, যে জন্যই সেই কিশোর কিশোরীদের খাদ্য এবং পুষ্টির ব্যাপারে আমরা সচেতন হতে চাই, সচেতন থাকতে চাই, সচেতন করতে চাই। কিশোর কিশোরীদের জন্য সহজলভ্য খাদ্য ও পুষ্টি ব্যবস্থাপনা, এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আজ আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত হয়েছেন পুষ্টিবিদ সামিয়া তসনিম। আমাদের কিশোর কিশোরীরা যারা এই মুহূর্তে শুনছেন, তারা তো খুবই গুরুত্ব সহকারে আপনার কথা শুনবেন, এই জন্য যে আজকে তাদের বিষয়, একেবারে তাদের খাদ্য এবং পুষ্টি নিয়ে আলোচনা হবে। তো প্রথমে আমরা একটু সাধারণ শ্রোতাদের জন্য যদি আমরা জানতে চাই যে কিশোর কিশোরীদেরকে আমরা কোন শ্রেণীর মধ্যে ফেলবো বা কত বছর বয়সের মধ্যে কিশোর কিশোরীরা পড়বে।
3: খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই জন্যই বলবো আসলে আমরা এজ গ্রুপটা অনেক সময় বুঝতে মানে বুঝে উঠতে পারি না, এক্সাক্ট টাইমটা আমরা না জানার কারণে অনেক সময় আমাদের পুষ্টির যে সরবরাহ সেটাও কিন্তু আমাদের গ্যাপ হয়ে যেতে পারে। আমাদের কিশোর কিশোরীদের যে বয়সীমা নির্ধারণ করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী, আমাদের দেখা যাচ্ছে 10 বছর থেকে 19 বছরের মধ্যকার যে সময়কাল সেটাকেই আমরা বলছি কিশোর কিশোরীর যে বয়স সেটাকে বলা। বলা হচ্ছে। এর মধ্যে আসলে যেই মেয়ে বা ছেলে বড় হয়ে ওঠে তাদের এই সময়কালটাকে আমরা কিন্তু একটু গুরুত্ব দিতে বলে থাকি।
2: আমরা আমাদের বন্ধুদের জন্য সেই বয়সের সীমানা পেরিয়ে বরং বলতে চাই যে একটি শিশু যখন ধীরে ধীরে বড় হতে থাকে, যখন তার গঠনের সময়, শারীরিক এবং মানসিক গঠন, সেই সময়টাকে একটু আলাদাভাবে
3: গুরুত্ব দেওয়া উচিত।
2: তো আমরা খাদ্য এবং পুষ্টি নিয়ে কথা শুনবো যে কি ধরনের খাদ্যকে আসলে এই কিশোর কিশোরীদের জন্য গুরুত্ব দেওয়া হয়েছে এবং তার মধ্যে সহজলভ্য, যেটা আমাদের বাংলাদেশে সব সময় পাওয়া যায়, সেই ধরনের কি কি খাদ্য আসলে রয়েছে।
3: দেখা যাচ্ছে যে বয়সের সাথে সাথে এবং তার যে অ্যাক্টিভিটি সবকিছু মিলিয়ে কিন্তু পুষ্টির তারতম্য হয়। ঠিক একইভাবে কিশোর কিশোরীতে যেটা হচ্ছে যে তাদের একদম শিশু থেকে তাদের যে পরিবর্তনটা, সেই পরিবর্তনে কিন্তু তাদের দুটি দিক আমরা লক্ষ্য করি, একটা হচ্ছে তার শারীরিক এবং মানসিক। এই শারীরিক এবং মানসিক পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু আমাদের বিশেষ কিছু পুষ্টির গুরুত্ব রয়েছে। যেমন তার মধ্যে সবচেয়ে বেশি আমরা পুষ্টিগুণ সমৃদ্ধ খাবারটাকে বলে থাকি যে আয়রন সমৃদ্ধ খাবার, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার এবং এটার সাথে প্রোটিন বা আমিষ যুক্ত খাবারটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে। পাশাপাশি আমরা সুষম খাবারটা বলি অবশ্যই এনশিওর করার জন্য, কারণ সুষম খাবারটা না খেলে তার কিন্তু অন্যান্য যে তার বৃদ্ধি সেটা কিন্তু ব্যাহত হতে পারে। তাই খাদ্যের যে ছয়টি গ্রুপ বিদ্যমান আছে, আমরা জানি শর্করা, আমিষ, চর্বি এবং খনিজ বা ভিটামিন, এগুলো কিন্তু তার খাদ্য তালিকায় প্রতি বেলাতেই আমাদের রাখতে হবে। এটার পাশাপাশি যেই নামগুলো আমরা বলেছি, আয়রন, ক্যালসিয়াম বা অন্যান্য যে খনিজ উপাদান, এগুলো তাদেরকে এনশিওর করা, এই অর্থে যে কিশোর কিশোর বয়সে দেখা যায় কিছু পরিবর্তন ঘটে, বিশেষ করে কিশোরীদের ক্ষেত্রে আমাদের যে দেখি যে মেনস্ট্রুয়েশন যে সাইকেলটা হচ্ছে বা যে সূত্রপাতটা হয়, সেখানে কিন্তু তাদের প্রতি মাসে একটা ব্লাড লস হচ্ছে এবং সেখানে কিন্তু মেয়েদের রক্ত স্বল্পতা বা রক্ত স্বল্পতা যে ক্ষেত্রে যে অ্যানিমিয়া হওয়ার সম্ভাবনা থাকে, এটাকে দূর করতে বা এটাকে যদি আমরা ভালো রাখতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের আয়রন সমৃদ্ধ খাবারগুলোকে এই কিশোর কিশোরীদেরকে অবশ্যই ঠিকভাবে প্রোভাইড করতে হবে। পাশাপাশি আর একটা যেটা আমরা ক্যালসিয়ামটাকে বলেছি, এই অর্থে যে এই সময় কিন্তু আমাদের হাড়ে, দাঁতের এবং অন্যান্য যে গঠনগুলো তৈরি হচ্ছে বা স্ট্রাকচারটা স্ট্রং করার জন্য আমাদের কিন্তু ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারটা একদম ভালোভাবে এনশিওর করতে হবে। এবং আমরা জানি ক্যালসিয়াম সোর্সের মধ্যে কিন্তু দুটা আছে, একটা হচ্ছে নন ডেইরি আর একটা হচ্ছে ডেইরি সোর্স। ডেইরি বলতে কিন্তু আমরা দুধের যে খাবারগুলো সেগুলো থেকে বুঝি। আমরা স্বাভাবিকভাবে কিশোর কিশোরীকে প্রতিদিন এক গ্লাস করে দুধ দিতে পারি। দুধ যদি অনেকেই খেতে না পারেন সেক্ষেত্রে দইটা প্রোভাইড করা যায়, বা অনেক সময় দুধের তৈরি যে খাবারগুলো আছে, পায়েস, সেমাই বা কাস্টার্ড, এ ধরনের খাবারগুলো কিন্তু স্বাদ অনুভব করবে তাকে কিন্তু প্রোভাইড করতে হবে। আর নন ডেইরি আর একটা ব্যাপার হচ্ছে যে অনেকেই কিন্তু দুধের খাবার, অনেকের ক্ষেত্রে কিন্তু ল্যাকটোজ ইনটলারেন্স থাকে, দুধের খাবারটা তারা খেতে পায় না, সেক্ষেত্রে হজমের সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে তারা নন ডেইরি সোর্স যেমন গাঢ় সবুজ শাকসবজি, ছোট মাছ, সামুদ্রিক মাছ, কমলা, মাল্টা, এই ধরনের খাবারগুলো তার খাদ্য তালিকায় প্রতিদিন রাখতে হবে। আর আমিষযুক্ত খাবারটা এই জন্যই আমরা বলে থাকি যে কিশোর কিশোরীদের জন্য বেশি, কারণ আমরা দেখি আমিষযুক্ত খাবারগুলোর মধ্যে কিন্তু আমরা ক্যালসিয়াম এবং আয়রনটা পেয়ে যাচ্ছি, যেমন দুধ, ডিম, মাছ, মাংস, ডাল ইত্যাদি, বাদাম, এগুলো খাবার যদি আমরা কিশোর কিশোরীকে দেই তাহলে কিন্তু তার সুষম যে খাবারটি সেটির চাহিদা পূরণ হওয়ার পাশাপাশি তার যে বাড়তি চাহিদা, তার এই গঠন যেই হচ্ছে শারীরিক এবং মানসিক বৃদ্ধি, সেটার জন্য কিন্তু এগুলো উপকার বয়ে নিয়ে আসে। তাই এগুলো খাবারই আসলে আমাদের মূলত তাদের জন্য এনশিওর করতে হবে।
2: বলা হয় যে যারা একেবারে আমিষের চাহিদা পূরণ করবার জন্য শুধু ডালও যদি প্রতিদিন খাওয়া যায় সেটাও কিন্তু একটা বড় ধরনের
3: ডাল। অনেকের ক্ষেত্রে যদি আমি, যেহেতু আমাদের আজকের বিষয়টা হচ্ছে সহজলভ্য খাবার, অনেক সময় হতে পারে যে গ্রামে হয়তো তার সবসময় মাংসটা খাওয়া সম্ভব হচ্ছে না, অনেকে মনে করে যে মাংস খেলেই বোধহয় তার আমিষ হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। সে ডাল খেতে পারে, ছোট মাছ খেতে পারে বা বিভিন্ন ধরনের যে মটরশুঁটি বলি বা আমরা শিমের বিচি বলি, এগুলো থেকেও কিন্তু খুব সহজেই আমরা প্রোটিন বা আমিষটা পেয়ে যাচ্ছি, যেটা কিন্তু আমাদের একদমই সহজলভ্য খাবার আমরা বলে থাকি। এরকম অনেক খাবারই আছে যেগুলো কিন্তু আমরা আমাদের আশেপাশে সবসময় পাচ্ছি এবং সব সিজনেই অ্যাভেলেবেল আছে, এগুলো দিয়ে কিন্তু আমরা কিশোর কিশোরীদের প্রতিদিনের তার যে পুষ্টি চাহিদা সেটা কিন্তু আমরা পূরণ করতে পারি আর কি।
2: আর কি কি ধরনের খাবারের নিতে পারি যেটা আসলে আমাদের এখানে খুব সহজলভ্য, বা এখন যেটা হয় যে একটু সস্তা খাবার যেটা হয়তো খুব বেশি দামি খাবারের দিকে যাচ্ছে না,
3: সেই ধরনের পরিবেশ সেরকম খাবারের মধ্যে আমি বলবো সবচেয়ে সহজলভ্য এবং সস্তা খাবার যদি বলি বলি সেগুলোই কিন্তু পুষ্টিগুণ সমৃদ্ধ বেশি। যেমন দেখেন, আমরা যে শাক কিনি বাজার থেকে, লাল শাক, সবুজ শাক, কচু শাক, এগুলো কিন্তু অনেক কম প্রাইস, এবং এই খাবারগুলো কিন্তু একজন কিশোর কিশোরীর জন্য অনেক উপকারী। এখানে যে খনিজ উপাদানগুলো রয়েছে, যে ভিটামিনগুলো রয়েছে, তাদের গঠন, যেটা আমরা বলে থাকি শারীরিক এবং মানসিক বৃদ্ধি, তাদের হাড়ের গঠন, দাঁতের গঠন এবং অন্যান্য যেই ইন্টারনাল যেই পুষ্টি চাহিদা দরকার, সেটাও কিন্তু পূরণ করা সম্ভব হচ্ছে। তার মানে কি হচ্ছে, আমরা যখন ভাত খাচ্ছি বা রুটি খাচ্ছি বা মুড়ি খাই বা চিড়া খাই, এটার পাশাপাশি যদি আমরা প্রতিদিন আমাদের আশেপাশে শাকসবজি, ডাল, এগুলো যদি মোটামুটি রাখতে পারি, তাহলে তার চাহিদা
2: সম্পূর্ণ
3: এগুলো আমরা চাষ করে আমাদের খুব ইম্পর্টেন্ট এখনকার সময়ে। এই যে সহজলভ্য খাবার থেকে যে আমরা পুষ্টি পেতে পারি, এই ইনফরমেশন বা জ্ঞানটাই আমাদের প্রয়োজন,
2: বিশ্বাসটাও হাতের কাছে যেগুলো আছে সেগুলো পুষ্টিটা পুরোপুরি।
3: একদম ঠিক বলেছেন,
2: অনেক ধন্যবাদ সামিয়া তাসনিম। আপনি আজকে আমাদের কিশোর কিশোরীদের জন্য যে সহজলভ্য খাদ্য এবং পুষ্টি ব্যবস্থাপনার বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমার ধারণা যে আমাদের যারা শ্রোতা বন্ধু তারা অনেকটাই উপকৃত
3: হয়েছেন,
2: পুষ্টিবিদ হিসেবে আপনার কাছ থেকে আশ্বস্ত হয়েছেন যে আশেপাশে যা রয়েছে সেখানে পুষ্টিটা আসলে শুধু ধরে নেওয়ার ব্যাপারটি হলো গুরুত্বপূর্ণ। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
3: আপনাকেও ধন্যবাদ ভাইয়া।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল বাংলাদেশ বেতারের সুখের ঠিকানা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আমরা সবাই সুস্থ সবল থেকে আমাদের আগামীর বাংলাদেশ আমরা গড়ব এমন শুভ প্রত্যাশা বিদায় নিব। জানাবো শেষের কথাগুলো। আজকের সুখের ঠিকানা অনুষ্ঠানটি গ্রন্থন এবং উপস্থাপনে ছিলাম আমি মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ, আর সুখের ঠিকানা অনুষ্ঠানটির সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন এবং অনুষ্ঠানটির প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুরি।
1: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক অনুষ্ঠান জনতার জিয়া। গবেষণা গ্রন্থনা উপস্থাপনায় মোহাম্মদ জুবায়দুল ইসলাম।

বলবীর বল উন্নত মমশির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাত্রির। চিরদিন যার শির উন্নত ছিল, যিনি মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, বীরের মতো লড়াই করে দেশ স্বাধীন করেছেন, ধ্বংসস্তূপ একটি স্বাধীন দেশের সেনাবাহিনী সুশৃঙ্খলভাবে গড়ে তুলতে যিনি অসাধারণ ভূমিকা রেখেছেন, যিনি সাহিত্য সংস্কৃতি ছিলেন অকৃত্রিম সেবক ও অনুরাগী, তিনি এদেশের মানুষের অন্তরে আজীবন শ্রদ্ধার আসনে গ্রথিত প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

প্রেসিডেন্ট জিয়া ছিলেন একজন সৈনিক, সেজন্য তিনি স্বাধীনতার আর এক লড়াকু পৃথিবী বিখ্যাত অসাধারণ মানব কাজী নজরুল ইসলামকে হৃদয় দিয়ে ভালোবাসতেন। কাজী নজরুল ছিলেন আমাদের জাতীয় কবি আর এ উপমহাদেশের সাহিত্য সংস্কৃতির মৃত্যুহীন

প্রেসিডেন্ট জিয়া নজরুলের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন সব সময়ে। তিনি কবির জীবদ্দশায় তাঁর পাশে দাঁড়িয়েছেন এবং কবির মৃত্যুর পর তাঁর পরিবারের সমস্ত দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি ফার্ম গেট থেকে শাহবাগ পর্যন্ত নজরুলের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নজরুল এভিনিউ ঘোষণা করেন। কবির লালিত স্বপ্ন অনুযায়ী তাঁর মৃত্যুর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে সমাধিস্থ করেছেন আমাদের প্রাণের কবি কাজী নজরুল ইসলামকে। কবির কফিন নিজের কাঁধে নিয়ে অশ্রু সজল নয়নে কবিকে দাফন করে প্রেসিডেন্ট জিয়া বিমর্ষ হয়েছেন।

0: আজকে জনতার জি অনুষ্ঠানে আমরা পেয়েছি কাজী নজরুল ইসলামের প্রিয় নাতনি এবং আমাদের সকলের প্রিয়, সকলের শ্রদ্ধেয় খিলখিল কাজী। আজকে জনতার জি অনুষ্ঠানে আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি। আপনি আমাদের স্টুডিওতে এসেছেন, আমরা আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভালোবাসা প্রকাশ করছি।
1: আমারও আপনাদের প্রতি এবং বাংলাদেশ বেতারের প্রতি অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা রইল।
0: কাজী নজরুল ইসলামকে জিয়াউর রহমান অসাধারণ শ্রদ্ধা করতেন, অসম্ভব ভালোবাসতেন এবং তাঁর শ্রদ্ধায় তিনি অবনত হয়েছেন বারংবার। যখন কবি চলে গেলেন আমাদের ছেড়ে, সমস্ত জাতি যখন শোকে মুহ্যমান, সমগ্র উপমহাদেশ যখন কবিকে হারিয়ে ব্যথাতুর অবস্থায় একদম খুবই কষ্টের দিন যাপন করছিলেন, তখন জিয়াউর রহমান কবি পরিবারের খোঁজ নিয়েছেন। প্রেসিডেন্ট জিয়ার সাথে আপনার দেখা হয়েছে কবে বা আপনার কিছু স্মৃতি আছে কিনা?
1: আসলে বাবা মারা যাওয়ার পরেই তার সঙ্গে দেখা হলো। বাবা 79 মারা গেলেন, কাজী সব্যসাচী। তারপরে আমার মা এখানেই থাকতেন দাদুর সঙ্গে, দাদু মারা গিয়েছেন কিন্তু ফিরে যাননি। মা ব্যবস্থা করলেন ওনার সাথে একটা সাক্ষাতে, আমরা গেলাম ওনার বাড়িতে, কন্টেনমেন্টের বাড়িতে। অপেক্ষা করতে করতে দেখি হঠাৎ তিনি চলে এসছেন ভেতরে, আমরা চমকে গেলাম। তারপরে ওনাকে দেখলাম, কি সুন্দর, মানে দারুণ একটা স্মার্ট প্রেসিডেন্ট দেখলাম। তারপরে উনি আমাদের সাথে হ্যান্ডশেক করলেন, বসলেন। মা একটু কাঁদছিল, মাকে বললেন ভাবি কাঁদবেন না, কোনো চিন্তা করবেন না, বাচ্চাদের দায়িত্ব আমি নেব এবং সেই রকম ব্যবস্থাই করছি। মায়ের সাথে অনেকক্ষণ কথা বললেন আমাদের জীবন নিয়ে, বলল যে কবি ভবন যেটা ছিল, দাদু আমরা যেখানে থাকতাম, বলল ওই বাড়িটি ব্যবস্থা করে দেবো, ওখানেই আপনারা সবাই মিলে থাকবেন।
0: এই যে ধানমন্ডি 28,
1: যেটা এখন নজরুল ইনস্টিটিউট। উনি এগুলো বললেন এবং আমাদের পড়াশোনা, মানে কে কোথায় পড়াশোনা করছি এসব জিজ্ঞেস করলেন। তখন আমার ভাই বাবুল কাজী ছোট ভাই, আমি বড়, আমার ছোট বোন মিষ্টি এবং তারপরে বাবুল। তারপরে উনি আমাদের সাথে আরও কিছুক্ষণ কথা বললেন, সব আরও জানলেন এবং আমাদের চা নাস্তাও দিলেন, আমরা সেটা খেলাম। তখন মনে হয়েছিল তিনি এত বড় প্রেসিডেন্ট নন, তিনি একদম সাধারণ একজন কেউ, আমাদের অভিভাবক। হ্যাঁ, এরকম মনে হয়েছে। এবং উনি খুব আশ্বস্তের সাথে মায়ের সাথে কথা বললেন এবং বললেন একদম চিন্তা করবেন না, ভাবি আমি সব ব্যবস্থা করছি।
0: আপনার ছোট ভাইয়ের মনে পড়ালেখার সমস্ত খরচ,
1: তারপরে আমি ওনাকে চিঠি লিখেছিলাম যে আমার ভাইয়ের পড়াশোনাটা যদি করা হয়, তখন উনি বললেন ঠিক আছে,
0: সাথে সাথে
1: ওটা গ্রহণ করলেন এবং উনি সব কিছু ব্যবস্থা করলেন রেসিডেন্সিয়াল মডেলে। কিন্তু উনি কি করলেন দেখুন, একটা বুদ্ধির কাজ করলেন এবং আত্মসম্মান বোধের, যে তার পড়াশোনার খরচটা সরকার থেকে দেবার কথা ছিল কিন্তু উনি সেটা করেননি। উনি করেছিলেন যে আমাদের কিছু রয়্যালটি ছিল বাংলা একাডেমি, উনি কি করলেন যে ওই রয়্যালটিটা দেবার ব্যবস্থা করলেন, প্রতি মাসে যা বাবুলের খরচ থাকবে সেই রয়্যালটি থেকে।
0: মানে উনি বোঝাতে চাইলেন যে তোমাদের নিজেদের পরিবারের যে উপার্জন আছে সেটা দিয়ে উনি ব্যবস্থাটা করলেন, যে রয়্যালটিটা যদি স্মুথলি দেওয়া হয়।
1: এই যে একটা
0: সম্মান, কবির প্রতি সম্মান জানানো,
1: আত্মমর্যাদার একটা সম্মান, উনি সেটা করে দিলেন ব্যবস্থা। আমার ভাই চলে গেল রেসিডেন্সিয়াল মডেলে এবং ওখানেই তার জ্যেষ্ঠ পুত্র তারিক রহমানের সাথে ওর দেখা হলো বাবুলে।
0: ভালো বন্ধু ছিলেন,
1: ভালো বন্ধু ছিল
0: ওরা। আপনাদের পাশে তো বর্তমান প্রধানমন্ত্রী তারিক রহমান সবসময় যেতেন,
1: সবসময় এইভাবেই ওদেরকে দেখেছি। ওদের বাড়িতে প্রায় যেতাম, ভাইরা যেত, আমাদেরকে ডেকে পাঠাতো, আমরাও যেতাম।
0: তোমার খালেদা জিও আপনাদের অনেক ভালোবাসতেন
1: এবং
0: তার সাথে একটা আত্মীয় সম্পর্ক ছিল
1: একদম নিজের আত্মার মতন। ওরা তো জানতেন যে আমাদের কেউ নেই, তারাই তো পাশে আছেন।
0: জিয়াউর রহমানের শক্তি সাহসে আপনারা এখানে এসেছেন এবং এখানে থেকে গেছেন। কবি যখন মারা গেলেন তখন আমরা যেটা খাটিয়া বলি আর কি, সেটা উনি কাঁধে নিয়েছিলেন,
1: মানে
0: বহন করে প্রেসিডেন্ট সেই কবিকে উনি নিজের কাঁধে করে বিদায় দিয়েছেন।
1: কতটা শ্রদ্ধা, বোধ, ভালোবাসা।
0: ওনার যে লেখা যে মসজিদের পাশে কবর দিও ভাই, আজানের ধ্বনি, এটা হলো যে উনি সর্বোচ্চ আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা ইউনিভার্সিটি হলো আমাদের জ্ঞানের সূতিকাগার বলা হয়, সেই জ্ঞানের জায়গায় এবং মসজিদের পাশে ওনাকে সমাহিত করা হয়েছে। কবির চাওয়ার প্রতি ওনার কতটা আবেগ কাজ করেছে, কবি যেভাবে চেয়েছেন সেভাবেই,
1: তার
0: শেষ ইচ্ছাটা জিয়াউর রহমান পূরণ করেছেন।
1: এটা অনেক বড় ব্যাপার যে একজন রাষ্ট্রনায়কের ভালোবাসা এবং শ্রদ্ধাবোধ কবির প্রতি ছিল, তার শেষ ইচ্ছাটাও পূরণ করিয়েছিলেন যে মসজিদের পাশে আমার কবর দিও ভাই।
0: আপনি হয়তো জেনেছেন কিনা জানি না, প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটা 1980 দিকে হয়তো বা হবে, একবার উনি বললেন যে নজরুলের জন্মবার্ষিকী খুবই ঘটা করে পালন করার জন্য উনি সিদ্ধান্ত নিলেন সারা দেশে। আমরা তখন সবাই এটার একটা প্রিপারেশন নিলাম যে কবির খুব বর্ণাঢ্য জন্মবার্ষিকী পালন করা হবে, বললেন যে ফার্মগেট থেকে রেলিটা ওনার কবর পর্যন্ত যাবে, এটা ঘোষণা দিলেন। প্রেসিডেন্ট এসে হাজির হলেন, বললেন আমি নিজেই থাকবো, এবং ওনার ক্যাবিনেট সবাই মন্ত্রী মহোদয়রা আসলেন। উনি এখানে এসে বললেন যে আমি হেঁটে কবির মাজার পর্যন্ত যাবো, এবং হেঁটে মাজার পর্যন্ত গিয়েছেন। এটা পৃথিবীর একটি বিরল ঘটনা, একজন কবির জন্য একদম দেশের প্রেসিডেন্ট হেঁটে গিয়েছেন এবং জিয়ারত করেছেন এবং সেখান থেকে তিনি ফিরেছেন, এটা পৃথিবীর ইতিহাসে কোথাও আছে কিনা আমি জানি না। আমরা এখনো যে কোনো শক্তি সাহস প্রেরণায় ওনার কবরে যাই এবং আমরা শ্রদ্ধা জানাই, জাতি জানাই শ্রদ্ধা। আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের কষ্ট করে এসেছেন এবং আমরা আপনাকে পেয়েছি, এই জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
1: ধন্যবাদ।

এদেশের অভিভাবক হিসাবে জিয়াউর রহমান প্রতিটি মানুষকে নিরাপদ এবং উন্নয়নের শিখরে নেয়ার চেষ্টা করেছেন। তাঁর অকাল মৃত্যুতে আমাদের বাংলাদেশের উন্নয়নের চাকা থেমে গিয়েছিল। আমরা বাংলাদেশের উন্নয়নের জন্য জিয়াউর রহমানের অনুসৃত পথে এগিয়ে যেতে চাই। আমরা চাই জিয়াউর রহমানের স্বপ্নে গড়ে উঠুক আমাদের সাহিত্য সংস্কৃতি।

0: এতক্ষণ শুনলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক অনুষ্ঠান জনতার জিয়া। গবেষণা গ্রন্থনা উপস্থাপনায় ছিলেন মোহাম্মদ জুবায়েদুল ইসলাম, সম্পাদনায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশিরউদ্দিন, নির্দেশনায় প্রেমগোপাল হালদার, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডক্টর শায়লা আক্তার।
1: নৈতিক গুণ হল মানুষের চরিত্রের সেই ইতিবাচক বৈশিষ্ট্য বা আচরণ যা ভালো মন্দের পার্থক্য বোঝায় এবং সৎ ও ন্যায়পরায়ণ হতে উদ্বুদ্ধ করে। সততা, সাহস, দয়া, ধৈর্য, ন্যায়পরায়ণতা নৈতিকতার মূল ভিত্তি, যা ব্যক্তিগত ও সামাজিক জীবনকে সুন্দর করে। আসুন আমরা সবাই নৈতিকতা অর্জনে সচেষ্ট হই, সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল করতে ভূমিকা রাখি। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন আধুনিক গান। প্রথম গানের শিল্পী সামিনা চৌধুরী, গান লিখেছেন খন্দকার আব্দুল মোতালেব, সুর করেছেন শওকত হোসেন।

আপনারা শুনছেন আধুনিক গান। এবারের গানটি দ্বৈতকণ্ঠে গেয়েছেন অপু আমান ও জানিতা আহমেদ ঝিলিক। গান লিখেছেন জ্যোতির্ময় সেন, সুর করেছেন রিপন খান।

আধুনিক গানের শেষ গানটি যুগলকণ্ঠে গেয়েছেন রাশেদ জামান ও অনিন্দিতা সাহা অর্থী, গীতিকার সাইফুল ইসলাম সাজু, সুর সুমন রাহাত।

0: এতক্ষণ আমাদের স্টুডিও রেকর্ডে আধুনিক গান শুনলেন।
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

0: the start of the US-Israel war in Iran. Meanwhile, Iran's army commander says it will avenge blood against the enemies who killed Ayatollah Khamenei. World Cup football, and Argentina defeated Cape Verde by 3-2 at Florida University today to secure a place in the last 16. Meanwhile, Colombia are now facing against Ghana at Kansas in Missouri. Colombia are leading the match by 1-0 when reports last came in. Earlier, Egypt defeated Australia by 4-2 in tiebreaker in Dallas last night. The round of 16 will kick off tomorrow. Dhaka Meteorological Office says the low-pressure area over Northwest Bay and adjoining North Orisha West Bengal coast persists. It may intensify. Under its influence, squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Para have been advised to keep hoisted local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers of North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Meanwhile, forecast valid till 1 this afternoon says there are chances of rain or thunder showers with temporary south-south-easterly gusty or squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Mamunshing, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumila, Chattogram, Cox's Bazar and Silat. River ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. Memorial service for martyrs of Julaima Uprising will be held in capital today. Prime Minister Tariq Rahman will attend as chief guest. Government to introduce AI-based market monitoring system for agriculture and market management, informs Commerce Minister. Media objectivity is the key to public understanding of state governance, comments Information and Broadcasting Minister. Government will reduce fuel prices gradually, says State Minister for Power, Energy and Mineral Resources. Strong El Nino will develop rapidly in different regions over coming months, says Even Weather Agency. And in FIFA World Cup football, Argentina and Egypt advanced to last 16. Colombia now facing Ghana at Kansas. That's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Bangladesh Bitar, Dhaka.
2: Boma!
3: জি আব্বা,
2: বাবুর জ্বরটা কি কমছে?
3: জি আব্বা, ওহন তো কম কমই লাগে।
2: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেহ, তারপর না হয়।
3: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
2: কি কারণে?
3: হুনতাছি সাইড থেকে নাকি বাসাগো খালি হাম হইতাছে, হাম আর হাম।
2: যত হুনতাছ তত হয়তো নাও হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
3: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই।
4: সব ব্যবস্থা আমি করতেছি।
3: আফা
4: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চার যত্ন নিলে আর।
3: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
2: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
4: আমারে খোটা দিও না আব্বা। এমন বাটপার জামাইয়ের কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমার ছাইলা দিয়ে গেছে গা, নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
2: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে।
3: আব্বা আব্বা এসব কথা কই না, থাক।
4: যে যাই কো, আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে হামের দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চার।
2: নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আসি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
4: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা মরিয়া যাইতেছে কেন?
2: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন তাদের সমস্যা হইতেছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুলো

0: অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
1: আব্বা, আপনি তো দেখছেন বাবুরে, কোনো লক্ষণ কি?
0: ডাক্তারে কইল, হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ। শুরুতে সর্দি কাশি, জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে, পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
1: আল্লাহ মেহেরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
2: আব্বা, আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুনিতে ফেলামু, আমিও কইলাম বাপের বেটি।
0: আমার বেটি এমন হইল কেমনে বুঝি না।
1: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
0: শোনো মা, হামের রোগের কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব। অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থাইকা এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
1: আব্বা, বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম?
0: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
1: জি আব্বা।
0: আরেকটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
1: তাইলে তো দেরি না কইরা এই খবরটা সবারই পৌঁছায় দিত বাবা।
0: হ্যাঁ,
3: এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। পরিবেশনায় এবারে রয়েছে পল্লীগীতি, প্রথম শিল্পী আব্দুল আলীম, গীতিকার ও সুরকার কবি জসিমউদ্দিন।

0: শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ।
1: শ্রোতা সঙ্গীরা, কঠোর পরিশ্রম একাগ্রতা সাফল্যের চাবিকাঠি, এটা ঠিকই, কিন্তু অতিরিক্ত মাত্রায় কাজ আপনার মানসিক ও শারীরিক প্রশান্তিটা কিন্তু কেড়ে নিতে পারে। কাজের ফাঁদে পড়ে যদি নিজের যত্ন নেওয়া কিংবা প্রিয়জনদের সাথে সময় কাটানোর মতো জরুরি বিষয়গুলো হারিয়ে যায়, তবে তা চরম অবসাদ ডেকে আনবে। এই সকালে দর্পণ শোনার মতো অনেক কিছুই উপভোগ করা যায়, যা শত ব্যস্ততা মাঝেও মনকে স্বস্তির পরশ দিতে পারে, একটু আনন্দ দিতে, একটু বিশ্রাম দিতে, কাজের ফাঁকে কিছুটা সময় অন্যভাবে কাটাতে আমন্ত্রণ ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণে শনিবারের আয়োজনে। আপনাদের সাথে আছি আমি রণক জাহান
2: এবং আমি মোহাম্মদ শাহিনুর রহমান।

বিশ্বকাপ জ্বরে আক্রান্ত সারা দেশবাসী। এরই মধ্যে বিদায় নিয়েছে জার্মানি, নেদারল্যান্ডসের মতো শক্তিশালী দল। এই সকালে বিশ্বকাপের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সাথে মুখোমুখি হয়েছিল কেভ ভার্দে। ফলাফল সবার জানা। ভোররাতে উত্তেজনাময় খেলা উপভোগ করার পরও যারা হাজির হয়েছেন বেতারের সামনে, সবার জন্য রইল একরাশ প্রীতি আর শুভেচ্ছা।

শ্রোতা সঙ্গীরা, এবারে জানিয়ে দিই কী কী রয়েছে আজকের দর্পণে। সময়ের পাতায় এই দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনার তথ্য নিয়ে রয়েছে এই দিনে বাংলা ভাষায় ব্যবহৃত বিভিন্ন শব্দের উৎস, বানান, অর্থ, উচ্চারণ, বাক্য গঠন, প্রয়োগ, অপপ্রয়োগ নিয়ে শুনবেন আমার বাংলা ভাষা। বাংলাদেশের বিভিন্ন জেলার বা এলাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জানবেন রসনার স্বাদকাহন। এছাড়াও রয়েছে বাংলাদেশের লোকসাহিত্য নিয়ে গবেষণা ধর্মী নিবন্ধ, লোকায়ত বাংলা গান এবং একটি পুরনো দিনের ছায়াছবি গান।

শুনছিলেন আজকের দর্পণসূচি। সময় এগিয়ে চলে তার নিজস্ব গতিতে, সমৃদ্ধ হয় মানব সভ্যতা। ইতিহাসের এই দিনে পৃথিবীর দেশে দেশে ঘটেছিল নানা সাড়া জাগানো ঘটনা। জন্ম নিয়েছিলেন কিংবা মারা গিয়েছেন অনেকেই, যাদের কথা মানুষ আজও স্মরণ করে। এরকম কিছু নির্বাচিত তথ্য নিয়ে ইশরাত জাহানের কাছ থেকে শুনব এবারে পর্ব এই দিনে।

আজ 4 জুলাই 2026 খ্রিস্টাব্দ শনিবার। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের 185তম দিন। আজ 20 আষাঢ় 1433 বঙ্গাব্দ, 18ই মহরম 1448 হিজরি। 1776 সালের এই দিনে আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্র দ্বিতীয় কন্টিনেন্টাল কংগ্রেস আনুষ্ঠানিকভাবে গ্রহণ হয়। এরপর থেকে দিনটি যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে। পেরুর ইনকা সভ্যতার গৌরবময় ও রহস্যময় নিদর্শন মাচু পিচু 1450 সালের দিকে নির্মিত হলেও বাইরের পৃথিবীর কাছে সম্পূর্ণ অজ্ঞাত ছিল। পরবর্তীতে 1911 সালের এই দিনে ইয়েল বিশ্ববিদ্যালয়ের মার্কিন ইতিহাসবিদ ও অভিযাত্রী হিরাম বিংহাম স্থানীয় লোকজনদের সহায়তায় শহরটি পুনরায় আবিষ্কার করেন ও সারা বিশ্বের কাছে এর বিশালতা তুলে ধরেন। 1823 সালের এই দিনে চিলিতে দাস প্রথা বিলুপ্ত হয়। ম্যানিলা সন্ধির মাধ্যমে 1946 সালের এই দিনে যুক্তরাষ্ট্র ফিলিপাইনের স্বাধীনতা ফিরিয়ে দিতে বাধ্য হয়। শ্রোতা বন্ধুরা, আপনাদের মধ্যে যাদের জন্ম আজকের এই দিনে, সবাইকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন। আজকের এই দিনে জন্ম নিয়েছেন অনেক স্মরণীয় বরণীয় জ্ঞানী গুণীজন। জানিয়ে দেই এমন কয়েকজন ঘনজন্মার কথা। 1195 সালের এই দিনে সিরীয় মুসলিম কবি, লেখক ও কূটনীতিবিদ উসামা বিন মুনকিত জন্মগ্রহণ করেন। 1843 সালের এই দিনে দক্ষিণ আমেরিকার বিপ্লবী সামরিক ও রাজনৈতিক নেতা সিমন বলিভার ভেনেজুয়েলার কারাকাসে জন্মগ্রহণ করেন। 1802 সালের এই দিনে বিখ্যাত ফরাসি ঔপন্যাসিক আলেকজান্দ্রা দুমা জন্মগ্রহণ করেন। দুমা মূলত ইতিহাস আশ্রিত রোমাঞ্চ উপন্যাস লেখক হিসেবে খ্যাতি কুড়িয়েছিলেন। এদেশের মানুষের কাছে দুমার বহুল পরিচিত উপন্যাস হচ্ছে দ্য থ্রি মাস্কেটিয়ার্স। 1857 সালের এই দিনে ডেনমার্কের ফ্রেডেরেশিয়ার বাস্তববাদী লেখক হাইনরিখ পিন্টোপিডন জন্মগ্রহণ করেন। ডেনমার্কের সমসাময়িক জীবনের বর্ণনার জন্য 1917 সালে তিনি কার্ল গেলেরুপের সঙ্গে যৌথভাবে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। 1872 সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের 30তম প্রেসিডেন্ট ক্যালভিন কোলিস জন্মগ্রহণ করেন। এই দিনে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন অনেকে। 1848 সালের এই দিনে ফরাসি কবি ও রোমান্টিক সাহিত্যিক ফ্রাঁসোয়া রেনেদার শাতোব্রিয়ঁ মারা যান। তার মৃত্যুর পর প্রকাশিত আত্মজীবনীমূলক গ্রন্থ মেমোরস দাত্রে তম্ব সাহিত্যের এক অনন্য সৃষ্টি হিসেবে সমাদৃত। 1902 সালের এই দিনে সন্ন্যাসী, দার্শনিক, লেখক, সঙ্গীতজ্ঞ স্বামী বিবেকানন্দ মারা যান। স্বামী বিবেকানন্দ ছিলেন 19 শতাব্দীর অতীন্দ্রিয়বাদী রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য। 1934 সালের এই দিনে পুলিশ বিজ্ঞানী মাদাম কুরি বা ম্যারি কুরির মৃত্যু হয়। ম্যারি কুরি হলেন প্রথম মহিলা বিজ্ঞানী যিনি নোবেল পুরস্কার লাভ করেন। তেজস্ক্রিয়তার উপর গবেষণার জন্য স্বামী পিয়েরি কুরি ও অরি বেকেরেলের সাথে তিনি পদার্থবিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পান। এছাড়া পিচ ব্লেন্ড থেকে রেডিয়াম পৃথক করার জন্য তিনি রসায়নে নোবেল পান। তিনি প্রথম মহিলা বিজ্ঞানী যিনি বিজ্ঞানের দুইটি ভিন্ন শাখায় দুইবার নোবেল পুরস্কার জিতেছেন। আজ গীতিকার, কবি, ছড়াকার ফজল এখোদার মৃত্যুবার্ষিকী। 2021 সালের এই দিনে কোভিডে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ফজল এখোদা বহু বছর বেতার বাংলা পত্রিকা সম্পাদনা করেন। তার লেখা সালাম সালাম হাজার সালাম গানটি বিবিসির জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা গানের তালিকায় 12তম স্থান লাভ করেছিল। ফজল এখোদার প্রতি শ্রদ্ধা জানিয়ে শেষ করছি আজকের এই দিনে।

0: মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা, মায়ের ভাষায় কথা বলাতে, স্বাধীনতায় পথ চলাতে হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ, তাদেরও শ্রদ্ধার সাথে স্মরণ করি ফজলে খোদার গানের কথা দিয়ে। বাংলা ভাষায় ব্যবহৃত বিভিন্ন শব্দের উৎস, বানান, অর্থ, উচ্চারণ, বাক্য গঠন, প্রয়োগ, অপপ্রয়োগ নিয়ে আমাদের এবারের পর্ব আমার বাংলা ভাষা। পর্বটি গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন ইকবাল খোরশেদ।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, বর্ষাকাল চলছে, তাই আজ আমরা যে শব্দটি নিয়ে কথা বলবো সে শব্দটি হল বর্ষা। ব মূর্ধন্য ষয়ে রেফ আকার, বর্ষা বিশেষ্যবাচক শব্দ। এর একটি কোমল বা কাব্যিক রূপ আছে, সেটি হল বরষা। বর্ষা বলতে বৃষ্টিপাতের কাল বা ঋতু বোঝায়। বাংলাদেশের ছয়টি ঋতুর দ্বিতীয় ঋতু হল বর্ষা। বর্ষা শব্দের সঙ্গে কাল যুক্ত হয়ে বর্ষাকাল হয়। আষাঢ় শ্রাবণ দুই মাস বর্ষাকাল। বর্ষার সঙ্গে তয়ে হ্রস্বইকার তি যুক্ত হয়ে হয় বর্ষাতি। এর অর্থ ছাতা বা বৃষ্টির পানি থেকে দেহ রক্ষার জন্য আলখাল্লা জাতীয় বড় জামা অথবা কোট বিশেষ। আবার বিশেষণ রূপে বর্ষাতি শব্দটি বর্ষাকালে জাত অর্থে প্রয়োগ করা হয়, অর্থাৎ বর্ষাকালে উৎপন্ন হয়েছে এমন, যেমন বর্ষাতি ফুল, মানে বর্ষাকালে যে ফুল ফোটে অথবা বর্ষাকালে জাত ফুল। বর্ষা শব্দের সঙ্গে নো নয় ওকার, দন্ত নয় ওকার নো যুক্ত হয়ে ক্রিয়া বিশেষণ রূপে বর্ষানো ব্যবহার করা হয়। বর্ষানো অর্থ অঝোরে বৃষ্টি পড়া। বৃষ্টির পানিতে মগ্ন অবস্থাকে বলা হয় বর্ষা প্লাবিত। বৃষ্টি ও বাদল বোঝাতে বর্ষা বাদল সমাসবদ্ধ করে বলা হয় বর্ষা বাদল। বর্ষা বা বৃষ্টির জলে বিধৌত হলে বলা হয় বর্ষা বিধৌত, অর্থাৎ যেটি বৃষ্টির জলে ধুয়ে যায় সেটিকে বলা হয় বর্ষা বিধৌত। বর্ষা ও বাদল পৃথকভাবে যথাক্রমে মেয়ে ও ছেলের নামও রাখা হয়। বর্ষা সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে। বানানে বলবো উঁয়ের সঙ্গে গ প্রসঙ্গে। উঁয়ের সঙ্গে অনেক সময় আরেকটি বর্ণ লুকিয়ে থাকে, আর সেটি হল গ। উঁয় যোগ গ মিলে হয় উঁয় গ। এটি যুক্ত ব্যঞ্জন বর্ণ। উঁয় আর উঁয় গয়ে উচ্চারণের দিক থেকে পার্থক্য আছে। উঁয়ের উচ্চারণ হল অবিকল অঙ্গের মতো, অর্থাৎ অনুস্বারের যে উচ্চারণ সেরকম উচ্চারণ হয় উঁয়ের। আর যখনই উঁয়ের সঙ্গে গ যুক্ত হয় তখন উঁয়ের সঙ্গে গ ধ্বনিও উচ্চারিত হয়, যেমন ব উঁয়ে গ যুক্ত, এর উচ্চারণ হল বঙ্গ। ডিঙ্গি, ডোঙ্গা, ঠোঙা, ঢেঙ্গা, নোঙর, রাঙা, কাঙাল, বাঙাল, এই শব্দগুলো যখন আমরা লিখি তখন শুধু উঁয় দিয়ে লিখি, এখানে গটি নেই, কাজেই এসব শব্দের উচ্চারণে গয়ের যে ধ্বনি সেটি আসবে না। এজন্য আমরা বলেছি ডিঙ্গি, ডোঙ্গা, ঠোঙা, ঢেঙ্গা, নোঙর, রাঙা, কাঙাল, বাঙাল। কিন্তু যদি উঁয়ের সঙ্গে গ যুক্ত হয় তাহলে তার উচ্চারণ কিন্তু অন্যরকম হয়ে যায়, যেমন গ উঁয় গয়ে আকার গঙ্গা, র উঁয় গ রঙ্গ, র উঁয় গ যুক্ত দন্তন্য রঙ্গন, ভয় আকার উঁয়ে গ যুক্ত আকার ভাঙ্গা, দন্ত স উঁয়ে গ যুক্ত একার সঙ্গে। এসব শব্দে পরিষ্কারভাবে গ ধ্বনি রয়েছে, সুতরাং এই শব্দগুলো উঁয় গ দিয়েই লিখতে হবে এবং উচ্চারণের সময়ও গয়ের উচ্চারণটা স্পষ্ট করতে হবে। প্রয়োগ অপপ্রয়োগে বলবো আদল সম্পর্কে। আদল শব্দের অর্থ সাদৃশ্য বা মিল, আ দ ল আদল। কিন্তু অনেকে চেহারা অর্থে আদল শব্দটি ব্যবহার করে থাকেন, চেহারা অর্থে আদল শব্দের ব্যবহার অনুচিত। একটি উদাহরণ দেওয়া যেতে পারে। এই ছবিতে ১৭ বছর বয়সের রোকেয়ার সঙ্গে আজকের রোকেয়ার আদল খুঁজে বের করতে অসুবিধা হয় না, অর্থাৎ এখানে বলেছে যে ১৭ বছর বয়সে রোকেয়ার যে চেহারা ছিল এখনকার রোকেয়ার যে চেহারা তার সঙ্গে মিল আছে, আদল খুঁজে বের করতে অসুবিধা হয় না, অর্থাৎ মিল পাওয়া যায়, সাদৃশ্য পাওয়া যায়। এখানে এই আদল শব্দটির প্রয়োগ শুদ্ধ, কিন্তু যদি বলা হয় গত ১২ বছরে রোকেয়ার আদল একেবারে বদলে গেছে, তাহলে বোঝাচ্ছে যে গত ১২ বছরে রোকেয়ার চেহারা বদলে গেছে, তাহলে এই কথাটি কিন্তু ঠিক নয়, মানে এখানে আদল শব্দটি প্রয়োগ করা ঠিক হবে না। তাই আদল যখন আমরা লিখব তখন আমরা বুঝে শুনে তারপরে লিখব।
2: কত খাবার কত সময় খেতে ইচ্ছে করে, চাইলেই কি পাওয়া যায়। আবার অনেক সময় আছে না চাইলে অনেক মজা মজা খাবার হাতের কাছে এসে যায়, মুখের কাছে এসে যায়। ঠিক তেমনই একটা খাবারের কথা আজকে আমরা জানব, রসনায় স্বাদ কাহনি। হাসিন আক্তারের গ্রন্থনা উপস্থাপনায় আজ আমরা চিংড়ির মালাইকারি সম্পর্কে জানবো।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, রসনার সাতকাহন পর্বে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং সাথে আছি আমি হাসিন আনসার। আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ঐতিহ্যবাহী ও সুস্বাদু একটি খাবার, চিংড়ির মালাইকারি। চলুন আমরা জেনে নিই এর উৎপত্তি ও ইতিহাস সম্পর্কে। বাংলাদেশের খুলনা অঞ্চল নদী নালা বেষ্টিত হওয়ায় এখানে প্রচুর স্বাদু ও লোনা পানির চিংড়ি পাওয়া যায়। বিশেষ করে বাগদা ও গলদা চিংড়ির জন্য খুলনা দেশ বিদেশে পরিচিত। মালাইকারি শব্দটি এসেছে মালাই বা নারিকেলের দুধ থেকে। মুঘল ও বঙ্গীয় রান্নার প্রভাবের সঙ্গে উপকূলীয় অঞ্চলের নারিকেলের ব্যবহার মিলিয়ে এই অনন্য পদটির সৃষ্টি হয়েছে। বর্তমানে এটি খুলনা সহ সারা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ঐতিহ্যবাহী খাবার। চিংড়ির মালাইকারি তৈরি করতে কি কি উপকরণ লাগছে এবার আমরা জেনে নিব। উপকরণ: বড় চিংড়ি 8 থেকে 10টি, পেঁয়াজ বাটা 3 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, মরিচ গুঁড়ো 1 চা চামচ, জিরা গুঁড়ো 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, নারিকেলের ঘন দুধ 1 কাপ, তেজপাতা 2টি, দারচিনি 2 টুকরা, এলাচ 3টি, লবণ 7 মতো, চিনি 1 চা চামচ, সরিষার তেল বা সয়াবিন তেল 4 টেবিল চামচ, কাঁচা মরিচ 4 থেকে 5টি। প্রস্তুত প্রণালী এবার আমরা জেনে নিব। প্রথমে চিংড়ি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে সামান্য লবণ ও হলুদ মাখিয়ে 5 মিনিট রেখে দিন। এরপর গরম তেলে হালকা করে ভেজে তুলে রাখুন। এবার একই তেলে তেজপাতা, দারুচিনি ও এলাচ ফোড়ন দিন। এরপর পেঁয়াজ বাটা দিয়ে সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। তারপর আদা ও রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। এখন হলুদ, মরিচ, জিরা ও ধনিয়া গুঁড়ো সামান্য পানি দিয়ে মিশিয়ে কষাতে থাকুন। মশলা থেকে তেল আলাদা হয়ে এলে নারিকেলের দুধ ঢেলে দিন। ফুটে উঠলে ভেজে রাখা চিংড়ি, লবণ, চিনি ও কাঁচামরিচ দিয়ে 5 থেকে 7 মিনিট অল্প আঁচে রান্না করুন। বেশি সময় রান্না করবেন না, তাহলে চিংড়ি শক্ত হয়ে যেতে পারে। ঝোল মাখা মাখা হলে নামিয়ে নিন। গরম ভাত, পোলাও বা সাদা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু খুলনার ঐতিহ্যবাহী চিংড়ির মালাইকারি। এবার আমরা জেনে নিব এই রেসিপির পুষ্টিগুণ। চিংড়ি উচ্চমানের প্রোটিনের ভালো উৎস, যা শরীরের পেশি গঠন ও কোষ মেরামতে সহায়তা করে। এতে রয়েছে ভিটামিন B12, আয়োডিন, সেলেনিয়াম ও জিঙ্কের মতো গুরুত্বপূর্ণ খনিজ উপাদান। নারিকেলের দুধে স্বাস্থ্যকর চর্বি থাকায় এটি শক্তির যোগান দেয় এবং খাবারের স্বাদ ও ঘ্রাণ বহুগুণ বাড়িয়ে তোলে। তবে যাদের কোলেস্টেরল বা চর্বিজনিত সমস্যা রয়েছে, তাদের পরিমিত পরিমাণে খাওয়াই ভালো। বাংলাদেশের প্রতিটি জেলার নিজস্ব খাদ্য ঐতিহ্য রয়েছে। খুলনার চিংড়ির মালাইকারি সেই ঐতিহ্যের এক উজ্জ্বল উদাহরণ। অতিথি আপ্যায়ন কিংবা বিশেষ দিনের খাবারের জন্য দারুণ উপযোগী। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আমরা জানলাম খুলনার ঐতিহ্যবাহী চিংড়ির মালাইকারি। আপনিও ঘরে তৈরি করে পরিবারের সঙ্গে ভাগ করে নিতে পারেন এই ঐতিহ্যের স্বাদ।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, লোকায়ত বাংলা বাংলার মাটি, জল ও মানুষের যাপিত জীবনের এক চিরায়ত প্রতিচ্ছবি। আবহমান কাল ধরে চলে আসা এই লোকসংস্কৃতি আমাদের গ্রামীণ জনজীবনের বিশ্বাস, আশা আকাঙ্ক্ষা আর ঐতিহ্যকে ধারণ করে আসছে। প্রিয় শ্রোতা, বাংলাদেশের লোকসাহিত্য নিয়ে জায়েদুল আলমের গ্রন্থনা ও উপস্থাপনায় আমাদের এবারের গবেষণাধর্মী পর্ব লোকায়ত বাংলা।
2: লোকসাহিত্য আমাদের লোকমনের ফসল, এ কারণে লোকসাহিত্য আমাদের জাতীয় সংস্কৃতির অঙ্গ। গুণ ও পরিমাণ উভয় দিক থেকে ফেনী জেলার মেলে গীত আমাদের লোকসাহিত্যের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই গানের প্রধান প্রচারক ও পৃষ্ঠপোষক হচ্ছে নারী সমাজ। দেশের মাটির সঙ্গে তাদের সম্পর্ক অত্যন্ত নিবিড় এবং মনের দিক থেকে তারা সর্বাংশে রক্ষণশীল। তবে তার ভাবসম্পদের দিক দিয়ে উচ্ছ্বাস প্রবণ। এ প্রেক্ষিতে লোকায়ত বাংলা সিরিজের এবারের বিষয় ফেনী জেলার মেয়েলি গীত। শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ গ্রাম প্রধান আর গ্রামীণ বাংলাদেশের সর্বত্র উৎসব আনন্দে বহু মেয়েলি গীত গীত হয়ে থাকে। উৎসব উপলক্ষ্যগুলির কোনো কোনোটি সামাজিক, কোনো কোনোটি কেবল মেয়েদের পারিবারিক, এমনকি কিছু অংশ ব্যক্তিগত জীবনের সাথে জড়িত। গবেষণা করে দেখা গেছে এই উপলক্ষের প্রয়োজনে বাংলাদেশের প্রত্যেক অঞ্চলেই বহু মেয়েলি গীত রচিত হয়েছে। নিঃসন্দেহে বলা যায় বাংলাদেশে মেয়েলি গীতের চরিত্রগত অকৃমতা আর সংখ্যার বিপুলতা তার সম্পর্কে সুদীর্ঘের আগ্রহের অন্যতম প্রধান কারণ। বাংলাদেশে বেশ কয়েকজন মনীষীর সংগ্রহ আলোচনায় মেয়েলি গানের যে রূপ আজ বিদগ্ধ পাঠক শ্রোতার কাছে প্রতিভাত ও সমাদৃত তাও এ কথারই প্রমাণ মেলে। বাংলা একাডেমি সংগ্রহশালায় এসব মেয়েলি গীত রক্ষিত আছে এবং গবেষকগণ এখনও বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে তা সংগ্রহ করছেন। লোকসাহিত্যে যেহেতু মেয়েলি গীত উৎসব উপলক্ষে তথা সামাজিক পারিবারিক অনুষ্ঠানের গীত হয়ে ওঠে, সুতরাং এগুলো লোকসাহিত্যের বিশেষজ্ঞজনের মতে পারিবারিক ব্যবহারিক গীতের অন্তর্ভুক্ত। তবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো না কোনো সামাজিক পারিবারিক অনুষ্ঠান বা উপলক্ষ কিংবা নারী জীবনের সুখ দুঃখের সঙ্গে জড়িত এবং তা প্রধানত মেয়েদের দ্বারা রচিত এবং গীত এবং লৌকিক গানের নামই হল এই মেয়েলি গীত। অনুষ্ঠান বা উৎসব উপলক্ষ মেয়েলি গানে নানা ধরনের সম্প্রদায়ভেদে এগুলো কিছু সংখ্যাগত তারতম্য আছে। হিন্দু সমাজে গর্ভদান, সাধভগ্ন ইত্যাদি উপলক্ষ রীতিমতো আনুষ্ঠানিক, কিন্তু মুসলিম সমাজে এসব অনুষ্ঠান একেবারেই অজ্ঞাত। অন্যদিকে বিয়ে, নায়র জামাই আগমন, শ্বশুরবাড়ির দুঃখ কষ্ট, শাশুড়ি জামাইয়ের রঙ্গরসিকতা, বিয়ের আগের এবং পরের প্রেম, স্বামীর একাধিক বিয়ে ইত্যাদি বিষয়ের অসংখ্য মেয়েলি গান হিন্দু মুসলিম উভয় সমাজেই প্রচলিত আছে। মেয়েলি গীত সবচেয়ে বেশি প্রাচীন। সুরের উপর বাধা নিষেধের কারণে ফেনীর মেয়েলি গীত কিছুটা ব্যতিক্রম। ব্যবহারিক গীতের মধ্যে বিবাহ সম্পর্কিত কিছু গান এখানে প্রচলিত আছে, যেমন মেহেদিতলা একটি গান ফেনী অঞ্চলে ব্যাপকভাবে প্রচলিত এবং আলোচিত। বিবির বাড়ির ঘরের পিছে টুক্কুন মন্দির চাড়া, সেই মন্দি তুলডে তুলতে তুলতে বিবির শরীর কালা, হাতের মন্দি ফোঁটা ফোঁটা, বইয়ের মন্দি জলে, শিক্ষার তলে থাইকা দুলা হালকা ঝিলিক মারে। শ্রোতা বন্ধুরা, প্রাচীনকাল থেকে যে আজ অবধি যে আলোচনা করে দেখা যায় ফেনীর মেয়েরই গানের মধ্যে বিয়ের গানের গুরুত্ব সবচেয়ে বেশি। এ সমস্ত লোকাচার অত্যন্ত প্রাচীন এবং সর্বাংশে নারী সমাজে প্রচলিত, আর এই লোকাচারগুলো কেন্দ্র করে অসংখ্য মেয়েলি গীত রচিত হয়েছে। বিয়ের সূচনা পাকা কথায় এবং শেষ বধূবরণ ও বাসরে। এই পর্বমেলায় কেবল সংশ্লিষ্ট পরিবার দুটির লোকজনই যোগ দেয় না, কাছের দূরের আত্মীয় অনাত্মীয় বহু লোক মিলে একে সামাজিক উৎসব করে তোলে। পাত্রপাতি বিয়ের কথা পাকাপাকি স্থির হয়ে যেতেই তাদের কণ্ঠে গীত হয় এই মেয়েলি গীত। এই গানের মধ্য দিয়ে এগিয়ে যায় বিয়ের আয়োজন, শেষ হয় এই মেয়েলি গানের মাধ্যমে। বাংলা সাহিত্যের লোকসাহিত্যের জগতে মোহাম্মদ মনসুরুদ্দিনের হারামনি গ্রন্থে সংগৃহীত একটি অঞ্চলের দুটি গান এখানে উল্লেখ করা যায়। এর মধ্যে একটি হচ্ছে বিয়ের গান। বিবির বাবার ঘাটার আগে কল্পিত কলার ফোলে, ছাড় ছাড় দুধের বাঁচা বাপ মায়ের কোল, হাজাইয়া হাড়াইয়া জাদু মনের দিকে যায়, কারবা লাইগা হালছিলাম জাদু হরে লইয়া যায়। শ্রোতা বন্ধু, রায় অঞ্চল থেকে মোহাম্মদ মনসুরুদ্দিন কন্যা জাকিয়া মনসুরুদ্দিন সংগ্রহ থেকে জানা যায় এমন একটি গীতে উল্লেখের কথা, যা ফেনী অঞ্চলে ব্যাপকভাবে প্রচলিত হয়ে আছে এবং এই অঞ্চলের গীতসমূহের মধ্যে অন্যতম স্থান উল্লেখ করে আছে। এ সাত ডাকে ডাকে বাড়ে, মান্দার গাছে বাগিচার লগেরে, এ কুটু মাসাই সে বাড়িতে দুলামিয়া সাজেরে মেহেন্দি দিয়ারে। মান্দার গাছে বাগিচার লগেরে, দুলামিয়া সাজেরে গায়ে আসকান দিয়ারে, ও কুটুম আইসাছে বাড়িতে দুলামিয়া সাজেরে মাথায় সামাল দিয়ারে। ফেনী জেলার মেয়েলি গানে আমরা যেসব তথ্য পেয়ে গেছি সেগুলো আমাদের বিভিন্ন সামাজিক পারিবারিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক জীবনের সাক্ষী। এর মধ্যে সামাজিক পারিবারিক বিষয়গুলো আমাদের সবচেয়ে বেশি চোখে পড়ে, মেয়েলি গানেগুলোতে তা বেশি করে প্রকাশ পেয়েছে। যেমন ফেনী অঞ্চলে প্রচলিত নতুন জামাতাকে নিয়ে শালা শালিদের ঠাট্টা মাস করা, বাইসাব বাইসাব ও বুঝ যা কইছে সাত করি যাইতেন, কাইন ধানের চাইনানের রই দিয়ে কইছে, বড্ডা বুই যান তালতো বুই যান, আঙ্গে বাহিত আইছে, ভাইসাব ভাইসাব, ঘরের পিছে লটকন হইয়া কাড়ি কুড়ি লইছা, উত্তরের খাড়াল হেতেন দাড়ি বিছায় বইছে, ভাইসাব ভাইসাব। পরিশেষ বলবো, মেয়েলি গীত আমাদের যে সংস্কৃতির গুরুত্বপূর্ণ অঞ্চল তা স্বল্পকালীন সংস্কৃতির সাথে নিষ্করণভাবে সর্ববাক। তবে সর্বভাষণের মধ্যে মেয়েলি গীত থেকে আমরা বাংলাদেশের আদি সাংস্কৃতিক জগতের নিদর্শন পাই। এদিক দিয়ে ফেরি জেলার মেয়েলি গীত বাংলা লোকসাহিত্যে উল্লেখযোগ্য স্থান অধিকার করে আছে, যাতে ফুটে উঠেছে অঞ্চলে বিধৃত লোকায়ত বাংলার চিরায়ত প্রতিচ্ছবি।
3: শ্রোতা সঙ্গীরা, আপনাদের সূচিপত্রে বলেছিলাম অনুষ্ঠানের সব শেষে রইবে একটি পুরনো ছায়াছবি গান, এবং শুধু পুরনো নয়, অত্যন্ত জনপ্রিয়। 1972 সালে মুক্তিপ্রাপ্ত অশ্রু দিয়ে লেখা ছায়াছবির একটি গান। ছবিটিতে ছিলেন সুচান্দা, সুজাতা এবং রাজ্জাক। গীতিকার ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামানের কথা, আর শিরোকার আলী হোসেনের সুরে আজকের গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রিয় শিল্পী মোহাম্মদ খুরশিদ আলম। আসুন শুনি গান ও দুটি নয়নে স্বয়নে সপনে।
4: ও দুটি নয়নে স্বপন চয়নে নিজেরে যে ভুলে যায়,

হৃদয়ে কিশোর বাজে নিজের মাঝে নেই আমি, তোমার চোখে হারিয়েছি আমি উপমা তোমার, তুমি ছাড়া যে উপমা তোমার, তুমি ছাড়া যে কি

0: আসলে নয়ন নিয়ে কত রকমের গান হয়েছে না, কত ধরনের, নয়নের কোনো তুলনাই হয় না আসলে।
1: চমৎকার এই গানটি শুনতে শুনতে বিদায় নেবার সময় হয়ে এলো। বিদায়বেলা জানিয়ে দিই, আজকের দর্পণ গ্রন্থনায় ছিলেন নুসরাত হাবিব, প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে কানিজ কুলসুম, এবং দর্পণ অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডক্টর শায়লা আক্তার।

আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি মোহাম্মদ সাইমন রহমান। 24 জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণ সভা আজ রাজধানীর শেরেবাংলা নগরের চিনমতে সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে প্রধান অতিথি হিসাবে যোগ দিবেন। বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে গতকাল এই তথ্য জানানো হয়। 36 জুলাই এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করেছে জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি ও আমরা জুলাই যোদ্ধা। বাংলাদেশ বেতার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে 9 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। আগামী 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র TSC মিলনায়তনে আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হবে এই কর্মসূচি। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, কৃষি ও বাজার ব্যবস্থাপনাকে আরও তথ্য নির্ভর ও কার্যকর করতে সরকার AI ভিত্তিক বাজার পর্যবেক্ষণ ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে। তিনি গতকাল সিলেট সদর উপজেলায় অডিটোরিয়ামে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, এই ব্যবস্থার মাধ্যমে উৎপাদন, আবহাওয়া, আন্তর্জাতিক বাজার, আমদানির প্রয়োজনীয়তা ও সরবরাহ পরিস্থিতি বিশ্লেষণ করে আগাম সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম যত বেশি দায়িত্বশীল ও নির্ভুলভাবে কাজ করবে, রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণ তত বেশি সঠিক ধারণা পাবে এবং সে অনুযায়ী মতামত সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। তিনি গতকাল রাজধানীর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ল রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভা ও রজত জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মন্ত্রী বলেন, দেশের মানুষ শুধু তথ্যের জন্যই সাংবাদিকদের দিকে তাকিয়ে থাকে না, বরং বিচার প্রক্রিয়া কতটা স্বচ্ছ ও বস্তুনিষ্ঠভাবে পরিচালিত হচ্ছে সে সম্পর্কেও গণমাধ্যমের প্রতিবেদনের উপরও তা নির্ভর করে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সরকার তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস LPG-র দাম কমানোয় জ্বালানির দাম ধাপে ধাপে কমবে। গতকাল যশোর সার্কিট হাউসে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, চলমান তীব্র গরমে বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা WMO সতর্ক করে বলেছে, এল নিনো শুরু হয়েছে এবং জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে এটি দ্রুত শক্তিশালী রূপ নেবে। এর ফলে বিশ্বের বিভিন্ন অঞ্চলে চরম আবহাওয়ার ঘটনা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে বহু অঞ্চলে খরা, অতিবৃষ্টি, স্থলভাগে তাপপ্রবাহ এবং সমুদ্রে সামুদ্রিক তাপপ্রবাহের ঝুঁকি আরও বাড়বে। WMO-র উদ্ধৃতি দিয়ে জেনেভা থেকে AFE গতকাল জানায়, জলবায়ু বিষয়কে সম্ভাব্য প্রভাব মোকাবিলায় দেশগুলোকে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। খেলার খবর, বিশ্বকাপ ফুটবল। ফিফা বিশ্বকাপ ফুটবলের নক আউট পর্বে আজ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আর্জেন্টিনা 3-2 গোলে কেপ ভার্দেকে পরাজিত করে শেষ 16-তে নিজেদের অবস্থান নিশ্চিত করেছে। এদিকে মিসৌরির ক্যানসাসে এখন কলম্বিয়া ঘানার মোকাবেলা করছে। শেষ পর্যন্ত খেলায় কলম্বিয়া 1-0 গোলে এগিয়ে রয়েছে। এর আগে গতরাতে যুক্তরাষ্ট্রের ডালাসে টাইব্রেকারে মিশর 4-2 গোলে অস্ট্রেলিয়াকে পরাজিত করে। আজ রাত থেকে শুরু হবে শেষ 16 পর্ব। এ পর্বের প্রথম ম্যাচে রাত 11টায় টেক্সাসে ক্যানাডা মরক্কোর মোকাবেলা করবে। এছাড়া রাত 3টায় যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ফ্রান্স প্যারাগুয়ের মোকাবেলা করবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর ও পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী

0: বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বেতার বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ যুক্তিতে গড়ি বাংলাদেশ। আজকের বিষয়, শিশু কিশোরদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আইনগতভাবে বিধিনিষেধ থাকা উচিত। অংশগ্রহণে পক্ষদল সাফার ক্যান্টনমেন্ট মর্নিং গ্লোরি স্কুল অ্যান্ড কলেজ এবং বিপক্ষ দল শামসুল হক খান মডেল স্কুল অ্যান্ড কলেজ। সঞ্চালনায় মোহাম্মদ আনিসুর রহমান, পরিচালক বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন ঢাকা।

0: সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র আয়োজিত বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026-এ যুক্তিতে গড়ি বাংলাদেশ এই প্রতিপাদ্যকে উপজীব্য করে আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতায় এখন যে বিতর্কটি অনুষ্ঠিত হবে তার বিষয় শিশু কিশোরদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আইনগত বিধিনিষেধ থাকা উচিত। বিষয়ের পক্ষে বলবেন সাভার ক্যান্টনমেন্ট মর্নিং গ্লোরি স্কুল অ্যান্ড কলেজ এর বিতার্কিকরা, এবং বিপক্ষে বলবেন শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের বিতার্কিকরা। শুরুতেই আমি দুই দলের বিতার্কিকদের পরিচয় করিয়ে দিচ্ছি। পক্ষদল অর্থাৎ সাভার ক্যান্টনমেন্ট গ্লোরি স্কুল অ্যান্ড কলেজের বিতার্কিকরা হচ্ছেন রাইসা সুলতানা লিলি, আশারিকা আলম, দলনেতা রাইয়ান ইফাত মালিহা, সহকারী বিতার্কিক হিসেবে থাকছেন শেখ আল আবিদ রাজ এবং আহমদ হুসাইন জারিফ। বিপক্ষ দল অর্থাৎ শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের বিতার্কিকরা হচ্ছেন মেহরিন মুতাহার সামিয়া, উম্মে সালমা আদিবা, নাফিম আল মাহমুদ জিহান। সহকারী বিতার্কিক হিসেবে থাকছেন আশফাকুর রহমান খান এবং জারিন আঞ্জুম রাইসা। আজকের এই বিতর্ক অনুষ্ঠানের বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন তারক চন্দ্র মণ্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক NDFBD, আবু তালহা জুবায়ের, সাবেক কেন্দ্রীয় বিতর্ক পরিচালক ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ, সিনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ফ্রেম হাউস ইন্টারন্যাশনাল, এবং সাদিয়া আফরিন মোহনা, পরিচালক ন্যাশনাল ডিবেট ফেডারেশন। এখন আজকের এই বিতর্কের নিয়ম জানিয়ে দিচ্ছি। গঠনমূলক পর্বে প্রত্যেক বক্তা 4 মিনিট বক্তব্য প্রদানের সুযোগ পাবেন। সেক্ষেত্রে 3 মিনিটে সতর্ক সংকেত এবং 4 মিনিটে চূড়ান্ত সতর্ক সংকেত বাজানো হবে। যুক্তিখণ্ডন পর্বে উভয় দলের দলনেতা 2 মিনিট করে সময় পাবেন। সেক্ষেত্রে 1.5 মিনিটে সতর্ক সংকেত এবং 2 মিনিটে চূড়ান্ত সংকেত বাজানো হবে। চূড়ান্ত সংকেত বাজানোর পর প্রত্যেক বক্তাকে তার বক্তব্য শেষ করতে হবে। এই বিতর্ক অনুষ্ঠানের আমাদের সহযোগিতা করবেন মিশফাত আরা মাইশা। আমরা গঠনমূলক পর্বের চলে যাচ্ছি, অর্থাৎ বিতর্ক আমরা শুরু করছি। এ পর্বে পক্ষ দলের প্রথম বক্তা রাইসা সুলতানা লিলিকে আহ্বান জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপন করার জন্য।
1: ক্যামেরার সামনে দাঁড়িয়ে একটি পারফেক্ট টিকটক শট নেওয়ার নেশা, আর ঠিক পরের সেকেন্ডেই ট্রেনের ধাক্কায় শেষ হয়ে যায় এক কিশোরের তাজা প্রাণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্ল্যাকআউট চ্যালেঞ্জে মেতে উঠে প্রাণ হারায় বিশ্বজুড়ে 25-30 জন শিশু কিশোর, এবং আমাদের ময়মনসিংয়ে গেম খেলার জন্য ফোন কিনে না দেওয়ায় নিজের জন্মদাত্রী মাকেই হত্যা করে এক কিশোর। এগুলো কোনো কাল্পনিক ঘটনা নয়, এগুলো আমাদের সমাজের কিছু নির্মম বাস্তব ঘটনা। এই সামাজিক যোগাযোগ মাধ্যমের অবাধ ও অনিয়ন্ত্রিত হাতছানি আমাদের এই শিশু কিশোরদের উপর যে ক্ষতি করছে তা থেকে তাদের বাঁচাতে আজ আমাদের বিতর্কের নির্ধারিত বিষয় শিশু কিশোরদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আইনগতভাবে বিধিনিষেধ থাকা উচিত এবং এর পক্ষে অবস্থান করছি। প্রথমত, বিতর্কের বিষয়ে কিছু শব্দ সংজ্ঞায়নের দাবি রাখে, সেগুলো হচ্ছে শিশু কিশোর, সামাজিক যোগাযোগ মাধ্যম, আইনগতভাবে বিধিনিষেধ এবং থাকা উচিত। প্রথমত শিশু কিশোর। শিশু কিশোর যে সকল ব্যক্তি আইনগতভাবে এখনো প্রাপ্তবয়স্ক নয় এবং যাদের মানসিক এবং আবেগিক বিকাশ এখনো হয়নি, অর্থাৎ

0: 18 বছরের কম বয়সীদেরকে বুঝাচ্ছি। বিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী জন্মের পর থেকে 18 বছর পর্যন্ত হচ্ছে শৈশবকাল, এর মধ্যে 10 থেকে 18 বছর পর্যন্ত হচ্ছে কৈশোরকাল। এখন আমরা এই শিশু কিশোরদের কিছু ভাগে বিভক্ত করছি। 1 3 থেকে 5 বছর, 2 6 থেকে 12 বছর এবং 3 13 থেকে 17 বছর। তথ্যসূত্র মিউনিক এইজ ক্লাসিফিকেশন সিস্টেম। সামাজিক যোগাযোগ মাধ্যম। সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে দ্বিপাক্ষিক আলাপন ভিত্তিক সমাযোজন, যেমন ফেসবুক, ইউটিউব, টেলিগ্রাম, টুইটার, ইনস্টাগ্রাম, ডার্ক ওয়েবস ইত্যাদি। অন্যদিকে টেলিভিশন, খবরের কাগজ, রেডিও বা একাডেমিক গবেষণা ভিত্তিক প্ল্যাটফর্ম যেমন গুগল স্কলারলি, অক্সফোর্ড, উইকিপিডিয়া, এগুলো হচ্ছে গণমাধ্যম যা সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে পড়ে না। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকে আমরা তিনটি ভাগে বিভক্ত করছি। 1 সংযোগ, বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ। 2 সংগ্রহ, অন্যের শেয়ার করা তথ্য, ছবি বা ভিডিও দেখা। এবং 3 সৃষ্টি, নিজের তৈরি কিছু যখন প্রচার করা হয় তখন তাকে আমরা সৃষ্টি বুঝাচ্ছি। আইন গতভাবে বিধিনিষেধ। এটি এমন একটি আইনি কাঠামো যা 18 বছরের কম বয়সীদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষতি থেকে সুরক্ষা করবে। উদ্দেশ্য নিষেধাজ্ঞা নয়, বরং শিশুদের ব্যবহারকে নিরাপদ ও নিয়ন্ত্রিত সীমার মধ্যে রাখা। এবং থাকা উচিত বলতে বুঝাচ্ছি এ সকল শিশু কিশোরদের উপর এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম যে ক্ষতি করছে তার বিধিনিষেধগুলো আসলে কার্যকর করা উচিত কি না। এখন মাননীয় সভাপতি, আজকের বিষয়ের পক্ষে আমরা 6টি মানদণ্ড নিয়ে কথা বলবো। সেগুলো হলো শিশু কিশোরের বিকাশ ও স্বাস্থ্যহানি, তাদের সাইবার নিরাপত্তা ও ঝুঁকি, সমাজ ও তরুণের নৈতিক অবক্ষয়, আইনি বিধিনিষেধের বাস্তব প্রয়োগ, ডার্ক ওয়েব ও কিশোর বিপর্যয় এবং অবাধ ব্যবহারের সামগ্রিক নৈতিকভাবে প্রভাব। আমরা এই মানদণ্ডগুলো কিছু যুক্তি দিয়ে প্রমাণ করব। আমি প্রমাণ করব 3 থেকে 5 বছরের বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম আইনগতভাবে বিধিনিষেধ কেন থাকা উচিত। আমার দ্বিতীয় বক্তা 6 থেকে 12 বছর বয়সী এবং আমরা যেসব বিধিনিষেধগুলো রাখতে চাচ্ছি তা নিয়ে কথা বলবে। এবং আমার তৃতীয় বক্তা 13 থেকে 17 বছরদের নিয়ে কথা বলবে এবং সামগ্রিক সমন্বয় দিয়ে আমাদের দলগত অবস্থান পরিষ্কার করে দিয়ে যাবে। লক্ষ্য করুন মাননীয় সভাপতি, আমরা আমাদের বড়রা মাঠে খেলে বা টিভিতে সীমিত সময়ে প্রোগ্রাম দেখে বড় হয়েছে, কিন্তু আজকে যে 3 থেকে 5 বছরের শিশুগুলো আছে তারা এখন ফোন ছাড়া ভাতই খেতে চায় না। তারা আজ এসব সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত হয়ে পড়ছে। রিলস বা শর্টস এর দুনিয়ায় তারা দেখছে ব্রেইন রটস বা এলসাগেটের মতো বিকৃত সব কন্টেন্ট। ফলস্বরূপ শিশুরা মানুষের সাথে মেশার ক্ষমতা হারিয়ে ফেলছে, সারাদিন এগুলোই অনুকরণ করছে। তারা দেরিতে কথা শিখছে এবং চোখের সমস্যা সহ নানা শারীরিক সমস্যায় ভুগছে। ধন্যবাদ সবাইকে।
1: ধন্যবাদ রাইসা সুলতানা। আমরা বিতর্ক উপভোগ করছি শিশু কিশোরদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আইনগত বিধিনিষেধ থাকা উচিত এ বিষয়ে পক্ষে বললেন রাইসা সুলতানা লিলি। আমি এখন বিপক্ষে দলের প্রথম বক্তা মেহেরিন মোতাহার সামিয়াকে অনুরোধ করছি। মেহেরিন মোতাহার সামিয়া,
2: স্বপ্নগুলোকে বন্দী করো না আইনের কঠিন দেয়ালে, শিশুর চোখে ভবিষ্যৎ জলে আলোর মেলে, পথ হারালে পথ দেখাও বন্ধ করো না দ্বার, সচেতনতার আলোয় করি আগামী নতুন সংসার। মাননীয় সভাপতি, বাংলাদেশের কোনো প্রত্যন্ত গ্রামের একজন শিক্ষার্থী, তার কাছে নেই বড় লাইব্রেরি, নেই কোনো নামিদামি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ, কিন্তু তার হাতে আছে একটি মোবাইল ফোন। সেই ফোনের মাধ্যমে সে নতুন ভাষা শিখছে, বিজ্ঞান শিখছে, বিশ্বকে চিনছে, নিজের স্বপ্নকে বড় করছে। তাহলে মাননীয় সভাপতি, যে জানালা দিয়ে একটি শিশু পৃথিবীকে দেখছে, শিখছে, সেই জানালাটাই কি আমরা বন্ধ করে দিতে চাই? সেই কারণ উদ্ঘাটনের জন্যই আজকে আমাদের বিতর্ক। ধন্যবাদ মাননীয় সভাপতিকে আমাকে আজকের এই মঞ্চে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে এবং আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে শিশু কিশোরদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আইনগতভাবে বিধিনিষেধ থাকা উচিত। বাস্তবতার প্রেক্ষাপটে আমি এবং আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, প্রথমে আমি আমার পক্ষ দলের প্রথম বক্তার দৃষ্টি আকর্ষণ করছি। আপনি যে উদাহরণগুলো দিয়ে গেলেন সবই তার খারাপ দিকে বলেছেন। তাহলে আজ আপনাদের মতে সামাজিক যোগাযোগ মাধ্যম বলতেই খারাপ জিনিস, আপনারাই তো তাদের মানসিকতা খারাপভাবে তৈরি করছেন। মাননীয় সভাপতি, এ পর্যায়ে আমাদের দলীয় জায়গার বিরোধিতাকে আরো স্পষ্টভাবে অবস্থান করার জন্য আমরা আজকের এই বিষয়টিকে সুস্পষ্ট 5টি ক্ষেত্রে উপস্থাপন করছি। 1 তথ্য ও জ্ঞান অর্জনের অবাধ সুযোগ সংরক্ষণ, 2 নিষেধাজ্ঞা নয় দায়িত্বশীল ডিজিটাল নাগরিকত্ব গঠন, 3 বাস্তবতা বিবর্জিত আইন কখনো কার্যকর সমাধান হতে পারে না। চার, ভবিষ্যৎ নেতৃত্ব ও সৃজনশীলতার বিকাশে প্রযুক্তির ভূমিকা। এবং পাঁচ, মত প্রকাশ ও আত্মপ্রকাশের সুযোগ ও ভাষা রক্ষা। মাননীয় সভাপতি, এখানে শিশু কিশোর বলতে 18 বছরের কম বয়সী ব্যক্তিদের বোঝানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক সহ অনলাইন যোগাযোগ মাধ্যম ভিত্তিক প্ল্যাটফর্মগুলোকে বোঝানো হয়েছে। এবং আইনগত বিধিনিষেধ বলতে রাষ্ট্র কর্তৃক এসব মাধ্যম ব্যবহারের উপর বাধ্যতামূলক নিয়ন্ত্রণ আরোপ করাকে বোঝানো হয়েছে। মাননীয় সভাপতি, আমি বিপক্ষ দলের পক্ষ থেকে দৃঢ়ভাবে বলছি, এই প্রস্তাব সমস্যার সমাধান নয়, বরং এটি একটি সম্ভাবনাময় প্রজন্মের সামনে অপ্রয়োজনীয় বাধা সৃষ্টি করে। মাননীয় সভাপতি, একসময় জ্ঞান সীমাবদ্ধ ছিল কিছু বই ও কিছু প্রতিষ্ঠানের মধ্যে, কিন্তু আজ সামাজিক যোগাযোগ মাধ্যম একজন শিক্ষার্থীর সামনে পুরো পৃথিবীর জ্ঞান ভাণ্ডার উন্মুক্ত করে দিয়েছে। একজন শিক্ষার্থী ঘরে বসেই বিশ্বের সেরা শিক্ষকদের কাছ থেকে লেকচার শুনতে পারছে, বিভিন্ন দক্ষতা অর্জন করতে পারছে এবং বৈশ্বিক জ্ঞান চর্চার অংশগ্রহণ করতে পারছে। তাহলে মাননীয় সভাপতি, যে মাধ্যম একজন শিক্ষার্থীকে গ্রামের একটি ছোট্ট ঘর থেকে বিশ্বমঞ্চে পৌঁছে দিতে পারে, সেই মাধ্যমকে সীমাবদ্ধ করে কি জ্ঞানের পথকে সীমাবদ্ধ করা নয়? প্রযুক্তির অপব্যবহার হতে পারে, কিন্তু সেই অপব্যবহারের দায় প্রযুক্তির নয়, ব্যবহারকারীর। কারণ বই যেমন মানুষকে আলোকিত করে, তেমনি ভুল হাতে পড়লে বিভ্রান্তও করতে পারে। তাই তো আমরা বই নিষিদ্ধ করি না, আমরা শেখাই সঠিক ব্যবহার। মাননীয় সভাপতি, বর্তমান প্রযুক্তির যুগে বয়স পরিবর্তন করে অ্যাকাউন্ট খোলা কয়েক মিনিটের ব্যাপার। তাহলে এই আইন বাস্তবে কাকে থামাবে? যে নিয়ম মানে তাকে, আর যে নিয়ম ভাঙতে চায় সে আগের মতোই পথ খুঁজে বের করবে। মাননীয় সভাপতি, মানুষ স্বভাবতই বিধিনিষেধ বদ্ধ বিষয়গুলোর প্রতি আকর্ষিত হয়। তাই আমরা যদি শিশু কিশোরদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে বিধি নিষেধ রাখতে চাই, তাহলে আমরা এই সম্ভাবনাময় প্রজন্মকে অজান্তেই ধ্বংস করে ফেলব। অর্থাৎ যে আইন বাস্তবে প্রয়োগ করাই কঠিন, সেই আইনকে কার্যকর সমাধান বলা যায় কিভাবে? মাননীয় সভাপতি, প্রতিটি শিশু কিশোরদেরই নিজেদের চিন্তা এবং সৃজনশীলতা প্রকাশ করার অধিকার রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম সেই সুযোগ সৃষ্টি করেছে। কেউ কবিতা লিখছে, কেউ ছবি আঁকছে, কেউ বিজ্ঞান নিয়ে আলোচনা করছে, কেউ সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখছে। মাননীয় সভাপতি, একটি পাখিকে আকাশের বিপথে দেখিয়ে খাঁচায় বন্দি করে রাখা কি ভালো, নাকি তাকে উড়তে শেখানোটা ভালো? আমরা বিশ্বাস করি ভবিষ্যৎ গড়ে ওঠে স্বাধীনতা ও দায়িত্ববোধের সমন্বয়ে, ভয় ও নিষেধাজ্ঞার সমন্বয়ে নয়। মাননীয় সভাপতি, পরিশেষে একটি কথা বলতে চাই, ডানা কেটে দিলে নিরাপত্তা মেলে কিন্তু স্বপ্ন হারিয়ে যায়, আর ডানা মেলে উঠতে শেখাতে একটি প্রজন্ম আকাশ জয় করে। অর্থাৎ মাননীয় সভাপতি, আমরা বলছি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আইনগত বিধি নিষেধ নয়, আমাদের দরকার সচেতনতা, মূল্যবোধ শিক্ষা ও দায়িত্বশীলতা।
1: ধন্যবাদ, ধন্যবাদ মেহেরিন মুতাহার সামিয়া, আপনাকে অশেষ ধন্যবাদ। আমরা আজকের বিতর্ক শুনছি শিশু কিশোরদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আইনগত বিধিনিষেধ থাকা এই বিষয়ে। আমরা বিপক্ষ দলের প্রথম বক্তার খুব জোরালো বক্তব্য শুনেছি। যুক্তিতে গড়ি বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখেই বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026 আজকের এই অনুষ্ঠানে এই বিতর্ক প্রতিযোগিতার পক্ষ দলের দ্বিতীয় বক্তা আশারিকা আলমকে অনুরোধ করছি তার বক্তব্য উপস্থাপনের জন্য। আশারিকা আলম।
3: মাননীয় সভাপতি, লক্ষ্য করে দেখুন, গতকালকে আমি আমার একটি বন্ধুর সাথে কথা বলছিলাম এবং যখন তার সাথে আমি কথা বলি তখন আমি একটা জিনিস লক্ষ্য করি, সেটি হচ্ছে সে যখন মোবাইল ফোনটি তার স্ক্রোল করছিল তখন সে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিল এবং সে যখন রিল স্ক্রোল করছিল তখন সে বলছিল আমার রিলে লাইকটি কেন পড়ছে না। এবং যখন সে আমার আরও একটি বন্ধু যখন সে 5টি সৃজনশীলের উত্তর পরীক্ষার মধ্যে লিখে না আসতে পারে তখন দেখলাম সে সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক এবং ইনস্টাগ্রামের চ্যাট বক্সে খুব তাড়াতাড়ি দ্রুতভাবে টাইপ করে যাচ্ছে। মাননীয় সভাপতি, আমার আরও একটি বন্ধু দেখলাম সে বলে যাচ্ছে যে আমি কেন এত বেশি ফর্সা না, আমি কি দেখতে এতটাই কুৎসিত। এটি হচ্ছে আজকে আমাদের বাস্তব বাংলাদেশের অবস্থা এবং প্রেক্ষাপট। মাননীয় সভাপতি, শুরুতে আমার বক্তব্য শুরু করতে চাচ্ছি আমাদের বিপক্ষ দলের প্রথম বক্তার কিছু যুক্তিখণ্ডন থেকে। লক্ষ্য করুন, তিনি সবার আগে এসে একটা কথা বলে যান, সেটি হচ্ছে গণমাধ্যমের কথা, যে একটি প্রত্যন্ত অঞ্চলের ছেলে তার কাছে যখন উচ্চশিক্ষার মতো কোনো ব্যবস্থা না থাকে তার কাছে থাকে শুধু একটি মোবাইল ফোন এবং সেখান থেকে সে তার ইনফরমেশন নিতে পারছে। তবে একটি জিনিস লক্ষ্য করে দেখুন যে আজকে আমাদের প্রথম বক্তা শুরুতে এসে একটা কথা ঠিক করে গিয়েছিলেন, সেটি হচ্ছে আজকে যখন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা বলছি আমরা কোনো ধরনের গণমাধ্যম আনছি না। প্রশ্ন উঠতে পারে কেন আনছি না। লক্ষ্য করুন যে একটি গণমাধ্যম হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে মাস মিডিয়ার প্রচলিত হচ্ছে এবং একটি আর্টিকেল পাবলিশ হচ্ছে এবং সেখান থেকে আপনি আপনার জ্ঞান অর্জন করতে পারছেন। তবে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে হাইস্ট কী হতে পারে, একটি ঢাকা ক্রনিকল কিংবা একটি ডেইলি স্টারের একটি হেডলাইন শুধুমাত্র আমরা ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে পাবো এবং সেই হেডলাইনটা দেখে কখনোই পুরোপুরি জ্ঞান আমার অর্জন করতে করতে পারবো না। আরো একটি জিনিস লক্ষ্য করুন যে তিনি আরো বলে গেলেন যে তারা হচ্ছে অনলাইন শিক্ষার কথা বললেন, যে শিশুরা মোবাইল ফোন ব্যবহার করে অনলাইন শিক্ষার বিষয়। তবে একটি জিনিস লক্ষ্য করুন, একটা শিশু কি কখনো ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে শিক্ষা গ্রহণ করতে পারে? সেটার জন্য তার প্রয়োজন ইউটিউব, এবং ইউটিউবে একটি গণমাধ্যমের এক্সাম্পল। আরো লক্ষ্য করে দেখুন যে দ্য গার্ডিয়ানের একটি রিপোর্ট অনুযায়ী প্রত্যেক 4 জন 12 বয়সী সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে 3 জনই এইসব সামাজিক হীনমন্যতার শিকার হয়ে দাঁড়িয়েছে, এবং এটি তাদের ছোটবেলা থেকে তাদের আত্মবিশ্বাসকে খুব খারাপভাবে দমন করে যাচ্ছে। এবং 1.2 মিলিয়ন শিশু ছোটবেলা থেকে ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে যখন তাদের ছবি তারা পোস্ট করে, সেটা এআই এর মাধ্যমে এআই মর্ফিং করে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে তার সম্মান হানি করা হচ্ছে, তথ্যসূত্র ইউনিসেফ। আরও লক্ষ্য করে দেখুন, যেখানে একটি দৈনন্দিন জীবনে একটি শিশুর মোবাইল ফোনের সর্বোচ্চ সময় থাকার কথা 1 থেকে 2 ঘন্টা, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে 7 থেকে 8 ঘন্টার আগে যেন একটি শিশু তার হাত থেকে মোবাইল ফোনটি রাখতেই চাচ্ছে না। এবং এর বিষয়ে ইউনিসেফ কি বলেছেন আপনারা কি জানেন? ইউনিসেফ বলেছেন এইগুলো একটি শিশুর মনোযোগ, সৃষ্টিশীলতা, সৃজনশীলতা এবং মেধা বিকাশকে খুব খারাপভাবে বাধাগ্রস্ত করছে। অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার করার জন্য শিশুরা যে জড়িয়ে পড়ছে অনলাইন জুয়াতে, কিশোর গ্যাংয়ের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে, গেমসের মধ্যে আকর্ষণ হয়ে যাচ্ছে এবং সামাজিক ও পারিবারিক নৈতিকতার অবক্ষয় হচ্ছে। যখন আমাদের বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এখন এমন, আমরা মনে করি না যে আমাদের প্রতিপক্ষে কোনো প্রশ্ন থাকার কথা যে কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা আইনগত নিষিদ্ধ রাখতে চাচ্ছি। আরও লক্ষ্য করে দেখুন, আমাদের প্রথম পক্ষে শুরুতে এসে 3টি ক্ষেত্র বলে যান সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারে, সেগুলো হচ্ছে সৃষ্টি, সংগ্রহ এবং সংযোগ। এবার এই প্রেক্ষাপট, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট এবং এই 3টি দিকের আলোকে আমরা কিছু বিধিনিষেধের উদাহরণ দিয়ে যাচ্ছি। যেমন 3 থেকে 5 বছরের শিশুদের প্যারেন্টাল জিমেইল অ্যাকাউন্ট থাকা, ভিডিও অ্যালগোরিদমের সাথে বাবা মার আইডির সাথে ব্লেন্ড থাকা, 6 থেকে 12 বছরের শিশুদের জন্য লগ ইন প্যারেন্টাল ভেরিফিকেশন প্রয়োজন হওয়া, এবং 13 থেকে 17 বছরের শিশুদের জন্য যখন তারা অ্যাকাউন্ট খুলতে চাচ্ছে তাদের বার্থ সার্টিফিকেটের প্রয়োজন হওয়া, এবং সংযোগের ক্ষেত্রে যখন অনৈতিক শারীরিক এবং মানসিক দিক থেকে কোনো ধরনের বিকারগ্রস্ত করার মতো কোনো জিনিস যখন উঠে আসছে সেটাকে সাথে সাথে ট্র্যাক করে বন্ধ করে ফেলা। এবং 3 থেকে 17 বছর একসঙ্গে যদি আমরা দিতে চাই তাহলে অপ্রত্যাশিত যে কোনো ধরনের মেসেজ কিংবা রিকোয়েস্টকে ফিল্টার করার সক্ষমতা তাদের পিতামাতার কাছে হাতে থাকা, এবং নির্দিষ্ট সময়ে অ্যাপটি বন্ধ হয়ে যাওয়া।
1: ধন্যবাদ আশারিকা আলমকে, চমৎকারভাবে বিতর্কের বিষয়কে কাঠামোবদ্ধ করে একটি দিক নির্দেশনার দিকে আমাদের নিয়ে যাচ্ছে। আমরা এখন আজকের বিতর্কের বিপক্ষ দল শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের বিতার্কিক উম্মে সালমা আদিবাকে আহ্বান জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপনের জন্য।
4: মাননীয় সভাপতি, বিচারক মণ্ডলী এবং তথ্যের মহাসমুদ্রে আমাদের ডুবিয়ে দিতে চাওয়া প্রিয় প্রতিপক্ষ বন্ধুরা, সবাইকে জানাই শুভ অপরাহ্ন। প্রথমেই মনে পড়ে যায় রবীন্দ্রনাথের একটি উক্তির কথা, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, সেথা গৃহের প্রাচীর। মাননীয় সভাপতি, প্রথমে আমি আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে কিছু প্রশ্ন করতে চাই। আপনারা কি আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে শুধুমাত্র রিলসকে বুঝতেছেন? আর আপনারা বলে গেলেন যে ইউটিউব নাকি কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম না, সেটা আপনারা কোন যুক্তিতে বললেন তা নিশ্চয়ই আমি বুঝতে পারিনি। আর তাছাড়াও আপনারা ফেসবুকে শিখো, 10 মিনিট স্কুলের মতো যে লাইভ ক্লাসগুলো হয় তা সম্পর্কে হয়তো আপনারা অবগত নন। মাননীয় সভাপতি, বক্তব্যের শুরুতে আমি বলতে চাই আমার দলের প্রথম বক্তা ইতিমধ্যে আমার দলের প্রথম 2টি ক্ষেত্র, তথ্যের অবাধ সুযোগ এবং আত্মপ্রকাশের ওপর অধিকার, অত্যন্ত দৃঢ়ভাবে প্রকাশ করে গেছেন। দলের দ্বিতীয় বক্তা হিসেবে তৃতীয় এবং চতুর্থ ক্ষেত্রটি আমি বর্ণনা করে যাব। আমার দলের তৃতীয় ক্ষেত্রটি ছিল বাস্তবতা বিবর্জিত আইন কখনো সমাধান হতে পারে না। পক্ষদল হয়তো এই বিধিনিষেধের স্বপ্ন দেখেছেন কিন্তু আদৌ বাস্তবমুখী নয়। কেন বাস্তবমুখী নয় মাননীয় সভাপতি? কারণ আইন করে প্রযুক্তিকে বন্দী করা যায় না যতক্ষণ না পর্যন্ত ব্যবহারিক সমাধান নিশ্চিত করা যায়। আপনি ঘরের দরজা তালা দিয়ে বন্ধ করতে পারবেন কিন্তু ইন্টারনেটের দরজা রাষ্ট্রীয় আইন দিয়ে বন্ধ করা যায় না। আমরা যদি লক্ষ্য করি, প্রতিপক্ষ দলের বন্ধুরা হয়তো অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব 16 আইনের দোহাই দিয়ে সস্তা হাততালি নেওয়ার চেষ্টা করবেন, কিন্তু ডয়েলেট এবং অস্ট্রেলিয়ার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনের সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে যে প্রায় 61% কিশোর কিশোরী VPN বা ডার্ক ওয়েব ব্রাউজার ব্যবহার করে আড়ালে ঠিকই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে। তাহলে আপনার এই আইনের আর বাস্তবতা কোথায় হলো? যেখানে আপনার আইনকে লুকিয়ে তারা ব্যবহারই করতে পারছে, তাহলে আপনার বাস্তবতার কোনো প্রেক্ষাপট আমি খুঁজে পাই না। মাননীয় সভাপতি, ওনারা বলে গেলেন বার্থ সার্টিফিকেটের কথা, তারা বলে গেলেন কিডস মুডের কথা, কিন্তু আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে BCS এর প্রশ্ন নকল হয় যেখানে আমাদের বিভিন্ন সরকারি পরীক্ষাগুলোর প্রশ্ন নকল হয় সেখানে আপনার বার্থ সার্টিফিকেট যে নকল হবে না তার কোন আপনি প্রমাণ দেখিয়ে যেতে পারবেন? মানে সভাপতি, আমরা যদি আমরা লক্ষ্য করি পারিবারিক অশান্তি এবং মনস্তান্ত্রিক যুদ্ধের কথা, নিউ ইয়র্ক টাইমসের একটি সাম্প্রতিক মাঠ পর্যায়ের প্রতিবেদনে দেখা গেছে এই আইন কার্যকর করতে গিয়ে অস্ট্রেলিয়ান পরিবারগুলোর মধ্যে অভিভাবক এবং সন্তানদের মধ্যে এক বিশাল রকমের বিপর্যয় সাধন হচ্ছে যা তাদের পারিবারিক সম্পর্ককে নষ্ট করছে। মাননীয় সভাপতি, মনস্তত্ত্ব বলে রাষ্ট্র যখন আইন করে, কোনো কিছু নিষিদ্ধ করে, কিশোর তখন ওই নিষিদ্ধ জিনিসের প্রতি আকৃষ্ট বেশি হয়। আমরা জানি বাঙালি বা সকল জাতিরই একটা রোগ আছে বলা যায় যে তারা নিষিদ্ধ জিনিসের প্রতি আকৃষ্ট বেশি হচ্ছে। আপনি যখন তাদের সামনে এটাই তুলে ধরছেন যে এই সামাজিক যোগাযোগ মাধ্যম একটি খারাপ পর্যায়ে কিংবা একটা খারাপ মাধ্যম, তখন তারা এটি সম্পর্কে খারাপ জানবে এবং এর প্রতি তাদের যে ইন্টারেস্ট তা আরও বাড়বে। আমরা যদি লক্ষ্য করি যখন একটি শিশু তার পরিবারের নজরে থাকে তখন বাবা মা কিছুটা হলেও তার প্রতি নজর রাখতে পারেন, কিন্তু যখন একটি অনিরাপদ থার্ড পার্টির কাছে অ্যাপের অন্ধকার দুনিয়ায় সে ঢুকবে তখন হ্যাকিং বা সাইবার নিরাপত্তার দায় কি আপনারা নেবেন? নিশ্চয়ই নেবেন না। এই কঠোর বা অবাস্তব নিষেধাজ্ঞা কিশোরী সুপ্ত প্রতিভাকে বিকশিত করার পরিবর্তে অদমিত করছে এবং তাদের স্বাভাবিক মানসিক ভারসাম্য নষ্ট করছে। আমরা যদি লক্ষ্য করি ডিজিটাল নাগরিকত্ব গঠনের দিকে, তাহলে আমরা জানি কিশোর কিশোরীরা বোঝে না বা তারা কিছু জানে না এরকম সংকীর্ণ প্রাচীন চিন্তাভাবনা নিয়ে আপনাদের থাকা মোটেও ঠিক হবে না। শিক্ষাবিদ জন ডিউই বলেছিলেন, শিক্ষা কোনো ভবিষ্যতের প্রস্তুতি নয়, শিক্ষাই জীবন। তাই আজকের যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম হলো বাস্তব জীবনের একটি ডিজিটাল রূপ। আপনি আপনার সন্তানকে সাঁতার না শিখিয়ে আজীবন পানি থেকে দূরে রাখেন, তাহলে সে একদিন হঠাৎ পানিতে পড়ে গিয়ে সেই পানিতেই ডুবে মরবে। তাই শেষে একটা প্রশ্ন করে শেষ করতে চাই।
1: ধন্যবাদ উম্মে সালমা আদিবা, আপনাকে থামাতে হচ্ছে। চমৎকারভাবে আপনি বলতে চেষ্টা করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম বিধিনিষেধ আরোপ, এই বিষয়টি আমাদের আজকের বিতর্কের মূল উপজীব্য। এ পর্যায়ে পক্ষ দলের তৃতীয় বক্তা রায়ান ইফফাত মালিহাকে অনুরোধ করছি তার বক্তব্য উপস্থাপনের জন্য। আজকের বিতর্কের বিষয় শিশু কিশোরদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আইনগত বিধিনিষেধ থাকা উচিত। আমি রায়ান ইফফাত মালিহাকে অনুরোধ করছি বক্তব্য উপস্থাপনের জন্য।
5: আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে সাঁতার না শিখিয়ে পানির থেকে দূরে রাখব, এই মত পোষণ করছেন আমাদের বিপক্ষ দল। তবে সত্য কথা এই যে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে সাঁতার শেখানোর জন্য কোনো প্রকারের লাইফগার্ড অথবা সেফগার্ড ছাড়া তো পানিতে ফেলে দিতে পারি না। সেই সেফগার্ডটাই হচ্ছে আজ আমাদের বিতর্কের এই বিধিনিষেধ। এবং এই বিধিনিষেধ যদি না থাকে তখন বরং তাদেরকে কোনো সাঁতারের প্র্যাকটিস ছাড়াই পানিতে ফেলে দেওয়া হবে। ধন্যবাদ মাননীয় সভাপতি আমায় কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, ওরা আমাকে বলেছে আমি যদি ওদের সাথে এটা করা না থামাই তাহলে নাকি তারা আত্মহত্যা করবে। ভাই, ওকে বল আত্মহত্যা করলে লাইভ স্ট্রিমে এসে লাইভ স্ট্রিমে আমাদের দেখিয়ে আত্মহত্যা করতে, আমরাও দেখি দু চার টাকা পয়সা লাগাই কতক্ষণই বা লাগে ওদের মরতে। আর তা যদি তারা নাই করে তাহলে তাদের ঠিকানা এবং আইপি তো আমাদের কাছে আছেই, লাইভ চ্যাটে ছেড়ে দে, বাকিটা পাবলিক দেখে নিবে। মাননীয় সভাপতি, এটা কোনো গল্প নয়, এটি কোনো কাহিনী নয়, বরং এটি 764 নামক সামাজিক যোগাযোগ মাধ্যমের এমন একটি গ্রুপ চ্যাট থেকে ফাঁস হওয়া কিছু কথোপকথনের মেসেজের উদাহরণ, যা আমাদেরকে খুব ভালো করেই বুঝিয়ে দিচ্ছে যে আমাদের আজ যোগাযোগ মাধ্যম ব্যবহারের গতিটা ঠিক কীরকম এবং মানুষ আসলে সেটাকে কীভাবে ব্যবহার করছে। এই গ্রুপ চ্যাটে 70% বেশি তরুণ তরুণী ছিলেন 15 থেকে 18 বছরের মধ্যে। তার মানে ডার্ক ওয়েবের যেই অবস্থা আমরা দেখি আজ সামাজিক যোগাযোগ মাধ্যমও ঠিক তাই করে বেড়াচ্ছে। দেখুন মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, আজ আমাদের বিজ্ঞ প্রতিপক্ষ আমাদেরকে প্রশ্ন করে গেলেন যে আমরা কি সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে শুধুমাত্র রিল বুঝি। না মাননীয় সভাপতি, আমরা শুধুমাত্র রিল বুঝি না, কিন্তু তারা নিজেরাই আমাদেরকে এখানে এসে বলে গিয়েছেন যে তারা সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এক্সের মতো অ্যাপ্লিকেশনগুলোকে বোধ করেন। সেক্ষেত্রে যদি তাই হয় তবে আমরা কিভাবে বুঝবো যে সেখানে কেউ শিক্ষা নিতে যায় এবং সেখানে কেউ রিল দেখে পোস্ট করতে যায় না, প্রশ্ন থাকছে। এখন দেখুন মাননীয় সভাপতি, আসলে এখানে বিপদটা ঝুঁকিটা কোথায় সেটা তুলে ধরি। আমরা দেখতে পাচ্ছি যে US জেনারেল সার্জনের তথ্যানুসারে 64% যুবক যুবতী হেট কন্টেন্ট অথবা নির্দেশমূলক কন্টেন্টের শিকার, এর মাঝে 74% পেডোফিলিয়ার শিকার এবং 46% পর্ণাসক্ত, এবং এই পুরোটাই এমন একটি মার্জিনের ভিতরে যা হলো 13-17 বছরের মধ্যে। তার মানে আমাদের তো তাদের নিরাপত্তা দিতে হবে, আমাদের তাদেরকে এই আসক্তির মধ্য থেকে বের করে আনতে হবে। এই বিষয়ে তো অবশ্যই আমাদের বিজ্ঞ প্রতিপক্ষের কোনো প্রশ্ন অথবা কোনো বাধা থাকার কথা না, তাই তো? এই বিষয়ে যদি কোনো বাধা নাই থাকে, আমরা যদি তাদেরকে ডার্ক ওয়েবের মতো এইসব অ্যাপ্লিকেশনস থেকে বের করে আনতে চাই, তবে আমাদের প্রয়োজন তাদেরকে কিছু বিধিনিষেধের মধ্যে আনা। কেন বিধিনিষেধের মধ্যে আনা? কারণ বিধিনিষেধ ছাড়া তাদেরকে এর মধ্যে থেকে কোনো নিরাপত্তা দেওয়া সম্ভব না। এখন তারা বলে গিয়েছেন যে আমরা বাস্তবমুখী কথা বলিনি। এক্ষেত্রে আমি একটি উদাহরণ দিয়ে যাই। ইউরোপিয়ান ইউনিয়নের মাধ্যমে DSA ও GDPR এর কারণে কিছু ল, তারা ইউরোপিয়ান ইউনিয়নের মাধ্যমে মেটার সাথে কথা বলে তাদের কান্ট্রির জন্য এই প্রোটোকলটি গৃহীত করিয়েছেন। তার মানে এটা অবশ্যই সম্ভব। এখন দলীয় সমন্বয়ে আসি। আমার দলগত দিক থেকে আমরা যে যেই দিকগুলো আজ আমাদের বক্তব্যে বলে গিয়েছি সেগুলো হলো, প্রথমত কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম তাদের শারীরিক এবং মানসিক দিক থেকে বিকারগ্রস্ত করে তোলে, কিভাবে আসলে তারা সাইবার সুরক্ষা পাচ্ছে না, যেটি আমাদের বিজ্ঞ প্রতিপক্ষও তুলে ধরেছিলেন, এবং পাশাপাশি আমরা এও বলে গিয়েছি অবাধ ব্যবহারের কারণে ঠিক আমরা কি দেখতে পাচ্ছি। আমাদের বিজ্ঞ প্রতিপক্ষ যে যে কথা বলে গিয়েছেন আজকে তাদের বক্তব্যে।
1: ধন্যবাদ রাইয়া ইফাত মালিহা। আমরা সমসাময়িক যে বিষয়টি নিয়ে সব সময় খুব বেশি আলোচনা করছি এবং নিজেদের মাঝেই আত্মজাগরণ এবং আত্মসংস্কারের জন্যে কাজ করছি, সেটি আসলে এই বিষয় যে শিশু কিশোর কতটুকু সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ব্যবহার করতে দেওয়া উচিত এবং কতটুকু উচিত নয়। খুবই সময় উপযোগী বিষয় এবং বিতার্কিকরা তাদের অসাধারণ বক্তব্য উপস্থাপন করছেন, যুক্তি উপস্থাপন করছেন। আমরা ঋদ্ধ হচ্ছি এবং আমরা বুঝতে পারছি যে আমাদেরকে কোথায় যেতে হবে এবং কোথায় থামতে হবে। এখন বিপক্ষ দলের তৃতীয় বক্তা নাফিম আল মাহমুদ জিহানকে অনুরোধ করছি এই বিষয়ের তার বক্তব্য উপস্থাপনের জন্য।
6: ধন্যবাদ মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, আজকে প্রথমে আমি আমার প্রতিপক্ষ দলের তিনজন বক্তাকে অভিনন্দন জানাতে চাই, কারণ তারা আজকে বিতর্কের বক্তব্যের মধ্যে সুন্দর সুন্দর কথা বলে বক্তব্যের শ্রুতি মাধুর্যতা প্রমাণ করে দিয়ে গেছেন। কিন্তু আজকে তারা তাদের দলীয় অবস্থান থেকে কোনো সুস্পষ্ট যুক্তি আমাদেরকে দেখিয়ে যেতে পারেনি। মাননীয় সভাপতি, আজকে তাদের কাছে আমাকে প্রথমেই প্রশ্ন, আজকে যে আপনারা এই তথ্যগুলো নিয়ে আজকে বিতর্ক করছেন, এই তথ্যগুলো আজকে কোনখান থেকে এনেছেন আপনারা, প্রথম প্রশ্ন। এখন মাননীয় সভাপতি, আজকে হচ্ছে তারা আমাদেরকে বিভিন্ন ধরনের, প্রথমে তাদের প্রথম বক্তা এসে হচ্ছে আমাকে একজন মানুষ সুন্দর কি সুন্দর না একজন একজনকে বলছে, এই ব্যাপারগুলো স্পষ্ট করে গিয়েছে। আজকে কি আপনারা বিধিনিষেধ আরোপ করে এই জিনিসগুলোকে বন্ধ করতে পারবেন? একটা এটা হচ্ছে সুন্দর কি অসুন্দর না, এই জিনিসটা হচ্ছে একটা মানুষের নিজের চিন্তা ভাবনা। আপনি এই জিনিসটার সাথে হচ্ছে আজকের বিষয়কে কিভাবে মিলাচ্ছেন তা আমাদের কাছে স্পষ্ট নয়। দ্বিতীয়ত মানুষ হতে, আজকে তারা শুধু আমাদেরকে তথ্য দিয়ে যাচ্ছে, কিন্তু তারা যে আইন প্রণয়ন করবে বা বিভিন্ন কথা আজকে বলে গেলো সেটার বাস্তব উদাহরণ আমাকে দেখাতে পারছেন না। তারা আজকে কিভাবে যা এইগুলো প্রণয়ন করবে, এগুলো প্রয়োগ করবেন কিভাবে, আজকে এগুলো চর্চা করবেন কিভাবে, এবং এগুলোর ফলাফলটা আসলে কোন জায়গায়, এই ব্যাপারে তারা আমাকে সুস্পষ্ট কোনো ধারণা দিয়ে জন্মসনদের বয়স বাড়ানো কমানো যায়, যে দেশের মধ্যে আজকে বিসিএস এর প্রশ্ন ফাঁস হয়, যে দেশের মধ্যে এসএসসি সার্টিফিকেট নকল করে বানানো যায়, সে দেশের মধ্যে আজকে আপনারা বলছেন যে শিশু কিশোররা হচ্ছে প্যারেন্টাল রাইট দিয়ে আপনি তাদেরকে আটকে রেখে দিতে পারবেন, এটা আসলে কোন ভাবে যুক্তিসঙ্গত তাদের কাছে পরিষ্কার নয়। দ্বিতীয়ত মানুষ সভাপতি, আজকে আপনার হচ্ছে আইনের কথা বলে গেলেন, আজকে তাদের ক্ষেত্রে একটা কথা আসছে যে আত্মহত্যার কথাটা, যে কথাটা আসলে আমাদের দলীয় অবস্থান থেকে আসেনি, তারা এই জিনিসটা করতে গেলে তাদের কাছে প্রশ্ন। এখন মানুষ সভাপতি, আজকে আপনারা কি শুধুমাত্র ফেসবুক ইনস্টাগ্রাম এগুলোকে আজকে আমরা বিভিন্ন গণমাধ্যমের কথা আজকে এখানে বলেছি, এখন একটা প্রশ্ন, আপনারা কি শুধু ফেসবুক ইনস্টাগ্রাম বিভিন্ন ধরনের তথ্য বা বিভিন্ন ধরনের যোগাযোগ মাধ্যম এগুলোতে শুধু রিল বলতেই বুঝেন, মানে রিল এগুলোর মধ্যে শুধু রিলই পাওয়া যায় আজকে এগুলো বলছেন? এখন তাদের এখান থেকে একটা কথা হচ্ছে যে গণমাধ্যমের মধ্যে শুধুমাত্র হচ্ছে হেডলাইন পাওয়া যায়, আজকে আপনারা যে তথ্যগুলো দিয়ে গিয়েছেন এই তথ্যগুলো আজকে কোন জায়গা থেকে আসছে তাদের কাছে আমাদের প্রশ্ন। হেডলাইনের নিচে অবশ্যই বিস্তারিত তথ্য থাকে। এখন মানুষ সভাপতি, আজকে আমাদের দলীয় ব্যাপারে আমি কিছু কথা বলি, যে দেখেন মানুষ সভাপতি, আজকে আমাদের দেশের মধ্যে বিভিন্ন প্রতিভাবান শিশু আছে, তারা আজকে বারবার হচ্ছে শুধু খারাপ দিকের কথা বলে যাচ্ছে এবং খারাপ দিকের কথাই বলে যাচ্ছে, কিন্তু আজকে আমরা যে ভালো দিকের কথাগুলো বলছি এগুলো তারা এড়িয়ে যাচ্ছে। কিন্তু আমরা মানুষ সভাপতি, আমাদের দলীয় অবস্থা সুস্পষ্ট যে আমরা সমস্যাকে এড়িয়ে যাচ্ছি না, আমরা বলছি সরকার দল যে সমাধানটি দিয়ে যাচ্ছে তা ভুল। আজকে আমার দেশের মধ্যে বিভিন্ন হচ্ছে প্রতিভাবান শিশু আছে, এখন প্রতিভাবান শিশুর মধ্যে আমি একটু উদাহরণ দিয়ে যদি দেয়, ঋতুরাজ ভৌমিক এই বাচ্চাটি মানুষ হতে তার বাবার সাথে বিভিন্ন শিক্ষামূলক ভিডিও বানায়। এখন এই ভিডিওগুলো হচ্ছে সে ইউটিউবে পাবলিশ করে। এখন একটি মিথস্ক্রিয়া নামের একটি ব্যাপার আছে যে বাচ্চারা একজন আরেকজন থেকে প্রভাবিত হয়। এখন এই বাচ্চাটি যে তার বাবার সাথে বিভিন্ন শিক্ষামূলক ভিডিও বানায় এগুলোকে অন্যান্য বাচ্চারা দেখছে না, তারা কি প্রভাবিত হচ্ছে না? এটা কি আমাদের সমাজের মধ্যে গ্রহণযোগ্য না? তাদের কাছে একটা প্রশ্ন। দ্বিতীয়ত মানুষ হতে আজকে একটা রাফসান আহমেদ নামে একটা ছেলে আছে, সেখানে হচ্ছে আমাদের বাংলাদেশের ফুটবল ক্রীড়াঙ্গনে বিভিন্ন ধরনের ভিডিও বানায়। এটা কি আমাদের জন্য গর্বের ব্যাপার না যে আমাদের আজকে শিশু কিশোররা বিভিন্ন তরুণরা হচ্ছে আজকে আমাদের ক্রীড়াঙ্গনের প্রতি প্রবল আগ্রহ দেখাচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমে? তৃতীয়ত কিডস জোন বিডি নামে একটা ইউটিউব চ্যানেল আছে, যেখানে হচ্ছে একজন কিশোর তরুণের বাচ্চারা তারা হচ্ছে বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক কার্যক্রম পরিচালনা করে হাতের কাছে সহজলভ্য জিনিস দিয়ে। এখন এই জিনিসগুলো আমাদের দেশের জন্য গর্ব। কেন গর্ব? এই শিশু কিশোররা আজকে যে সকল কাজগুলো করছে এগুলো জাতীয় এবং আন্তর্জাতিক মহলে আজকে আমার প্রভাব ফেলছে। এখন এটা কি আমার জন্য ভালো না? আজকে আপনারা আমাকে সেভাবে সঠিক কোনো সমাধান দেখিয়ে যেতে পারেনি। আপনারা বলছেন এগুলো প্রয়োগ করবেন, কিন্তু তার কোনো সুস্পষ্ট ধারণা দিয়ে যেতে পারেননি, এগুলো প্রয়োগ দিয়ে যেতে পারেননি। মানুষ হতে আজকে আপনি আমার ভারসাম্যপূর্ণ অবস্থাকে ভারসাম্যহীনতার দিকে নিয়ে যাচ্ছেন। আপনি যখন একটা জিনিস মানতে হবে যে মানুষের স্বভাবতই ব্যাপার হচ্ছে সে হচ্ছে নিজেদের প্রতি তার আকর্ষণ কৌতূহল দুইটাই বেশি। আজকে একটা জিনিস মানতে হবে যে সামাজিক যোগাযোগের মাধ্যমে আমার একদল হচ্ছে সুপথে যাবে আরেকদল হচ্ছে কুপথে যাবে। এখন একটা ছেলে ধরলাম তার প্রতি হচ্ছে সে গান গায়। এখন গান গাওয়ার পরে তার এই ভিডিওটি এডিট করতে বিভিন্ন ব্যবস্থাপনা করতে হচ্ছে, তার সময় লাগে আর 5 ঘন্টা। আপনি যখন 5 ঘন্টাকে ঠিক মতো তাকে কাজ করতে দিচ্ছেন না, 5 ঘন্টাকে 3 ঘন্টা এনে দিচ্ছেন, মানে সহজ 15 সেকেন্ড চেয়ে দিচ্ছি, যখন আপনি 5 ঘন্টাকে 3 সেকেন্ড নিয়ে আসছেন।
1: ধন্যবাদ, ধন্যবাদ নাফিম আল মাহমুদ জিহান আপনাকে। আমরা বিতর্ক শুনছি, দারুণভাবে আমরা আমাদের এই বিষয়ের সাথে যুক্ত করে ফেলেছি। এখন যুক্তিখণ্ডন পর্ব। যুক্তিখণ্ডন পর্বের শুরুতেই পক্ষ দলের দলনেতা রায়ান ইফাত মালিহাকে অনুরোধ করছি যুক্তিখণ্ডনের জন্য।
3: ধন্যবাদ মাননীয় সভাপতি পুনরায় আমায় বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। বিক্ষোভ প্রতিপক্ষ আজ বিতর্কটাকে এভাবে নিয়েছে যে আমরা কি আসলে এখানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর পক্ষে কথা বলতে এসেছি নাকি বিপক্ষে কথা বলতে এসেছি। কিন্তু আসলে আজকে আমাদের বিতর্কের জায়গাটা এটা ছিল না যে সামাজিক যোগাযোগ মাধ্যমের আসলে উপকারিতা কোন জায়গায় আর অপকারিতা কোন জায়গায়। আমাদের বিতর্কের বিষয়টাই আজকে ছিল যে এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কি কোনো প্রকারের বিধিগত আইনিভাবে নিষেধ আসা উচিত কি না, এবং যদি উচিত হয় তবে কেন আসা উচিত, আর যদি উচিত না হয় তবে কেন আসা উচিত নয়। এখন দেখুন মাননীয় সভাপতি, আমাদের বিজ্ঞ প্রতিপক্ষ দল আজকে তাদের সংজ্ঞায়নের মধ্যে প্রথমেই এসে বলে গিয়েছেন যে আমরা আইনগত বিধিনিষেধ বলতে কিছু নিয়ন্ত্রণের পন্থা বুঝব, এবং আমরাও আমাদের সংজ্ঞায়নের মধ্যে ঠিক তাই বলেছি। তার মানে হচ্ছে মাননীয় সভাপতি, আমরা এখানে বিধিনিষেধ বলতে বোঝাচ্ছি কিছু নিয়ন্ত্রণ আনা। আজ তারা এখানে অস্ট্রেলিয়ার একটি উদাহরণ দিয়ে যায়, কিন্তু মাননীয় সভাপতি আরও একটি উদাহরণ আছে। গত 15 জুন আমরা দেখতে পেরেছি যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তিনি এসে একটি নতুন আইন জারি করেছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে 16 বছরের নিচে যারা আছে তাদেরকে আমরা বিধিনিষেধে রাখবো, অথবা তাদেরকে আমরা এই মাধ্যম ব্যবহারের সময় একটি নিয়ন্ত্রণের মধ্যে রাখবো, এবং আমরা সেই পন্থাটা ব্যবহার করছি। আমরা বলছি না যে আমরা পুরোপুরি বিধিনিষেধ রাখবো, আমরা পুরোপুরি নিষেধ করবো। এক্ষেত্রে তারা আমাদেরকে বারবার জিজ্ঞেস করে যায় যে আমরা আসলে এসব তথ্য কোথা থেকে পেয়েছি, আসলে আমাদের তথ্যের যেই মাধ্যমগুলো ছিল আমরা সেগুলো আমাদের বক্তব্যের মধ্যেই বলে গিয়েছি। অথচ আজকে আমরা যখন বলি যে কী কী মাধ্যমে আমাদের তরুণ সমাজ এতটাই বিপর্যস্ত হচ্ছে, তারপরে এসেও তারা বলে যায় কিছু উদাহরণ যে কারা কারা ভালো করছে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে, কিন্তু তার আসলে অনুপাতটা কীরকম, কার অনুপাত কীরকম, সেই জিনিসটা বুঝে আজ আমাদের বিতর্ক করতে হবে। শেষে আমাদের এটা বলতে হবে যে আমরা আজ বিতর্ক এই জায়গা থেকে করেছি যে উচিত কি উচিত না, আমরা নিয়ন্ত্রণ করার কথা বলেছি, তাই আমরা মনে করি উচিত, এবং উচিত যদি না হয় তার মানে এই দাঁড়ায় যে তারা আসলে তাদের জনসমাজকে নিরাপত্তা দিতে চায় না।
1: ধন্যবাদ রাইয়ান ইফাত মালিহা, আপনার যুক্তিখণ্ডন পর্বের বক্তব্য খুবই চমৎকার ছিল, আপনাকে অভিনন্দন আবারও। এখন বিপক্ষ দলের দলনেতা নাফিম আল মাহমুদ জিহান আপনাকে অনুরোধ করছি যুক্তিখণ্ডনের জন্য।
6: ধন্যবাদ মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, আজকে আমি আমার প্রতিপক্ষ দলের বক্তব্য খুবই মনোযোগ দিয়ে শুনছিলাম। আজকে আশা করেছিলাম তারা তাদের শেষ বক্তব্যের মাধ্যমে আজকে আমাকে তাদের দলীয় অবস্থান সুস্পষ্ট করে যাবেন, কিন্তু আজকে অতি প্রত্যাশায় আমি হতাশ। মাননীয় সভাপতি, প্রথমেই লক্ষ্য করুন, আজকে আপনারা আমাকে বিধিনিষেধের কথা বলে গেলেন, আজকে বিভিন্ন ক্ষেত্রের কথা বলে গেলেন, কিন্তু তার কোনো ফলাফল আপনারা আমাকে দেখাই দিতে পারেননি। মাননীয় সভাপতি, দ্বিতীয়ত আপনারা আজকে আমাকে অনেক কথা বললেন। আচ্ছা, আমরা আপনাদের দিক থেকে একটা কথা আসছে যে খারাপ দিকগুলো আমরা মানলাম যে খারাপ দিক আছে, কিন্তু আপনারা যে খারাপ দিকটাকে কীভাবে ভালো আনবেন বা আমরা যে ভালো দিকগুলোর কথা বলছি সেটার কোনো সুস্পষ্ট অবস্থান আমাকে দেখাননি। আপনারা বারবার আমাদের ভালো দিকের কথা এড়িয়ে যাচ্ছেন। এখন আজকে আমরা কি বলছি যে আমরা ভালো দিকের কথা বলছি, খারাপ দিকের কথা বলছি? মানুষ সভাপতি, আমাদের বক্তব্যের মধ্যে কিন্তু আমরা একবারও বলিনি আমরা হচ্ছে বিধিনিষেধের যে ব্যাপারটা এটা সম্পূর্ণ নিষিদ্ধ করবো। আজকে তারা কোন জায়গা থেকে এই কথাটি এনেছে তা দেখছে আমাদের প্রশ্ন। মানুষ সভাপতি, আজকে দেখেন বিতর্কটা আসলে কোন জায়গায়, বিধিনিষেধ আরোপ করা উচিত কি উচিত না? তারা আমাদেরকে বিভিন্ন মাধ্যম দেখে গিয়েছে, আমরা তাদেরকে বিভিন্ন প্রশ্ন করেছি যে উত্তরগুলো আমরা পাইনি। এখন দেখেন মানুষ সভাপতি, আজকে আপনি আমার ভারসাম্যপূর্ণ অবস্থাকে ভারসাম্যহীনতার দিকে নিয়ে যাচ্ছেন। যে ছেলেটা 5 ঘন্টার কাজটা 3 ঘন্টার মধ্যে করতে পারবে, আপনি এখানে প্রথমত তার স্বাধীনভাবে যে কাজ করার সত্তাটা আছে তাকে হচ্ছে ক্ষুণ্ণ করছেন। এর মাধ্যমে তার আগ্রহ দিন দিন কমে যাবে এবং যে আগ্রহটা কমে যাওয়ার কারণে তার নিজের মধ্যে করে যে প্রতিভাটা আছে আপনি সেই প্রতিভাকে ক্ষুণ্ণ করছেন এবং যে জিনিসটা খারাপ এবং খারাপকে আরো খারাপের দিকে নিচ্ছেন। এখন মানুষের সাথে কিভাবে আপনি হচ্ছে এই জিনিসটাকে নিচ্ছেন যে দেখেন যে বাচ্চাটা জানে এটা খারাপ, আমরা বলছি যে একদল যাবে সুপথে আরেকদল যাবে কুপথে। এখন আপনারা যারা খারাপের দিকে যাচ্ছে তাদেরকে আরো খারাপের দিকে নিচ্ছেন এবং যে দল হচ্ছে সুপথে যাচ্ছে আপনারা তাদেরকে ক্ষুণ্ণ করে তাদের মানসিক বিকাশকে আরো নামিয়ে দিচ্ছেন। আমরা একটা কথা বলি যে আমরা কখনো সরকারের সমস্যাকে এড়িয়ে যাচ্ছি না, আমাদের সুস্পষ্ট অবস্থান যে আমরা বলছি সরকারের সমাধানটা বল। মানুষের মধ্যে আমরা খারাপ এবং আরো খারাপের মধ্যে খারাপটিকে বেছে নেবো। আপনারা যে সমাধান দিচ্ছেন আপনি খারাপকে আরো খারাপের দিকে নিচ্ছেন, ভারসাম্যপূর্ণ অবস্থাকে আমরা ভারসাম্যহীনতার দিকে নিয়ে যাচ্ছেন। তাই আজকে বলতে চাই এই সভায় প্রস্তাবটি গ্রহণযোগ্য নয়। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে।
1: ধন্যবাদ বিপক্ষ দলের দলনেতা নাফিন আল মাহমুদ জিহানকে। শিশু কিশোরদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আইনগত বিধিনিষেধ থাকা উচিত এই বিষয়টির কে কেন্দ্র করেই আজকের বিতর্ক আবর্তিত হয়েছে এবং বিজ্ঞ বিচারক মণ্ডলী দুই দল কতটুকু সফলতার সাথে এই প্রাসঙ্গিকতা উপস্থাপন করেছে আমরা তাদের কাছে জানব। আমরা এখন মূল্যায়ন শুনব জনাব আবু তালহা জুবায়ের, সাবেক কেন্দ্রীয় বিতর্ক পরিচালক, বাংলাদেশ ন্যাশনাল ডিবেট ফেডারেশন, সিনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, ফ্রেম হাউস ইন্টারন্যাশনাল। জনাব আবু তালহা জুবায়ের,
7: আমি সরাসরি পয়েন্টে আসি, সেটা হচ্ছে আপনারা যখন বিতর্ক করেছেন আমি শেষ থেকে আসছি, যুক্তিখণ্ডন থেকে আসছি। যুক্তিখণ্ডনে আমি যেটা লক্ষ্য করেছি, পক্ষ দল আপনারা আপনাদের সামনে যুক্তিখণ্ডনের অনেকগুলো সুযোগ ছিল বিপক্ষ দলের কথাগুলোকে, তারা বারবার জানতে চেয়েছে আপনারা কিভাবে বাস্তবায়ন করবেন। আপনারা খুব সুন্দর সংজ্ঞায়ন করেছেন, সংজ্ঞায়নের মধ্যে আপনারা আইনগতভাবে কি আইনটা হবে সেটাকে, বর্তমানে বাংলাদেশের সাইবার সিকিউরিটি আইন যেটা 2023 সেটা হবে নাকি সামনে 26 আসছে সেটা হবে। আরেকটি বিষয় হলো আপনারা ব্যবহার, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ঠিক প্রায়োগিক ক্ষেত্রগুলো কোথায় ছিল সেটা আপনারা উল্লেখ করেননি। ঠিক একইভাবে বিপক্ষ দল আপনারাও প্রশ্ন করেননি যে এই যে ব্যবহারগুলো কোথায় কোথায় হবে, যদি তারা ব্যবহারগুলোকে সঠিকভাবে চিহ্নিত করতে পারত, এই চিহ্নিত করার পরেই আপনারা কিন্তু তাদেরকে আরও সুন্দরভাবে প্রশ্ন করতে পারতেন। আপনারা বার্থ সার্টিফিকেটের কথা বারবার বলেছে, আইনের কথা বারবার বলেছে, আপনারা বলতে পারতেন এই জায়গাতে আপনারা কীভাবে এই আইন বা এই সেফগার্ডটাকে আইটি মাধ্যমে সফটওয়্যার আছে আইটি আছে সেই জায়গাগুলোতে কাজ করতে পারতেন। বর্তমানে আমাদের সরকার কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনের জন্য কোনো প্রকার কোনো চার্জ কাটছে না, অর্থাৎ আইকর রিটার্নে কোনো চার্জ আসছে না। অতএব এই জায়গাটাতে আমার মনে হয় বিপক্ষ দল কথা বলতে পারত, বলেছেন আমি যতটুকু মনে করি যুক্তিখণ্ডনে এসে তারই শেষে এসে কথাটা বলেছেন, রাফসানের মাধ্যমে উদাহরণটা তিনি টেনে এনেছেন, কিন্তু আমি চাচ্ছিলাম এই জায়গাটাতে আরও আগেই কথাটা আসুক, প্রথম বক্তা এই জায়গাটাতে আসে কথা বললে আরও জায়গাটা তৈরি হতে পারত। দুই পক্ষের বক্তব্য আমার কাছে বেশ ভালো মনে হয়েছে, আপনারা 6টা পয়েন্ট বলেছেন, তারা 5টা পয়েন্টের কথা বলেছে, কিন্তু আপনারা যেটা হচ্ছে কি পয়েন্ট টু পয়েন্ট আপনারা ধরেন নাই। এবং যুক্তিখণ্ডনের ব্যাপারটা যদি বাদ দিয়ে দিই, আমি যদি গঠনমূলক বক্তব্যের কথাও আসি, গঠনমূলক বক্তব্য আমরা চাচ্ছিলাম যে জায়গাগুলোতে কথা বলার জন্য আপনারা ধরেছেন, সেই জায়গাগুলোতে ঠিক মতো ধরেছেন কিন্তু গভীরে যান নাই। দুই পক্ষের বক্তব্য আমার কাছে ভালো মনে হয়েছে, আপনারা অনেক তরুণ এবং তরুণদের শক্তি আমাদের আগামী দিনের চলার পথেও বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাবে এই তরুণদের। অতএব আমি চাই আপনারা এই বিতর্কের ধারাটাকে আপনারা আরও চর্চা করবেন, এই জয় পরাজয় যেটাই হোক না কেন এটা নিয়ে মন খারাপের কোনো কারণ নেই, সামনে আপনাদের জন্য আরো অনেক সুযোগ অপেক্ষা করছে। ধন্যবাদ পক্ষ এবং বিপক্ষ দল দুজনকেই।
1: ধন্যবাদ জনাব আবু তালহা জুবায়ের, বিজ্ঞ বিচারক, আজকের বিতর্ক অনুষ্ঠানের আপনার গুরুত্বপূর্ণ মূল্যায়নের জন্য। আমরা ফলাফলের জন্য অপেক্ষা করছি, ফলাফল চলে এসেছে। আমরা বিতর্ক কতটা উপভোগ্য ছিল সেটা এখন প্রমাণ পেয়ে গেছি, আমি আমার টেবিলে প্রমাণ। আজকের বিজয়ী দল শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় দুইজন শ্রেষ্ঠ বক্তা হয়েছেন। বিপক্ষ দলের প্রথম বক্তা মেহরিন মুতাহার সামিয়া, অভিবাদন আপনাকে। এবং পক্ষ দলের প্রথম বক্তা রাইসা সুলতানা লিলি, আপনাকে অভিনন্দন। আমরা এমন একটি বিষয়ের সাথে যুক্ত আছি এখনো পর্যন্ত যে মানুষ এই বিতর্কের সাথে থাকলে, বিতর্কের পাশে থাকলে, বিতর্কের মধ্যে থাকলে তার ভেতরের মানুষটা নিজের অজান্তেই এত বেশি যুক্তিশীল, আলোকিত এবং জিজ্ঞাসু হয় যে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, প্রত্যেকটা বিষয়ে সে তখন তার আলো ঝরাতে থাকে, আলো দিতে থাকে। এই সমসাময়িক বিষয় নিয়ে আমরা বিতর্ক করেছি, অনেক উপভোগ করেছি, অনেক শিখেছি, পরস্পরের বন্ধু হয়েছে এবং অনেক আলো পরস্পরকে দিতে পেরেছি। এজন্যেই আমরা সবার জন্য সবাই দোয়া করি, আশীর্বাদ করি এবং মঙ্গল কামনা করি। সাথে আমি বলতে চাই, সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই বিতর্ক আমাদের পরবর্তী জীবনের নীতি নির্ধারণ এবং একটি সুশৃঙ্খল মানবিক জীবন গঠনে যেন আমাদের এই মূল্যবোধের সাথে, এই বিতর্কের মূল আলোচ্য অংশের সাথে নিজেদেরকে যুক্ত করতে পারি এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ, পারস্পরিক মূল্যবোধ, পারস্পরিক সমৃদ্ধির অংশীদার হই, এই প্রত্যাশা রেখে আজকের বিতর্ক এখানে সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।

0: স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026 যুক্তিতে গড়ি বাংলাদেশ এখানেই শেষ হল। সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ আনিসুর রহমান, পরিচালক বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন ঢাকা। অনুষ্ঠান নির্দেশনায় এ বি এম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ আতিকুর রহমান।
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি নজরুল সঙ্গীতের আয়োজনে। শিল্পী খুরশিদ হাসান খান।

0: বাংলাদেশ বেতার। এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 ও FM 106 মেগাহার্জে। অনুষ্ঠানে একযোগে প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্জ, FM 90 মেগাহার্জ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্ব কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি ও আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় কমিটির যৌথ উদ্যোগে ঢাকায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে আয়োজিত একটি বিশেষ স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণ সহ অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
1: সবার আগে বাংলাদেশ, একতার সাহসের মেলবন্ধন, চৌঠা জুলাই আমাদের চিরন্তন স্পন্দন। জুলাই ২৪ ছিল না কোনো সাজানো আয়োজন, ২৪শে জুলাই ছিল সময়ের প্রয়োজন। জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি ও আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় নির্বাহী কমিটির যৌথ উদ্যোগে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেম থেকে জুলাই জাতীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠান সরাসরি সম্প্রচারে স্বাগত জানাচ্ছি। ফাতিমা আফরোজ সোহেরি, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শ্রোতা বন্ধু, আপনাদের সবাইকে জানাচ্ছি শুভকামনা। শহীদদের প্রতি রাষ্ট্রীয় ও রাজনৈতিক শ্রদ্ধা জ্ঞাপনের এই স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। বিপ্লবের চেতনা ধরে রাখা ৩৬ জুলাইয়ের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথভাবে আয়োজিত এই অনুষ্ঠানটি নতুন প্রজন্মের কাছে অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের চেতনাকে বাঁচিয়ে রাখার একটি শক্তিশালী বার্তা। ন্যায় বিচার ও শহীদ পরিবারের পাশে দাঁড়ানো জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি ও আমরা জুলাই যোদ্ধার মতো প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে শহীদ পরিবারগুলোর পুনর্বাসন, আহতদের চিকিৎসা এবং গণ অভ্যুত্থানের প্রকৃত ইতিহাস সংরক্ষণ করার যে তাগিদ, তা এই স্মরণ সভার মাধ্যমে আরো বেগবান হবে বলে আমরা আশা করছি। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা অপেক্ষা করে আছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি উপস্থিতির। তিনি যে কোনো মুহূর্তে এসে এখানে উপস্থিত হবেন। উপস্থিত হলে ধর্মগ্রন্থ এবং জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হবে এবং আমরা শেষ অনুষ্ঠানে আপনাদের সরাসরি সংযুক্ত করব। চলুন ততক্ষণ শোনা যাক দেশের গান।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা আনন্দের সাথে জানাচ্ছি জুলাই জাতীয় সম্মেলন 2026-এর মূল আয়োজনে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারিক রহমান। আমরা মূল অনুষ্ঠানের সাথে সরাসরি সংযুক্ত করছি।
1: সম্মানিত অতিথি, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

0: সম্মানিত সুধি, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের সকলকে যা যা জায়গায় আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি।
1: এক মিনিট প্লিজ, আমাদের উপস্থিত সকলের জন্য বলছে, আমাদের আজকের অনুষ্ঠানটা বেশ লম্বা, সেই জন্য সকলকে অনুরোধ করছি সকলে বসে পড়েন, আমরা যাতে অনুষ্ঠানটি শুরু করতে পারি তাড়াতাড়ি। সকলে দয়া করে বসে পড়ুন যে যার জায়গায়।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অতিথি, আমাদের আজকের এই অনুষ্ঠান শুরু করতে চাই পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করার জন্য ডায়াসে আছেন আয়ুব আলী, এবং আপনাদেরকে অনুরোধ করছি আপনারা আসন গ্রহণ করবেন। আমাদের আজকের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে এখনই পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে। সম্মানিত অতিথি, আপনাদেরকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের সকলকে আসন গ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আপনাদের আসন গ্রহণের পরপরই পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে আমাদের আজকের এই অনুষ্ঠানটি ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে। সম্মানিত অতিথি, আপনাদেরকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি।

0: السلام عليكم ورحمة الله.
1: পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আমাদের আজকের এই বিশেষ দিনটি শুরু হলো। এবার দোয়া ও মোনাজাতের জন্য অনুরোধ করছি কাজী মোহাম্মদ সেলিম রেজা, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল। দোয়া ও মোনাজাত পরিচালনা করবেন অ্যাডভোকেট মাওলানা মোহাম্মদ আবুল হোসেন, সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল।
0: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। সম্মানিত উপস্থিতি, শহীদদের স্মরণে আমরা এখন দোয়া অংশগ্রহণ করব তাদের আত্মার মাগফিরাত কামনায়। আমরা পবিত্র কালামে পাক থেকে সূরা ফাতিহা এবং সূরা ইখলাস তিনবার পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. اللهم صل على سيدنا محمد وعلى اله وصحبه وبارك وسلم. আসুন আমরা সকলে দোয়া অংশগ্রহণ করি। اللهم امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهم.

0: রব্বুল আলামিন জুলাই যোদ্ধা এবং জুলাই মুক্তিযোদ্ধা শহীদ পরিবার কর্তৃক আয়োজিত আয় আল্লাহ আজকেই তাদের জাতীয় সম্মেলনকে আপনি কবুল মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন দীর্ঘ 17 বছর স্বৈর শাসকের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে সর্বশেষ জুলাই আগস্টে এসে চূড়ান্ত পর্যায়ে আন্দোলন করতে গিয়ে যারা জীবন দিয়েছে, আল্লাহ বোনের স্বামী হারিয়েছে, সন্তান বাবা হারিয়েছে, শিশু সন্তান মায়ের কোলে গুলি খেয়ে মারা গিয়েছে, রাস্তায় শ্রমিক জনতা থেকে শুরু করে ছাত্র নেতা থেকে শুরু করে সকলে যারা তাজা রক্ত বিনিয়ে দিয়েছে, আল্লাহ মেহরবানি করে আজকের এই দোয়া অনুষ্ঠান থেকে তাদের জন্য দোয়া করছি, মেহরবানি করে তাদের সকলকে তুমি শহীদ হিসাবে কবুল করে নাও। রব্বুল আলামিন এই সমস্ত শোকাক্ত পরিবারগুলোকে রব্বুল আলামিন ধৈর্য ধারণ করার তুমি তৌফিক দান করে দাও। আল্লাহ গণতান্ত্রিক সরকারের মাধ্যমে এই সমস্ত নির্যাতিত মজলুম পরিবারগুলোর দায়িত্ব গ্রহণ করার মতো আল্লাহ তুমি তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন খাস করে মহান স্বাধীনতার যুদ্ধ থেকে শুরু করে এই পর্যন্ত গণতন্ত্রের জন্য দেশের জন্য যারা জীবন দিয়েছে তাদের সকলকে তুমি শহীদ হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন খাস করে স্বাধীনতা সংগ্রামের মহানায়ক আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শেরে বাংলা নগরে জিয়া উদ্যানে শিরোনিদ্রায় শায়িত আছে, মেহরবানি করে আমাদের প্রিয় নেতাকে তুমি জান্নাতবাসী করে দাও। আয় আল্লাহ আমাদের গণতন্ত্রের বাতাদেশ নেত্রী বেগম খালেদা জিয়া শেরে বাংলা নগরে স্বামীর সাথে শিরোনিদ্রায় শায়িত আছে, আমাদের মাকে আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন তোমার কাছে পরিয়াদ জানাই নবনির্বাচিত সরকারের রাহবার আমাদের অভিভাবক বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে এই মজলুম মানুষগুলোর দায়িত্ব নেওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ চোখের পানি মুছার এক ব্যবস্থা করে দাও। আল্লাহ দেশের জন্য জাতির জন্য তৌফিক দান করে দাও। মন্ত্রী পরিষদ থেকে শুরু করে সমস্ত নেতৃবৃন্দ দেশ এবং জাতির কল্যাণে যেন কাজ করতে পারে সেই তৌফিক দান করে দাও। সুবহানাল্লাহ রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين واخر كلامنا عند الموت شهادة لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله
1: অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করব আমরা সমস্বরে। আপনারা যে যেখানে আছেন জাতীয় সঙ্গীত চলাকালীন সময়ে নির্ধারিত জায়গা থেকে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। রক্তস্নাত জুলাই আজকের এই আয়োজনটি এই মধ্যে জাতীয় সঙ্গীত পরিবেশনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

0: মুক্তির মন্দির ও সোপান তলে কত প্রাণ হলো বা বলিদান, লেখা আছে অশ্রু জলে।
1: কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা, তারা কি ফিরেবে আজ সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে অস্তাচলে। আপনাদের সাথে উপস্থাপনায় আজ আমি ইভান,
0: এবং আজকের এই রক্তস্নাত জুলাইয়ের স্মৃতিকে ধারণ করে জুলাইয়ের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। এবং আজকে সঞ্চালনায় আপনাদের সাথে আছে আমি সাদিয়া রোশনি সূচনা। সম্মানিত সুধী, আমাদের আজকের আয়োজনে এই পর্যায়ে স্বাগত বক্তব্য দেবার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ইশরাক হোসেন। জনাব ইশরাক হোসেন, মাননীয় প্রতিমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। বক্তব্যের শুরুতেই মুক্তিযুদ্ধের মহানায়ক, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। সেই সাথে স্মরণ করছি ইতিহাসের আরেক উজ্জ্বল নক্ষত্র, গণতন্ত্রের মা, আপসীর নেত্রী বেগম খালেদা জিয়াকে। আমাদের সাথে মঞ্চে আরও উপস্থিত আছেন শহীদ জিয়া ও বেগম জিয়ার যোগ্য উত্তরসূরি, জুলাই জাতীয় সম্মেলন 2026-এর মাননীয় প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আরও উপস্থিত আছেন আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি, জাতীয় সংসদের মাননীয় চিফ হুইপ জনাব নুরুল ইসলাম মনি এমপি। মঞ্চে উপস্থিত মাননীয় মন্ত্রীবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সংসদ সদস্যবৃন্দ, তিন বাহিনীর সম্মানিত প্রধানগণ, অন্যান্য নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানগণ, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের সম্মানিত রাষ্ট্রদূত, হাই কমিশনার ও কূটনৈতিক মিশনের সদস্যবৃন্দ, জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, আন্দোলনে আহত বীর যোদ্ধাগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিচার বিভাগ, সশস্ত্র বাহিনী ও বেসামরিক প্রশাসনের সম্মানিত প্রতিনিধিবৃন্দ, দেশ বরেণ্য অতিথিবৃন্দ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং সারা দেশ থেকে আগত আমার শ্রদ্ধেয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ও বারাকাতুহ। আপনাদের প্রত্যেকের প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা, অকৃত্রিম ভালোবাসা এবং উষ্ণ শুভেচ্ছা। আজকের জুলাই জাতীয় সম্মেলন শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়, এটি আত্মত্যাগের প্রতি জাতির গভীর শ্রদ্ধা নিবেদনের এক মহিমান্বিত আয়োজন এবং আগামী বাংলাদেশের প্রতি আমাদের সম্মিলিত অঙ্গীকার পুনর্ব্যক্ত করার এক ঐতিহাসিক মুহূর্ত। একটি জাতির জীবনে কিছু দিন আসে যা শুধু ক্যালেন্ডারের একটি তারিখ নয়, কিছু দিন আসে যা ইতিহাস হয়ে যায়, কিছু দিন আসে যা প্রজন্মের পর প্রজন্ম মানুষের বিবেককে জাগিয়ে রাখে। জুলাই তেমনই একটি নাম। প্রিয় ভাই ও বোনেরা, আজ থেকে 2 বছর আগে এই বাংলার মাটি এক অভূতপূর্ব সময়ের সাক্ষী হয়েছিল। সেদিন কোমল হাতে প্ল্যাকার্ড ছিল, কিন্তু সেই হাতের সাহস ছিল পাহাড়ের চেয়েও দৃঢ়। সেদিন বুক ছিল নিরস্ত্র, কিন্তু সেই বুকের ভেতরে ছিল স্বাধীন মানুষের অদম্য শক্তি। সেদিন রাস্তায় শুধু মানুষ ছিল না, রাস্তায় নেমে এসেছিল একটি জাতির বিবেক। যে তরুণকে বলা হতো দেশ নিয়ে ভাবে না, যে তরুণীকে বলা হতো নিজের ভবিষ্যৎ নিয়েই ব্যস্ত, সেই তরুণ তরুণীরাই প্রমাণ করে দিয়েছিল তারুণ্য কখনো মরে যায় না। দেশ ডাকলে, মানুষ ডাকলে, ন্যায় ডাকলে বাংলাদেশের তারুণ্য সারা দিতেই জানে। প্রিয় উপস্থিতি, আজ এই অনুষ্ঠানে এমন অনেক মানুষ আছেন যাদের শরীরে এখনো সেই সংগ্রামের ক্ষতচিহ্ন বহমান। কারো হাত নেই, কারো পা নেই, কারো চোখের আলো নিভে গেছে, কিন্তু আমি জানি তাদের হৃদয়ের আলো নিভে যায়নি। আর আজ আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেই সব শহীদদের যারা আর ফিরে আসেননি। হয়তো কোনো এক বিকেলে তারা আপনার পাশেই দাঁড়িয়েছিলেন, হয়তো কোনো এক মিছিলে তারা আপনার পাশেই হেঁটেছিলেন। আজ তারা আমাদের মাঝে নেই, কিন্তু তারা কি সত্যিই নেই? না, তারা আছেন এই বাংলাদেশের প্রতিটি পতাকায়, প্রতিটি স্বাধীন নিঃশ্বাসে, প্রতিটি শিশুর হাসিতে, প্রতিটি মানুষের মুক্ত কণ্ঠে। যে মানুষ নিজের জীবনের চেয়ে দেশের মর্যাদাকে বড় করে দেখে, সে কখনো মৃত্যুবরণ করে না। সে ইতিহাস হয়ে যায়, সে প্রেরণা হয়ে যায়, সে জাতির আলোকবর্তিকা হয়ে যায়। প্রিয় ভাই ও বোনেরা, এই আন্দোলন কোনো একক ব্যক্তির আন্দোলন ছিল না, এটি ছিল গণমানুষের আন্দোলন, এটি ছিল বিবেকের আন্দোলন, এটি ছিল অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর আন্দোলন। এখানে ছাত্ররা ছিল, এখানে শিক্ষকরা ছিলেন, শ্রমিকরা ছিলেন, রিক্সা চালকরা ছিলেন, ক্ষুদ্র ব্যবসায়ীরা ছিলেন, স্কুল পড়ুয়া শিশুরা ছিল, মা ছিলেন, বাবা ছিলেন, আর ছিলেন কোটি কোটি সাধারণ মানুষ যারা বিশ্বাস করেছিলেন একদিন বাংলাদেশ আরো ভালো হবে। প্রশ্ন করি আপনাদের, আপনাদের তো সুন্দর ভবিষ্যৎ ছিল। আপনারা চিকিৎসক হতে পারতেন, প্রকৌশলী হতে পারতেন, বিজ্ঞানী হতে পারতেন, উদ্যোক্তা হতে পারতেন, বিশ্ব জয় করার স্বপ্ন দেখতে পারতেন। তবুও যখন দেশের সামনে ন্যায় আর অন্যায়ের প্রশ্ন এসে দাঁড়ালো, আপনারা নিজেদের ভবিষ্যৎ আগে দেশের ভবিষ্যৎকে বেছে নিয়েছিলেন। এই আত্মত্যাগী ইতিহাস লেখে, এই সাহসী একটি জাতিকে মাথা উঁচু করে দাঁড়াতে শেখায়। আজ আমি এই মঞ্চ থেকে আপনাদের প্রত্যেককে স্যালুট জানাই, শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যেন একটা বিষয় কখনো ভুলে না যাই, জুলাই শুধু অতীতের স্মৃতি নয়, জুলাই ভবিষ্যতের দায়িত্ব বটে। যেখানে অন্যায় হবে আমাদের বিবেক জেগে উঠবে, যেখানে অবিচার হবে আমাদের কণ্ঠ উচ্চারিত হবে, যেখানে মানুষের অধিকার হরণ হবে আমরা নীরব দর্শক হয়ে বসে থাকব না। কারণ জুলাই আমাদের শিখিয়েছে, ভয় নয়, সাহসী ইতিহাস বদলায়, নীরবতা নয়, প্রতিরোধকারীরাই শেষ পর্যন্ত বিজয়ী হয়, আর বিভক্তি নয়, ঐক্যই একটি জাতির সবচেয়ে বড় শক্তি। আসুন আমরা এমন একটি বাংলাদেশ গড়ি যেখানে মানুষের মর্যাদা থাকবে, গণতন্ত্র শক্তিশালী হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, ভিন্ন মত প্রকাশ কোনো অপরাধ হবে না, আইনের শাসন হবে সবার জন্য সমান, পৃথিবীর মানচিত্রে স্বাধীন দেশ হিসেবে আমরা মাথা উঁচু করে সদর্পে বসবাস করব। এই হোক আমাদের অঙ্গীকার, এই হোক জুলাই প্রতি আমাদের সত্যিকারের শ্রদ্ধা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্য, ন্যায় এবং ইনসাফের পথে অটল থাকার তৌফিক দান করুন। 71 থেকে 24 আমরা বারবার প্রমাণ করেছি আমরা বীরের জাতি, আমরা জালেমের বিরুদ্ধে এক হই, এক লড়াকু সেনাদল হিসাবে। কবি নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার একটি অংশ থেকে আমাদের আগামী দিনের অনুপ্রেরণা নিতে পারি আমরা। মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণভূমি রণিবে না। পরিশেষে আমাদের প্রাণ প্রিয় নেতা আজকের মাননীয় প্রধানমন্ত্রী দেয়া একটি স্লোগানের মাধ্যমে আপনাদেরকে এই সম্মেলনে স্বাগত জানাচ্ছি। দিল্লি নয়, পিণ্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। আসসালামু আলাইকুম।
1: জুলাই জাতীয় সম্মেলন 2026, আজকে এই বিশেষ দিনটি আপনাদের সম্মানে, আপনাদের প্রতি শ্রদ্ধায়, ভালোবাসায়, বাংলাদেশ আপনাদের সকলের কাছেই কৃতজ্ঞ। ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখলেন মাননীয় প্রতিমন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জনাব ইশরাক হোসেন। তার কথাতে ঐক্যের কথা আছে, বাংলাদেশের কথা আছে, সবার আগে বাংলাদেশ।
0: পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে দেখেছে বাংলাদেশ কেমন অমিত তেজে জন্ম দিয়েছে এক মহাকাব্যিক ইতিহাস। জুলাই অভ্যুত্থান শুধু এক স্বৈর শাসনের বিরুদ্ধে আপামর মানুষের ঘৃণা এবং রাষ্ট্র বাঁচানোর লড়াই নয়, এটি ছিল বাংলাদেশের মানুষের সত্য ন্যায্যতা প্রতিষ্ঠার এক বর্ণিল প্রকাশ। সম্মানিত সুধী, আপনাদের সকলকে আমাদের মঞ্চের সামনে স্ক্রিনে চোখ রাখবার জন্য অনুরোধ করছি। এই পর্যায়ে জুলাই বিপ্লবের উপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শিত হবে। সকলকে দৃষ্টি আকর্ষণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের স্ক্রিনে।

0: মৃত্যুহীন এক একটি প্রাণ, অনির্বাণ শিখার মতো জ্বলে থাকা এক একটি মানুষ, আলো হয়ে জ্বলে থাকা এক একটি পরিবার, নিষ্পেষণে নিপীড়নে দেয়ালে পিঠ থেকে যাওয়া একটি সমাজ, সব একসময় জ্বলে উঠল বারুদ হয়ে। আগ্নেয়গিরির লাফার মতো ছড়িয়ে পড়ল সে আগুন নগর থেকে মহানগরে, শহর থেকে মফস্বলে, প্রত্যন্ত গ্রামে পাড়ায় মহল্লায় সবখানে। জনমানুষের অকুত হয় লড়াই, স্লোগান আর বুলেটের সামনে বুক পেতে দেওয়া সাহসে পালিয়ে গেল এক স্বৈরাচার সকল সাঙ্গপাঙ্গ সহ। ভেঙে পড়ল তার চরম স্বেচ্ছাচারী লাগামহীন দুর্নীতিগ্রস্ত মসনদ, মানুষ হাত ছেড়ে বাঁচল। পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে দেখল বাংলাদেশ কেমন অমিত তেজে জন্ম দিল এক মহাকাব্যিক ইতিহাস। জুলাই অভ্যুত্থান শুধু এক স্বৈর শাসনের বিরুদ্ধে আপামর মানুষের ঘৃণা এবং রাষ্ট্র বাঁচানোর লড়াই নয়, এটি ছিল বাংলাদেশের মানুষের সত্য এবং ন্যায্যতা প্রতিষ্ঠার এক ধর্মের প্রকাশ। জুলাই অভ্যুত্থানে মানুষ দেখিয়ে দিয়েছে সবার আগে বাংলাদেশ।
1: বাংলাদেশের জনগণের তাই এখন একটাই দাবি, খুনি হাসিনার পদত্যাগ। সেজন্য বাপা এক, দাবি এক, শেখ হাসিনা পদত্যাগ।
0: 36 জুলাই বাংলাদেশের এবং পৃথিবীর মানুষের কাছে এখন এক মাইলস্টোন। কিন্তু 36 দিনের এই লড়াইয়ের সূচনা হয়েছিল কবে?
2: দেশটা কি আপনাদের এক লাখ পৈতৃক সম্পত্তি হয়ে গেছে আওয়ামী লীগের? যে গুন্ডা বাহিনী দিয়ে আমাদের প্রোগ্রাম বন্ধ করতে চান, পুলিশ বাহিনী দিয়ে প্রোগ্রাম বন্ধ করতে চান।
0: কোথায় রোপিত হয়েছিল জুলাই বিস্ফোরণের বীজ? সবার অলক্ষে তিলে তিলে কোথায় কিভাবে গড়ে উঠছিল জুলাই অমরত্বের ভীত? দেশের সকল মানুষ কোন হ্যামিলনের বাঁশিওয়ালার ডাকে সেই সময় নেমে এসেছিলেন তপ্ত রাজপথে?
1: খুনি হাসিরার খুনি বাহিনী আমাদের সন্তানদেরকে রাজপথে হত্যা করছে। খুনি হাসিনার বন্দুকের নল থেকে আমাদের সন্তানদেরকে যদি রক্ষা করতে হয়, তাদের নিরাপদ ভবিষ্যৎ যদি নিশ্চিত করতে হয়, তাহলে সকল শ্রেণী পেশার মানুষ তথা আপামর জনগণের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হয়, খুনি হাসিনার পতনের আন্দোলনের সর্বশক্তি দিয়ে তাহলে চূড়ান্ত ভাবে মাঠে নামুন।
0: রাজপথের লড়াইয়ের মিছিল, স্লোগানে বুলেট গ্রেনেড আর মারণাস্ত্রের সামনে বুক চিতিয়ে দাঁড়ানোর সাহস সূর্য মানুষ পেয়েছিলেন কোথায়? জুলাই প্রসঙ্গ এলে মাথায় আসে এমন আরো অজানা অনেক প্রশ্ন। পহেলা জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে ছোট্ট একটি জামায়াত, তারপর সেই জামায়াত বড় হতে হতে হয়ে গেল পুরো বাংলাদেশের সমান। লাল সবুজের 56,000 বর্গ মাইল জুড়ে একটাই দাবি, ফ্যাসিস্ট তুই কবে যাবি? মানুষের এই যে মরণপণ লড়াই, জীবনে মায়া তুচ্ছ করে এই যে দৃপ্ত শপথ, এর সূচনা হয়েছিল 17 বছর আগে। এর সূচনা হয়েছিল রাজনীতির মাঠে সভা সেমিনারে।
1: সকল শ্রেণী পেশার মানুষ তথা আপামর জনগণের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হয়, খুনি হাসিনার পতনের আন্দোলনের সর্বশক্তি দিয়ে তাহলে চূড়ান্ত ভাবে মাঠে নামুন। আজ এখন থেকে এই মুহূর্ত থেকে বিজয়ের ঘন্টা বাজতে শুরু করেছে জনগণের পক্ষে, কিছু সময় অপেক্ষা মাত্র ইনশাল্লাহ।
0: এর সূচনা হয়েছিল বাংলাদেশের রাজনীতির প্রবাদ প্রতিম নেত্রী বেগম খালেদা জিয়াকে গুলশানের বাসভবনে আটকে রাখার মাধ্যমে। এর সূচনা হয়েছিল বিচারের নামে এক প্রহসনের রায়ে আপোষের নেত্রীর নির্জন কারাবন্দিত্বের দিনে। জুলাইয়ের সূচনা সবার অগোচর হয়ে গিয়েছিল সেদিনই, যেদিন বাংলাদেশের অহংকার তারেক রহমানকে অন্যায়ভাবে গ্রেপ্তারের মাধ্যমে করা হয়েছিল নির্মম নির্যাতন। আর তখন থেকেই বাংলাদেশের প্রতিটি মানুষ, জাতীয়তাবাদী রাজনীতির আদর্শে বিশ্বাসী প্রতিটি নেতাকর্মী যাচ্ছিলেন ধীরে ধীরে এই জাগরণের পথে। রাজপথে মার খেয়েছেন বিএনপি, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের লাখে লাখো নেতাকর্মী। জেলের অন্ধকার অমানিশায় কেটে গেছে তাদের বহুদিন, মাস, বছর। মামলায় মামলায় জেরবার হয়েছেন, ঘর ছাড়া বাড়ি ছাড়া পরিবার ছাড়া হয়ে কেটে গেছে তাদের অসংখ্য দিবস রজনী। অনেকে হারিয়েছেন জীবিকা, হারিয়েছেন প্রিয়জন, হারিয়েছেন স্বজন সুজন, হারিয়ে গেছে অনেক ছাত্রের সোনালী শিক্ষা জীবন। তবু তারা পেছবা হননি, অতন্দ্র প্রহরীর মতো জেগে থেকেছেন দিন রাত, জ্বালিয়ে রেখেছেন আলোর দীপশিখা। সবার এই সম্মিলিত ত্যাগ আর জীবন ও সম্পদের বিনিময়ে বাংলাদেশের বুকে আলো হয়ে জ্বলে উঠেছে জুলাই অভ্যুত্থানের আলোক বর্তিকা। দেশের মানুষের বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসা শৈল শাসন ভেঙে চুরমার হয়ে গেছে, চলে গেছে আস্তা করে।
1: আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন, আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি। আপনাদের জানমাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না।
3: মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুত্রকে মেধাবী যাতে রাজাকে বাচ্চারা নাতিপুত্র মেধাবী, তাই না?
0: চাকরিতে কোটা সংস্কারের যৌক্তিক দাবিকে তুচ্ছ তাচ্ছিল্য করে উড়িয়ে দেওয়ার চেষ্টা বাংলাদেশের মানুষের বুকে বেঁধেছিল বড় আঘাত হয়ে। প্রতিবাদ মুখর মানুষ সব ভয় তুচ্ছ করে নেমে এলেন রাজপথে, বারুদ স্ফুলিঙ্গে জেগে উঠল পুরো দেশ। প্রতিবাদের বিক্ষোভের বিদ্রোহের সেই মঞ্চ বিএনপি তৈরি করে রেখেছিল বহু আগে থেকেই, বছরের পর বছরের লড়াই সংগ্রামে, যার ফলশ্রুতিতে ফ্যাসিবাদ বিরোধী প্রতিটি রাজনৈতিক দল সাংস্কৃতিক সামাজিক সংগঠন পেয়ে গিয়েছিল অনন্য প্ল্যাটফর্ম। 16 জুলাই জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ খুলে দিয়েছিল ফ্যাসিস্ট পতনের দরজা। তারপর তৎকালীন স্বৈর শাসনের রক্ত পিপাসায় এক একে শহীদ হলেন প্রায় 1400 মানুষ, আর আহতের সংখ্যা বড় বেশি দীর্ঘ। শহীদের তালিকায় বিএনপি ছাত্রদল ও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় 750 মানুষ শহীদ হন। এই তালিকায় শুধু বিএনপিরই 423 জন, ছাত্রদলের আছেন 144 জন শহীদ। বছর পেরিয়ে প্রতিবার জুলাই আসে, কিন্তু 24 জুলাই প্রতি বছর ভিজে ওঠে কোন শহীদের বাবার মায়ের স্বজনের চোখের জলে। জুলাইয়ে কান পাততে শোনা যায় বহু আহত মানুষের হৃদয় বিদারক হাহাকার, বহু পরিবারের নীরব কান্নায় ভিজে ওঠে বাংলাদেশের বাতাস। তবু জুলাই আনন্দ আর সূর্য নিয়ে জেগে থাকে মানুষের হৃদয়ে, জুলাই জাগরুক থাকে বছর থেকে বছরে, জুলাই বেঁচে থাকে প্রজন্ম থেকে প্রজন্মে বাংলাদেশের মানুষের অমীয় বীরত্ব গাঁথা হয়ে।

0: জুলাই জাতীয় সম্মেলন 2026-এর আজকের এই দিনে আপনাদেরকে শ্রদ্ধায় সম্মানে ভালোবাসায় স্মরণ করছি। সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা যারা আজকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আমরা আপনাদের কাছে ঋণী, কৃতজ্ঞতা প্রকাশ করছি। জুলাই ২৪ গণ অভ্যুত্থানে আহত এবং শহীদ পরিবারের সদস্যরা আজ আমাদের মাঝে রয়েছেন। আপনাদেরকে আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা। তবু স্মৃতি স্মারক হিসেবে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলের পক্ষ থেকে আপনাদেরই প্রতিনিধি হিসেবে কিছু স্মৃতি স্মারক আপনাদেরকে আপনাদের হাতে তুলে দিতে চাই। তুলে দিবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এ পর্যায়ে অনুরোধ করছি সুশৃঙ্খলভাবে মঞ্চে আসার জন্য জুলাই ২৪ গণ অভ্যুত্থানের শহীদ মিরাজের সম্মানিত বাবা আব্দুর রব মিয়া। মঞ্চে সকলের হয়ে প্রতিনিধি হিসেবে স্মৃতি স্মারক গ্রহণ করার জন্য যাচ্ছেন শহীদ মিরাজের সম্মানিত বাবা আব্দুর রব মিয়া। স্মৃতি স্মারক গ্রহণ করছেন মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে। এরপরে আসবেন শহীদ সেলিমের ভাই উজ্জ্বল হোসেন। শহীদ সেলিমের ভাই উজ্জ্বল হোসেন,
1: এই পর্যায়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে ক্রেস্ট গ্রহণ করছেন শহীদ সেলিমের ভাই জনাব উজ্জ্বল হোসেন। পরবর্তীতে স্মৃতিস্মারক গ্রহণ করবেন আল মিরাজ। জুলাই আহত আল মিরাজ মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে স্মৃতিস্মারক গ্রহণ করছেন। পরবর্তীতে স্মৃতিস্মারক গ্রহণ করবেন জুলাই যোদ্ধা মোহাম্মদ আমিনুল ইসলাম ইমন। মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে পরবর্তীতে ক্রেস্ট গ্রহণ করবেন মোহাম্মদ আমিনুল ইসলাম ইমন। সম্মানিত সুধী, আপনাদের মধ্যে যারা জুলাই স্মৃতি পরিবারের সদস্য আছেন, আপনাদের সকলের জন্য স্মৃতিস্মারক রাখা আছে। নির্ধারিত সময়ে আপনাদের সকলের কাছে এই স্মৃতিস্মারক পৌঁছে দেওয়া হবে।
0: সম্মানিত সুধী, আপনাদের প্রতিনিধি হিসেবে যারা স্মৃতি স্মারক গ্রহণ করলেন, এছাড়াও আপনাদের সকলের জন্যই আমাদের এই স্মৃতি স্মারক রাখা রয়েছে। আপনাদের কাছে নির্ধারিত সময়ে ইনশাআল্লাহ আমরা পৌঁছে দিব, আপনাদের সকলের জন্য রয়েছে। এ পর্যায়ে
1: আমাদের আজকের আয়োজনের দুইটি সংগঠনের পক্ষ থেকে জুলাই যোদ্ধা ইমাউন এবং সেই সাথে শহীদ পরিবারের সদস্য রবিউল আমাদের আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাতে সম্মাননা স্মারক তুলে দেবেন। জুলাই যোদ্ধা ইমন এবং শহীদ পরিবারের সদস্য রবিউলের পক্ষ থেকে এ পর্যায়ে স্মৃতিস্মারক তুলে দেবেন মাননীয় প্রধানমন্ত্রীর হাতে।
0: অসংখ্য ধন্যবাদ। বারবার বলছি, শুধু আজকের এই আয়োজন নয়, নতুন বাংলাদেশের প্রতি আপনাদের প্রতি আমাদের সীমাহীন কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা আজকের এই আয়োজনের সম্মানিত প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী আপনার প্রতি, কৃতজ্ঞতা বাংলাদেশের যে কোনো প্রান্তে যারা আজ উপস্থিত হতে পারেননি তাদের প্রতিও। এই মুহূর্তে আমরা কিছু কথা শুনতে চাই। শুরুতেই আমন্ত্রণ জানাচ্ছি শহীদ মিরাজের সম্মানিত বাবা আব্দুর রব মিয়া, আপনি আপনার আজকের অনুভূতি আমাদের কাছে ব্যক্ত করবেন।

0: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শহীদ মিরাজ হোসেনের বাবা আব্দুর রব, যাত্রাবাড়ি পাড়ারগায় মধুবাগ। আপনারা দেখেছেন আমাদের সামনে গুণী মানুষগুলো আছে, আমরা গর্বিত, আমরা গর্বিত। জুলাই 5-ই আগস্ট চলে আসছে, কয়টা দিন পরে আগস্ট মাস। সেই আগস্ট মাস 5 তারিখে আমার মিরাজ তার বন্ধুদেরকে নিয়ে রাজপথে প্রতিবাদ করতে গিয়েছিল। তার মোবাইলটা যে ভিডিও ছিল, ভিডিও করতে যে তার অপরাধ ছিল। আমার বাবার মিরাজের বুকটা ধারটা করে দিয়েছে সেই মাফিয়া হাসিনার পুলিশ বাহিনীরা। আপনারা দেখেছেন সাবার উত্তরা রামপুরা চাঙ্গারপুর সেই যাত্রাবাড়ির গণহত্যা, পাখির মতো মানুষ গুলি করেছে, গুলি করেছে, প্রতিযোগিতা করে গুলি করেছে, কি দোষ করেছিল আমার সন্তানরা। তাই আমি আমার স্যারের কাছে আমরা ইনসাফ চাই, আমার প্রত্যেকটা শহীদের সন্তানদের বিচার চাই। এবং খুঁজে খুঁজে যারা প্রকৃত দোষী তাদেরকে চিহ্নিত করে আমার সন্তানের হত্যার বিচার চাই। শুধু জুলাই আগস্ট না, যতগুলো মামলা হামলা গুম খুন হয়েছে, প্রথমত শাপলা চত্বর হেফাজতের উপরে যেভাবে গুলি করে মেরেছে, আমি যত সাক্ষী, সেই সাইনবোর্ড ফজরের নামাজ করে আমি গাড়ি নিয়ে বেড়েছিলাম, আমি দেখেছি রক্তের বন্যা, রক্তের বন্যা। 8 বছর 9 বছর 12 বছর বাচ্চাদের পিলপেরা হত্যার যত হত্যা হয়েছে প্রত্যেকটা হত্যার বিচার চাই আমরা। এবং যাত্রাবাড়ি মাউতের কবরস্থান 14টা আমার সন্তানের লাশ ওখানে দাফন করা হয়েছে, তাদের কবরগুলো পাকা করা হয় নাই। শুধু তাই নয়, আপনারা দেখেছেন কাজলা 2টি শহীদের কবর, শারিল্লা 4টি শহীদের কবর, পাড়ারগাই আমার মিরাজ অন্তর জুয়েল 3টা কবর। আমি 1.5 মাস প্রতিটা মন্ত্রণাল মন্ত্রণালয় যোগাযোগ করে লাস্ট পর্যায়ে ডিসিশন হয়েছে 3টা শহীদের নাম ফলো করা হবে। যদি তাদের পাঞ্চাতের কবরস্থান হয়ে থাকে যাতে পাকা না হোক, যাতে আমার সন্তানের, আমার মায়েরা বোনেরা যাতে তার সন্তানের নামটা ফলক করে দেখতে পারে, তাই আমি স্যারের কাছে বিনীত নিবেদন করব শহীদ পরিবার বাবা হিসাবে। এবং প্রতিটা জেলায় থানায় উপজেলায় যেখানে শহীদের নামগুলো পাকা করা হয় নাই, নামগুলো যেন খরণ করা হয়। আরেকটা বিষয় আমি নজর আনতে চাই, যাত্রাবাড়ি আমাদের থানার সামনে 20টা শহীদের পিলার আছে, সেখানে টোকাইরা নেশা করে, নোংরা আবর্জনা পোষক পাখানা করে। আমি নাগরিক সন্তান অভিভাবকের ফোরামের মাধ্যমে স্যারকে আমি বলি, উনি আমাদের আর্থিক সহযোগিতা করে ওইখানে 42টা চালা রূপায়ণ করি, পরিশ্রম করি 1 সপ্তাহ ধরে। দুঃখের বিষয় আমি সিটি কর্পোরেশনের 1 তলা থেকে 10 তলা পর্যন্ত গিয়েছি, প্রত্যেকটা কাগজে কাগজে আমি সিগনেচার লয়েছি, আমি পানি পাইলাম না। ঢাকা ওয়াসালে মিলিত করেছিলাম, ঢাকা ওয়াসাল পানি দেয় নাই। এবং নগর ভবনের থেকে যাত্রাবাড়ি কত কিলো রাস্তা, কতটুক তেলপুর, তো আমি 7 প্রায় 2 দিন পানি চেয়েছিলাম। আপনারা যদি তর্জন্ত সাক্ষী দেখতে চান, সেই গাছগুলো মরে গেছে। তাই আমি বিনীত করব, যেখানে আমাদের যাত্রাবাড়ি শহীদের পিলারগুলো আছে, সেই পিলারগুলো যদি তুলে যাত্রাবাড়ির চত্বরটা যাতে সব গোল করে একটা নজির দিন ঘটনা সারা বিশ্বে যাতে দেখতে পারে সেই যাত্রাবাড়িতে কি ঘটনা ঘটেছিল। তাই আমি স্যারের কাছে অনুরোধ করব, যেখানে পিলারগুলো আছে কাজলা শরীয়াকা রায়েরবাগ চিটাগাং রোড সাইনবোর্ড পোস্তগোলা এবং যাত্রাবাড়ি সহ সেই পিলারগুলোর উপরে দাঁড়িয়ে পেশাব করে, আমার সন্তানের নামের উপরে পেশাব করে, সেই পিলার কাছে তুলে যাতে যাত্রাবাড়ি গোল চত্বরে যাতে রোপণ করা হয়। এই আমার বক্তব্য বলে বিচার করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
1: সম্মানিত অতিথিবৃন্দ, জুলাই জাতীয় সম্মেলন 2026-এ আমরা এতক্ষণ কথা শুনছিলাম শহীদ মিরাজের বাবার। আপনাদের নিশ্চয়ই মনে আছে, চলে আসুন 16 শহর, ফেসবুকে এই কথাটি লেখার ২৪ ঘন্টার মধ্যে চট্টগ্রামের প্রথম শহীদ হয়েছিলেন শহীদ ওয়াসিম। আজ আমরা আমাদের সাথে পেয়েছি শহীদ ওয়াসিমের সম্মানিত বাবাকে। এই মুহূর্তে বিনয়ের সাথে অনুরোধ করব আপনি আমাদের জন্য কিছু বলবেন, আমরা তার কাছ থেকে কিছু কথা শুনতে চাই।
2: সালাম আলাইকুম। আমার বাড়ি চট্টগ্রাম কক্সবাজার চকরিয়া পেকুয়া। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় সালাউদ্দিন আহমদের বাড়ির পাশে আমার বাড়ি একদম কাছাকাছি। আমি সর্বপ্রথম একটা কথা বলবো, আমার কথা বাদ দিয়ে ওনারা সরকারটা পাইছে এখনো পাঁচ মাস পূরণ হয় নাই, যেভাবে টানা টানি চিরাচিরি করতেছে ওনাদেরকে আমাদের দায়িত্ব হলো যে সহযোগিতা করা। আইনশৃঙ্খলা যেখানে অবনতি ঘটে, যেখানে সন্ত্রাসী কার্যকলাপ দেখে, আমাদেরকে নিজ নিজ এলাকায় আমাদের নিজেদের সংগঠনকে ইনফরমেশন দেওয়া আমাদের দায়িত্বটা হলো এটা। আমরা যদি সহযোগিতা না করি কোনোদিন এলাকায় উন্নতি করতে পারবো না। প্রথম দ্বিতীয় কথা হলো, আমরা এক মাসে আমাদের ছেলে মেয়ে কতগুলো যে ১৪০০ প্লাস ১৫০০ হবে, কিন্তু সঠিক তথ্য ওনারা এখনো দেয় নাই আমাদের। এক মাসে হত্যা করছে, আজকে দুই বছর পরও আমরা কোনো একটা কি বলবো শহীদের অগ্রগতি আমরা দেখি না। আদৌ আমাদের ছেলে মেয়েদের বিচার পাবো কি না আমি জানি না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি এতটুকু আবেদন করবো, আমাদের ছেলে মেয়েদের যে কোনো একজনের বিচার হলে করে আপনারা দেখান, তাহলে আমরা আত্মাটা শান্তি পাবো। দ্বিতীয় কথা হলে যেতুগুলো শহীদ আহত আছে ওদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য আমি আবেদন জানাচ্ছি। দ্বিতীয় কথা হলো, আমাদের এখনো কেউ হাত নাই, কেউ পা নাই, কেউ চোখ নাই। আমার ছেলে হারাই গেছে, আলহামদুলিল্লাহ আমার কোনো দুঃখ নাই। দ্বিতীয় যেখানে কারো মায়ের সন্তান এভাবে জড়ি না পড়ে, আপনারা সর্বদাই কি রাখবেন, সহযোগিতা রাখবেন। আর যারা আহত হয়েছে এদেরকে কেউ হাত নাই পা নাই যার কথা বললাম, আমি এবছর তো যাইতে পারি না। প্রথম বছর আমি আমার সৌভাগ্য হয়েছিল, আমি পঙ্গা হাসপাতালে গেছিলাম, ওখানে যে আমি দেখছি আমার তার ছেলেটা হারে গেছে, আমি আলহামদুলিল্লাহ আমি এক ভাগ্যবান। কেন আজকে দুই বছর ধরে হতো ওরা না দুনিয়ার আলো দেখে নাই, সুস্থ হাঁটতে পারে নাই, তো আমার তো আমি ভাগ্যবান। আমি এই জন্যই বলতেছি আমার ছেলে তো দুনিয়াতে চলে গেছে, আমার কোনো কষ্ট নাই। যার ভাই কষ্টতে আছে এখন হাত পা নাই পা নাই, ওদের জন্য কি কষ্ট আছে ওনারা বুঝবে, আমরা কেউ বুঝবো না কষ্টটা। তো ওনাদের জন্য দোয়া করবেন, আমরা সকল শহীদদের জন্য আপনারা দোয়া করবেন। আর আহত যারা আছে ওনাদেরকে একটু যারা যেভাবে পারে ওইভাবে সহযোগিতা করবেন, দে টাকা পয়সা দিতে পারেন, এমনি বিভাগ দিতে পারেন, যেভাবে আছে ওনারা চলতে ফিরতে পারে মতো দোয়া করবেন। আসসালামু আলাইকুম।
3: আমরা সকলেই চাই শহীদ এবং আহত যারা আছেন তাদের সকলের পরিবার তাদের ন্যায্য বিচার পাক। অসংখ্য ধন্যবাদ জনাব শফিম আলমকে তার বক্তব্যের জন্য। সম্মানিত সুধী, আমাদের সকলেরই মনে আছে সেই আবু সাইদের কথা, শহীদ আবু সাইদ। তিনি যেন আমাদের সকলের সামনে আজও জলজলে থাকা একজন তরুণ, সেই তরুণকে আমরা হারিয়েছি আমাদের জুলাইয়ে। সম্মানিত সুধী, এ পর্যায়ে শহীদ আবু সাইদের ভাই জনাব আবু হোসেনকে বক্তব্য দেবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বক্তব্য প্রদান করবেন শহীদ আবু সাইদের ভাই আবু হোসেন।
4: বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপবিষ্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার এবং বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রীবৃন্দ এবং আমাদের জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং জুলাই আহত ভাই সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু হোসেন, জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাইদের বড় ভাই। আমার ছোট ভাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী ছিল, সে একজন বৈষম্য বৃদ্ধির ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিল। আপনারা সকলে দেখেছেন আমার ভাইকে কিভাবে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। তার এই আত্মত্যাগ সারা জাতি দেখেছে এবং সারা বিশ্ব দেখেছে। তার এই আত্মত্যাগ মানুষকে অনুপ্রাণিত করেছিল এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে জীবনের মায়া ত্যাগ করে এই রাজপথে নেমে আসার জন্য। এই ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে লড়াই সংগ্রাম করেছে জাতীয়তাবাদী দল বিএনপি সহ সমমনা দলগুলো, দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম করেছে। সর্বশেষ এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে এই ফ্যাসিবাদ সরকার চলে যেতে বাধ্য হয়েছে। তো আমরা আমাদের স্বজন হারাইছি। আমার ভাই যেমন শহীদ হয়েছে, তার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে শত শত ভাই তাদের জীবন ত্যাগ করেছে। এমন এমন ভাইরা আছে আমাদের এখানে উপস্থিত, এই জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করে তারা অঙ্গহানি হয়েছে, সারা জীবনের মতো তারা পঙ্গু হয়ে গেছে, তাদের কোনো কিছু করার মতো সক্ষমতা নাই আর। আর আমাদের শহীদ পরিবারের মধ্যে অনেকে আছে তাদের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তারা নিঃস্ব, তারা তাই সেই ফ্যামিলিগুলো মানবেতর জীবনযাপন করতেছে। আমি আজকে এখানে দাঁড়িয়েছি দুটি কথা বলার জন্য, যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন, এই জুলাই শহীদ ফ্যামিলি যারা একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হারিয়ে একদম নিঃস্ব হয়ে গেছে, সবার আগে তাদেরকে গুরুত্ব দিবেন। এবং জুলাই অঙ্গহানি ব্যক্তি যারা সারা জীবনের মতো পঙ্গু হয়ে গেছেন, হাত হারাইছে, পা হারাইছে, চোখ হারাইছে, আপনি সবার আগে তাদেরকে গুরুত্ব দিয়ে তাদের সমস্যাগুলো সমাধান করবেন। এবং এই জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে নির্মমভাবে, আমার ভাই সহ যাদেরকে হত্যা করেছে, আমি এই মঞ্চে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারের কাছে আমি এই হত্যার বিচার চাই। আমার ভাইয়ের রায় প্রকাশ করা হয়েছে কিন্তু দ্রুত সময়ের মধ্যে আমি বাস্তবায়ন দেখতে চাই। প্রায় 2 বছর হতে চলেছে, সামনে 5ই আগস্ট আসলে 2 বছর পূর্ণ হবে এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে এই বিচার কার্য সম্পাদন করা এবং এই জুলাই স্মৃতিগুলোকে বাঁচিয়ে রাখার জন্য জেলায় জেলায় জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়েছে। আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময় এক জায়গায় আগুন লাগাই দিছিল, আবার এই সরকারের আমলেও এক জায়গায় আগুন লাগিয়ে দেওয়ার খবর আমি পেয়েছিলাম। তো এই সরকারের আমলেই যদি এই জুলাই স্মৃতি স্মারকগুলোর যদি এই অবস্থা হয়, সামনে আরো কি হবে। তাই চাই আমার প্রধানমন্ত্রীর কাছে যে এগুলো যেন সংরক্ষণ করা হয়। এই সমস্ত স্মৃতি সংরক্ষণের মাধ্যমেই এই জুলাইকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো আমি মনে করি। আর স্যার, আমি উত্তরবঙ্গের মানুষ, আমরা একটু সবসময় অবহেলিত এলাকার মানুষ, আপনার কাছে আমার এলাকার মানুষের জন্য দুটো দাবি থাকবে। একটা, আমাদের উত্তর অঞ্চলের মানুষের জন্য ইপিজেডের ব্যবস্থা করবেন, মানুষ যেন সেখানে কর্ম করে খাইতে পারে। কারণ আমাদের দেশ জনবহুল দেশ, এই জনসংখ্যাকে যদি কর্ম যদি না দেওয়া যায় তারা বিভিন্ন অপরাধের মধ্যে জড়িয়ে পড়বে। আর দ্বিতীয় হচ্ছে আমাদের উত্তর অঞ্চলের মানুষজন, একটা আমাদের দেশের অর্থনীতি দুটো জিনিসের উপর নির্ভর করে, একটা হচ্ছে রপ্তানি পণ্য, বিশেষ করে গার্মেন্টস পণ্য, এবং জনশক্তি রপ্তানি করে যে রেমিটেন্স আছে তা দিয়ে আমাদের অর্থনীতি থাকা সচল থাকে। কিন্তু দক্ষিণ অঞ্চলের তুলনায় আমাদের উত্তর অঞ্চলের মানুষেরা বিভিন্ন অসুবিধার কারণে, কেউ থাকে না আত্মীয় স্বজন, এরকম বিভিন্ন প্রতিকূলতার কারণে তারা অনীহা, বিদেশ যাইতে অনাগ্রহী। সেই কারণে আমি চাই যে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে বিশেষ প্রণোদনার মাধ্যমে, দক্ষ জনশক্তির রপ্তানির মাধ্যমে দেশের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় উত্তরবঙ্গের জন্য কাজ করবেন, দক্ষ জনশক্তি তৈরি করবেন। এই প্রত্যাশা রেখে জুলাইয়ের শহীদদের যে ন্যায় এবং ইনসাফের রাষ্ট্রের স্বপ্ন দেখেছিল, যে কারণে তারা আত্মত্যাগ করেছিল, ন্যায় ইনসাফ এবং সমতার এবং বৈষম্যহীন রাষ্ট্র দেখতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারের কাছে এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: জুলাই গণ অভ্যুত্থানে সারা জাতির অংশগ্রহণ ছিল। ফ্যাসিস্ট এবং তাদের দোসররা ছাড়া পুরো জাতি এক সুতোয় গেঁথেছিল। জুলাই গণ অভ্যুত্থানে মা ও নারীদের অবদান ছিল অবিস্মরণীয়। সন্তান এবং ভাইদের রক্ষায় তারা সরাসরি রাজপথে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন, রক্ত দিয়েছিলেন। এছাড়া আহতদের চিকিৎসা, খাবার সরবরাহ, আন্দোলনকারীদের মনোবল বৃদ্ধি এবং ঘরে বসে সাইবার অ্যাক্টিভিজমের মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানকে এই মায়েরা সফলতার দিকে নিয়ে গিয়েছিলেন। তেমনি একজন মা আমাদের সাথে আজ আছেন, তিনি শহীদ আবদুল্লাহ বিন জাহিদের জননী। বিনয়ের সাথে, সম্মানের সাথে ফাতিমাতুজ জোহরা, আপনাকে অনুরোধ করছি আপনার কিছু কথা আমাদের উদ্দেশ্যে বলবেন।
5: আসসালামু আলাইকুম, আমি শহীদ আবদুল্লাহ বিন জাহিদের মা ফাতেমাতুজ জোহরা। আমার ছেলে শহীদ রমিজউদ্দিনের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ছিল। 5ই আগস্ট সন্ধ্যায় তাকে ফ্যাসিস্ট হাসিনার দোসরেরা গুলি করে মেরে ফেলে। আমি এখানে একটু বলতে চাই, 5ই আগস্ট আমার বড় সন্তান মারা যায়। একটা মার জন্য এই শোকটা যে কতটুকু কঠিন সেটা শুধু একটা মাই বোঝে। আমার বড় ছেলে মারা যাওয়ার 14 দিনের মাথায় আমার ছোট ছেলের ক্যান্সার ধরা পড়ে হার্ট স্টেজে। আমার বড় ছেলে 5ই আগস্ট মারা যায়। 10 আগস্টের আমি পিজি হসপিটালে ভর্তি হই। 19 তারিখে আমার ছোট ছেলের ক্লোন ক্যান্সার ধরা পড়ে। একটা 13 বছরের বাচ্চার থার্ড স্টেজের ক্যান্সার, তার লাইফে আর কি চাওয়া পাওয়া থাকতে পারে? তার বড় ভাইয়ের মৃত্যু 14 দিন আগে। ইভেন আমার বড় ছেলে মারা যাওয়ার 7 মাস 13 দিনের মাথায় আমার হাজব্যান্ড ব্রেন স্ট্রোক করে মারা যায়। মার্চের 18 তারিখ 17 রোজায় লাইফের এ পর্যায়ে আমি আমার ছোট ছেলের হারানোর আর কি আছে? আমি এই দুঃসময়ে আমার ছোট ছেলেকে বাঁচানোর লড়াই এতটা অসহায় হয়ে যায় যে আমি তখন তত্ত্বাবধায়ক সরকারের কাছে যাওয়ার পরেও তারা আমার বিন্দুমাত্র সাহায্য করে না। আমি স্বাস্থ্য উপদেষ্টার কাছে 3 বার আমার এই অসুস্থ ছেলেটাকে নিয়ে যেয়ে সারাদিন বসে থাকি কেমো দেওয়ার পরে। উনি আমাকে বলে ওনার হাতে কিছু নাই, আমার সন্তানই ট্রিটমেন্ট পায় না, কারণ ও শহীদের ভাই। এই খবর কোনোভাবে আমরা বিএনপির পরিবারের কাছে পৌঁছায়। আমি শুধু আমার ছেলের 3টা কেমো খুব কষ্ট করে প্রোভাইড করি। 4 নাম্বার কেমো থেকে আল্লাহর রহমতে জনাব তারেক রহমানের পরিবার, আমরা বিএনপির পরিবার আমার পাশে পাই। জীবনে বাঁচার লড়াইয়ে ওনারা আমার ছেলের পাশে আর আমার পাশে কিভাবে ছিলেন হয়তো আমি আপনাদের বুঝাইতে পারবো না। তখন তো আমাদের যাদের ডাকে আমার সন্তান মারা গেছে তারা তো আমার খোঁজ খবর নেয় নাই। ইভেন সার্জিদের সাথে আমার 4 বার দেখা হয়, সার্জি আমার বাসায় পর্যন্ত যায়। আমি সার্জিসকে বলি আমার জিসানের কেমন রেডি আমি দিতে পারবো, আমার সার্জারিটা একটু বাইরে করা দাও, কারণ ডাক্তার বলছিল সিঙ্গাপুরে সার্জারি করাইলে ওর জন্য সবচেয়ে বেস্ট হবে, কারণ এত ছোট বাচ্চার থার্ড স্টেজের কেমন তো আমি এমন কোনো দরজায় নাই যে নক করি নাই। কিন্তু আমি বিএনপি যে কে আমার পাশে পাবো, আমার কখনো ওনাদের খুঁজতে হয় না, ওনারা নিজেরা আমার উইলিংলি আমার পাশে ছিলেন। জনাব তারেক রহমান বর্তমানে প্রধানমন্ত্রী, উনি লন্ডন থাকা অবস্থায় আমার জিসানের খোঁজ খবর নেন, ওর জন্য গিফট পাঠান, এবং উনি শুধু আমাকে বলেন, জিসানকে বলবেন শক্ত থাকে, জিসানের জন্য যা করা লাগে আমি আমার সামর্থ্য অনুযায়ী করব। উনি শুধু মুখে কথাটা বলেন নাই, উনি প্রমাণ করে দেখাইছেন। আমার ছেলে 2টা সার্জারি হয়েছে গত বছর, 8 তারিখে ওর সেকেন্ড সার্জারি হয়েছে। রোমান ভাই নিজে হসপিটালে যায় আমার জিসানকে দেখে আসে। আমরা বিএনপির পরিবারের প্রত্যেকটা সদস্য আমার আর জিসানের পাশে ছিল। আমি ওনাদের কৃতজ্ঞতা বলে শেষ করতে পারবো না। আমার বিশ্বাস আমরা যে শহীদ পরিবার আছি ইনশাল্লাহ শুধু সময়ের ব্যাপার, ওনারা আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য ওনারা করবেন, কারণ উনিও তো ভুক্তভোগী, আমরা হয়তো হারাইছি, আমরা বলতে পারছি, উনি বলতে পারে নাই। আমরা যেভাবে ওনাদের পাশে ছিলাম ওনারাও আমাদের জন্য করবেন। ওনাদের কাছে আমাদের শুধু একটাই চাওয়া, আমাদের সন্তানের বিচারটা যেন উনি করে, এতটুকু

0: সিনেমা হয়তো আমাদের সন্তানকে আমরা পাবো না, কিন্তু আমরা একটু সুন্দরভাবে যেন জীবনযাপন করতে পারি সেই ব্যবস্থাটা করলে আর বিচার করলে আমাদের আর কোনো চাওয়া পাওয়ার নাই। আমি আবারও বলতে চাই, তারেক রহমান আমার পাশে যেভাবে ছিল, রোমান ভাই, মিথুন ভাই, ইভেন আমরা বইম্পের পরিবারের প্রত্যেকটা সদস্য, আজ পর্যন্ত আমি সেকেন্ড অপারেশন করাইছি, প্রায় এক বছর হয়ে গেছে, আমি হয়তো ফোন দিয়ে বলি ভাইয়া জিসানের এইটা লাগবে, আমার বলতে দেরি, আমার একদিন সময় লাগে ওইটা আমার কাছে পৌঁছায় যাইতে। ইভেন আমি একজন ক্যান্সার রোগীর মা হিসেবে, একজন শহীদের মা হিসেবে আমার হয়তো চিন্তাও করতে হয় না যে কালকে আমার ছেলের কেমন, পরশু রেডিও আমি কি করব, কারণ আমি একটা সিঙ্গেল মা হিসেবে আমি কিছু করি না। আমার হাজবেন্ডও মারা গেছে, প্রায় দেড় বছর হয়ে গেছে ক্যান্সারের মতো, একটা কি লেভেলের ট্রিটমেন্টে টাকা লাগে সেটা শুধু সেই পরিবারেই জানে। আমার দিন শেষ অন্তত যেখানে ট্রিটমেন্টের জন্য আমার টেনশন করতে হয় না। ইভেন আপনাদেরকে এখনো আমি বলতে চাই, বলাটা উচিত না, মাত্র রোমান ভাই আমাকে জিসানের কথা জিজ্ঞেস করে বলতেছে ওর এই অবস্থা কেন, ওকে এত খারাপ দেখাচ্ছে কেন। আমি বলছি ভাইয়া ক্যান্সারটা আগের চেয়ে একটু বেড়ে গেছে, ভাইয়া বলছে আপনি টেনশন করবেন না, আমরা তো আছি, শুধু ওর পাশে আপনি থাকেন। লাস্টে একটা কথা বলতে চাই, দিন শেষে প্রতিদিন সকাল হয় রাত হয় আমার জিসান শুধু বলে আম্মু ভাইয়া তো আমাদের রেখে চলে গেছে, কিন্তু আমি তোমাকে কার কাছে রেখে যাবো, তুমি তো সম্পূর্ণ একা। আমি ওকে বলতে পারি না যে বাবা ইনশাল্লাহ তুমি সুস্থ হয়ে যাবা, বলি আম্মু ইনশাল্লাহ আব্বা আল্লাহ তোমাকে সুস্থ করে আমার কাছে দিয়ে দেবে, আমি সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে জীবিত অবস্থা আমাকে আর কিছু না দেখায়, একটা মার জন্য এর চেয়ে কষ্টের আর কিছু নাই, কারণ আমার যা ছিল আমি সব হারাই ফেলছি। আসসালামু আলাইকুম।
1: সন্তানের জন্য মায়ের কান্না অথবা মায়ের জন্য সন্তানের কান্না, দুটোই ভীষণ স্পর্শকাতর। আমাদের শহীদ পরিবারের সদস্যরা যখন তাদের সন্তানদের কথা বলছেন, সন্তানহারা মা যখন তার স্মৃতিচারণ করছেন, ঠিক সেই সময়টিতে আমাদের কারো চোখেরই যেন জল বাধা মানে না। বিনম্র শ্রদ্ধা ভরে আমরা সকল শহীদের স্মরণ করছি। সম্মানিত সুধি, এ পর্যায়ে সংক্ষেপে বক্তব্য রাখবার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি শহীদ আলভির বাবা জনাব আবুল হাসানকে। বক্তব্য রাখবেন শহীদ আলভির বাবা জনাব আবুল হাসান।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই জাতীয় সমাবেশ সম্মেলন 2026, উপস্থিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি জনাব নুরুল ইসলাম মনি এমপি, চিফ হুইপ, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, বিভিন্ন দপ্তরের মন্ত্রী মহোদয়, উপস্থিত প্রধান অতিথি জননেতা জনাব মোহাম্মদ তারেক রহমান, আমি শহীদ শাহরিয়ার হাসান আলভির বাবা, আমার ছেলে আগস্টের 4 তারিখ মিরপুর 10-এ পুলিশের গুলিতে শহীদ হয়। আলভির একজন 15 বছরের তরুণ যুবক ছিল, আজকে 2টি বছর অতিবাহিত হয়ে গেছে। আমরা ভেবেছিলাম যখন ইন্টারিম সরকার আসছে যে আমরা হয়তো এই হত্যাকাণ্ডের বিচার পাব। আলভি সহ আমার যে 1400 মতো সন্তান বা ভাইরা দেশের জন্য জীবন দিয়েছে, আর এজন্যই আজকে আমরা এখানে একত্রিত হতে পেরেছি। কিন্তু দুঃখের বিষয়, ইন্টারিম আমাদের সাথে বিচারের নামে প্রতারণা করেছে। আপনারা দেখেছেন আমরা বিচারের জন্য বিভিন্ন জায়গায়, সংসদ ভবন আমরা ঘেরাও করেছি, সচিবালয় ঘেরাও করেছি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও ঘেরাও করেছি, কিন্তু কোনো ফায়দা হয়নি। আমি সচিবালয়কে যেদিন এই বিচারের জন্য আন্দোলন হয় আমি হার্ট অ্যাটাক করি, গত আগস্টের 19 তারিখে আমার বুকে 3টা রিং পরানো। আজকে দেখেন সন্তান তো হারালো।

0: এরপরে সন্তানের বিচারের জন্য, আমার সন্তান সহ সকল সন্তানের বিচারের জন্য রাস্তায় আন্দোলন করলাম। এখনো পর্যন্ত বিচারের দৃশ্যমান কিছু আমরা দেখতে পাইনি, তবে আমরা আশায় বুক বেঁধে আছি যে সরকার এখন ক্ষমতায় আছে, এই সরকারের কাছেই আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা ছিল তখন থেকেই যে জনাব তারেক রহমান দেশে আসবে, ক্ষমতার মসনদে বসবে, আমরা আমাদের এই শহীদদের প্রকৃত যারা হত্যাকারী তাদের বিচার পাব। আমি আজকে জনাব তারেক রহমান তার কাছে আমার একটাই চাওয়া, এখনো আপনার এই সরকারের সময় আমরা যেন প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার দৃশ্যমান দেখতে পাই, এবং যারা এখনো এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, যারা এখনো ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করা হোক। আসলে কষ্ট লাগে, একটি কথাই আছে, কি যাত না বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে দংশিনী যারে। আমাদের কষ্ট অন্য যারা আছে কেউ বুঝবে না। দেখেন ইন্টারিমের সময় নাহিদ সার্জিস হাসনাত, তারা স্টুডেন্ট ছিল, তারা লেখাপড়া করত, তারা আজকে শহীদ পরিবারকে পুঁজি করে, তারা আমাদেরকে পুঁজি করে, তারা আজকে হাজারো কোটি টাকার মালিক হয়েছে, তারা নতুন রাজনৈতিক দল পেয়েছে, আমরা কি পেয়েছি? আমরা আমাদের সন্তানকে হারিয়েছি, ভাইকে হারিয়েছি, স্বামী তার বউ তার স্ত্রীকে হারিয়েছে। দেখেন আমরা আমাদের চোখের পানি এখনো পড়ে, আমরা যতদিন বেঁচে আছি আমাদের চোখের পানি পড়বে। আমাদের কষ্ট বোঝার মতো ক্ষমতা আল্লাহ ছাড়া কারো নেই। আমি সর্বশেষ আমি একটি কথাই বলবো যে আমাদের এই সরকার অল্প কিছুদিন হলো ক্ষমতা এসেছে, আমরা দলমত নির্বিশেষে সবাই সরকার যাতে সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতে পারে আমরা সরকারকে সহযোগিতা করতেছি এবং করব ইনশাল্লাহ। এবং এই সরকার যদি ক্ষমতা থাকে ইনশাল্লাহ শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং সারা বাংলাদেশের মানুষ আমার বিশ্বাস সবাই ভালো থাকবে। পরিশেষে সবাই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আপনি অসুস্থ মানুষ আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
1: আমরা বিশ্বাস করি কারো রক্তই বৃথা যাবে না। আমরা আজও মনে রাখি সেই স্লোগান, যে স্লোগানে মুখরিত হয়েছে ছাত্র জনতার আন্দোলন গণ অভ্যুত্থান, এবং সেখান থেকে আমরা অর্জন করতে পেরেছি আমাদের এই নতুন বাংলাদেশ। সবার আগে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে যে ছেলে মেয়েরা, যে তরুণরা বুক পেতে গুলি নিয়েছে, আজ তাদের সকলকে শ্রদ্ধা ভরে স্মরণ করছে এবং সম্মান জানায়। এ পর্যায়ে আহত পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ শাহিন মালুকে।
2: বিসমিল্লাহি রহমানির রহিম। আজকে সুন্দর একটা অনুষ্ঠানে আমাদেরকে আহত নিহত পরিবারকে অনুষ্ঠানকে দাওয়াত দেওয়ার জন্য আমিনুল ইসলাম ইমন ভাইকে ধন্যবাদ জানাই। আর আহত নিহত পরিবারকে যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল তখন আমাদেরকে নিয়ে দুইটি ভাগে কাজ করছে। ডিএমপি পরিবারকে দেখছে এক চোখে, আর হচ্ছে গিয়া ওদের বেল্টে যারা ছিল তাদেরকে দেখছে এক চোখে। তো আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনেকে অনেক কথা বলেছেন। দীর্ঘ ১৭ বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মাটি ও মানুষের জন্য কতটা কষ্ট করেছে কেউ কিন্তু বলেন নাই। এই দেশকে ভালোবাসতে গিয়ে জিয়া পরিবার সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দেশের মাটি ও মানুষকে ভালো রাখতে গিয়ে জনাব তারেক রহমান ১৭ বছর মধ্যে মাটিতে আসতে পারে নাই। আমি একটি কথাই বলবো, এই দেশ যদি ভালো চান তারেক রহমানের দিকে তাকাইতে হবে, উনি কি করতে চাইতেছে। এই দেশ যদি ভালো রাখতে চান জনাব তারেক রহমানকে ফলো করতে হবে। দেশ কিভাবে আমরা আজকে বিদেশের মাটিতে যাই কাজ করার কাজ করতে, বিদেশের মানুষ দশটা বছর তারেক রহমানকে সময় দেন, বিদেশ থেকে মানুষ এসে আমাদের দেশে কাজ করব। একটি কথাই বলবো, জনাব তারেক রহমান এই দেশের মাটি ও মানুষের জন্য দিন রাত পরিশ্রম করছে, এই দেশের আহত নিহত শহীদ পরিবারকে কি বিচার চান আপনারা? যদি বিচার চাইতে হয় তারেক রহমানকে ফলো করতে হবে, যদি বিচার করতে হয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ফলো করতে হবে। আজকে এই দেশের জন্য গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে যা আমার একটি পা হারিয়ে ফেলেছি, দেখেন দুইটা বছর আমি এখনো কষ্ট করতেছি শুধু মানুষের জন্য, এই দেশের মানুষের জন্য। তো জনাব তারেক রহমান এই দেশের মানুষকে ভালো রাখার জন্য এখনো কষ্ট করতে আছে। তো আমার বাপ কিন্তু ঘুমাইছে, আমি সপরিবার আমি একটি ঘর এখনো করতে পারি নাই, এই বিএনপিকে ভালোবাসতে গিয়ে আমরা সর্বছাপার হয়েছি, আমরা 17 বছর কষ্ট করেছি, আমরা তাও দলের দিকে তাকিয়ে রয়েছি, আমাদেরকে ভালো কিছু দেয় না, কিন্তু হাস্তাদ সার্জিস হাস্তাদ আব্দুল্লাহরা কোটি কোটি টাকার মালিক হয়েছে, কোটি কোটি টাকার মালিক হয়েছে, কিন্তু আমরা এখনো এই যে কেসের উপরে এখনো আছি। এই দেশের মানুষের দিকে চায়া, এই দেশের মানুষকে যদি ভালোবাসেন, জনাব তারেক রহমানকে 10 বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না, কোনো কনফারেন্স চলবে না। তো আগামী দিনের হাসিনা কোনো দিন এই দেশে আসতে পারবে না, হাসিনার যদি বিচার করতে হয় গণভোটে হা না জয়যুক্ত হয়েছে না? হাসানুল্লাহ কিন্তু 10 বছর শাস্তি দিছে, হা ভোট আমাদের আহত নিহত শহীদ পরিবারকে মতামত নিই, ওদের ফাঁসির রায় কার্যকর করতে হবে, এই দেশে ওদের অস্তিত্ব হবে না। এই দেশকে জনাব তারেক রহমানের কাছে নিরাপদ, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিরাপদ, জিয়া পরিবারের কাছে নিরাপদ, অন্য কারো কাছে নয়, অন্য কারো কাছে নয়। সেই বলি আমার বক্তব্য শেষ করছি, আল্লাহ হাফেজ, জিন্দাবাদ দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ। আজকে বুকটা ভরে যায় জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী, বুকটা ভরে যায় রক্ত দিয়ে সার্থক হয়েছি, রক্ত দিয়ে বাপ ঘুম হয়েছে তাতেও দুঃখ নাই, এই দেশের মানুষ যাতে ভালো থাকে এটাই কামনা করি জনাব তারেক রহমানের কাছে। ধন্যবাদ, ধন্যবাদ।
1: বুকের ভেতর বইছে ঝড়, বুক পেতেছি গুলিকর। সম্মানিত সুধী, শুনছিলাম আহত পরিবারের পক্ষ থেকে মোহাম্মদ শাহিন মালুর কথা। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মিল্লাত হোসেনকে।

পরবর্তী বক্তব্য দেবার জন্য অনুরোধ জানাচ্ছি মিল্লাত হোসেনকে। আহত পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেবার জন্য এই পর্যায়ে অনুরোধ করছি মিল্লাত হোসেনকে।

0: বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই জাতীয় সম্মেলনের আয়োজিত আজকের এই আলোচনা সভার আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন আজকের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের অভিভাবক বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উপস্থিত রয়েছেন মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং আহত শহীদ সদস্যবৃন্দ, সকলকে আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আমি একজন আহত যুদ্ধাহত জুলাই যোদ্ধা। আমি 19 জুলাই গুলিবিদ্ধ হই পল্টনে। জাতীয়তাবাদী দল বিএনপির একটি প্রোগ্রাম ছিল সেদিন, আমি সেই প্রোগ্রামের উদ্দেশ্যে বাসার থেকে বের হই এবং পল্টন কালভার্ট রোডে আমাদের বর্তমান ছাত্রদলের সাধারণ সম্পাদক জনাব নাসিরউদ্দিন নাসির ভাই এবং যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব জনাব রবিউল ইসলামের নেতৃত্বে সেদিন আমরা সে জায়গায় অবস্থান করি এবং প্রেস ক্লাব অভিমুখে যাওয়ার প্রাককালে হঠাৎই পুলিশ আমাকে এবং আমাদেরকে লক্ষ্য করে গুলি করে এবং কিছু বোঝার আগেই আমার বাম পাশে, আমার হাতের বাহুতে বাম পাশে গুলি লেগে পিছন দিক দিয়ে বের হয়ে যায় এবং আমার পাশেই যুবদলের একজন কর্মী ছিলেন, ওনার নাম হচ্ছে নবীন তালুকদার, ওনার পরিবারের সদস্যরা এই জায়গায় আছে কিনা জানি না, উনি আমার ঠিক বাম পাশে, আমার ডান পাশে ছিলেন, ওনার মাথায় বুলেট লেগে উনি মুহূর্তে শহীদ হয়ে যান এবং সেই স্পটে আরো একজনও শহীদ হয়েছিলেন সেদিন। কিন্তু আমি গুলিবিদ্ধ হওয়ার পরে যারা উপস্থিত ছিলেন তারা, আমার এত রক্তকরণ হয়েছিল সেদিন কেউ কল্পনা করে নাই যে আমি হাসপাতাল পর্যন্ত যেতে পারবো, কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমি সেদিন হাসপাতালে গিয়েছিলাম। আমাকে কাছাইল ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয় কিন্তু সেখানে আমাকে চিকিৎসা দেওয়া হয় নাই, আমাকে সেখান থেকে ফিরে দেওয়া হয় এবং আমার এত রক্তকরণ হয়েছিল। পরবর্তীতে আমাকে ঢাকা মেডিকেলের দিকে অ্যাম্বুলেন্স সহকারে নেওয়ার চেষ্টা করা হয়, প্রতিমধ্যে আমাকে আবারও পুলিশ বাধা দিয়ে আমার অ্যাম্বুলেন্সটা আবারও ফিরিয়ে দেওয়া হয়। তারপরে কাকরাইলের একটি ক্লিনিকে আমাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, দেওয়ার পরে আমার রক্ত সঞ্চালন, যে রক্ত পাচ্ছিল সেটা সাময়িকভাবে বন্ধ হয় কিন্তু আমি পরিপূর্ণ চিকিৎসা পাই নাই এবং 25 জুলাই পর্যন্ত আমি একটি ক্লিনিকে চিকিৎসা নেই। কিন্তু অত্যন্ত দুঃখজনক হল সেদিন 26 জুলাই রাত্রে হঠাৎ পুলিশ রেড দিয়ে আমাদের যারা জুলাই আহত ছিল তাদেরকে গ্রেপ্তার করে এবং রাত 11টার সময় হাসপাতাল কর্তৃপক্ষ এসে আমাদেরকে বলে আপনারা এখনই চলে যেতে হবে না হলে পুলিশ আপনাদেরকে গ্রেপ্তার করবে। সে মুহূর্তে আমি বেডে শুতে পারি না, অথচ আমাকে বা সে জায়গা থেকে বের হতে হবে। আমি সেদিন রাত্রি 11টার সময় আমাকে আমার কিছু সহযোদ্ধা আমাকে একটি বাসায় নিয়ে রাখা হয়। পরবর্তীতে 27 জুলাই আরেকটি হাসপাতালে আমাদের বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিক ভাইয়ের তত্ত্বাবধানে একটি হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয় কিন্তু আমার এতটা দুর্ভাগ্য যে ডাক্তার রফিক ভাই আমাকে ভর্তি করার ঠিক আধা ঘন্টাকে ওনাকেও ডিবি তুলে নিয়ে যাওয়া হয়। তাই 1 আগস্ট পর্যন্ত আমরা কোনো চিকিৎসা পাই নাই। আমার আটটি, আমি এ জায়গায় আমার রাতের চিত্রটি নিয়ে এসেছি, আমার আহত ছবিটা আছে এ জায়গায় আপনারা লক্ষ্য করবেন। আমার আটটি এখনো স্বাভাবিকভাবে আমি তুলতে পারি না, আমার এখনো রাত হলে আমরা ঘুমাতে পারি না, আমার রাত্রে ঘুম থেকে ওঠার আগে আমার হাতটি ফুলে যায়। কিন্তু এই জুলাই স্মৃতির এই 19 জুলাই আমার জীবনে আরেকটি অত্যন্ত কঠিন একটি মুহূর্ত এবং কঠিন একটি স্মৃতি রয়েছে, সেটি হচ্ছে আমি গুলিবিদ্ধ হওয়ার পরে সে জায়গা থেকে আমার এক সহযোদ্ধা আমার পরিবারকে অর্থাৎ আমার বাবাকে ফোন দিয়ে বলা হয় যে মিল্লাত গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে, আপনারা ওনার যোগাযোগ করেন। তা সেই মুহূর্তে আমার বাবা অসুস্থ হয়ে পড়ে, আমার বাবাও একজন আর পলিটিক্যাল রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, আমার বাবা উপজেলা বিএনপির সভাপতি ছিলেন, তো 80 বছর বয়সে উনিও জেল কেটেছেন। তো আমার বাবা সেদিন অসুস্থ হওয়ার পরে, আর গত বছরের 12ই মে আমার বাবা মারা যান, সে যে অসুস্থ হয়েছিলেন আমার বাবা সুস্থ হতে পারেন নাই। আজকের এই জায়গা থেকে আমার বাবাকেও স্মরণ করছি। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী রয়েছেন, আমরা যারা, আমাদের একটি রাজনৈতিক পরিচয় রয়েছে, আমরা ছাত্র দলের কর্মী, আমরা যারা বিগত আন্দোলন সংগ্রামে কাজ করেছি, আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি, আমরা শুধু জুলাইয়ের যোদ্ধা না, শুধু জুলাই মাসের না, আমরা জানুয়ারির যোদ্ধা, আমরা ফেব্রুয়ারির যোদ্ধা, আমরা 17 বছরের যোদ্ধা। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, এই ঢাকা শহরে যে কয়েকজন গুরুতর আহত রয়েছেন, যদি দু একজন গুরুতর আহত হয় তাকে, তার মধ্যে আমিও একজন, অথচ আমাকেও গেজেট করা হয় নাই, তৃতীয় দাপে গিয়ে আমাকে গেজেট করা হয়। এই জায়গায় অনেক আমাদের নেতাকর্মীরা রয়েছেন, কারো অনেকে গেজেটভুক্ত হতে পারে নাই, শুধুমাত্র আমরা একটি দলের রাজনৈতিক কর্মী হওয়ার কারণে। আশা করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রয়েছেন, যারা আহত জুলাই যোদ্ধা রয়েছেন তাদেরকে পুনর্বাসন করবেন এবং তাদের চিকিৎসার সুব্যবস্থা করবেন। পাশাপাশি আজকের এই মঞ্চ থেকে আমার আহত চিত্তর ছবিটি নিয়ে এসেছি, যদি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে অনুমতি দেন তাহলে আমি ওনাকে দেখাতে চাই। পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং যারা আহত রয়েছেন ওনাদের সুস্থতা কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।
1: মিল্লাদ হোসেনের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধ শুধু জুলাই ছিল না, জুলাইয়ে তার পরিণতি ছিল গত 17টি বছর। জানুয়ারিতে ছিল, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল প্রতিটি মাসই ছিল। সেই 17 বছরে যারা নানানভাবে ত্যাগ স্বীকার করেছেন তাদেরকেও স্মরণ করতে চাই। 17 বছরে বাংলাদেশের মানুষের অধিকার, গণতন্ত্রের এক আপোষহীন মুখ প্রয়াত বেগম খালেদা জিয়া আপনাকে। এ পর্যায়ে আহত পরিবারের হয়ে আরো একজন আহতের কথা শুনবো আমরা। ডেকে নিচ্ছি সুজন মোল্লা, আপনার বক্তব্যের জন্য অনুরোধ করছি। সুজন মোল্লা,

0: দুইবার গুলির হাত থেকে বেঁচে আসলেও তৃতীয়বার আমার চোখ থেকে গুলিবিদ্ধ করে এই স্বৈরাচারী হাসিনা সরকার। জুলাই জাতীয় সম্মেলন 2026-এর আজকের সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত চিফ হুইপ নুরুল ইসলাম মনি স্যার, আজকের সভার সভাপতি প্রধান অতিথি, যার নির্দেশনায় ঘোষণায় সারা বাংলাদেশের লক্ষ লক্ষ নেতাকর্মী মৃত্যু ভয় উপেক্ষা করে জীবনের ভয়হীন রাজপথে থেকেছে। বাংলাদেশ গণতন্ত্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উপস্থিত অন্যান্য মন্ত্রীবর্গ, উপস্থিত আমার মতো গুলিবিদ্ধ পাহারা এবং শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। 2018 সালে নির্বাচনের পরে যখন বলা হতো 41 বা শেখ হাসিনা মরার আগ পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতায় থাকবে, তখনও আমরা 22-23 সালে এই জীবনের কে জীবন মনে না করে বাংলাদেশের জনগণের পক্ষে কাজ করতে গিয়ে আজকের এই প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় অনেকেই আমরা গুলিবিদ্ধ হয়েছি, গুম হয়েছি, থানায় আমাদেরকে গ্রেপ্তার করে এমনভাবে নির্যাতন করেছে, মুমূর্ষু অবস্থায় পতিত হয়েছে, অনেকে জেলের ভিতরে খরচ চালাতে গিয়ে জামিন নিতে গিয়ে তার মায়ের শেষ সম্বলটুকু কানের স্বর্ণের অংশটুকু বিক্রি করে জামিন নিয়েছে। 2024 সালের নির্বাচনের পরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যখন বলতো ওই বেটা এখনো কেউ বিএনপি করে, সেই সময়ে এই গণহত্যাকারী হাসিনা যখন রাজপথে গুলি করে, তখন আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দায়িত্বে প্রতি ডিবি কর্নারে কর্নারে আমাদেরকে ডিবি পুলিশ মাফিয়া খুঁজে বেড়াতো, তারই প্রেক্ষিতে আমাদের এর মধ্যে থেকেও নিজেদেরকে লুকিয়ে রেখে রেখে প্রতিটি আন্দোলন সংগ্রামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতৃবৃন্দকে সাধারণ শিক্ষার্থীদের সাথে মিশিয়ে এই আন্দোলনকে বেগবান করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। 16 তারিখে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে বেরোতে দিচ্ছিল না, ওকা কাদের যখন বলেছিল যে আমার ছাত্রলীগই এই আন্দোলনকারীদের দমন করার জন্য যথেষ্ট, তখন এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকে সাধারণ শিক্ষার্থীদের সাথে 6টা ব্যারিকেড ভেঙ্গে টিএসসিতে পাঠানো হয়েছে। তখন আমাদের নির্দেশনা ছিল আপনারা যারা দায়িত্বশীল জায়গায় আছেন আপনাদের চেহারা যত মিডিয়াতে না আসে তাহলে মাফিয়া সরকার এটাকে বিএনপি জামাতে ট্যাগ দিবে, কিন্তু আমরা কখনো ঘরে বসে থাকিনি। সেই 16 তারিখ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম গুলিবিদ্ধ হয় 4 জন মাফিয়া সরকারের ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে কোর্ট কাচারিতে সরাসরি চায়না বুলেটে গুলিবিদ্ধ হয়, কবি নজরুলের সামনে 5 জন শহীদ হয়। 19 তারিখ এই গণহত্যাকে দেখে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যখন সহ্য করতে পারলেন না, কারণ উনি তো জিয়াউর রহমানের সন্তান, উনি তো বেগম খালেদা জিয়ার সন্তান, যারা এই বাংলাদেশের জন্য নিজেদেরকে বিলিয়ে দিয়েছে, এই 19 তারিখে গণহত্যার বিপরীতে যে মহাসমাবেশ যে সমাবেশ প্রেস ক্লাবে দেওয়া হলো সেই সমাবেশে অংশগ্রহণ করতে গিয়ে আমি আমার বাম চোখে গুলিবিদ্ধ হই, তারপরে চিকিৎসার বিন্দুমাত্র সুযোগ পাইনি কারণ আমি দায়িত্বশীল জায়গায় ছিলাম। 5 আগস্টের পরে আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর সাথে স্কাইপি করে আমি বাহিরে চিকিৎসা করছি, আমার এই বাম চোখটি এখনো দৃশ্য হারিয়েছি, চিকিৎসা করতেছি, আল্লাহ যদি সহায় হোক আমি দেখতে পারি কিছুটা হয়তো, কিন্তু আমরা এতটা ত্যাগ বলার কারণ হচ্ছে এই 18 মাস 4 দিনের ইন্টেরিয়াম সরকারের আমলে যারা লুটে পুটে বাংলাদেশকে খাইলো, আমাদের এই শহীদ এবং জুলাইদেরকে বিক্রি করলো, যাদের ছাত্রলীগের সাথে এই বিভিন্ন নেতাকর্মী সাধারণ শিক্ষার্থীদের উপরে আক্রমণের ছবি আছে, তারা এখন জুলাইকে তাদের মনে করে। এই হাসনাত সার্জিসদের যারা ছাত্রলীগ করেছে, ওই সময় যে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, তার দায় কি হাসনাত সার্জিসের নাই? আমি এখন মঞ্চে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব আছেন, আমি তার কাছে বিনীত অনুরোধ করব, এই ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় হাসনাত সার্জিসেরও আছে, অথচ তারাই এই জুলাইকে বিক্রি করে 5ই আগস্টের আগে 150 টাকার স্যান্ডেল পরা হাসনাত সার্জিসরা এখন 20 টাকার গাড়ি নিয়ে ঘুরে। এদের বিচারের ব্যবস্থা করার জন্য বিনীত অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক, তারুণ্যের অহংকার, সত্যিকারের স্বপ্নের বাংলাদেশ গড়ার কারিগর জনাব তারেক রহমান, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।
1: অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য দেবার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আলামিনকে। ময়মনসিংহ থেকে আগত আহত পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেবেন আলামিন। সম্মানিত বক্তাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে আপনার বক্তব্য সংক্ষেপে উপস্থাপনের জন্য।
2: আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম, করুন আল্লাহ তাআলার নামে শুরু করিলাম। আমরা তো সবাই বিচার বিচার বিচার নিয়ে কথা বললাম, কিন্তু বিগত 17 বছরে যে নির্যাতিত এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপর আরাফাত রহমান কোকো ভাই, তারপর 111-এ তারেক রহমান, যে অত্যাচার যে নিপীড়ন সহ্য করছে, তার মুখ থেকে একবারও শুনি নাই যে আওয়ামী লীগের বিচার করবে। কয়েকদিন আগেও বললো কি যেটা অতীত হয়ে গেছে সেটা নিয়ে করলে কি আমি আর ফেরত পাবো? আল্লাহ তাআলা তার চুন মাটিতে বানাইছে, এই জন্যই সারা বিশ্বের মানুষ বলে আপুসের নেত্রী বেগম খালেদা জিয়া। লক্ষ মানুষ, কোটি মানুষ তার জানাজায় অংশগ্রহণ করছে, তার কোন ভিটা বাড়ি দেশের বাইরে নাই, সে দেশের শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, এই খুনি আছি না। 17 বছর আন্দোলন সংগ্রাম করে জুলাই আগস্টে 5ই আগস্ট খুনি হাসিনার দস্যুরা আমার এই ডান হাত দ্বিখণ্ডিত করে ফেলল, ঢাল হয়ে পাশে দাঁড়ালো আবুল কালাম আজাদ, হাজি মজিবুর রহমান কেন্দ্রীয় তাঁতি দলের সভাপতি এবং সেক্রেটারি। তারা বলল আলামিন তোমার ভয় নাই, তারেক রহমান তোমার পাশে আছে, আমরা তোমার পাশে আছে, তুমি সুস্থ হবে। তারা সুর চিকিৎসা দিয়ে আমাকে সুস্থ করল। আমি বলতে চাই ইন্টারিম সরকারের অবস্থা থাকা অবস্থায় জামাত যে পরিমাণ লুটপাট করলো, যে পরিমাণ ডাকাতি করলো, এটা বলে লেখি শেষ করা যাবে না। কথা ঠিক কিনা, এই যে জাদুঘরে দেখলাম যে ডক্টর ইনোস, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন স্যার এবং জামাতের যে ডক্টর শফিকুর রহমান, দেখলাম তেল মাইরা ইনোসের সঙ্গে বৈশা রয়েছে, আর সালাউদ্দিন ভাই বিএনপি কখনো তেল মারা শিখে নাই, তেল মারার রাজনীতি বিএনপি করে নাই, এটা এই পূর্বের ইতিহাসই আছে। সালাউদ্দিন ভাই দেখলাম পিছনে বসা, আজকে আল্লাহ তাআলা তার স্থান তাকে ঠিকিয়ে দিয়েছে, শফিকুর রহমান। সেই ইতিহাস 1971-এর ইতিহাস যদি বলতে যাই তাহলে সেই রাজাকার, সেই রাজাকারের ভূমিকায় জামাত ছিল, এখনো তারা সেই ভূমিকাতেই আছে। তারা জুলাইকে ধারণ করে না, তারা জুলাইকে বিক্রি করে, জামাত জুলাইকে বিক্রি করতেছে এখনো, আর বিএনপি যা জুলাইকে ধারণ করে। আর অসংখ্য নেতা কর্মী আমার মতো পঙ্গু হয়েছে এই জুলাই আন্দোলনে, জামাতের কোনো নেতা কর্মী আন্দোলন করে পঙ্গুত্ব বরণ করে নাই। আমি বিনীতভাবে অনুরোধ করবো জনাব তারেক রহমান প্রাইম মিনিস্টার, আমাদের বাংলাদেশের অভিভাবক এবং জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান আপুসের নেত্রী মা খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, আমাদের প্রিয় নেতা, আমাদের প্রাণের প্রিয় নেতা তারেক রহমানের কাছে যে আমরা যারা হাত পা আড়াইছি তাদের এখনো আমাদের সরকারের পক্ষ থেকে তাদের হাত পায়ের কোনো ব্যবস্থা করে দেওয়া হয় নাই, তারা চলতে ফিরতে পারে না, আমার এই হাতের ট্রমাটা দেশের চিকিৎসা নেওয়া সম্ভব না, ডাক্তার বলছে যে দেশের বাইরে যদি সুযোগ থাকে যান আপনার এই হাতের রোগের সমস্যাটা ওইখানে সমাধান করতে পারেন, এটা তো কাইটা ফেলাই দিচ্ছে, রোগের মাথাটা তো আর বন্ধ হয় নাই, এই রোগের যে চাহিদাটা হাত খুঁজে আঙ্গুল খুঁজে এই অনুভূতিটা উঠলে তখন এই হাত মনে করেন যে অনেক এরকম ভাবে থরথর করে কাঁপতে থাকে, ওই ব্যথাটা সহ্য করার মতো বাংলাদেশে ব্যবস্থা নাই। আমি আমাদের অভিভাবক এবং বাংলাদেশের অভিভাবক 18 কোটি মানুষের অভিভাবক যাকে বিজয়ী করছে বিপুল ভোটে, যাকে বিএনপি কে ভালোবেসে কি পরিমাণ মানুষ আন্দোলন সংগ্রাম করে, ওই যে মা খালেদা জিয়া বলে গেছিল না যে আমার তারে জিয়া যখন দেশে আসবে লক্ষ কোটি জনতা তাকে বরণ করবে, মার কথা মিথ্যা হয় না, ভবিষ্যৎবাণী বলতে পারে, এটা হলো বাস্তব প্রমাণ। আমাদের বয়স তো অল্প, মা খালেদা জিয়া যখন ময়মনসিং গেছে সমাবেশ করতে তখন আমরা ওই সমাবেশে অংশগ্রহণ করি 2006-এ, তখন স্লোগান ছিল একটাই ময়মনসিং এর, ডাক দিয়েছে লিটন ভাই ঘরে থাকার সময় নাই, ওই স্থান থেকে আমার রাজনীতি শুরু। তো ধন্যবাদ, অনেক সময় নিয়ে নিয়েছি, আমি চাই আমাদের পুনর্বাসন এবং হাত পায়ের যাতে প্রাইম মিনিস্টার তারেক রহমান স্যার যাতে আমাদের ব্যবস্থা করে দেয় অতি শীঘ্রই, এটা আহ্বান রাখছি। সালাম আলাইকুম।
3: ধন্যবাদ আলামিন। এ পর্যায়ে আমরা কথা শুনব জুলাই যোদ্ধা নারায়ণগঞ্জ থেকে আগত মেহেদী হাসান মিরাজ। আজকের অনুষ্ঠান অনেকটা লম্বা, অনেকের কথা আছে, অনুগ্রহ করে যদি একটু সংক্ষিপ্তভাবে বলা যায় ভীষণ কৃতজ্ঞ থাকব। কথা বলছেন মেহেদী হাসান মিরাজ।
4: বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী এবং আমার জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহত জুলাই যোদ্ধারা এবং আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সম্মানিত সভাপতি এবং সকলের চিনামুখ আবিদ ভাই এবং উপস্থিত রয়েছেন সম্মানিত মন্ত্রী সভা, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে এই ঐতিহ্যবাহী মুহূর্তে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বিগত 17 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে সকল গুম খুন হত্যা এবং নির্যাতিত নিপীড়িত সমস্ত বিপ্লব বীরদের, যারা যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশ আমরা দেখেছি। বিগত ইন্টারিম সরকারের আমলে জুলাই গণ অভ্যুত্থানের আহত জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারদের নাম বিক্রি করে একটি চক্র, একটি রাজনৈতিক দল যারা জুলাই যোদ্ধাদের চিকিৎসার কথা বলে নিজেদের পকেট বাড়ি করেছে। আমরা দেখেছি এই শহীদ পরিবারদের নাম বিক্রি করে যারা নিজেদের পকেট বাড়ি করেছে। আমরা দেখেছি জাতীয়তাবাদী ছাত্র দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা কখনো জুলাইকে বিক্রি করে নাই, তারা জুলাইকে ধারণ করেছে। আজকে এই ঐতিহ্যবাহী স্মরণ সভায় আমি আমার সেই প্রিয় সহযোদ্ধা শহীদ তাওহিদুল আলম জিসানের কথা স্মরণ করছি, যিনি স্বৈরাচার খুনি হাসিনার পেটুয়া বাহিনী আমাকে যখন অন্যায়ভাবে অ্যারেস্ট করে ওই মুহূর্তে আমাকে যখন গুলি করা হয় সেই তার নিজের জীবনকে বাজি রেখে আমাকে স্বৈরাচারের সন্ত্রাসীদের হাত থেকে বাঁচানোর জন্য নিজের জীবনকে বাজি রেখে স্বৈরাচারের সন্ত্রাসীদের কাছে নিজেকে হ্যান্ডওভার করেন। গভীরভাবে স্মরণ করছি আমাদের সেই এখানে উপস্থিত আমাদের ছাত্র দলের সম্মানিত সভাপতি রাকিব ভাই সহ সকলে চিনেন নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি মাসুদুর রহমান মাসুদ। নারায়ণগঞ্জের মতে সর্বোচ্চ ভূমিকা ছিল এই জুলাই গণ অভ্যুত্থান থেকে ২৮ অক্টোবর পরবর্তী সময় থেকে জুলাই গণ অভ্যুত্থান পর্যন্ত তার সর্বোচ্চ ভূমিকা। তার বাবা মাকে এই স্বৈরাচারের বাহিনী যখন আমরা রাজপথে বিভিন্ন আন্দোলন সংগ্রামে ছিলাম আমাদেরকে না পেয়ে বাড়িতে হামলা করে তার বাবা মাকে মারধর করে দীর্ঘদিন তার বাবা প্যারালাইসিস থাকা অবস্থায় তার বাবা অবশেষে শাহাদাত বরণ করেন। আমি স্মরণ করছি আমার সেই জুলাই গণ অভ্যুত্থানের সেই শহীদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই স্বৈরাচার মুক্ত। আমি স্মরণ করছি আমার এই নারায়ণগঞ্জ সহ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আগত আমার সেই আহত জুলাই যোদ্ধাদের। আমরা দেখেছি বিগত ইন্টারিম সরকারের আমলে শুধু একটি রাজনৈতিক মহল যারা জুলাইকে ব্যবহার করে নিজেদের পকেট বাড়ি করেছে, যারা আগে স্যান্ডেল কেনার টাকা ছিল না তাদের অ্যাকাউন্টে আজকে হাজার হাজার কোটি টাকা, যারা জুলাই আহতদের চিকিৎসার নাম করে একটি ফাউন্ডেশন খুলেছে, আপনারা সবাই জানেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের নাম করে তারা তাদের নিজের পকেটে হাজার হাজার কোটি টাকা ঢুকিয়েছে। আমাদের জাতীয়তাবাদী দলের কোন নেতাকর্মী যদি চিকিৎসা বা যে কোনো সুবিধার জন্য গিয়েছে তাদেরকে বিভিন্ন ধরনের ট্যাক্স দিয়ে তাদের উপর অমানবিক অত্যাচার করেছে। আজকে এই জায়গায় উপস্থিত আমার সেই এক সহযোদ্ধা নারায়ণগঞ্জের জাহাঙ্গীর আলম ভাই, যিনি শুধু জাতীয়তাবাদী দলের একজন আদর্শিক কর্মী হওয়ার কারণে যাকে বিভিন্ন ধরনের ট্যাক্স দিয়ে অমানবিক অত্যাচার নির্যাতন করা হয়েছে এই জুলাই ফাউন্ডেশনে। শুধুমাত্র জাতীয়তাবাদী দলের বিভিন্ন নেতাকর্মীদের সাথে ছবি থাকার কারণে তাকে বিভিন্ন ধরনের অমানবিক অত্যাচার নির্যাতন করা হয়েছে। অথচ এই আমার সহযোদ্ধা ১৯শে জুলাই মদনপুর বাস স্ট্যান্ডে গুলিবিদ্ধ হয়ে তার মাথার খুলি উড়ে যায়, তাকে বলা হয় সে নাকি ভুয়া যোদ্ধা, তাকে বলা হয় তুমি তো বিএনপির জন্য আহত হয়েছ, তোমার যা কিছু প্রয়োজন সব বিএনপি দেখবে। আমরা দেখেছি ইন্টারিম সরকারের আমলে যারা জাতীয়তাবাদী দলের ছিল তাদেরকে দেখা দেখেছে তারা এক চোখে, আর যারা তাদের ব্যক্তিগত লোক ছিল তাদের কথা শুনতো তাদেরকে দেখেছেন আরেকভাবে। তো আমরা এই তীব্র নিন্দা জানাই, ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ১৭ বছর গুম খুন হত্যার বিচার চাই। ধন্যবাদ, সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
3: ধন্যবাদ মেহেদী হাসান মিরাজ আপনাকে। জুলাই জাতীয় সম্মেলন ২০২৬ এ পর্যায়ে আমরা ছাত্র প্রতিনিধিদের বক্তব্য শুনতে চাই। শুরুতেই আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব আপনাকে।

0: بسم الله الرحمن الرحيم جاتيو جولاي شملان 2026 আয়োজিত আজকের এই স্মরণ সভায় সম্মানিত সভাপতি মাননীয় চিফ হুইপ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং 142 জন শহীদের রক্তে রঞ্জিত যে সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের গর্বিত সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান সহ উপস্থিত মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ এবং আমার সম্মুখে উপবিষ্ট যাদের জন্য আজকের এই আয়োজন, সেই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে বীর শহীদদের পরিবারবর্গের সদস্যবৃন্দ এবং জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আহত যোদ্ধাহত সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয় ছাত্র দলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমি আমার বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধা অপসারণ করছি শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম, শহীদ মুগ্ধ, শহীদ রাব্বি সহ বাংলাদেশ জাতীয় ছাত্র দলের 142 জন নেতা, কর্মী ও সমর্থক যারা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ হয়েছে সহ যে হাজারের অধিক ছাত্র জনতা শহীদ হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আজকের এই উপস্থিত শহীদ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং যারা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করে এখনো চিকিৎসাধীন রয়েছে, যারা সুস্থ হতে পারেনি, তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং আমরা প্রতিজ্ঞা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তার সামর্থ্যের সবটুকু দিয়ে আমরা আমাদের এই সহযোগিতার পাশে থাকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রিয় উপস্থিতি, আজকের এই অত্যন্ত প্রাসঙ্গিক এই কর্মসূচি প্রণয়ন করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি যে জাতীয় জুলাই সম্মেলন যারা এর আয়োজক তাদেরকে অনেক ধন্যবাদ অর্পিত করে জানাচ্ছি, যেন প্রতি বছর এই কর্মসূচি অবশ্যই অবশ্যই পালন করা হয়। এ কারণে করা হবে, আমরা বিগত 2টি বছর যা দেখেছি এবং সর্বশেষ আজকে আমি অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত হৃদয়ে অনেকগুলো বক্তব্য শুনেছি যে সত্যিকার অর্থে বিগত 1.5 বছর যারা ক্ষমতায় ছিল তারা শহীদ, যারা বীর শহীদদের পরিবারকেও ভিন্ন দৃষ্টিতে দেখেছে। আমি ধিক্কার জানাচ্ছি যারা আহত হয়েছে তাদের বিষয়েও তারা শুধুমাত্র ভিন্ন মতাবলম্বী কিংবা তাদের অনুসারী কিংবা তাদের মনোপুত না হলেই তারা চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত হয়েছে, করা হয়েছে। অত্যন্ত দুঃখজনক ঘটনা, এটি কখনোই জুলাই আগস্টের স্পিরিটের সাথে কখনোই কাম্য ছিল না, এটি কখনো প্রত্যাশিত ছিল না। যে উপস্থিতি, আমরা মনে করছি সেই দিনগুলোর কথা যখন 1 জুলাই 2024 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার সংগঠিত হলো, তারপর সেই দিনগুলোর কথা মনে পড়ছে, 7 জুলাই 8 জুলাই বাংলা ব্লকেড করা হলো, শাহবাগ অবরোধ করা হলো, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের গর্বিত সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের একক নির্দেশনায় ছাত্র দল সবগুলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা এই আন্দোলনের সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছি। আমি শ্রদ্ধাভরে আমি স্মরণ করছি সেই দিনগুলোর কথা, বাংলা ব্লকের শেষ হওয়ার পরে সেই 12 জুলাই 14 জুলাই 15 জুলাই যখন অগ্রসর হচ্ছি, সে সময় ছাত্রদল ছাত্রলীগের চোখে চোখ রেখে, ফ্যাসিস্টের চোখে চোখ রেখে বলেছিল, দেশটি কারো বাপের না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বোনেরা স্লোগান দিয়েছিল, লাখো শহীদের রক্তে কেনা দেশটি কারো বাপের না। মনে পড়ছে সেই দিনগুলোর কথা, সেই 15 জুলাই যেদিন ছাত্রলীগের বর্বরোচিত হামলা করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমাদের বন্ধের উপর ছাত্র দলের অসংখ্য নেতাকর্মী সেদিন আহত হয়েছিল, আমরা ভেঙে পড়িনি, আমাদের কাছে সেই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের ব্যানারের দ্বারা নেতৃত্ব ছিল, সেই সমন্বয়করা আমাদেরকে কল দিয়ে বারবার যখন সহযোগিতা চেয়েছে, আমরা সর্বক্ষেত্রে ছাত্রদল সেই সহযোগিতা করেছি, তাদেরকে আগলে রেখেছিলাম। মনে পড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সহ আশপাশের সকল শিক্ষা প্রতিষ্ঠান নেতৃবৃন্দ সেই ভয়ঙ্কর 15 জুলাই সেই ছাত্রলীগের নৃশংস হামলার পর শহীদুল্লাহ হল সহ কার্জন হলের যে 3টি হল রয়েছে সেই হলগুলো আমরা ছাত্রলীগের হাত থেকে দখল নিয়েছিলাম। সেখানে রাত 8টা পর্যন্ত মৃত্যুকে উপেক্ষা করে ছাত্রদলের অসংখ্য নেতা কর্মী সেখানে অবস্থান নিয়েছিল। সেই মনে পড়ছে সেই 16 জুলাই যেদিন ছাত্রদল ওপেন, আমাদের মাননীয় অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশনায় বলা হয়েছিল আর 1 সেকেন্ড তুমি অপেক্ষা করবে না, আগামীকাল আবারও প্রেস ব্রিফিং এর মাধ্যমে তোমাদের অবস্থান স্পষ্ট করো। আমরা 16 জুলাই নয়াপল্টন পার্টি অফিসে আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিং করে ছাত্র দলের অবস্থান স্পষ্ট করি এবং এই কোটা সংস্কার আন্দোলনকে এক দফা আন্দোলন রূপান্তরের জন্য আমাদের সেই আকাঙ্ক্ষা প্রকাশ করি। তারপর সেই দিনগুলোর কথা, 16 এবং 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলগুলো ব্যাকেন করে ফেলা হলো, কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেদিন রামপুরা বাড্ডা উত্তরায় প্রতিরোধ করে তুলেছিল ছাত্রদল তাদেরকে সর্বাত্মকভাবে সম্মুখ সারিতে থেকে সকল মহানগর শিক্ষা প্রতিষ্ঠান পুরো বাংলাদেশে আমরা সেই নির্দেশনা পৌঁছে দিয়েছিলাম। আপনারা দেখেছেন 142 জন নেতা কর্মী ও সমর্থক শহীদ হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের একক নির্দেশনায়। তিনি কখনো তার বক্তব্য এগুলি স্বীকার করেন না, আমাদেরকেও তিনি বলতে দেন না। আমাদের কাছে এত এত ডকুমেন্টস রয়েছে হোয়াটসঅ্যাপে, স্টিল নাও তার মেসেজের এমন কিছু ডকুমেন্টস রয়েছে আমরা দেখাতে পারি না, তিনি এগুলো লাইক করেন না, আমাদেরকে বলার সুযোগ দেন না। আমরা সর্বশেষ, আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে চলে এসেছি, যেহেতু আর অনেকে বক্তব্য রাখবেন, শহীদ পরিবারের বক্তব্য শোনার জন্য আজকে এসেছি, তাদের বক্তব্য শুনেছি। প্রিয় উপস্থিতি, আমরা সেই 3 আগস্ট এক দফা ঘোষণার দিনও ছাত্র দলের হাজার হাজার নেতাকর্মী নিয়ে শহীদ মিনারে আমরা অবস্থান করেছিলাম। 4 আগস্ট ছাত্রলীগকে বিতাড়িত করার ক্ষেত্রে যাত্রাবাড়ি শাহবাগ সহ সকল ক্ষেত্রে ছাত্রদল যুবদল বিএনপি অগ্রভাগে ভূমিকা পালন করেছে, সারা বাংলাদেশের আওয়ামী লীগের পার্টি অফিসগুলো আমরা ঘুরিয়ে দিয়েছিলাম, আগুন জ্বালিয়ে দিয়েছিলাম আমরা। প্রিয় উপস্থিতি, সেই 5 আগস্ট সেই বিজয়ের দিন, কিন্তু একটি বক্তব্য রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। 30 জুলাই সেই 18, 19, 20 জুলাইয়ের পর যেদিন এই হারুন সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সেই যাত্রাবাড়িতে গিয়ে বলেছিল যে সবকিছু ক্লিয়ার করে ফেলা হয়েছে, তারা সেখানে সংবাদ সম্মেলন করেছিল 21 জুলাই 22 জুলাই, বলেছিল সব ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ বলে কিছু নেই, আপনারা দেখে যান, এবং রাস্তায় গাড়ি চলাচলে তারা সেই অবস্থান করে ফেলেছিল এবং পুরো বাংলাদেশের আন্দোলন প্রায় কন্ট্রোল করার পর্যায়ে ছিল। সে সময় আমরা বারবার ভেবেছিলাম সেদিন এই বৈষম্যবিরোধী ব্যানারের যারা নেতৃত্ব ছিল নাহিদ আসিফ সহ তারা গ্রেপ্তার ছিল, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বারবার আমাদেরকে প্রতিটি মুহূর্তে যোগাযোগ করে পরামর্শ দিতেন যে কি কর্মসূচি নেওয়া যেতে পারে, কিন্তু যারা বাইরে ছিল সমন্বয়ক এবং ছাত্র দলের আমি নাসির সহ আমাদের যারা দায়িত্বে ছিলাম আমরা বারবার সমন্বয় করেছি, 1-2টি প্রোগ্রাম আপনাদের মনে রয়েছে আমরা ফেলিওর হয়েছিলাম। পরবর্তীতে সেই 30 জুলাই মার্চ ফর জাস্টিস আপনাদের মনে রয়েছে, সেই মার্চ ফর জাস্টিস আমি আমার বক্তব্য না শুধু আপনারা অপরাপর যারা এই আন্দোলনের কৃতিত্ব দাবি করে তাদের মুখে শুনে থাকবেন, তার একক কৃতিত্ব হলো এই জনাব তারেক রহমানের। মার্চ ফর জাস্টিস সফল করেছিল বিএনপি পন্থী আইনজীবী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7টা দলের শিক্ষকেরা, সেই ছবি রয়েছে হাইকোর্টের সামনে, সেই মুভমেন্টের মাধ্যমে আবারও এই আন্দোলন নতুন গতিপথ পেয়েছিল, আমাদের বিশ্বাস এসেছিল আমরা পারবো, উই ক্যান ডু। এবং সেদিন এই যারা বাহিরে ছিল সমন্বয়করা তারা কৃতজ্ঞচিত্তে আমাদের এই অবদানকে বারবার স্মরণ করেছে এবং পরবর্তী সেই 3 আগস্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই দোয়া রাখবেন, আমি কথা দিচ্ছি শহীদ পরিবার সহ সবাইকে, আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন এই জুলাইকে ধারণ করে বাংলাদেশ বিনির্মাণে আমরা ভূমিকা রাখবো। কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি আপসনের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সেই 15.5 বছরের লড়াই সংগ্রামের মাধ্যমে এই জুলাই আগস্টের প্রেক্ষাপট তৈরি হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি অমর হোক, মা মাতৃ ও মানুষের আপসনের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, ছাত্র দলের গর্বিত অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।
1: অসংখ্য ধন্যবাদ জনাব রাকিবুল ইসলাম রাকিবকে তার মূল্যবান কথাগুলোর জন্য। এই পর্যায়ে সংক্ষেপে বক্তব্য দেবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি জনাব আবু হুরায়রা, সভাপতি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র দল। জনাব আবু হুরায়রা, আপনাকে বিনীত অনুরোধ জানানো যাচ্ছে আপনার বক্তব্য সংক্ষেপে উপস্থাপনের জন্য।

0: সংগ্রামী উপস্থিতি। আসসালামু আলাইকুম। আমার সামনে যারা উপস্থিত আছেন, কেউ সন্তান হারিয়েছেন, কেউ তার ভাইকে হারিয়েছেন, কেউ আমরা সহযোদ্ধাকে হারিয়েছি, কেউ চোখ হারিয়েছেন, কেউ হাত হারিয়েছেন। আপনাদের সামনে আজকে একজন জুলাই যোদ্ধা হিসেবে কথা বলার কোনো যোগ্যতাই আমার নেই, কারণ আমি সুস্থ আছি, ভালো আছি। প্রিয় আমার জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবাররা, আপনাদের পক্ষ থেকে একজন ছাত্র প্রতিনিধি হিসেবে আপনাদের পক্ষে একটু কথা বলতে চাই। যেহেতু বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীকে আপনারা ভোট দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছেন, তার কাছে আমাদের দাবি আপনাদের সবার হত্যার বিচার বাংলাদেশে অতি দ্রুত সংগঠিত করতে হবে। কারণ আমরা জানি সরকার যদি চায় সবকিছুই সম্ভব। যেই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আমার ভাইদেরকে হত্যা করা হয়েছে, সেই রাষ্ট্রযন্ত্র আজকে আমার প্রধানমন্ত্রীর হাতে আছে। সেই রাষ্ট্রযন্ত্র আজকে ব্যবহার হবে ন্যায় বিচারের স্বার্থে, আমার ভাইদের হত্যার বিচারের স্বার্থে। তাই মাননীয় প্রধানমন্ত্রী, আমরা জানি আপনি আরো অনেক বেশি ত্যাগ করেছেন, আপনার ত্যাগ আমাদের কারো মতো হবে না। আপনি সময় প্রতিহিংসা পরাণ না হয়ে আপনি ক্ষমার আহ্বান জানান, আমরাও আপনার আহ্বানে সাড়া দিয়েছি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, যদি ন্যায় বিচারের মাধ্যমে কোনো হত্যার বিচার হয় সেটা প্রতিহিংসা পরাণ নয়। আমরা এই জুলাই পরবর্তী সময় কোনো শহীদ পরিবার, আমার কোনো জুলাই যোদ্ধা ভাই আইন তার নিজের হাতে তুলে নেয়নি, আমরা বিচারের অপেক্ষায় আছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার পরিচয় কি? আপনি বাংলাদেশের সবচেয়ে সৎ রাষ্ট্রপতি সন্তান, যাকেও হত্যা করা হয়েছিল ষড়যন্ত্রের মধ্য দিয়ে। আপনি বাংলাদেশের অভিভাবক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের অভিভাবকে পরিণত হয়েছিলেন, বাংলাদেশের যিনি অন্যায়ের বিরুদ্ধে সবসময় আভাসীন ছিলেন, সেই প্রিয় নেত্রীকে বিনা চিকিৎসার মাধ্যমে আমি বলবো তাকেও হত্যা করা হয়েছে। তিনি শহীদ হয়েছেন আমি বলবো, কারণ বিনা চিকিৎসায় আমার নেত্রীকে দিনের পর দিন যেভাবে তার সাথে অন্যায় করা হয়েছে, আমি বলবো আমার নেত্রীকে হত্যা করা হয়েছে। তার হত্যারও বিচার চাই। তিনি শুধু আপনার মা ছিলেন না, তিনি আমার নেত্রী, আমার মা, আমাদের জাতির মা ছিলেন। তাই আমরা আমার নেত্রী হত্যা বিচার চাই। আপনি এই বাংলাদেশের জন্য কাজ করতে গিয়ে, আপনার পরিবার কাজ করতে গিয়ে আপনার ভাইকে হারিয়েছেন। আপনি 17 বছরের বেশি সময় নির্বাসনে ছিলেন। আমরা আপনাকে এই জুলাই যুদ্ধের মধ্য দিয়ে আমাদের ভাইদের রক্তের বিনিময়, আমরা আপনাকে, আপনার নেতৃত্বেই এই আন্দোলন হয়েছিল, আপনি বাংলাদেশে ফিরে এসেছেন। আমরা রামিসা হত্যার বিচার দেখেছি, সরকার চাইলে অতি দ্রুত সকল হত্যার বিচারই করতে পারে। তাই আমার শহীদ ভাইদের অতি দ্রুত হত্যার বিচারের জন্য আপনার কাছে আকুল আবেদন। আমার জীবনে আপনার সাথে যতগুলো মিটিং হয়েছে, আপনার সাথে কথা হয়েছে, যৌক্তিক যে কোনো বিষয় আপনার সামনে তুলে ধরতে পেরেছি, আপনার সাপোর্ট পাইনি এরকম হয়নি, আপনি সেটা বাস্তবায়ন করেননি এরকম হয়নি। তা আজকে আমার ভাইদের হত্যার বিচারের দাবি অবশ্যই এটি যৌক্তিক এবং আপনি এটি আমলে নেবেন বলে আমি বিশ্বাস করি। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন আমার নেতা জনাব তারেক রহমান 16 তারিখ মিডিয়ার সামনে বক্তব্য দিয়েছিলেন, দফা 1 দাবি 1 খুনি হাসিনার পদত্যাগ। তখন বাংলাদেশের যে সকল ছাত্র নেতাদেরকে আমরা আমাদের প্রতিনিধি হিসেবে মিডিয়ার সামনে দাঁড় করিয়ে দিয়েছিলাম, সেই ছাত্র নেতাদের অনেকেই বলেছিলেন যে একটি পক্ষ গোলা পানিতে মাছ স্বীকার করতে চেয়েছে। আমরা তো সরকারের পতন চাই না, আমরা তো এক দফা চাই না, আমরা চাই কোটা সংস্কার। দেখেন আজকে যদি আমি বলি, সেই এই গোলা পানিতে মাছ স্বীকারীদের যে প্রধান ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান, যদি গোলাপানিতে মাছ স্বীকার করতে চান তাহলে তিনি একটি মহৎ কাজ করেছেন। তিনি আজকে গোলাপানিতে মাছ স্বীকার করেছেন বলে একটি ফ্যাসিস্টের বিদায় হয়েছে বাংলাদেশ থেকে, এবং এই ফ্যাসিস্টের বিদায়ের মধ্য দিয়ে বাংলাদেশের ছাত্র জনতার স্বপ্ন নিয়ে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতন্ত্র, লুণ্ঠিত গণতন্ত্র বাংলাদেশে ফিরে আনতে চেয়েছিলেন, সেটি বাস্তবায়িত হয়েছে। আমরা স্বাধীনতার যুদ্ধ দেখেছি, একটি দেশের সাথে একটি যুদ্ধ, সেখানেও নির্মমভাবে আমাদের বাংলাদেশের মানুষকে হত্যা করা হয়েছিল। আরেকটি যুদ্ধ দেখেছি 2024 সালে, এটি ছিল বাংলাদেশের গণতন্ত্রের জন্য যুদ্ধ, এটি ছিল লুণ্ঠিত গণতন্ত্র ফিরে আসার জন্য যুদ্ধ, এটি ছিল ন্যায় বিচার সাম্য মানবিক গুম খুনের বিরুদ্ধে যুদ্ধ। আমরা এক দফার জন্য আন্দোলন করেছি বিগত 17 বছর, কারণ আমরা জানি শুধু কোটা সংস্কারই বাংলাদেশের সমাধান নয়, বাংলাদেশের সমাধান লুকিয়ে আছে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার বাংলাদেশের জনগণের উপরে বসে থাকা একটি দানবের পতনের মধ্যেই। তাই আমরা সবসময় আন্দোলন করেছি এক দফার পক্ষে, কোটা সংস্কার আন্দোলন এবং এক দফা। যদি 24 আন্দোলনকে আমি দুটি ভাগে ভাগ করি, তাহলে এই এক দফা আন্দোলনের জন্যই আমরা যুদ্ধ করেছিলাম, এক দফা আন্দোলনের জন্য আমরা বাংলাদেশের জনগণকে আহ্বান করেছিলাম। আজ সে এক দফা বাস্তবায়ন হয়েছে বলে আজকে এরকম একটি পরিবেশে আমরা বসে আমরা অন্ততপক্ষে প্রত্যেক বছর জুলাইয়ে আমার ভাইদেরকে স্মরণ করতে পেরেছি, আমাদের ভাইদের বিচারের দাবি তুলতে পেরেছি। যদি আজকে এক দফা বাস্তবায়ন না হতো, একবার চিন্তা করুন আমাদের অবস্থা কি হতো, ধরে ধরে আমাদেরকে হত্যা করা হতো, আজকে শহীদ পরিবারও নিরাপদ থাকতো না এই রাষ্ট্রের কাছে। প্রিয় ভাইয়েরা, আমরা যে ছাত্র নেতাদের আহ্বানে সাড়া দিয়ে আন্দোলন করেছিলাম, সেই ছাত্র নেতারা 3 তারিখের আগ পর্যন্ত কখনো এক দফার কথা তাদের মুখে বলেনি। আমি বলবো তারা যে ক্ষমতার লোভে রাজনৈতিক উচ্চ বিলাসিতার জায়গা থেকে তারা যে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছেন, আমার ভাইদের হত্যার বিচার না করে তারা তাদের স্বপ্ন পূরণ করেছেন, তাদের বিচার কে করবে? তারা দেশপ্রেমের যে চেতনার কথা বলেছিলেন, পরবর্তীতে আমরা দেখেছি তারা বারবার মিডিয়ার সামনে বলেছেন শুধুমাত্র একটি নির্বাচনের জন্যই জুলাই আন্দোলন হয়নি, নানান ধরনের ষড়যন্ত্র তারা করেছেন। আপনারা এটা লক্ষ্য করেছেন, ঠিক 71 সালে শেখ মুজিবুর রহমান যখন বাংলাদেশ জনগণ রাস্তায় ঝাঁপিয়ে পড়ে জীবন দিয়েছিল, তখনও তিনি স্বাধীনতার ঘোষণা দেননি। বাস্তবতা উপলব্ধি করে শেখ মুজিবুর রহমানের সিদ্ধান্তকে উপেক্ষা করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঝাঁপিয়ে পড়েছিলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ঠিক আমাদের নেতা জনাব তারেক রহমানও শুধু কুসংস্কার আন্দোলনের জন্য আন্দোলন করেনি, তিনি বাংলাদেশের ফ্যাসিস্টের পতনের জন্য তিনি দফা এক দাবি এক শেখ হাসিনা পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। ঠিক যুদ্ধের পরে আপনারা দেখেছেন বাকশাল কায়েম, একদলীয় শাসন কায়েম করার জন্য শেখ মুজিবুর রহমান কাজ করেছেন, জিয়াউর রহমান কাজ করেছেন বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের জন্য। ঠিক আমাদের নেতাও কাজ করেছেন বাংলাদেশের 24-এর পরবর্তী সময়কে সুষ্ঠু এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে মানবিক ও সাম্য, একটি সুন্দর বাংলাদেশ, পৃথিবীর সবচেয়ে বসবাসযোগ্য একটি বাংলাদেশ উপহার দেওয়ার জন্য কাজ করেছেন। প্রিয় সংগ্রামী উপস্থিতি, মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি, আমরা মেহরাব শাওনের একটি স্ট্যাটাসে অত্যন্ত মর্মাহত হয়েছি, তিনি কি শেখ হাসিনার চেয়ে বেশি পাওয়ারফুল নাকি? এখনো সে পাওয়ার বহন করেন, তিনি জুলাই যোদ্ধাদেরকে তিনি অপমান করেছেন, তিনি এই দুঃসাহস কোথায় পেলেন? তার বিচার চাই আমরা, অতি দ্রুত তার বিচার দেখতে চাই। আপনাদের সবাইকে এবং আপনাদের সবার পাশে আছি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে দেশপ্রেমিকতা দেখিয়েছে, যুদ্ধের সময় যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, এবং আপনারা জানেন এক দফা বাস্তবায়নের জন্য সবচেয়ে কার্যকরী ভূমিকা রেখেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আন্দোলনের পরবর্তী সময় আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে আছি, আমরা বিচ্যুত হইনি, রাষ্ট্রের এই দেশপ্রেমিক রিজার্ভ ফোর্স আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ আমৃত্যু। ধন্যবাদ সবাইকে।
1: ধন্যবাদ আপনাকে সম্মানিত বক্তাবৃন্দ। আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করি, আপনারা অনুগ্রহ করে, আমরা জানি যে হৃদয়ের আবেগ আমাদের অনেক এবং আমরা অনেক কথা বলতে চাই, আমরা জানি এবং বিশ্বাস করি সে কথাগুলো আমরা শুনতেও চাই, কিন্তু সামগ্রিক পরিস্থিতি, আজকের পরিবেশ, সময়ের জন্য বিনীতভাবে অনুরোধ করছি পরবর্তী বক্তাগণ আপনারা আপনাদের বক্তব্য সংক্ষিপ্ত করবেন। এ পর্যায়ে ডেকে নিচ্ছি বাংলাদেশ কওমি ছাত্র ফোরামের সম্মানিত সভাপতি মাওলানা জামিল সিদ্দিকী, আপনি 2 মিনিটের মধ্যে আপনার বক্তব্য শেষ করবেন অনুগ্রহ করে। ধন্যবাদ।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের জুলাই জাতীয় সম্মেলনের সম্মানিত সভাপতি এবং আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান, আজকে এই জুলাই সম্মেলনে আমি বাংলাদেশের কওমি ছাত্র সমাজ এবং কওমি অঙ্গনের পক্ষ থেকে এখানে প্রতিনিধি হয়ে বক্তব্য রাখছি। আমি আজকে এই সম্মেলনে যে বিষয়টি ফুটিয়ে তুলতে চাই, এই জুলাই গণ অভ্যুত্থানে আমাদের কওমি ছাত্র সমাজ যে ভূমিকা রেখেছিল, তারা এই কোটা আন্দোলন বা বৈষ্ণবী ছাত্র আন্দোলনের সাথে তাদের কোনো সম্পৃক্ততা ছিল না, কিন্তু যখন এই আন্দোলন জুলাইয়ের মাঝামাঝি 14 জুলাই রাত্রে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্নভাবে এই আন্দোলনটা ভিন্ন দিকে গেল,

0: মাদ্রাসা থেকে ছাত্ররা স্ব উদ্যোগে এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে, এবং যারা আন্দোলনে বিভিন্ন জায়গা থেকে তারা ঘরে থাকতে পারছিল না, বিভিন্ন মাদ্রাসায় বিভিন্ন মসজিদে তাদেরকে থাকার ব্যবস্থা করেছে, তাদেরকে বিভিন্নভাবে স্বাস্থ্য সেবা দেওয়া এবং খাবারের ব্যবস্থা করেছে। আমরা ওই সময় বাংলাদেশ কর্মী ছাত্র ফোরাম, বাংলাদেশের কর্মী ছাত্রদের সর্বোচ্চ অরাজনৈতিক সংগঠন, আমরা বিভিন্নভাবে যারা আন্দোলনে সম্পৃক্ত ছিল সমন্বয় সহ আমাদের ছাত্র দলের বর্তমান সভাপতি রাকিব ভাইয়ের সাথে আমরা বিভিন্নভাবে যোগাযোগ করি, এবং তারা আমাদেরকে বলে তোমরা তোমাদের জায়গা থেকে তোমরা আন্দোলনে করো, কিন্তু কোনো ব্যানার নিয়ে নয়, তোমরা তোমাদের জায়গা থেকে কার্যক্রম চালিয়ে যাও। এবং আমরা যাত্রা পারি আন্দোলনে 18-19 জুলাই সহ রাকিব ভাই সহ আমরা যে আন্দোলন করেছি, এবং আমাদের কম অঙ্গনের যাত্রাবাড়ি মাদ্রাসার অনেক ছাত্র এখানে আহত হয়েছে, এবং তরুণ আলেম প্রজন্ম 2024-এর সেপ্টেম্বরে একটি প্রতিবেদন তৈরি করেছে যেখানে 79 জন মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছে। তা আমরা আজকে এই সম্মেলন থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আহ্বান জানাবো, কর্মী ছাত্রদেরকে এই বৈষম্যহীন বাংলাদেশে তাদেরকেও গুরুত্ব দেওয়া হোক, এবং তাদের যে ভূমিকা ছিল সেই ভূমিকাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হোক, এবং তাদেরকে প্রত্যেকটা জায়গায় তাদেরকেও সমভাবে মূল্যায়ন করা হোক। এই সংক্ষিপ্ত বক্তব্য এবং আহ্বান রেখে আমি আজকে এই সম্মেলন থেকে বক্তব্য এখানে শেষ করছি। সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ।
1: অসংখ্য ধন্যবাদ আপনার বক্তব্য এত সংক্ষেপে আমাদের মাঝে উপস্থাপন করবার জন্য। সত্যিকার অর্থেই সবার আগে বাংলাদেশ স্লোগানকে যখন আমরা ধারণ করি, আমরা বিশ্বাস করি কথার যে আমরা কাজে আরো অগ্রগামী হব এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। সম্মানিত সুধী, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য দেবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি জুলাই যোদ্ধা সংগঠনের সেক্রেটারি আল মিরাজকে।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই জাতীয় সম্মেলনের আজকে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সারা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের প্রিয় নেতা, জুলাই আন্দোলনের এক দফা দাবির মূল নেতৃত্ব দানকারী আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। এখানে উপস্থিত আছেন এমন একজন ব্যক্তি যার কথা না বললেই নাই, যিনি এই সংগঠনটা আমাদের মাধ্যম দিয়ে তিলে তিলে গড়ে উঠাইছেন, এবং যত জুলাই যোদ্ধা আছে তাদের বাসায় বাসায় গিয়ে খোঁজ নিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জনাব আতিকুর রহমান রুমন ভাই, আজকে আমি এখানে একজন জুলাই যোদ্ধা হিসাবে দাঁড়াইনি, এখানে দাঁড়িয়েছি যারা চোখ হারিয়েছে, অঙ্গ হারিয়েছে, যারা সন্তান হারিয়েছেন তাদের প্রতিনিধি হিসাবে। তারা শুধু তাদের অঙ্গ হারায়নি, তারা তাদের শুধু চোখ হারায়নি, তারা তাদের শুধু সন্তানকে হারায়নি, তারা হারিয়েছে তাদের মূল্যবান জীবনটাকে, তারপরেও তারা বাংলাদেশের স্বপ্নকে হারাইতে দিই নাই। আজ আমি এক আবেগের কথা বলতেছি, সেটা হলো যে যাদের চোখের আলো নাই তারাই আজ বাংলাদেশের আলোকিত আলোকিত বাংলাদেশের স্বপ্ন দেখে। আজকে আমি জাস্ট তিনটা মানুষের কথা বলবো। মুবিন বলে আমাদের এক সহযোদ্ধা, যার দুই চোখই অন্ধ, আমারও দুই চোখই অন্ধ ছিল, আমি 6 মাস টোটালি অন্ধ ছিল, এক চোখ এখন টোটালি ব্লাইন্ড, এক চোখে আমি 30% দেখি, মাত্র 30%, আমি 4 থেকে 5 হাত মানুষের চেহারা বুঝতে পারি। আমার পাশে ছিল মুবিন, সেই মুবিনের দুই চোখই অন্ধ, তার ভাই একটা পাগল, তার বাবা মারা গেছে এবং সেও অন্ধ। তার মা আমার কাছে বলছে, বাবা আল্লাহ আমার আর কত পরীক্ষা নিবে, আমার হাজবেন্ড মারা গেছে, আমার একটা সন্তান পাগল, আমি তার নিয়েই পারি না, তাকে যদি আমি সবসময় না দেখি সে হারিয়ে যায়, আবার একটা

0: তার দুই চোখি নাই, আমার কি আছে, আমি কি নিয়ে বেঁচে থাকবো, আমার তো কিছুই নেই, আমার দুই সন্তান নাই, আমার হাজবেন্ড নাই। এই এই স্বৈরাচার শেখ হাসিনা আপনি দেখে, স্বৈরাচার শেখ হাসিনা কি একটা খারাপ পরিস্থিতি করে আমাদের দিয়ে গেছে, কি আর বলবো, সময় সংক্ষিপ্তর জন্য আর কিছু বলতেছি না, তবে একটা কথা আপনাদের বলে রাখি, আমরা এখানে আমার নেতা মাননীয় প্রধানমন্ত্রী আছে, আমরা স্বীকৃতি চাই, এবং আমরা এটাও বলতে চাই, একটা দল আছে যারা ঘোলা পানিতে মাছ শিকার করে, তারা তাদের কোন ঠিক ঠিকানা নাই, তারা মুনাফিকি করে, তারা আজকে আমাদের স্বার্থের জন্য, তারা তাদের নিজেদের স্বার্থের জন্য তারা আজকে আমাদেরকে ব্যবহার করছে, একটা সময় আছে তারা আবার আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসার জন্য চেষ্টা করবে, সুতরাং আমরা এই সংগঠনের মাধ্যমে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো, এবং কখনোই আমরা শেখ হাসিনাকে এই দেশে আসতে দিব না, এবং কোন মুনাফিকি সংগঠন যদি কখনো আওয়ামী লীগকে নিয়ে আসার চেষ্টা করে এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে চোখ হারিয়েছি তা এখন আবারও বুক চিটিয়ে দেবো, তারপরেও এই দেশকে আমরা রক্ষা করব। আমরা শুধু অঙ্গহানি করে বসে থাকবো না, আমাদের যে স্বপ্নের দেশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চেয়েছিল, ম্যাডাম খালেদা জিয়া চেয়েছিল, দেশ নায়ক জনাব তারেক রহমান চেয়েছিল, ওই স্বপ্নের দেশ আমরা প্রতিষ্ঠিত করেই শুনব। বাংলাদেশ জিন্দাবাদ।
1: অসংখ্য ধন্যবাদ আলমির আজকে এই পর্যায়ে বক্তব্য দেবার জন্য। বিনীত অনুরোধ জানাচ্ছি শহীদ পরিবার সংগঠনের পক্ষ থেকে সেক্রেটারি রবিউল আওয়ালকে। মিস্টার রবিউল আওয়াল, আপনাকে বিনীত অনুরোধ জানানো যাচ্ছে আপনার বক্তব্য সংক্ষেপে উপস্থাপনের জন্য।
2: জুলে জাতীয় সম্মেলন 2026 আজকের অনুষ্ঠানে উপস্থিত মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার, সম্মানিত সভাপতি এবং মাননীয় মন্ত্রীবর্গ, আমার প্রাণপ্রিয় শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আহত জুলাই যোদ্ধা ভাইয়েরা, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। সময় খুব সংক্ষিপ্ত, আমার অনেক কথা ছিল। আমি শহীদ ইমাম হাসান তাইমের ভাই, আপনারা দেখেছিলেন যাত্রা বাড়িতে যে একটা বন্ধু আরেকটা বন্ধুকে টেনে নিয়ে যাচ্ছিল আর পুলিশ বারবার গুলি করতেছিল, সেটা আমার ভাই ছিল। আমার বাবা বলেছিল একজনকে মারতে কতটা গুলি লাগে স্যার। আমার ভাইয়ের মতো হাজারো মায়ের সন্তান তাদের জীবন দিয়ে, হাজারো মায়ের সন্তান তাদের অঙ্গ দিয়ে এই দেশটাকে নতুন বাংলাদেশ, ফেসিবাদ মুক্ত বাংলাদেশ এনে দিয়েছে। আজকে এখানে দাঁড়ানোটা সহজ ছিল না, হাজারো বাধা হাজারো বিপত্তির মাঝখানে এখানে দাঁড়িয়েছি। ইন্টারিম আমলে আমরা শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধাগণ, আমাদের বিচারের জন্য আহত জুলাই যোদ্ধাগণ, তাদের ন্যায্য অধিকারের জন্য, তাদের চিকিৎসার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরিয়েছিল, রাস্তায় তারা নেমেছিল, হাজারো বার গিয়েছি, বারবার দাঁড়িয়েছি তাদের দরজায়, তাদের কোনো সহযোগিতা, সহমর্মিতা, সহানুভূতি কিছুই পাইনি। আমরা বিচারের জন্য শহীদ পরিবার রাস্তায় মাইরও খেয়েছে, সেটারও কোনো তীব্র নিন্দা জানায়নি। যারা আমাদের মাথা বিক্রি করে উপদেশটা হয়েছিল, শহীদদের রক্তের উপর দিয়ে গিয়ে উপদেশটা হয়েছিল, তারা ক্ষমতার মসনদে গিয়ে এই শহীদ পরিবারকে, আহত জুলাই যোদ্ধাদেরকে, শহীদ পরিবারের পুনর্বাসন, আহত পরিবারের পুনর্বাসন, তাদের চিকিৎসা সবকিছু ভুলে গিয়ে নিজেদের ষোলো আনাই তারা বুঝে নিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার দায়িত্ব গ্রহণের পরে আমাদের কথা শুনেছেন, তিনি তার প্রেস সচিব আতিকুল আলম রুমন ভাই, তাকে চিফ হুইপ মণি ভাই সহ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সহ ইসাক ভাই সহ তাদেরকে পাঠিয়েছিলেন আমাদের কথা শোনার জন্য, আমাদের দুঃখ শোনার জন্য। আমাদের কথা শুনে সর্বপ্রথম মাননীয় প্রধানমন্ত্রী যেই মহানুভবতার একটা কাজ করেছে তার জন্য তাকে হাজারো কোটি ধন্যবাদ দিলে কম হবে। যে শহীদের এতিম আড়াইশো বাচ্চা ছিল, তাদের লেখাপড়া বন্ধ হয়ে যাওয়ার মতো ছিল, তাদের লেখাপড়ার জন্য শিক্ষাবৃত্তির ব্যবস্থা করে দিয়েছেন। তারপরে আতিকুল আলম রুমন ভাই আমাদের নিয়ে বেশ কয়েকবার বসেছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, আমাদের কি কি প্রয়োজন আহত পরিবারের, শহীদ পরিবারের, আমাদের পক্ষ থেকে দাবিগুলো দেওয়া হয়েছিল, ইনশাল্লাহ তারা দাবিগুলো বাস্তবায়ন করবেন এবং অনেকগুলো প্রক্রিয়াধীন চলমান। আমরা চেয়েছিলাম আহত জুলাই যোদ্ধাদের পুনর্বাসন এবং তাদের চাকরি, যারা চাকরি করার মতো আছে, যোগ্যতা আছে, তাদের চাকরির জন্য আতিকুল আলম রুমন ভাই আমাদের বলেছে সিভি সংগ্রহ করার জন্য, আমরা সিভি সংগ্রহ করতেছি, সামনে করব। তারপরে আমি রুমন ভাইকে আরেকটা অনুরোধ করেছিলাম যে সরকার আমাদের পুনর্বাসনের জন্য আপনারা দেখেছেন টাকা বরাদ্দ দিয়েছে 300 কোটি টাকা, সামনে আরো দিবে। রুমন ভাইকে আমি অনুরোধ জানিয়েছি যে ফ্ল্যাটের যে টাকাটা, এক একটা ফ্ল্যাটের, এখানে মাননীয় গণপূর্ত মন্ত্রী আছেন, তো ফ্ল্যাটের যেই টাকাটা এটা প্রায় 97 লক্ষ টাকা করে ধরা হয়েছিল। তো আমার ছোট্ট মাথায় যেটা আসলো, যার একটা হাত নাই, যার একটা পা নাই, সে এত দামি ফ্ল্যাটটায় কি করবে? গ্রাম থেকে এসে তার যে বাস্তু আছে সেটা ছেড়ে ঢাকায় ফ্ল্যাটে এসে সে কি করবে? খাইতে পাবে না, ঢাকার মধ্যে সবকিছু এক্সপেন্সিভ। এর জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা অনুরোধ জানাবো যে যে যেই এলাকায় আছে যদি সম্ভব হয় তাদের ওই ফ্ল্যাটের টাকাটার অর্ধেক মূল্য দিয়ে তাদেরকে একটা বাসস্থান করে দেওয়া, আর বাকি অর্ধেক মূল্য দিয়ে তাদেরকে একটা ফিক্সড সঞ্চয়পত্র করে দেওয়া, যেটা তারা তুলতে পারবে না, যার লাভ্যাংশ দিয়ে সারা জীবন তারা চলতে পারবে, তার একটা ব্যবসা করতে পারবে। যার একটা হাত নাই, যার একটা পা নাই, সে গ্রামে সবকিছু সস্তা, সে শহরে এসে একটা লাউয়ের দাম 100 টাকা, গ্রামে 20 টাকা, সে শহরে এসে এটা, তার জন্য আমি মনে করি যে ফ্ল্যাটটা এখানে না দিয়ে তাকে গ্রামে যতটুকু সম্ভব একটা বাসস্থান তৈরি করে দিয়ে বাকি টাকাটা তাকে দিয়ে দিলে তার জন্য ভালো হবে। এটা হোক আহত পরিবারের জন্য, হোক শহীদ পরিবারের জন্য, আমাদেরকে ধৈর্য ধরতে হবে। মাত্র মাননীয় প্রধানমন্ত্রী 2 থেকে 2.5 মাস হয়েছে দায়িত্ব গ্রহণ করেছে, ওনারা আমাদের জন্য করবেন, কারণ আমরা দেখেছি 18 মাসে আমাদের জন্য যারা আমাদের রক্তের সাগরে পাড়ি দিয়ে ক্ষমতার মসজিদে গিয়েছিল কিছুই করেননি। তাদের কাছে শহীদের সন্তানের জন্য, শিক্ষাবৃত্তির জন্য বারবার গিয়েছি, তারা কোনো সহযোগিতা দেখায়নি। তাদের জন্য শহীদদের হত্যার বিচারের জন্য বারবার গিয়েছি, তারা কিছুই করেননি। আহত বঙ্গু ভাইদেরকে নিয়ে গিয়েছি তাদের চিকিৎসার জন্য, কিছুই করেননি। যার জন্য আমি সবসময় একটা কথা বলি, অন্ধ যখন চোখে দেখতে পায় সবার আগে বিশ্বাসঘাতকতা করে হাতের লাঠিটার সাথে, যেটা তারা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে কিনা জাতির কাছে প্রশ্ন রেখে গেলাম। সর্বোপরি একটাই কথা বলবো, আমরা একজন মানবিক নেতা পেয়েছি, উনি আমরা কৃতজ্ঞ এবং গর্বিত তাকে পেয়ে। উনি শুধু রাজনীতি করতেছেন না, উনি দেশে দেশে ঘুরে ওনার বাবার মতো ইতিহাস গড়ছেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
3: রবিউল আউয়াল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার চমৎকার বক্তব্যের জন্য। আমরা চাই আমাদের পরবর্তী বক্তারাও সংক্ষেপে তাদের কথাগুলো উপস্থাপন করবেন। এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি আমিনুল ইসলাম ইমন, সভাপতি জুলাই যোদ্ধা। আমিনুল ইসলাম ইমন,
4: বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমার প্রথমেই মহান রব্বুল আলমিনের দরবারে আমি শুকরিয়া জ্ঞাপন করছি, আজ এখানে দাঁড়িয়ে দু একটি কথা বলার সুযোগ পাচ্ছি। আমি আজকে যে মানুষগুলো এখানে এসছেন আহত জুলাই যোদ্ধা, আপনাদের প্রতিনিধি হয়ে আজ এখানে দাঁড়িয়েছি। আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং জুলাই 24 শহীদ পরিবার সোসাইটির আয়োজনে জুলাই জাতীয় সম্মেলন 2026 আজকের এই সম্মেলনে সভাপতিত্ব করছেন সংসদের জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি ভাই এবং প্রধানিত্ব করছেন গণমানুষের নেতা বাংলাদেশের আপামর জনসাধারণের নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। প্রিয় আহত যোদ্ধারা এখানে উপস্থিত আছেন, মন্ত্রী মিনিস্টারদের শীর্ষ নেতৃত্ব উপস্থিত আছেন, শহীদ পরিবার যাদের সন্তান হারিয়েছেন, এই নতুন বাংলাদেশ ফেসিবাদমুক্ত বাংলাদেশ উপহার দিয়েছেন যাদের রক্তের বিনিময়ে যেসব শহীদ তাদের পরিবারবর্গ রয়েছেন। উপস্থিত রয়েছেন বিভিন্ন দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং চোখ হারা হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দেওয়া এই ফেসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণের সহযোদ্ধারা। আপনাদেরকে সালাম জানাচ্ছি, আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি দোয়া জানাচ্ছি। আজকে এখানে দাঁড়িয়ে আপনাদের কিছু মনের কথা আমি আমার এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শোনাতে চাই। প্রিয় স্যার, আমরা অনেকে অনেক ধরনের কথা বলি, আজকে এখানে যে প্রোগ্রামটি হচ্ছে আহত হাত হারা চোখ হারা পা হারা মানুষের কিছু মনের কথা বলার জন্য আমার কিছু সময় অল্প নেব, কিন্তু কিছু যথা কথা না বললে অনেকের হয়তো মাথার মনের কথাগুলো বলা হবে না, যদিও আমার গলাটি ভাঙা। প্রিয় নেতা, এই যারা হাত হারিয়েছে পা হারিয়েছে, যারা বাংলাদেশকে ধারণ করে তারা এখন ভালো আছে, ইন্টারিমের সময় ভালো ছিল না, তারা ইন্টারিমের সময় ভালো ছিল না। এই এদেরকে সারা বাংলাদেশে ঐক্যবদ্ধ করতে গিয়ে আমি শাহবাগে দাঁড়িয়েছি, ভোগান্তি করিনি, জনসাধারণের ভোগান্তি করিনি, মানুষের গালি শুনতে হয়নি, রাস্তার পাশে দাঁড়িয়েছি। কিন্তু ২০ ২৫ জনের প্রতিনিধিত্ব যারা করছেন, শাহবাগ অবরোধ করেছেন, জনগণকে গালি দিয়েছেন, জুলাই যোদ্ধাদেরকে গালি শুনিয়েছেন, এই সারা বাংলাদেশের যে জুলাই যোদ্ধারা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে তাদেরকে ঐক্যবদ্ধ করেছি। শহীদ পরিবারদের নিয়ে বাংলাদেশের যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে অংশগ্রহণ করেছি, অনেকের চোখে শত্রু হয়েছি, প্রতিনিয়ত ফোন আসে মেরে ফেলবে গুলি করে দিবে এরকম ফোন আসে, সিম বন্ধ করে রেখেছে। প্রিয় নেতা, আজকে এই ঐক্যবদ্ধ করার পিছনে যখন আমরা বাংলাদেশের নদীর সমুদ্রের ভিতরে হাহাকার করছি, যারা বাংলাদেশকে বিনির্মাণ করতে দিয়ে যাদের সন্তান হারিয়েছে, স্ত্রী স্বামী হারিয়েছে, শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, তাদের আজকের এই বাংলাদেশের তারাই প্রকৃত সৈনিক। এদের ঐক্যবদ্ধ করতে গিয়ে প্রিয় নেতা, আজকে যখন আমরা কোনো কুল কিনারা পাচ্ছিলাম না, আজকে আমাদেরকে হাত ধরে এইখানে আপনার আজকে বাংলাদেশ সারা বাংলাদেশের যারা নেতৃত্ব দিয়েছিল গুলির সামনে দাঁড়িয়েছিল, আজ আপনার সামনে দাঁড়িয়ে প্রিয় নেতা এদেরকে একত্রিত করেছেন মাননীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি ভাই। আমি কৃতজ্ঞতা জানাই আতিকুর রহমান রুমন ভাই, যখন আমরা কোনো কুল কিনারা পাচ্ছি না, আমি কৃতজ্ঞতা জানাই ইশরাক হোসেন এমপি জনতার মেয়র, আমি কৃতজ্ঞতা জানাই আজ আপনারা এখানে যাদের কারণে আসতে পেরেছেন, যাদের কারণে যাদের চেষ্টায় এখানে এসেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। এই বাংলাদেশ আজকে কথা বলার স্বাধীনতা পেয়েছি, পা হারিয়েছি, আপনি চোখ হারিয়েছেন, হাত হারিয়েছেন, হাজারটি ভুলে গ্রহণ করছি। প্রিয় নেতা, দুইটা মিনিট কথা বলবো, আজকে ছাত্র নেতারা আমাদের সময় নষ্ট করেছেন, কিন্তু তারাও কথা বলেছেন চুক্তির কথা। আমি আজকের এই এত মানুষ আয়োজন করেছি, ১৭ বছর ১৭ বছর রাজপথ থেকে ১৬ বার কারাবরণ করেছি, এই দলে এই বাংলাদেশে হয়তো সর্বোচ্চ কারাগার বরণকারী ব্যক্তি হয়তো আমি, কিন্তু একজনের নামে ৫০০-৪০০ মামলা রয়েছে। এই শুধু একমাত্র আমার অপরাধ, আমি গণতন্ত্রের জন্য কথা বলি, এই বাংলাদেশে আপামর জনতার জন্য, বাক স্বাধীনতার জন্য কথা বলি, এটাই আমার অপরাধ। এদেরকে ঐক্যবদ্ধ গিয়ে প্রধানমন্ত্রী, আমার মাননীয় প্রধানমন্ত্রী, আমি মৃত্যু ঝুঁকিতে রয়েছি, আমি আপনার কাছে নিরাপত্তা চাই। আজকে আমার এখানে আমার ছোট শিশু বাচ্চা রয়েছে, আমার পরিবার রয়েছে, এদেরকে ঐক্যবদ্ধ করতে যে আমি অনেক দাওয়াও খেতে পারিনি, কিন্তু আহত আর শহীদ পরিবারের ন্যায্যতার কথা বলার জন্য রাজপথে এদেরকে ঐক্যবদ্ধ করেছে প্রিয় নেতা। আমি সরাসরি আমাকে যারা আজকে এগুলো করতে সহযোগিতা করেছেন তাদের মাধ্যমে আমি আপনার সাথে যোগাযোগ রাখতে চাই। আমি এদের মনের কথা আপনাকে বলতে চাই, এরাই হচ্ছে প্রকৃত বাংলাদেশ, এরাই হচ্ছে বাংলাদেশের প্রকৃত মুক্তিযোদ্ধা। প্রিয় নেতা, আজকে আমি সময় নষ্ট করব না, অনেক কথা বলার ছিল প্রিয় নেতা। আমার শহীদ পরিবারের জেনারেল সেক্রেটারি অনেক কথা আপনাকে বলেছে, আমরা আর সময় নষ্ট করব না। আমি জানি আপনার অনেক ব্যস্ততা প্রিয় নেতা, তারপরেও কথা বলার নিঃশ্বাসটুকু বেরিয়ে যাচ্ছে, তারপরে বাংলাদেশের জন্য আপনার জুলাই যোদ্ধারা রাজপথে থাকবে, রাজপথে থাকবে ইনশাল্লাহ। সাগর ষড়যন্ত্র মোকাবিলাদি করে দিয়ে আমরা রাজপথে থাকবো, এতটুকু আত্মবিশ্বাস দিয়ে যে সাহসী সন্তানগুলো এখানে রয়েছে তারা কিন্তু এখানে পিঁপড়ার মতো এখন ছুটছে, কিন্তু এরা কিন্তু গুলির সামনে দাঁড়িয়েছিল প্রিয় নেতা। এদেরকে নিয়ে রাজপথে সোচ্চার কণ্ঠ এবং সকল ষড়যন্ত্র রুখে দেব। এদের নিয়ে যে ষড়যন্ত্র করছে জামাত কুত্তরা, সব ষড়যন্ত্র রুখে দেব। আমরা প্রকৃত অর্থে একটি গণতন্ত্রকামী, একটি স্বাধীনতাকামী বাংলাদেশ দেখতে চাই। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।
3: ধন্যবাদ আমিনুল ইসলাম ইমন। আমি পরবর্তী বক্তা যারা আছেন একটু অনুরোধ করব যে সময়ের দিকে তাকিয়ে আপনারা আপনাদের প্রয়োজনীয় বক্তব্যটুকু সংক্ষেপে উপস্থাপন করবেন। এবারে আসবেন গোলাম রহমান, চেয়ারম্যান শহীদ পরিবার। গোলাম রহমান, সংক্ষিপ্ত বক্তব্যের জন্য অনুরোধ করছি।
5: বিসমিল্লাহির রহমানির রহিম। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়, মন্ত্রিপরিষদ, গণপ্রতিনিধি, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, শহীদ পরিবার সম্মানিত সদস্যবৃন্দ, আহত যোদ্ধাগণ উপস্থিত, সুদি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে জুলাই জাতীয় সম্মেলন 2026 প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় আমাদের এই অনুষ্ঠানকে যে মর্যাদা গুরুত্ব দান করেছেন তার জন্য জুলাই 24 শহীদ পরিবার সোসাইটির পক্ষ থেকে আমি আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাচ্ছি। একই সাথে বিশেষভাবে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এবং গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়াকে। মাননীয় প্রধানমন্ত্রী, আজ আমরা এখানে দাঁড়িয়ে আছি এক ইতিহাসের সাক্ষী হয়ে, যে ইতিহাস লেখা হয়েছে আমাদের সন্তানদের রক্তে, আমাদের সন্তানের জীবন দিয়ে। 2024 সালে জুলাই আমাদের কাছে শুধু একটি মাস নয়, এটি একটি প্রজন্মের সাহস, এটি জাতি জেগে ওঠার নানা রাজপথের জীবন দিয়েছে, যারা আজ শরীরের চিহ্ন বহন করে বেঁচে আছে, আত্মত্যাগের কখনো ইতিহাসের পাতায় স্নান হয়ে যায়। প্রিয় শহীদ পরিবারবৃন্দ, আজকে দেখেন আমরা কিছুদিন আগে জুলাই জাদুঘরে আমরা গিয়েছিলাম পরিদর্শন করার জন্য, কিন্তু এইখানে যে অবস্থা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই জুলাই জাদুঘরের সারা শহীদের ভিতরে আমার মনে হয় 100 শহীদের কোনো জিনিসপত্র দেওয়া হয় নাই। অত্যন্ত দুঃখের বিষয় আজকে শহীদ পরিবার এত অবহেলিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমি বলবো, আপনি 5ই আগস্টে এই জাদুঘর আপনি উদ্বোধন করে সমস্ত বাংলাদেশের শহীদের একটি করে যত নামকরণ করা হয় সে ব্যবস্থা করবেন। আজকে দেখেন, আজকে স্বাস্থ্য কার্ড অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আহতদেরকে যে স্বাস্থ্য কার্ড দেওয়া হয়েছে সে স্বাস্থ্য কার্ডের মূল্য নাই। তারা অত্যন্ত সে স্বাস্থ্য কার্ড থেকে কোনো প্রকার সেবা পাচ্ছে না। যদি আজকে সে সেবাটা যদি সঠিকভাবে পেত তাহলে আমার মনে হয় আহত শহীদ পরিবার আরো কিছু ইমপ্রুভ হতে পারত। আমি বাংলাদেশের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে একটি কথা বলবো, আমাদের অনেক সমস্যা আসলে সময় থাকা সত্ত্বেও আমরা সঠিকভাবে প্রচারিত করতে পারি নাই। আজকে দেখেন জুলাই চব্বিশ শহীদ পর সুসাইটি সারা বাংলাদেশে আমরা দীর্ঘ দুই বছর ধরে এই উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের সমস্যার জন্য আমরা রুমান ভাই এবং মণি ভাইয়ের নেতৃত্বে জুলাই চব্বিশ শহীদ পরিবার সোসাইটি গঠন করেছি, তাদের নেতৃত্বে আমরা জন্য সমস্ত কার্যক্রম চলেছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এখন আমি আমার ছেলের জন্য, আমি শহীদ গোলাম নাফিজের বাবা, রিক্সার যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি তার জন্য একটি বই লিখেছি। সে বইটা আমি প্রধানমন্ত্রী মহোদয়কে উপহার দিতে চাই, আমার ওয়াইফ এবং ছেলে সহকারে। ধন্যবাদ,
1: অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য। সম্মানিত সুধী, আজ যারা এখানে উপস্থিত আছেন তারা প্রত্যেকেই জুলাইয়ের মূল মন্ত্রকে হৃদয়ে ধারণ করে রক্তস্নাত জুলাই বিপ্লবকে সফল করে আজকের এই দিনে আমাদের সকলকে উপস্থিত করতে পেরেছেন। আমরা জানি বলিষ্ঠ নেতৃত্ব ছাড়া কখনোই কোনো কিছুতেই সফল হওয়া যায় না। একাগ্রতা, বলিষ্ঠতা এবং সেই সাথে দৃঢ় মনোবল নিয়েই সবাই মিলে এগিয়ে যেতে হয়। প্রিয় দর্শক, এই পর্যায়ে বক্তব্য দেবার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনের সম্মানিত বিশেষ অতিথিদের পক্ষ থেকে, জনাব আতিকুর রহমান রুমন, মাননীয় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব।
6: বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে আমার বক্তব্য দেওয়ার কিছু নাই, শুধু আপনারা যারা দূর দূরান্ত থেকে কষ্ট করে আসছেন তাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি। শুধু একটি কথা বলবো যে আমাদের বিগত যে স্বৈরাচার ছিল, যে আমাদের ঘাড়ে চেপে বসেছিল, সে আকাশ সমান সমস্যা রেখে গেছে, ঋণ রেখে গেছে। এগুলোর জন্য আমাদের সরকারকে বেগ পেতে হচ্ছে, সময় লাগবে। আপনারা ধৈর্য ধরবেন, আস্থা রাখবেন জনাব তারেক রহমানের উপরে, ইনশাআল্লাহ আপনাদের সকল দাবি পূরণ হবে, আপনারা শুধু আস্থা রাখবেন। এ বলে আমার সংক্ষেপ বক্তব্য রাখছি, শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আবারও কষ্টসাধ্য হবে এখানে আসার জন্য। আসসালামু আলাইকুম,
1: অসংখ্য ধন্যবাদ জনাব আতিকুর রহমান রুমন, এই পর্যায়ে বক্তব্য দেবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের আয়োজনের সম্মানিত বিশেষ অতিথি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব জাকারিয়া তাহের। বক্তব্য প্রদান করবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব জাকারিয়া তাহের।
7: বিসমিল্লাহির রহমানির রহিম, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মাননীয় চিফ হুইপ জনাব নুরুল ইসলাম মনি, প্রধান অতিথি নতুন বাংলাদেশের নতুন রাজনীতির স্বপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ, জুলাই চব্বিশ শহীদ পরিবারের সম্মানিত সদস্য, আহত জুলাই যোদ্ধাগণ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। উপস্থিত সুধুমণ্ডলী, আজকের এই সম্মেলনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি চব্বিশের জুলাই বিপ্লবের অমর শহীদদের। 2024 সালের জুনে শুরু হওয়া আন্দোলন স্বৈরাচারে রক্তচক্ষু উপেক্ষা করে জীবনের মায়া ত্যাগ করে সেই রক্তসারা দিনগুলিতে যারা রাজপথে নেমে এসেছিল, আমি পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই আন্দোলনের বীর মুক্তি বীর যোদ্ধাদেরকে, যাদের বুকের রক্তে রঞ্জিত হয়েছিল রাজধানী ঢাকা সহ টেকনাফ থেকে তেঁতুলিয়া পিচ ধরা রাজপথ। শহীদ ওয়াসিম, আবু সাইদ, মুগ্ধ, ইমাম হাসান সহ অসংখ্য শহীদের বুকের তাজা রক্তের বিনিময়ে ফেসিবাদের কবর রচিত হয়েছে, বাংলাদেশের মানুষ নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছে। সুধীবৃন্দ, আমি গভীর ও প্রবল শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বনির্ভর দেশ ও জাতি গঠনের মূল কারিগর, আধুনিক বাংলাদেশের রূপকার, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। গভীর শ্রদ্ধা স্মরণ করছি গণতন্ত্রের জন্য আমৃত্যু লড়াই করা আপোষহীন দেশনেত্রী, তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আব্বাসীন দেশটি দিলাম খালেদা জিয়া সহ একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণ অভ্যন্তরের, চব্বিশের জুলাইয়ের বিপ্লব সহ দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় বিভিন্ন সময়ে সাদা বরণকারীদের আত্মার মাগফিরাত কামনা করছি। সম্মানিত উপস্থিতি, 2006 থেকে 2024 সাল পর্যন্ত জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনগুলি ফেসিবাদের বিরুদ্ধে দীর্ঘ 18 বছর আন্দোলন চালিয়ে গেছে। এই সংগ্রামে অসংখ্য নেতাকর্মী গুম, খুন ও জেল জুলুমের শিকার হয়েছেন। বিগত স্বৈরাচারী সরকারের ভোটাধিকার হরণ, গুম, খুন, অর্থনৈতিক বিপর্যয় এবং সাংবাদিক প্রতিষ্ঠানের ধ্বংসের বিরুদ্ধে যে তীব্র জনমত ও ঐক্য তৈরি হয়েছিল তারই চূড়ান্ত ধারাবাহিকতায় হল চব্বিশের জুলাই বিপ্লব। আজকের এই অনুষ্ঠানে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, যিনি সুদূর লন্ডনে থেকেও জুলাই বিপ্লবের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে দিক নির্দেশনা দিয়েছেন এবং সার্বিক সহযোগিতা করেছেন। দূর প্রবাসে থেকেও দেশের জন্য আপনার এই ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। প্রিয় শহীদ পরিবার ও আহত যোদ্ধাগণ, আপনারা ভাই বোন সন্তান হারিয়েছেন, হাত বা চোখ হারিয়েছেন, হারিয়েছেন সম্ভাবনাময় ভবিষ্যৎ। আপনারা আমাদের বীর সন্তান, আপনারা জাতির সম্পদ, রাষ্ট্র আপনাদের প্রতি চির জীবন কৃতজ্ঞ থাকবে। সম্মানিত উপস্থিতি, রাষ্ট্র মেরামত ও জনগণের প্রকৃত গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনাই আমাদের সরকারের মূল লক্ষ্য। এই মাটিতে স্বৈরাচার আর ফিরতে দেওয়া হবে না। শহীদ, আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলির ঋণের শোধ আর কখনোই সম্ভব নয়, তবে তাদের টেকসই পুনর্বাসনে আমরা বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করেছি। শহীদ পরিবারদের স্থায়ী বাসস্থানের জন্য মিরপুরে 804টি ফ্ল্যাট এবং আহত যোদ্ধাদের জন্য আরও 1560টি ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রত্যেক আহত যোদ্ধা শ্রেণীভেদে মাসিক ভাতা পাচ্ছেন এবং আহত শিক্ষার্থীদের বেতন, টিউশন ফি আজীবন মাফ করা হয়েছে। এই পর্যন্ত দেশ শতাধিক যোদ্ধাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, যাদের অধিকাংশ ইতিমধ্যে সুস্থ হয়ে দেশে ফিরেছেন। শ্রীমণ্ডলী, জনগণ এখন জবাবদিহিমূলক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থা দেখতে চায়। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের জুলাই বিপ্লবের চেতনা ও আত্মত্যাগকে অত্যন্ত গভীর ও দায়িত্বশীল দৃষ্টিভঙ্গিতে মূল্যায়ন করে। প্রতিটি শহীদের অবদান এ দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। পরিশেষে শহীদদের আত্মার শান্তি ও আহত যোদ্ধাদের দ্রুত সুস্থতা কামনা করছি। আসুন শহীদদের স্বপ্নের সমতা ভিত্তিক, গণতান্ত্রিক ও স্বাধীন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।
3: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। এ পর্যায়ে বক্তব্যের জন্য অনুরোধ করছি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আহমেদ আজম খান। জনাব আহমেদ আজম খান।
8: বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই জাতীয় সম্মেলনের এই চমৎকার এবং প্রাণবন্ত অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের আশার বাতিঘর জনাব তারেক রহমান, জনাব সভাপতি, মন্ত্রিপরিষদের মাননীয় সদস্যবৃন্দ, জুলাই শহীদ পরিবার, জুলাই আহত যোদ্ধা, জুলাই পরিবার, আমরা জিয়া পরিবার, সুধি মণ্ডলী, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের মহান ঘোষক, আধুনিক বাংলাদেশের রূপকার, গণতন্ত্রের পুনঃপ্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের গণতন্ত্রের আজন্ম যোদ্ধা, বাংলাদেশের মহান অভিভাবক, বাংলাদেশের মহান দেশনেত্রী, বাংলাদেশের মানুষের কাছে চিরস্মরণীয় নেত্রী, দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়াকে। সম্মানিত উপস্থিতি, জুলাই গণ অভ্যুত্থানের প্রচুর আহতরা থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন আছেন, আমি তাদেরকে দেখতে গিয়েছি। তাদের জন্যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের একটি উইং তৈরি করেছি, জুলাই শহীদ অধিদপ্তর। এই জুলাই অধিদপ্তর থেকে আমরা শত শত কোটি টাকা ব্যয় করে থাইল্যান্ড দেশের ভেতরে, থাইল্যান্ডের ব্যাংককে, রাশিয়াতে, সিঙ্গাপুরে এবং তুরস্কে যারা আহত তাদের চিকিৎসার ব্যবস্থা করেছি এবং এখনো চিকিৎসাধীন আছেন। বাংলাদেশে জুলাই যোদ্ধাদের মধ্যে 14,000 জুলাই যোদ্ধা শহীদ পরিবার আহত, এদেরকে আমরা নিয়মিত ভাতা দিচ্ছি জুলাই গণ অধিদপ্তর থেকে। এর বাইরে অনেকেই এখানে বক্তব্য রেখেছেন, অনেকের দাবি যে এখনো অনেক জুলাই যোদ্ধা এই অধিদপ্তরে এখনো গেজেটভুক্ত হয়নি, তালিকাভুক্ত হয়নি। আমি বলবো, যারা সত্যিকারে জুলাই যোদ্ধা, যারা আহত, যাদের কাছে তথ্য প্রমাণাদি আছে, আপনারা এই অধিদপ্তরে আবেদন করুন। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় নিশ্চয়ই সেই জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দেয়, স্মরণ করি এবং এ বিষয়ে আমরা এটাকে বিবেচনায় নিয়ে আপনাদের যারা সত্যিকারে জুলাই যোদ্ধা তাদেরকে আমরা সেখানে গেজেটভুক্ত করব এবং আপনাদের নিয়মিত চিকিৎসা এবং ভাতার ব্যবস্থা করব। বড় কথা হলো, মাননীয় প্রধানমন্ত্রী, যিনি দীর্ঘ 16 বছর এই গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থানের পেছন থেকে যিনি মূল নেতৃত্ব দিয়েছেন, যিনি মূল নায়কের ভূমিকা পালন করেছেন, ওনার নির্দেশে আমরা এই জুলাই যোদ্ধাদের সাথে, জুলাই পরিবারের সাথে আছি, থাকব এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় যা যা করা দরকার সব করব ইনশাআল্লাহ। সকলকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, সবার আগে বাংলাদেশ। আসসালামু আলাইকুম।
1: অসংখ্য ধন্যবাদ জনাব আহমেদ আজম খান, মাননীয় মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে তার চমৎকার কথাগুলোর জন্য। সবার আগে বাংলাদেশ, এবং সেই বাংলাদেশকে এগিয়ে নেবার জন্য আমাদের সবার আগে প্রয়োজন আইন এবং বিচার ব্যবস্থাকে সুসজ্জিত করে রাখা, সুসংস্কৃত করে রাখা। আর এই গুরু দায়িত্বটি যিনি পালন করেন, তিনি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ আসাদুজ্জামান। এ পর্যায়ে তাকে বক্তব্য দেবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
9: জুলাই সম্মেলনের আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের জুলাই যুদ্ধের ভ্যানগার্ড, জুলাই চেতনার অন্যতম অগ্নিপুরুষ, আমাদের বাংলাদেশের মানুষের আলোর দিশারি জনাব তারেক রহমান, সম্মানিত সভাপতি নুরুল ইসলাম মনি, উপস্থিত মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, উপস্থিত জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আহত সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুধীবৃন্দ, সবাইকে জানাচ্ছি জুলাই সংগ্রামের পক্ষ থেকে আকরার শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, আমি কয়েকটি ভিন্ন ধারার কথা বলতে চাচ্ছি যেহেতু সময় সংক্ষিপ্ত। প্রথম কথা হলো, জুলাইকে ধারণ করে যারা আমরা অবিচল পথ চলছি, তারা আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের পক্ষে পাশে থেকে জুলাই চেতনাকে বাস্তবায়নের পথে হেঁটে চলেছি। বাংলাদেশ আজ দুইভাবে বিভক্ত হয়ে গেছে, জুলাইকে কেন্দ্র করে। এক ভাগ জুলাইকে নিয়ে ব্যবসা করা বাণিজ্য করার রীতিতে নেমেছে, আর এক ভাগ জুলাই সনদকে সামনে রেখে জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য ধীর গতিতে না হলেও মধ্যম গতিতে এগিয়ে চলেছে। এবং সেই বাঘ হল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে। আমরা বলেছি দ্ব্যর্থহীনভাবে, সুস্পষ্টভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার প্রতিটা বক্তব্য বলেছেন। আমরা জুলাই সনদের প্রতিটা অনুচ্ছেদ অক্ষরে অক্ষরে পালন করতে বদ্ধপরিকর। আর এক শ্রেণী জুলাইকে নিয়ে জুলাই সনদকে বিভ্রান্ত করার জন্য তথাকথিত গণভোটের মাধ্যমে এক ধরনের দাবি তুলেছেন। আমরা যখন সুনির্দিষ্টভাবে উপস্থাপন করেছি এটা জুলাই সনদের পাঠ না, তারপরে তারা অন্য পথ অবলম্বন করার চেষ্টা করছেন। আমরা আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, আপনারা যারা জুলাই যোদ্ধা, যে সন্তানটি শহীদ হয়েছেন, আমরা অনুভব করি সে সন্তানটি আমার সন্তান। যে ভাইটি নিহত হয়েছেন, আমরা অনুভব করি সে ভাইটি আমার ভাই। যে ভাইটি পা হারিয়েছেন, আমরা মনে করি সে ভাই আমার ভাই। যার রক্ত গিয়েছে, আমরা মনে করি আমরা সে আমার রক্ত গিয়েছে। এভাবে আমরা জুলাই সনদকে ধারণ করছি, জুলাই চেতনাকে ধারণ করছি। ধারণ করতে যে যেটা আমরা অনুভব করছি, আমাদের এক পাশে বসে ফাঁসিবাদ, সার্বভৌমত্ব হরণের চেষ্টা করছে, আমার আর এক পাশে মৌলবাদ, যারা ক্ষমতার মোহে অন্ধ হয়ে যাওয়ার চেষ্টা করছে। এদের থেকে সাবধান থাকার জন্য আপনাদের কাছে অনুরোধ, জুলাই চেতনাকে ধারণ করে জুলাই সনদকে সামনে রেখে যে কোনো বিভ্রান্তির পথ পরিহার করার জন্য আপনারা অতন্দ্র প্রহরীর মতো থাকবেন। তারেক রহমান সামনের কাতারে থেকে আমাদের যে নির্দেশনা দেবেন, মাননীয় প্রধানমন্ত্রীর দেখানো পথ জুলাইয়ের পথ, মাননীয় প্রধানমন্ত্রীর দেখানো পথ জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়নের পথ, আমরা সেই পথ ধরে এগিয়ে যাব। আমরা বদ্ধপরিকর প্রতিটি জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে, ইনশাআল্লাহ আমরা সেইটা করতে সম্ভবপর হব। সেই প্রত্যয় সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ। সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। আসসালামু আলাইকুম।
3: ধন্যবাদ মাননীয় মন্ত্রী আপনার চমৎকার বক্তব্যের জন্য। জুলাই জাতীয় সম্মেলন 2026-এর এ পর্যায়ে বক্তব্যের জন্য অনুরোধ করছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ আপনাকে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী,
10: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সভাপতি, আজকের এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশের গণমানুষের নেতা, মানবিক নেতা, জুলাই গণ অভ্যুত্থানের যে পথনির্দেশক, আমাদেরকে যিনি নির্দেশনা দিয়েছেন, সাহস যুগিয়েছেন, অনুপ্রেরণা দিয়েছেন, এবং এই জুলাই গণ অভ্যুত্থানকে সফলতার দিকে নিয়ে গেছেন, জনাব তারেক রহমান। উপস্থিত মন্ত্রিসভার সদস্যবৃন্দ এবং আজকে যারা উপস্থিত হয়েছেন, যাদের বক্তব্য আমরা শুনতে এসেছি, জুলাইয়ের শহীদদের পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, যারা আহত জুলাই যোদ্ধা, সুদেবীন্দ্র ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, সালামু আলাইকুম রহমতুল্লাহ। বক্তব্য আমি দেওয়ার কথা না, এখানে এই জাতীয় অনুষ্ঠানে কয়েকবার এসেছি। মাননীয় প্রধানমন্ত্রী একবার বিদেশ থেকে সংযুক্ত ছিলেন, গম খুনের উপরে যে বার্ষিক একটা অনুষ্ঠান হয় আন্তর্জাতিক গম বিরোধী দিবস, সেই দিবসেও নিজেও গুমের শিকার হিসাবে সেদিন খুবই আপ্লুত থাকি, আবেগে দুঃখ ভারাক্রান্ত থাকি। যারা গুম হয়েছেন কেউ কেউ ফিরে এসছেন, সেখানে বক্তব্য শোনা যায় তাদের, যারা আসেননি তাদের স্বজনদের বক্তব্য না শুনতে পারা যায় না দেখতে পারা যায়, সেরকম একটা দৃশ্য। এখনো পঙ্গু হাসপাতালে যারা চিকিৎসাধীন জুলাইয়ের অভ্যুত্থানে আমি কয়েকবার দেখতে গিয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, সে দৃশ্য চোখে দেখা যায় না। যারা দুই চোখের আলো হারিয়েছেন অথবা এক চোখের আলো হারিয়েছেন, কোন রকম চিকিৎসা নিয়ে আরেক চোখে দেখছেন, তাদের স্বপ্ন কি, তারা কি বাংলাদেশ দেখতে চেয়েছেন? যারা দুই চোখের আলো হারিয়েছেন তাদের সন্তানরা কি বাংলাদেশ দেখার জন্য অপেক্ষা করছে? সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের আজকের এই সমাবেশ। মোহিনী চৌধুরীর সেই কবিতা গান সবাই জানেন, এই জাতীয় অনুষ্ঠানে সবাই আবৃত্তি করেন, মুক্তির মন্দিরে সোপানে তোলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রুজলে, আরো কয়টি লাইন আছে। তাদের অনেকেই যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গ থেকে প্রিয় মাতৃভূমি। আমরা কি সেই মাতৃভূমি বানানোর প্রত্যয় ব্যক্ত করব না, পরিকল্পনা নেব না? একটা বসমের উপরে দাঁড়িয়ে আমরা রাষ্ট্রের দায়িত্ব পেয়েছি, জনগণ দিয়েছে, সেই বসমের মধ্যে কিছু নেই। সারা বাংলাদেশের অর্থনীতি ফোকলা অবস্থা, ব্যাংকিং খাত লুটপাট হয়ে গিয়েছে, 30 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গিয়েছে। দাবি আমাদের অনেক, জাতির প্রত্যাশা অনেক, অ্যাসপিরেশন অনেক, স্কাই ইজ দ্য লিমিট, কিন্তু আমাদেরকে বাস্তবতায় আসতে হবে। আমাদের অর্থনৈতিক ভিত্তি কোথায়? আমাদের নেতা যে পরিকল্পনা করেছেন, আমরা যে বাজেট দিয়েছি 9,37,000 কোটি টাকা, 38,000 কোটি টাকার বাজেট, সেই বাজেট বাস্তবায়নের মধ্যে কি আছে? এই সমস্ত সামাজিক নিরাপত্তা খাতগুলো আছে, আমরা যে সমস্ত বিষয় অ্যাড্রেস করতে চাই সেই বিষয়গুলো যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমরা শুধু চাই চাই আর চাই করতে পারবো না। আমাদের প্ল্যান আছে, আমাদের পরিকল্পনা আছে, কিন্তু আমাদের সেই আর্থিক সামর্থ্য অর্জন করার জন্য আমাদেরকে সময় দিতে হবে, সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য নেতৃত্বের হাতকে শক্তিশালী করতে হবে। আমি যেহেতু জুলাইয়ের উপরে কথা বলতে এসেছি, কিছু পর্দার আড়ালের কথা আজকে অবমুক্ত করতে চাই। আমি আমার নেতা জনাব তারেক রহমান দুজনেই আমরা নির্বাসিত ছিলাম, আল্লাহর কি মহিমা, যদি আমরা নির্বাসিত না থাকতাম হয়তো এই জুলাইয়ের মতো একটা অভ্যুত্থান সফলভাবে সমাপ্ত করা সম্ভব হতো না। এটাই হচ্ছে পর্দার অন্তরালের কথা। কোনদিন আমরা ঘুমাইনি, 24টা ঘন্টা কোঅর্ডিনেশন করে আমাদের নেতা কর্মীদেরকে বিভিন্নভাবে আমরা অর্গানাইজ করে এই জুলাই যোদ্ধাদের সম্মুখে রেখে অরাজনৈতিক পরিচয়ে এই আন্দোলনের একটা পর্যায় পর্যন্ত আমরা নিয়ে এসেছি। 3-4 তারিখে আমরা যখন নৈতিক সমর্থন প্রদান করি, তারপরের থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটা আন্দোলন ছিল সেখানে সমর্থন দিয়ে, তারপরের থেকে যেদিন আমরা 16 জুলাই পর্যন্ত পৌঁছালাম সেদিন আমার নেতা বলেছেন দফা এক দাবি এক, স্বৈরাচারের পদত্যাগ, অন্য কোনোভাবে এই সমস্যার সমাধান হবে না। আজকে যারা জুলাই যোদ্ধাদের নেতৃত্ব দাবি করেন তাদের অনেকেই সেদিন বলেছিল আমাদের কোনো রাজনৈতিক দাবি নাই, আমাদের দাবি বৈষম্যহীন এই ছাত্র আন্দোলনের দাবি, কোটা বৈষম্য দূর করতে হবে, সেটাই ছিল তাদের বক্তব্য। আমরা ধীরে ধীরে আমরা জানি স্বৈরাচারকে গদিতে রেখে বৈষম্যহীনতার বাংলাদেশ প্রতিষ্ঠা করা যাবে না, তাদেরকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি, কিন্তু তাদের সেই সাহস ছিল না। আমরা রাজনৈতিকভাবে সমগ্র বাংলাদেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ করে শত সহস্র শহীদের রক্তের এই স্রোতের মধ্য দিয়ে আমরা এই জায়গায় এসেছি আজকে।
11: এই বাংলাদেশ রক্তে রঞ্জিত হয়েছে, এই মানচিত্র রক্তে রঞ্জিত হয়েছে, শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা বিজয় অর্জন করেছি 5ই আগস্ট। সেখানে রাজনৈতিক পরিচয় যদি বিভাজন করি তাহলে সর্ববৃহৎ অংশটি থাকবে জাতীয়তাবাদী ছাত্র দলের, যুব দলের, বিএনপির অঙ্গ সংগঠনের 450-এরও বেশি। জাতিসংঘের যে রিপোর্ট, সেই রিপোর্টে 1400 কথা বলা আছে, কিন্তু অফিসিয়ালি বিভিন্ন পত্রিকায় এবং জরিপে 700 থেকে 800 মতো খতিয়ান পাওয়া যায়। বাকিগুলো গেল কোথায়? কারণ শহীদের খতিয়ান হসপিটাল রক্ষা করতে পারে নাই, তাদের ডকুমেন্ট পর্যন্ত গায়েব করে দেওয়া হয়েছে, তাদেরকে দাফন করা হয়েছে যেন বেওয়ারিস লাশ হিসেবে। আজকে স্বজনরা তার কবরের সন্ধান করে আমরা দিতে পারি না। এরকম একটি নৃশংস হত্যাকাণ্ডের পরে, গণহত্যার পরে, আজও পর্যন্ত সেই গণহত্যাকারী শেখ হাসিনার কোন রকমের অনুশোচনা নাই। তারা জুলাই যোদ্ধাদেরকে অপরাধী হিসেবে তকমা দিচ্ছে, বাংলাদেশের এই গণ অভ্যুত্থানকে তারা বলছে একটা জঙ্গি তকমা দিচ্ছে, বাংলাদেশে নাকি জঙ্গিবাদের মধ্য দিয়ে তাদের রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নেওয়া হয়েছে। এর চাইতে লজ্জাস করার কিছু নেই, তাদের মধ্যে অনুশোচনাও নেই, তারা দুঃস্বীকারের সেই অবস্থাও তাদের নেই, সেই ইতিহাসেই তাদের নেই। তারা উল্টো বিদেশে বসে বাংলাদেশে এখন নাকি গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে, আওয়ামী লীগের রাজনৈতিকভাবে নিপাত হয়েছে, নির্মূল হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে পারবে না। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেছি আমরা, আপনারা দাবি করেছেন, তদন্ত পরিচালিত হচ্ছে, ইনশাআল্লাহ খুব শিগগির রাজনৈতিক দল হিসেবে সেই রাজনৈতিক দলকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। সংবিধানের 47 আর্টিকেল অনুসারে আইন সংশোধন করা হয়েছে, সন্ত্রাস বিরোধী আইনে আছে, আইসিটি অ্যাক্ট আছে, রাজনৈতিক দলের সংগঠনের বিচার করা যাবে। সুতরাং অপেক্ষা করুন, যারা এখানে বক্তৃতা দিয়েছেন তাদের মধ্যে আমার এক ভাই শফিউল আলম শফি, আমার প্রতিবেশী, আমার গ্রামের, তার সন্তান শহীদ ওয়াসিম আকরাম, যিনি বস্তুত পক্ষে চট্টগ্রামের প্রথম শহীদ বলা হলেও যদি সময়ের দিক বিবেচনা করা হয় আবু সাইদের একই সময়ে সমসাময়িক সময়ে সে শাহাদত বরণ করেছে। মাত্র 2-3 সপ্তাহ আগে শিলংয়ে আমাকে দেখতে গিয়েছিল ছেলেটা, বলেছিলাম বাবা এত অল্প বয়সে কেন পাসপোর্ট ভিসা করে মা বাবার টাকা খরচ করে আমাকে দেখতে এলে। বলেছিল ছেলেটা, আপনাকে এক নজর সামনে থেকে দেখব, বড় আশা ছিল। ছবি তুললো পাসপোর্ট, কি যেন ফেসবুকের প্রোফাইলে সেই ছবিটা দিল, 2-3 সপ্তাহ পরে এসে বাংলাদেশের জন্য জীবন দিয়ে দিল। বড় করুণ সেই ইতিহাস। তার বাবা তখন বিদেশে দুবাইয়ে না সৌদি আরবে কাজ করে, তার মায়ের সাথে কথা বললাম, চোখের পানি ধরে রাখতে পারেনি। সে আজকে বলল যে শহীদের বিচার করুন আগে, আমরা দেখতে চাই এই দেশে প্রত্যেকটা খুনের বিচার হয়েছে। প্রিয় শফির উদ্দেশ্যে বলতে চাই, সবার উদ্দেশ্যে বলতে চাই, মানে প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন একটু বিচারের কি অবস্থা খোঁজখবর নেন, আপনার বক্তৃতায় বলবেন। আমি আপনারা নিশ্চয়ই জানেন, এগুলো শুধু স্মরণ করিয়ে দিচ্ছি, 5টা খুনের, গণহত্যার, মানবতা বিরোধী অপরাধের মামলার রায় হয়েছে ইতিমধ্যে, বিচারাধীন মামলা আছে 27টা এবং তদন্ত প্রায় শেষ পর্যায়ে 72টা মামলা। শহীদ আবু সাইদের মামলায়, প্রথম মামলায় দুইজনের ফাঁসি হয়েছে, ভাইস চ্যান্সেলর সহ সেই বিশ্ববিদ্যালয়ের অন্যান্যদের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। প্রথম মামলার রায় হয়েছে গণহত্যার, আপনারা সবাই জানেন শেখ হাসিনা, তার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, তাদের ফাঁসি হয়েছে, ফাঁসির আদেশ হয়েছে। তৎকালীন আইজিপি মামুন রাজসাক্ষী হওয়ার কারণে তার সাজা কম হয়েছে, তবে সাজা হয়েছে। আশুলিয়ায় লাশ পোড়ানো হত্যা মামলার দুইজনের ফাঁসি হয়েছে, ওখানে সাবেক একজন স্বৈরাচারের 200 এমপি আছে, ওসি আছে, ডিআইজি সহ অন্যান্যদের যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। চানকার পোলের হত্যা মামলা ফাঁসি হয়েছে তৎকালীন স্বৈরাচারের 200 পুলিশ কমিশনার হাবিব এবং জয়েন্ট কমিশনার সুদীপ্ত, তাদের ফাঁসির আদেশ হয়েছে, অন্যান্যদের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। অতি সম্প্রতি রায় হয়েছে রামপুরা টিভি সেন্টারের, ওখানে একটা ছেলে কার্নিশি লুকিয়েছিল, তাকে ওখানে যেয়ে গুলি করা হয়েছে। আমি শুনলাম সেই ছেলেটি কোন রকমে প্রাণে বেঁচে গিয়েছে, চিকিৎসার মাধ্যমে আল্লাহ তার জীবন বাড়িয়ে দিক, হায়াত বাড়িয়ে দিক। কিন্তু সেই ঘটনায় আরো দুই একজন, একটা শিশুসহ হত্যা করা হয়েছে তাদেরকে। সেই মামলায় রায় হয়েছে, ফাঁসির আদেশ হয়েছে তৎকালীন পুলিশ কমিশনার হাবিব, ওসি এবং অন্যান্যদের বিভিন্ন মেয়াদে। সর্বশেষ হাসান লকিনু নামের একজন স্বৈরাচারের 200 আছে, তার বিচারের রায় বেরিয়েছে, তাকে কেবল 10 বছরের সাজা দেয়াতে বাদীপক্ষ সন্তুষ্ট নয়, সেজন্য সেটা আপিল করা হবে মর্মে শুনেছি। তার অন্তত যাতে সর্বোচ্চ সাজা হয় সেরকম বিচার, সেরকম মামলা আরো আছে, সেই মামলাগুলোতে আশা করা যায় সে বিচার কার্য করা হবে। আজকে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি এবং আমরা জুলাই যুদ্ধ কেন্দ্রীয় নির্বাহী কমিটি, তাদের প্রতি আমার অনুরোধ রইল, আয়োজকদের তাদের প্রতি আমার অনুরোধ রইল, এই জুলাইয়ের চেতনা নিয়ে যেন আমরা কেউ ব্যবসা না করি। যারা জুলাইয়ের চেতনা নিয়ে বিভিন্নভাবে রাজনৈতিক সংগঠন করে রাজনৈতিক খাতায় ফায়দা নেওয়ার জন্য চেতনা বিক্রি করছে, তাদের পরিণতি কিন্তু ভবিষ্যতে দেখা যাবে, ইতিহাস কিন্তু তাই। যারা 71-এর মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করত, তারা চেতনা বিক্রি করতে করতে আজকে দিল্লি গিয়ে বসে আছে, বাংলাদেশের মানুষ তাদেরকে উৎখাত করেছে। সুতরাং চেতনা বিক্রির ব্যবসা ভালো নয়, রাজনৈতিক ফায়দা নেওয়ার উদ্দেশ্য ভালো না। আমরা এই মহান 2024-এর জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসকে ধারণ করব, স্মৃতিকে ধারণ করব, অনাগত কালে ভবিষ্যতে আমাদের প্রজন্মরা যেন দেখে স্বৈরাচার ফ্যাসিবাদের পতন কিভাবে হয়েছিল, ফ্যাসিবাদী স্বৈরাচারী আচরণ যেন ভবিষ্যতের কোন সরকার না করে। খোদা হাফেজ।
1: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে অসংখ্য ধন্যবাদ জানাই তার মূল্যবান বক্তব্যের জন্য। সম্মানিত সুধী, মাননীয় প্রধান অতিথির অনুমতিক্রমে এ পর্যায়ে সভাপতির বক্তব্য শোনার পালা। মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি জনাব নুরুল ইসলাম মনি, মাননীয় চিফ হুইপ, জাতীয় সংসদ।
12: বাংলাদেশের রক্ষার কারিগর, বাংলাদেশের গণতন্ত্রের বাতিঘর, আমাদের চেতনার কেন্দ্রবিন্দু আজকের প্রধান অতিথি জনাব তারেক রহমান, আমার শহীদ পরিবারের ভাই ও বোনেরা এবং আমার আহত পরিবারের ভাই বোনেরা, উপস্থিত সুধীবৃন্দ আর মাননীয় মন্ত্রীবর্গ যারা আছেন, সবাই মিলে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আমি কোনোভাবেই সময় নেব না, আমি একটা কথা শুধু আপনাদের জন্য বলতে চাই। এই স্বপ্ন আমি এবং রুমন একদিন একত্র হয়ে দেখেছি যে আপনাদের একত্রিত করলে কেমন হয়, আপনারা তো ভিন্ন ভাণ্ডে বিচ্ছিন্ন আছেন। আমি এই কথাটা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যখন কথা বলি, তখন তিনি লন্ডনে, আমার অনেক আগেই তিনি ভেবে রেখেছিলেন যে যারা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবার এবং যারা জুলাই যুদ্ধে আহত হয়েছেন সেসব আহত পরিবারের লোকজনের জন্য কী করা যায় তা চিন্তা তিনি ওখানে বসেই করেছিলেন, আমাদের চিন্তার আগেই। কাজে আজকে আপনারা অনেক ভাগ্যবান যারা আপনারা এখানে একত্রিত হয়েছেন, আপনারা একটি জুলাই যুদ্ধ অথবা একটা দিন 5ই অগস্ট, এটা কোনো ইতিহাস অথবা এটা ক্যালেন্ডারের কোনো দিন নয়, এই দিনে আপনারা বাংলাদেশের থেকে স্বৈরাচারের পতন ঘটিয়েছেন, এই দিনে আপনারা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আপনারা গাছ রোপণ করেছেন, এই দিন হলো সেই দিন যেদিন বাংলাদেশ গণতান্ত্রিক অভিযাত্রা শুরু করবে, সেই অভিযাত্রা শুরুর গাছটি লাগিয়েছেন আপনারা। আপনারা আজকের এই অনুষ্ঠানে বসে আপনারা প্রত্যাশা করছেন, মাননীয় প্রধানমন্ত্রী এখানে এসেছেন, আমাদের বাজেট দিয়েছেন, আপনারা বাজেট পাওয়ার পরে আপনারা সন্তুষ্ট কিনা, আপনারা একটু জোরে যদি এই কথাটা বলেন তাহলে আমরা খুশি হব, আপনারা সন্তুষ্ট কিনা? এই বাজেটে আপনারা সন্তুষ্ট? এই বাজেটে সন্তুষ্ট এই কারণে আপনাদের গরম মানুষের জন্য যা করা দরকার তাই বাজেটে আসছে। আমাদের শহীদ যারা পরিবার আছেন এবং শহীদ যারা জুলাই যোদ্ধা আছেন, সেই সকল জুলাই যোদ্ধাদের যার পুনর্বাসন হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাই করা আছে এবং বাকি প্রয়োজনীয় ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী গ্রহণ করবেন। এই বাজেটে তিনি ঘোষণা দিয়েছেন যে এই জুলাই যোদ্ধারা যারা নিহত হয়েছেন তারা যেমন আর্থিকভাবে এবং নৈতিকভাবে সহযোগিতা পাবেন সরকারের তরফ থেকে, আহতরাও তারা পাবেন, চিকিৎসা সেবা পাবেন।

0: এখানে উপস্থিত আছেন মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনার সামনে যারা বসে আছেন এই দেশের সব সাহসী সন্তানরা এইখানে জুড়া যুদ্ধে তারা সব আপনার সামনে বসে আছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সামনে কিন্তু এই জুড়াই সাহসী সন্তানরা সব বসে আছেন, যাদের প্রয়োজন যদি হয় আপনারা যেমন সাহস নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন, আমরা কি প্রত্যাশা করতে পারি আবার সেরকম সাহস নিয়ে আমার রাস্তায় নেমে আসবে আপনারা? আমরা আপনাদের কাছে সেই প্রত্যাশা করি। এই কারণে তারেক রহমান সাহেব তিনি গভর্নমেন্টে বসে তিনি প্রমাণ করেছেন স্বচ্ছ সুন্দর সাবলীল এবং ঐক্যবদ্ধভাবে সবাইকে নিয়ে দেশ গঠন করতে চান। চেতনা বিক্রি করে যারা খেয়েছেন তারা নয়, চেতনার নাম নিয়ে যারা বিক্রি করবেন ভবিষ্যতে তারাও নয়, আপনারা যারা সবাই আছেন সবাইকে নিয়ে তিনি দেশ গঠন করতে চান। আপনারা তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য রাজি আছেন কিনা একটু বলেন তো হাত তুলে। সবাই রাজি আছেন? ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী, আপনার যে কোনো ডাকে ভবিষ্যতে বিগত দিনে করেছে, আপনি ছিলেন সেই বাতিঘর চিন্তার অগ্রগত ছিলেন, ভবিষ্যতে যে কোনো কাজের জন্য ইনশাআল্লাহ আমাদের এই যারা জুড়ে যোদ্ধারা আছে তারা সবাই আপনার সাথে ঐক্যবদ্ধ থাকে, যে কোনো সমস্যা সমাধান করার জন্য রাজি আছে। মাননীয় প্রধানমন্ত্রী, এটা আপনাকে সবাই হাত তুলে দেখিয়েছে। আমি আপনাদের এই জুড়ে যোদ্ধা এবং শহীদপুরের সকলের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাই আপনার আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য, আর আপনাদের সকলকে যারা আসছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।
1: ধন্যবাদ। এ পর্যায়ে আমরা যার কথা শুনবার জন্য অপেক্ষা করে আছি তার কথা শুনব ইনশাআল্লাহ। তবে তার আগে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা রয়েছে সম্মানিত অতিথি। আমাদের অনুষ্ঠান শেষে আপনারা যে প্রবেশ পথ দিয়ে যে গেট দিয়ে এই অনুষ্ঠান স্থলে এসেছিলেন প্রবেশ করেছিলেন সেই গেট দিয়েই আপনাদের খাবার এবং যে ক্রেস্ট যে উপহারটি রয়েছে সেটি আপনাদের হাতে পৌঁছে দেওয়া হবে।
2: সম্মানিত সুধী, আজকের এই বিশেষ মুহূর্তে আমরা অত্যন্ত আনন্দ এবং গর্বিত। আমাদের মাঝে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যার দূরদর্শী নেতৃত্ব ও দিক নির্দেশনায় বাংলাদেশে আজ নতুন এক সম্ভাবনার পথে এগিয়ে চলেছে। ব্যস্ততম সূচির মধ্যে থেকেও তিনি আজকে আমাদের এই আয়োজনের উপস্থিতি নিশ্চিত করেছেন এবং আজকের আয়োজনের শুরু থেকে এখন অবধি তিনি ধৈর্য ধরে আপনাদের সকলের কথা শুনছেন। প্রিয় সম্মানিত অতিথিবৃন্দ, এই পর্যায়ে আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি বক্তব্য শোনার পালা। মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে।
1: জনাব তারেক রহমান,
3: বসুন সবাই। বসতে হবে, একটু স্থির হয়ে সবাইকে বসতে হবে, বসতে হবে, না বসলে তো কথা বলা যাবে না। তোমরা যারা স্লোগান দিচ্ছ, এক মিনিট, তোমরা যারা স্লোগান দিচ্ছ তোমরা যদি আমার কথাই না শোনো তাহলে আমার দাঁড়িয়ে থেকে লাভ কি? বসো বসো বসো বসো, বসতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি এবং আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় কমিটি আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতি আয়োজকবৃন্দ, মঞ্চে উপস্থিত মন্ত্রী পরিষদ এবং জাতীয় সংসদের সদস্যবৃন্দ, আমার সামনে উপস্থিত জুলাই যোদ্ধা, জুলাই যোদ্ধা শহীদ যোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বিগত প্রায় 17 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনের যোদ্ধাগণ এবং সকল উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতিবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ, আমি এখানে এতক্ষণ বসে বসে আপনাদের যারা বক্তব্য রেখেছেন তাদের বক্তব্যগুলো আমি শুনছিলাম। এখানে বিভিন্ন

0: মানুষ বক্তব্য রেখেছেন, কেউ বক্তব্য রেখেছেন যারা আপনজনকে এই জুলাই আন্দোলনের সময় অথবা বিগত 17 বছরের আন্দোলনের সময় হারিয়েছেন আপনজনকে। এখানে এমন মানুষ বক্তব্য রেখেছেন যারা বিগত 17 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে অথবা জুলাই আন্দোলনে অন্ধ হয়েছেন বা পঙ্গুত্ব বরণ করেছেন। আপনারা আপনাদের বক্তব্য রেখেছেন, আপনাদের মাধ্যমেও অনেকে আপনাদের মাধ্যমে অনেকে বক্তব্য রেখেছে বা তাদের কথা বলেছে। কেউ কেউ বিভিন্ন রকম দরখাস্ত বা চিঠির মাধ্যমে তাদের বক্তব্য আমাকে উপস্থাপন করেছেন। সবার কথার মোটামুটিভাবে একটি মূল সারমর্ম যে আমরা বিভিন্নভাবে আত্মত্যাগ করেছি, আমাদের কেউ জীবন দিয়েছে আপনজন, কাজেই তার একটি মূল্যায়ন বা স্বীকৃতি আমরা চাই। প্রিয় শহীদ পরিবারের সদস্য, প্রিয় স্বৈরাচারের বিরোধী এবং জুলাই আন্দোলনের যোদ্ধাবৃন্দ, অবশ্যই এই মূল্যায়ন আপনাদের প্রাপ্য। তবে আমি যে চেয়ারটাতে বসেছিলাম, ওই চেয়ারটাতে বসে আমি চিন্তা করছিলাম, আমি যদি এই মুহূর্তে আমার মাকে যদি জিজ্ঞেস করতে পারতাম, মা, গত 17 বছর আপনার উপরে যে মানসিক এবং শারীরিক নির্যাতন হয়েছে, আপনি কি চান আমি তার প্রতিশোধ নেই? কারণ সেই এক মিনিট আগে, এখন আমাকে কথা বলতে দিতে হবে, এক মিনিট আমার কথা শুনতে হবে, আপনাদের কথা আমি শুনেছি। আমি যদি আমার মাকে জিজ্ঞেস করতাম যে আপনি কি চান আপনার সাথে যে অবিচার অন্যায় হয়েছে তার প্রতিশোধ আমি নেই, কারণ সেই প্রতিশোধ নেবার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। আমার মায়ের সন্তান হিসাবে আমি নিশ্চিত আমার মা আমাকে বলতেন, তোমার দায়িত্ব দেশের সকলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যাওয়া, দেশকে সামনে নিয়ে যাওয়া। আমি যদি আমার ভাইটিকে জিজ্ঞেস করতে পারতাম যে তুমি কি চাও তোমার সাথে যে অন্যায়, যে অবিচার হয়েছে, যেভাবে তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে আমি প্রতিশোধ নেই, কারণ সেই ক্ষমতা আল্লাহ আমাকে এখন দিয়েছেন। আমি নিশ্চিত দুভাই আমরা একসাথে বড় হয়েছি, তাকে আমি চিনি, তাকে আমি জানি, একই রক্ত আমাদের শরীরে প্রবাহিত। আমার ভাইটিও সেই একই উত্তর দিত যেই উত্তরটি আমার মা আমাকে দিতেন। প্রিয় ভাই বোনেরা, আমি 17 বছর আগে যখন এই দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিলাম, আমি কি অবস্থায় গেছিলাম সেই বিবরণে আমি যেতে চাই না। তবে যখন আমি চলে যাই তখন আমার বহু সহকর্মীকে আমি দেখে গিয়েছিলাম। 17 বছর পরে যখন দেশে ফিরে আসার সৌভাগ্য হয়েছে, আমি ফিরে এসে আমার অনেক সহকর্মীকে পাইনি। আমি জুলাই আন্দোলনের আগেও আমার বহু সহকর্মীকে দেখেছিলাম, ছাত্রদল সহ আমার বিএনপি সহ আমার দলের বহু নেতাকর্মী, বহু সহকর্মীকে দেখেছিলাম, যাদেরকে 5ই আগস্টের পরে আমি আর পাইনি, কারণ তারা পৃথিবীতে নেই, তারা পৃথিবী চলে চলে গিয়েছেন। আমি 17 বছর আগে যখন এই দেশ ছেড়ে চলে গিয়েছিলাম বাধ্য হয়ে, তখন আমার বহু সহকর্মীকে দেখে গিয়েছিলাম, সুস্থ সবল এক তরুণ যুবক। 17 বছর পরে যখন ফিরে এসেছি তাকে আমি দেখেছি তার কোনো অঙ্গহানি হয়েছে, শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই ঘটনা ঘটেছে 5ই আগস্টের আগে এবং পরে। প্রিয় সকল উপস্থিতিবৃন্দ, জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ, স্বৈরাচারের বিরোধী আন্দোলনের সকল যোদ্ধাবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন, দেখুন আপনি যখন স্বৈরাচারের বিরুদ্ধে জুলাই আন্দোলনের আগে বিগত এক যুগে এবং জুলাই আন্দোলনের সময় মাঠে নেমেছিলেন, আপনার উদ্দেশ্য লক্ষ্য কি ছিল? আপনার উদ্দেশ্য ছিল এই দেশ, এই দেশের জনগণ, এই দেশের মাটি, এই দেশকে এমন একটি দেশে রূপান্তর করা যেখানে মানুষ তার অধিকার, তার যোগ্যতা সব কিছু নিয়ে সম্মানের সঙ্গে বেঁচে থাকবে, এই দেশের মানুষ নিরাপদে চলবে, তার যোগ্যতা অনুযায়ী তার প্রাপ্য সম্মান সে পাবে, তার ন্যায্য অধিকার সে পাবে। এর ভিতরে অনেকগুলো বিষয় আছে। অবশ্যই আপনারা যে যেই ত্যাগ স্বীকার করেছেন তার মূল্যায়নও দেওয়া এই দেশ এবং এই জাতির অবশ্যই একটি দায়িত্ব, গুরুত্বপূর্ণ বলে আমি বিশ্বাস করি। কিন্তু একই সাথে যে মানুষটিকে, পরিবারের যে সদস্যটিকে আমরা হারিয়েছি, তার লক্ষ্য উদ্দেশ্য কি ছিল? তার লক্ষ্য উদ্দেশ্য ছিল এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন, এই দেশের ভাগ্যের পরিবর্তন। আপনি নিজে যে চোখ হারিয়েছেন বা কোনো অঙ্গহানি হয়েছে, এই দেশকে স্বৈরাচার মুক্ত করতে গিয়ে, এই দেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত গিয়ে আপনার নিজের লক্ষ্য বা উদ্দেশ্য কি ছিল? আপনার লক্ষ্য উদ্দেশ্য হতে ছিল এই দেশ, এই দেশের মানুষের। তাহলে এখন যখন একটি পরিবর্তন হয়েছে, এখন যখন এদেশের মানুষ স্বৈরাচার মুক্ত একটি দেশকে প্রতিষ্ঠিত করতে পেরেছে, তাহলে যে জন্য আপনি সেদিন নিজের জীবন বাজি রেখে রাজপথে এসেছিলেন, যে জন্য সেদিন আপনাকে দেখে উদ্বুদ্ধ হয়ে এই দেশের লক্ষ কোটি জনতা দলমত নির্বিশেষে, রাজনৈতিক নিরপেক্ষ জনতা সেদিন যে নেমে এসেছিল, সেই নেমে আসা থেকে কেন আমরা শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করব না? প্রিয় ভাই বোনেরা, আমি সকল সময় বলে থাকি, 5ই আগস্ট যে অর্জন আমরা করেছি, এই অর্জন কোনো একক ব্যক্তি, কোনো একক রাজনৈতিক দলের অর্জন নয়, বরং এই অর্জন দল মত নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেকটি গণতন্ত্রকামী, প্রত্যেকটি শান্তিপ্রিয় মানুষের এটি অর্জন। এই অর্জন করতে গিয়ে আপনাদের যারা উপরে বসে আছেন, এ পাশে যারা বসে আছেন আমার হাতের ডান দিকে তারা হয়তো দেখতে পাচ্ছেন, নিচে যারা বসে আছেন তারা প্রত্যেকে যদি আপনাদের ডান দিকে তাকান দেখবেন একটি ব্যানার আছে, ব্যানারে লেখা আছে জুলাইয়ে শহীদ হওয়া সর্বকনিষ্ঠ ফুলগুলো। জাতিসংঘের হিসাব অনুযায়ী 65 জন শিশু সেদিন শহীদ হয়েছিল, এই বাচ্চাগুলো শহীদ হয়েছিল, তাদের কি কোনো অপরাধ ছিল? তাদের অপরাধ ছিল না, কিন্তু দেশকে স্বৈরাচার মুক্ত করতে গিয়ে যেভাবেই হোক এই শিশুগুলো সেদিন জীবন দিয়েছে। এইরকম এখানে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করে গিয়েছেন যে জাতিসংঘের হিসাবে প্রায় 1400 মানুষ সেদিন শহীদ হয়েছিলেন। সেই উত্তাল দিনগুলোতে যতটুকু সম্ভব হয়েছে আমার পক্ষে, আমি যতটুকু বিভিন্নভাবে শত বাধা বিপত্তির মধ্যেও বিভিন্নভাবে খোঁজ করছিলাম আমার নেতাকর্মীদের মাধ্যমে, এই রাকিব সেদিন সেখানে ছিল, সেই মধ্যে আমাদের আবিদ সেখানে ছিল সেদিন, এই পাটোয়ারি সেখানে ছিল সেদিন, আরো অনেকে এখানে উপস্থিত যারা সেদিন, যাদের মাধ্যমে আমি বিভিন্নভাবে খোঁজ করছিলাম আমার হিসাব মতেন, হ্যাঁ অনেকে অনেক হিসাব দিয়েছে, কিন্তু আমার হিসাবের মতে শুধু জুলাই আন্দোলনেই শহীদ হয়েছে অন্তত 2000-এর মতন মানুষ, 30,000-এরও বেশি মানুষ বিভিন্নভাবে সেদিন ক্ষতিগ্রস্ত হয়েছেন শারীরিকভাবে। আজকে সমগ্র বাংলাদেশের মানুষের প্রত্যাশা, যে জন্য এতগুলো মানুষ জীবন দিয়েছে এই মঞ্চে, এই মঞ্চে অন্তত আমি আমার কথা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলতে পারি, মঞ্চের সামনে খোকন বসে আছে, মঞ্চের সামনে রাকিব বসে আছে, পাটোয়ারিকেও মাঝে মাঝে দেখি আমি, সত্তর পাটোয়ারিকে আমি মাঝে মাঝে দেখি শারীরিক যন্ত্রণায় আত্মনাদ করে, আমরা অত্যাচারিত হয়েছি, শারীরিকভাবে অত্যাচারিত হয়েছি, প্রত্যেকটা যে কটি নাম বললেন প্রত্যেকটা মানুষ এখানে আরো শত শত মানুষ আপনারা যারা বসে আছেন এখানে আছেন, বিভিন্নভাবে শারীরিকভাবে নির্যাতিত হয়েছেন, শারীরিক যন্ত্রণার সাথে সাথে শারীরিক নির্যাতনের মাধ্যমে মানসিকভাবে নির্যাতিত হয়েছেন। এখানে তো প্রায় সকল যারা উপস্থিত আছেন নির্যাতিত প্রত্যেকটি মানুষ গায়েবি মামলার শিকার হয়েছেন। সমগ্র বাংলাদেশে বিএনপির প্রায় 60 লক্ষের মতন নেতাকর্মী মিথ্যে মামলার শিকার হয়েছে, নির্যাতিত হয়েছে বিভিন্নভাবে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, আজকে আপনাদের সকলের কাছে একটি সহযোগিতা চাই আমি। যে আপনজনকে আপনারা হারিয়েছেন তারও তো লক্ষ্য ছিল এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন, তারও তো লক্ষ্য ছিল এই দেশের ভাগ্যের পরিবর্তন। আপনি যে এই মানুষটি নিজে ক্ষতিগ্রস্ত হয়েছেন কোনো না কোনো ভাবে, তারও তো লক্ষ্য ছিল এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন, এই দেশের মানুষের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করা। আসুন, আমি প্রথমেই বলেছি, রাষ্ট্র দেশ তার যথাসাধ্য দিয়ে আপনাদেরকে মূল্যায়নের চেষ্টা করবে, আপনাদের আত্মত্যাগকে মূল্যায়ন করবে। কিন্তু একই সাথে আপনাদের আত্মত্যাগকে যেরকম মূল্যায়ন করবে, আপনাদের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে, আপনাদের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে, যেভাবে আপনার আপনজনকে হত্যা করা হয়েছে, অবশ্যই তার জন্য যারা দায়ী তাদেরও বিচার হবে এই দেশের আইন অনুযায়ী। তবে এবং আপনারা দেখেছেন এখানে এই মঞ্চ থেকে আপনারা, আপনাদের জানা আছে, তারপরে আপনাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী উনি উল্লেখ করেছেন, এরই ভিতরে কতগুলো বিচার কার্য সম্পন্ন হয়েছে, লোয়ার কোর্টে বিচার কার্য সম্পন্ন হয়েছে। তবে যে কথাটি আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের মাধ্যমে সমগ্র বাংলাদেশে, শুধু আমার দলেরই নয়, অন্যান্য আরো রাজনৈতিক দল এবং একই সাথে যে সকল অরাজনৈতিক ব্যক্তি যারা 5ই আগস্টকে সফল করেছিলেন, তাদের সকলের কাছে বলতে চাই যে আসুন, আমাদের প্রতি স্বৈরাচার যেমন, বাংলাদেশের লক্ষ কোটি মানুষের প্রতি স্বৈরাচার যেমন অবিচার করেছিল, আমরা বিচারের নামে কারো প্রতি যেন অবিচার না হয় সে বিষয়টিতেও আমাদের সচেতন থাকতে হবে। কারণ যে আপনজনকে আপনি হারিয়েছেন, সে যদি দেখতে পারে আজকে যে তার বিচারের, তার প্রতি যে অন্যায় হয়েছে, সেই অন্যায়ের যে বিচার সেটি করতে গিয়ে আমরা অবিচার করে ফেলেছি, নিশ্চয়ই সেই মানুষটি ওপার থেকে নিশ্চয়ই শান্তি পাবে না। সেই জন্য অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আইন অনুযায়ী, আইনে যে সকল নিয়ম করা হচ্ছে সবগুলো বজায় রেখে, দরকার হলে আমরা একটু সময় নেব, কিন্তু যে অন্যায়কারী, যে হত্যাকারী, তার যাতে সঠিক বিচার হয়। সেই জন্য আমি জানি এখানে মা উপস্থিত আছেন, উনি দেখেছেন কিভাবে তার সন্তানকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এখানে মা উপস্থিত আছেন, উনি দেখেছেন কিভাবে তার সন্তানকে গুলি করে হত্যা করা হয়েছে। এখানে ভাই উপস্থিত আছে, সে দেখেছে কিভাবে তার ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে। আপনাদের এই কষ্টের বিপরীতে শুধু একটি কথাই আমি বলতে চাই, দেখুন আপনাদের যে কষ্ট, সেই কষ্টটি আমিও বুঝি, অনুভব করতে পারি। যে শারীরিকভাবে নির্যাতিত হয়েছেন, যেই নির্যাতনের কষ্ট আপনাদেরকে এখনো স্বৈরাচারের সময় থেকে শুরু করে 5ই আগস্টে জুলাই আন্দোলনে অনেকেই, বহু হাজার লক্ষ মানুষ শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন, সেই নির্যাতনের যে কষ্ট আপনাদেরকে এখনো ভোগ করে বেড়াতে হচ্ছে, সেরকম শারীরিক কষ্ট বলুন, মানসিক কষ্ট বলুন, প্রত্যেকটি কিন্তু আমাকেও ব্যক্তি হিসাবে ভোগ করতে হচ্ছে বা আমাকেও বয়ে বেড়াতে হচ্ছে। কাজেই আপনাদের সেই কষ্ট, সেটি মানসিক হোক সেটি শারীরিক হোক, আমি কিছুটা হলো অনুভব করতে সক্ষম। কিন্তু যে কথাটি বলেছি, আসুন আমরা যাদেরকে হারিয়েছি, আপনারা যারা কষ্টে শিকার ভোগ করেছেন, যন্ত্রণার শিকার ভোগ করছেন, প্রত্যেকেই আমাদের লক্ষ্য ছিল, প্রত্যেকেরই লক্ষ্য ছিল এই দেশ, এই দেশের মানুষ, এই দেশের মানুষ, এই দেশের মাটি, অর্থাৎ মানুষের ভাগ্যের পরিবর্তন, দেশের ভাগ্যের পরিবর্তন। আজ আমাদের হাতে সেই সুযোগটি এসেছে, আমরা চাই না জাতিকে দ্বিধা বিভক্ত করে সামনে এগিয়ে যেতে, কারণ জাতিকে বিভক্ত করে দেশকে কখনো সামনে নেওয়া যায় না। দেশকে সামনে একমাত্র তখনই নেওয়া সম্ভব যদি আমরা সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করতে পারি। কাজেই আজকে আসুন, ত্যাগ সেই করতে পারে যার ত্যাগ করার মতন শক্তি এবং সাহস আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ রাষ্ট্রপতি জিয়ার দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল, বাংলাদেশের অস্তিত্বে যারা বিশ্বাস করে, বাংলাদেশের গণতন্ত্রে যারা বিশ্বাস করে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বিশ্বাস করি এইরকম প্রত্যেকটি মানুষের সেই সাহস এবং সেই শক্তি আছে যার বলে আমরা ক্ষমতা রাখি যে দেশকে ঐক্যবদ্ধ করার, যার বলে আমরা সেই শক্তি রাখি দেশকে ঐক্যবদ্ধ রাখার। আসুন, আমাদের মূল লক্ষ্য, আমাদের মূল উদ্দেশ্য আমি না, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে দেশ, আমাদের মূল লক্ষ্য হচ্ছে দেশের জনগণ। অবশ্যই ত্যাগের মূল্যায়ন হবে, কিন্তু তার অর্থ এই নয় যে আরেকজনকে আমরা বঞ্চিত রেখে আমাদেরকে মূল্যায়ন করব। বরং আজকে সময় এসেছে আমরা দেশকে কি দিতে পারি, আজকে সময় এসেছে আমরা দেশের জন্য কি করতে পারি। আমাদের কষ্ট, আমরা যদি আপনারা যা যেটি দাবি করেছেন, আমরা যদি রাষ্ট্র যদি সকল কিছু আপনাদের পূরণ করে, যাকে আপনি হারিয়েছেন তাকে কি আপনি ফিরে পাবেন? আপনি কি ফিরে পাবেন তাকে, যে আপনজনকে আপনি হারিয়েছেন ফিরে পাবেন? তো না, তো একটু জোরে বলতে সমস্যা কোথায়? যদি এটি সত্যি হয়ে থাকে তাহলে না বলতে সমস্যা কোথায়? আপনার যে দৃষ্টিশক্তি আপনি হারিয়েছেন, আপনার যে শরীরে আঘাতটি আছে এখনো, আপনার যে শরীরে শারীরিকভাবে যে আঘাতের চিহ্ন রয়ে গেছে বা যন্ত্রণা রয়েছে, সেটি কি সম্পূর্ণ ঠিক হয়ে যাবে? ঠিক হয়ে যাবে না। কিন্তু আমরা যদি দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, আপনি গর্ব করে বলতে পারবেন একদিন, আপনার পরবর্তী ভবিষ্যৎ প্রজন্মকে আপনি বলতে পারবেন যে আপনার আপনজনের আত্মত্যাগের বিনিময়, আপনার নিজের ত্যাগের বিনিময়ে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে, এই দেশের ভাগ্যের পরিবর্তন হয়েছে। আপনি যার জন্য কষ্ট করেছিলেন, আপনার আপনজন যে জন্য আত্মত্যাগ করেছে, সেটি সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। এটি আমি মনে করি আমাদের সকলের আজকের প্রত্যাশা হওয়া উচিত ছিল। প্রিয় উপস্থিতিবৃন্দ, আসুন, এখানে উপস্থিত প্রায় প্রত্যেকটি মানুষ একজন রাজনৈতিক কর্মী, অধিকাংশ ক্ষেত্রে এখানে যারা উপস্থিত আছেন, একজন রাজনৈতিক কর্মীর কাছে তার সবচেয়ে বড় লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে তার দলের আদর্শকে বাস্তবায়ন করা। এবং আমি যতটুকু জানি, আজকে এখানে মোটামুটিভাবে অধিকাংশ যারা উপস্থিত আছেন, সেই অধিকাংশ উপস্থিতির অধিকাংশই হচ্ছেন বাংলাদেশ বা বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী, আদর্শে বিশ্বাসী। প্রিয় ভাই বোনেরা, আমাদের মূল লক্ষ্য, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই দেশ, এই দেশের জনগণ, এই দেশের মাটি। আসুন আমরা চেষ্টা করি যাতে কোনো আর কোনো কিছু আর কোনো শক্তি আমাদেরকে এই লক্ষ্য অর্জন থেকে কোনোভাবেই আমাদেরকে বিচ্যুত করতে না পারে। আজকের এই দিনে, জুলাই অভ্যুত্থানে, জুলাই শহীদ, জুলাই যোদ্ধা, এবং বিগত স্বৈরাচারের 17 বছরের যত যোদ্ধা আছে তাদের প্রতি যদি সম্পূর্ণ সম্মান প্রদর্শন করতে হয়, তাহলে সেটি একমাত্র হবে তার জন্য, যার জন্য তারা স্যাক্রিফাইস করেছেন, সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে বাস্তবায়ন করা। এটি হোক আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের গৃহীত শপথ, এটি হোক আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের গৃহীত প্রতিজ্ঞা। সকলকে পরিশেষে আবারও সকলকে ধন্যবাদ, এবং জুলাই শহীদ পরিবার সহ জুলাই যোদ্ধাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ জুলাই জাতীয় সম্মেলন 2026 উপলক্ষে আয়োজিত সম্মেলনে ভাষণ প্রদান করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রোতা বন্ধুরা, এই সরাসরি সম্প্রচারের ধারা বর্ণনায় এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ফাতিমা আফরোজ সোহেলি, প্রকৌশল দায়িত্বে উত্তম চন্দ্র গোপ ও মোহাম্মদ শামীম আহমেদ, প্রকৌশল নির্দেশনায় তাপস কান্তি তালুকদার, স্টুডিও তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার ও মোহাম্মদ শহীদুল্লাহ, সরাসরি সম্প্রচারের সমন্বয়ক ছিলেন এবিএম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন, এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এ এস এম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার, এবং আজকের এই সরাসরি সম্প্রচার প্রযোজনা করলেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, জুলাই জাতীয় সম্মেলন 2026-এর মধ্য দিয়ে এগিয়ে যাবে সবার আগে বাংলাদেশ, বিনির্মাণে আমরা সবাই মিলে। শুধু শ্রোতা বন্ধু আপনাদের সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবন স্টুডিওতে। খুদা হাফেজ।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি ও আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় কমিটির যৌথ উদ্যোগে বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে আয়োজিত একটি বিশেষ স্মরণ সভার কার্যক্রম সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্টজ এফএম 90 মেগাহার্টজে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গে ও স্বশো কেন্দ্রের এফএম ব্যান্ড এবং ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন থেকে ঢাকা ক 693 কিলোহার্টজ ও এফএম 90 মেগাহার্টজে অনুষ্ঠান প্রচার বিরতি। আমাদের পরবর্তী অনুষ্ঠান শুনতে পাবেন বেলা ২:১৫ মিনিটে। অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: بسم اللہ الرحمن الرحیم. السلام علیکم. বাংলাদেশ বেতার ঢাকা. অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক, মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, FM 90 মেগাহার্স ও FM 102 মেগাহার্সে.
1: বাংলাদেশ বেতার ঢাকা. আজ সন্ধ্যে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস. ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে. এইসব এলাকার নদী বন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে. এদিকে আজ সন্ধে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে. দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে. আবহাওয়ার পূর্বাভাস শুনলেন.
0: এবারে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার সতর্কবার্তা. ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করে. এটি ঘনীভূত হতে পারে. এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে. চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে. উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে. আবহাওয়ার সতর্ক বার্তা শুনলেন.

বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। বেলা দুটো কুড়ি মিনিটে থাকছে নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ। বেলা তিনটে পঁয়ত্রিশ মিনিটে শুনবেন সাহিত্য বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ। পবিত্র কোরআন শিক্ষার আসর শুনতে পাবেন বিকেল চারটা বেজে পাঁচ মিনিটে। সুরতরঙ্গ বিকেল চারটা পঁচিশ মিনিটে। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা শুনতে পাবেন বিকেল পাঁচটা দশ মিনিটে। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সোনালি ফসল সন্ধে ছটা পাঁচ মিনিটে। সন্ধে সাতটা পাঁচ মিনিটে থাকছে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার শুনতে পাবেন সন্ধে সাতটা ত্রিশ মিনিটে। রাত আটটা দশ মিনিটে থাকছে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। সময় পেশু শুনতে পাবেন রাত নটা পাঁচ মিনিটে। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান আবহমান বাংলা শুনবেন রাত দশটায়। শ্রোতাদের অনুরোধের পল্লী গানের অনুষ্ঠান পরাণের গান শুনতে পাবেন রাত দশটা বেজে কুড়ি মিনিটে। শ্রোতা বন্ধুরা এফএম বিরানব্বই মেগাহার্জে সন্ধ্যে সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। জানিয়ে দিলাম আমাদের পরবর্তী সময়ের অনুষ্ঠান সূচি।

0: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ। অনুষ্ঠানটি গ্রন্থনা উপস্থাপনায় তামান্না সিদ্দিকী।
1: নারী কি নদীর মতো, নারী কি পুতুল, নারী কি নীরের নাম তবে ভুল ফুল, নারী কি বৃক্ষ কোনো না কোমল শিলা, নারী কি চৈত্রের চিতা নিমিলিত নীলা, নারী আসলে কি, নারী আসলে কেমন, এমন প্রশ্ন আজও সবার মনে। উত্তর এক একজনের কাছে এক এক রকম, তবে নারীর সবচেয়ে বড় পরিচয় সে মানুষ। প্রেসরতা, এই নারী জীবনের নানা কথা নিয়ে সাজানো নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠর আজকের আয়োজনে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি আমি তামান্না সিদ্দিকী। শ্রোতা বন্ধুরা, চলছে বৃষ্টির মৌসুম, বর্ষাকাল। এই সময় রোদের তেজ ও দূষণের মাত্রা কম থাকায় অনেকেই রূপচর্চা থেকে বিরত থাকেন, কিন্তু রূপ বিশেষজ্ঞদের মতে অন্যান্য ঋতুর তুলনায় বর্ষাকালে একটু বেশি সৌন্দর্য চর্চা করা দরকার, কারণ এ সময় একটানা বৃষ্টির জন্য আর্দ্র আবহাওয়ায় ত্বক আর চুলের ক্ষতি বেশি হয়। এর ফলে ত্বক তেল তেলে দেখায়, ত্বকের রোমকূপ বন্ধ হয়ে যায়, ব্রণ হওয়ার আশঙ্কাও বাড়ে, আবার চুল শুকাতে চায় না, অনেক বেশি সময় লাগে, আর তাতেই দেখা দেয় খুশকির সমস্যা এবং সেই সঙ্গে অতিরিক্ত চুলও ঝরতে শুরু করে। এ কারণে বর্ষার এই মৌসুমে ত্বক আর চুলের জন্য চাই আলাদা যত্ন, আর ঘরোয়া উপাদানের নিয়মিত ব্যবহারে এই সমস্যাগুলো সহজেই সমাধান করা যায়। আসুন আজ জেনে নেই বর্ষাকালে ত্বক ও চুলের যত্নে ঘরোয়া রূপচর্চা নিয়ে বিস্তারিত আজকের জীবনের জন্য জানা পড়বে নাহিদ অর্পার কাছ থেকে।
2: প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আমরা কথা বলবো বর্ষাকালে চুল ও ত্বকের যত্নে ঘরোয়া রূপচর্চা নিয়ে। বর্ষাকাল প্রকৃতিকে যেমন সজীব ও প্রাণবন্ত করে তোলে, তেমনি অতিরিক্ত আর্দ্রতা, ঘাম ও বৃষ্টির কারণে আমাদের ত্বক ও চুলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই এই সময়ে নিয়মিত পরিচর্যা এবং পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি। প্রথমে আসি ত্বকের যত্নের কথায়। বর্ষাকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যাওয়ায় অনেকের ত্বক অতিরিক্ত তৈলাক্ত হয়ে যায়, আবার কারো ত্বক ফ্যাকাশে দেখায়। তাই প্রতিদিন অন্তত 2-3 বার পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে নেওয়াই ভালো। বাইরে থেকে ফিরে অবশ্যই মুখের ধুলো ময়লা পরিষ্কার করুন, তবে অতিরিক্ত সাবান ব্যবহার না করে নিজের ত্বকের ধরন অনুযায়ী ফেস ওয়াশ ব্যবহার করাই উত্তম। ঘরোয়া পরিচর্যার জন্য সপ্তাহে একদিন টক দই, মধু ও সামান্য বেসন মিশিয়ে একটি প্রাকৃতিক ফেস প্যাক ব্যবহার করতে পারেন। এটি ত্বক পরিষ্কার রাখতে এবং প্রাকৃতিক উজ্জ্বলতা ধরে রাখতে সহায়ক হতে পারে। পাশাপাশি শশার রস বা অ্যালোভেরা জেল ত্বকে লাগালে শীতল অনুভূতি পাওয়া যায় এবং ত্বক সতেজ থাকে। গোলাপ জল প্রাকৃতিক টোনার হিসেবে ব্যবহার করা যেতে পারে। এবার আসি চুলের যত্নে। বর্ষায় বৃষ্টিতে ভিজে গেলে যত দ্রুত সম্ভব পরিষ্কার পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। ভেজা চুল দীর্ঘ সময় বেঁধে রাখবেন না, এতে মাথার ত্বকে ছত্রাকের সংক্রমণ এবং খুশকির ঝুঁকি বাড়তে পারে। সপ্তাহে অন্তত 2 বার হালকা শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করুন। প্রয়োজনে শ্যাম্পুর পর অল্প পরিমাণ কন্ডিশনার ব্যবহার করলে চুল নরম ও ঝরঝরে থাকে। ঘরোয়া পরিচর্যায় নারকেল তেল, আমলখির গুঁড়া অথবা সারারাত ভিজিয়ে রাখা মেথি বেটে চুলের গোড়ায় লাগাতে পারেন। এসব প্রাকৃতিক উপাদান চুলের গোড়া মজবুত রাখতে এবং চুলের স্বাভাবিক স্বাস্থ্য বজায় রাখতে সহায়ক হতে পারে। প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন। মৌসুমি ফল, শাকসবজি, ডিম, মাছ, দুধ এবং প্রোটিন সমৃদ্ধ খাবার নিয়মিত খাদ্য তালিকায় রাখুন। এতে শরীরের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত হয়, যা সুস্থ ত্বক ও স্বাস্থ্যোজ্জ্বল চুল গঠনে ভূমিকা রাখে। এছাড়া পর্যাপ্ত ঘুম, নিয়মিত ব্যায়াম এবং মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখাও সমান গুরুত্বপূর্ণ। কারণ সুস্থ জীবনযাপনই সুন্দর ত্বক ও স্বাস্থ্যবান চুলের অন্যতম ভিত্তি। প্রিয় শ্রোতা বন্ধুরা, সৌন্দর্য চর্চায় মূল লক্ষ্য শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, বরং সুস্থ ও পরিচ্ছন্ন জীবনযাপন। ছোট ছোট স্বাস্থ্যকর অভ্যাসই আমাদের চুল ও ত্বককে দীর্ঘদিন সুন্দর ও প্রাণবন্ত রাখতে সাহায্য করে। বর্ষার এই মনোরম ঋতুতে নিজের যত্ন নিন। নারীর সৌন্দর্য কেবল প্রসাধনীতে নয়, সুস্থতা, পরিচ্ছন্নতা ও আত্মবিশ্বাসই তার প্রকৃত দীপ্তি। বর্ষাকালে একটু বাড়তি যত্নই চুল ও ত্বককে নানা সমস্যা থেকে রক্ষা করতে পারে। দামি প্রসাধনী নয়, ঘরেই থাকা নিরাপদ ও প্রাকৃতিক উপাদান দিয়ে নিয়মিত পরিচর্যা সম্ভব। ব্যস্ত জীবনের মাঝেও প্রতিদিন নিজের জন্য অল্প কিছু সময় রাখুন, নিজেকে ভালোবাসুন, নিজের যত্ন নিন এবং সুস্থ থাকার অভ্যেস গড়ে তুলুন। একজন সচেতন নারী শুধু নিজেই সুস্থ থাকেন না, তিনি পরিবারকেও সুস্থ রাখার অনুপ্রেরণা দেন। তাই আসুন, বর্ষাকালে প্রাকৃতিক পরিচর্যাকে দৈনন্দিন জীবনের অংশ করে তুলি। নিজের সৌন্দর্যকে প্রাকৃতিক রাখুন, জীবনকে রাখুন প্রাণবন্ত। সুস্থতা হোক আত্মবিশ্বাসের শক্তি, আর পরিচ্ছন্নতা হোক প্রতিদিনের অঙ্গীকার। সবশেষে মনে রাখবেন, সুন্দর ত্বক ও স্বাস্থ্যোজ্জ্বল চুল আত্মবিশ্বাস বাড়ায় আর সুস্থ জীবনযাপন সেই সৌন্দর্যকে স্থায়ী করে। তাই এ বর্ষায় নিজেকে ভালো রাখুন, পরিবারের সদস্যদেরও সচেতন করুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন। আজ এ পর্যন্তই, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।
1: প্রিয় শ্রোতা, অতীতে ও বর্তমান যুগে অনেক নারী তাঁদের সাহস, মেধা এবং অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে বিশ্বে অসামান্য পরিবর্তন এনেছেন এবং এখনও আনছেন। তাঁরা সমাজের বাধা পেরিয়ে নতুন পথ তৈরি করেছেন এবং লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরণা হয়ে উঠেছেন। আর এমন অনুপ্রেরণাদায়ী নারীদের জীবন কথা নিয়ে এবারের নিবেদন জীবন জয়ের গল্প পর্ব। এ পর্বে আজ আমরা শুনব মালালা ইউসুফ জাহির কথা, আর এ পর্বের কথিকাটির রচনাও পাঠে আছেন ইফাত সুলতানা।
3: কখনো কখনো একটি ছোট্ট কণ্ঠ বদলে দিতে পারে পুরো পৃথিবীর চিন্তাভাবনা। একজন কিশোরী হয়ে উঠতে পারে লাখো মানুষের সাহসের প্রতীক। সুপ্রিয় শ্রোতা, জীবনজয়ের গল্পে আজ আমরা শুনব এমন এক তরুণীর গল্প, যিনি ভয়কে জয় করে হয়ে উঠেছেন বিশ্বজুড়ে নারী শিক্ষা ও মানবাধিকারের প্রতীক। আজকের অনুপ্রেরণার গল্প নোবেল শান্তি পুরস্কার জয়ী মালালা ইউসুফজাইকে নিয়ে। 1997 সালের 12 জুলাই পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত উপত্যকায় জন্মগ্রহণ করেন মালালা ইউসুফজাই। তার বাবা জিয়াউদ্দিন ইউসুফজাই ছিলেন একজন শিক্ষক এবং শিক্ষার অধিকার নিয়ে কাজ করা একজন সমাজকর্মী। ছোটবেলা থেকেই মালালা বড় হয়েছেন এমন একটি পরিবেশে যেখানে শিক্ষা, বই আর মুক্তচিন্তার গুরুত্ব ছিল অনেক বেশি। কিন্তু সেই সময় পাকিস্তানের সোয়াত অঞ্চলে ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠেছিল তালেবান। তারা মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ করতে শুরু করে। একের পর এক স্কুল বন্ধ হয়ে যেতে থাকে। মেয়েদের শিক্ষা যেন ধীরে ধীরে ভয় আর নিষেধাজ্ঞার মধ্যে আটকে পড়ছিল। এই পরিস্থিতিতেই খুব অল্প বয়সে নিজের কণ্ঠ তুলে ধরেন মালালা। মাত্র 11 বছর বয়সে তিনি বিবিসি উর্দুর জন্য ছদ্মনামে ব্লগ লেখা শুরু করেন। সেখানে তিনি লিখতেন সোয়াত অঞ্চলে তালেবান শাসনের ভয়াবহতা এবং মেয়েদের শিক্ষার অধিকার নিয়ে। তার লেখাগুলো দ্রুত আন্তর্জাতিক গণমাধ্যমের নজরে আসে। তিনি ধীরে ধীরে বিভিন্ন সাক্ষাৎকার ও টেলিভিশন অনুষ্ঠানের মাধ্যমে মেয়েদের শিক্ষার পক্ষে সরব হতে থাকেন। এত অল্প বয়সে তার সাহসিকতা অনেক মানুষকে অনুপ্রাণিত করলেও একই সঙ্গে তিনি হয়ে ওঠেন জঙ্গিদের লক্ষ্যবস্তু। অবশেষে 2012 সালের 9 অক্টোবর ঘটে সেই ভয়াবহ ঘটনা। স্কুল শেষে বাসে করে বাড়ি ফিরছিলেন মালালা। পথেই এক তালেবান বন্দুকধারী বাসে উঠে তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি তার মাথা ও ঘাড়ে আঘাত করে। মালালার উপর হামলার খবর দ্রুত ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। বিশ্বে বিভিন্ন দেশে মানুষ তার সুস্থতার জন্য প্রার্থনা করতে শুরু করেন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে পাকিস্তানের সামরিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে ব্রিটিশ সরকারের সহায়তায় উন্নত চিকিৎসার জন্য তাকে যুক্তরাজ্যের বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। সেখানে দীর্ঘ সময় চলে তার চিকিৎসা ও পুনর্বাসন। চিকিৎসকদের নিরলস প্রচেষ্টা, পরিবারের সাহস এবং বিশ্বজুড়ে মানুষের সমর্থনে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন মালালা। সেই সময় বিশ্বের বিভিন্ন দেশের নেতা, মানবাধিকার কর্মী এবং সাধারণ মানুষ তার প্রতি সংহতি প্রকাশ করেন। এমনকি জাতিসংঘ মেয়েদের শিক্ষার অধিকারের প্রতীক হিসেবে মালালার সাহসিকতাকে বিশেষভাবে তুলে ধরে। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেও মালালা থেমে যাননি, বরং মৃত্যুর মুখ থেকে ফিরে এসে মালালা আরও শক্তভাবে কথা বলতে শুরু করেন নারী শিক্ষা ও মানবাধিকারের পক্ষে। 2013 সালে জাতিসংঘে দেয়া তার ভাষণ বিশ্বজুড়ে আলোড়ন তোলে। সেই ভাষণে তিনি বলেছিলেন, একটি শিশু, একজন শিক্ষক, একটি বই এবং একটি কলম পুরো পৃথিবী বদলে দিতে পারে। এই বক্তব্য তাকে বিশ্বজুড়ে নতুন এক পরিচিতি এনে দেয় এবং 2014 সালে মাত্র 17 বছর বয়সে মালালা ইউসুফজাই লাভ করেন নোবেল শান্তি পুরস্কার, আর তিনি বিশ্বের সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী ব্যক্তি। এরপর তিনি প্রতিষ্ঠা করেন মালালা ফান্ড, যার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে মেয়েদের শিক্ষার অধিকার নিয়ে কাজ করা হচ্ছে। আফগানিস্তান, পাকিস্তান, নাইজেরিয়া কিংবা আফ্রিকার বিভিন্ন অঞ্চলে শিক্ষাবঞ্চিত মেয়েদের জন্য কাজ করছে এই প্রতিষ্ঠান। শুধু আন্দোলনই নয়, নিজের শিক্ষা জীবনও চালিয়ে গেছেন মালালা। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতি বিষয়ে পড়াশোনা সম্পন্ন করেন তিনি। বর্তমানে মালালা নারী শিক্ষা, মানবাধিকার এবং তরুণদের নেতৃত্ব নিয়ে বিশ্বজুড়ে কাজ করে যাচ্ছেন। বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিচ্ছেন, বক্তৃতা দিচ্ছেন এবং শিক্ষাবঞ্চিত শিশুদের অধিকার নিয়ে সরব ভূমিকা পালন করছেন। মালালা ইউসুফজাইয়ের গল্প শুধু একজন নোবেল বিজয়ীর গল্প নয়, এটি সাহসের গল্প, এটি অন্যায়ের বিরুদ্ধে কথা বলার গল্প। এটি প্রমাণ করে কণ্ঠ ছোট হতে পারে, বয়স কম হতে পারে, কিন্তু সাহস আর বিশ্বাস যদি বড় হয় তাহলে একজন মানুষ বদলে দিতে পারে পুরো পৃথিবীর চিন্তা।
1: আপনারা শুনছেন নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তিনি ছিলেন প্রেমের কবি, দ্রোহের কবি, একই সাথে দেশাত্মবোধের কবি। তাঁর রচিত বাংলাদেশ কবিতায় যা খুব সুন্দরভাবেই প্রকাশিত, এ কবিতায় কবি এ বাংলার অপরূপ প্রকৃতির সৌন্দর্য, নদীমাতৃক রূপ এবং মাতৃভূমির প্রতি তাঁর গভীর ভালোবাসা অত্যন্ত কাব্যিক ও হৃদয়গ্রাহী ভাষায় ফুটিয়ে তুলেছেন। চলুন শোনা যাক আজ এ কবিতার আবৃত্তি শারমিন সুলতানা ইসলামের পরিবেশনায়।
4: নাম নাম নাম বাংলাদেশ মাম, চির মনোরম চির মধুর, বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধীর বাজে নূপুর, শিওরে গিরিরাজ হিমালয় প্রহরী, আশিস মেঘবাড়ি সদা তার পরে ছড়ি, যেন উমার চেয়ে আদরিণী মেয়ে, ওরে আকাশ ছেয়ে মেঘ চিকুর, গ্রীষ্মে নাচে বামা কাল বসেখি ঝড়ে, সহসা বরষাতে কাঁদিয়া ভেঙে পড়ে, শরতে হেসে চলে শেফালিকা তলে, গাহিয়া আগমনি গীতিবিধুর, হরিত অঞ্চল হেমন্তে দুলায়ে, ফেরে সে মাঠে মাঠে শিশির ভেজা পায়ে, শীতের অলস বেলা পাতা ঝরার খেলা, ফাগুনে পড়ে সাজ ফুল বধুর, এই দেশের মাটি জল ও ফুলে ফলে যে রস যে সুধা, নাহি ভূমণ্ডলে এই মায়ের বুকে, হেসে খেলে সুখে ঘুমাবো এই বুকে স্বপ্নাতুর। নম নম নম বাংলাদেশ মম, চির মনোরম চিরমধুর।
1: প্রিয় শ্রোতা, শুনছিলেন কবি কাজী নজরুল ইসলামের লেখা বাংলাদেশ কবিতার আবৃত্তি। চলছে নজরুল বর্ষ উদযাপন। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী উপলক্ষে গত 25শে মে থেকে এ উদযাপন শুরু হয়েছে, চলবে আগামী বছর 2027 সালের 25শে মে পর্যন্ত। নজরুলের যে সকল সৃষ্টিকর্ম রয়েছে তার মধ্যে তার গান অন্যতম, যে গান আমাদের মনের গহীনে নাড়া দিয়ে যায় সবসময়, বিশেষ করে তাঁর রচিত প্রেমের গানগুলো, যে গানগুলোর মধ্যে প্রেম ও বিরহের এক অপূর্ব মিশ্রণ তৈরি হয়েছে। আয়োজনে শোনাব তেমনই একটি গান। গানটি মানুষের মনের না পাওয়া অনুভূতিগুলোকে দারুণভাবে ছুঁয়ে যায়। চলুন গানটি শুনি প্রিয়াঙ্কা গোপের কণ্ঠে।

0: শ্রোতা বন্ধুরা, গানে গানে আয়োজনের প্রায় শেষ প্রান্তে, আর শেষ পরিবেশনায় তাই শোনাব এবার নারীদের সাম্প্রতিক সফলতার খবর, শিক্ষা ও কেরিয়ারের সম্ভাবনা নিয়ে নিবন্ধ। নিবন্ধ রচনা ও পাঠে আছেন বিদিতা রহমান।
1: সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের নিয়ে কুৎসা, অপপ্রচার ও অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জায়েদুর রহমান। গত 23 জুন সচিবালয়ে তথ্য অধিদপ্তর পিআইটি এর সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা আরও বলেন, নারীদের বিরুদ্ধে অনলাইন কুৎসার বিষয়টিকে প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন। অনলাইনে অপতথ্য ও ভুল তথ্য প্রতিরোধে সরকারের প্রস্তুতির কথা জানিয়ে উপদেষ্টা বলেন, একটি আইনজীবী প্যানেল গঠনের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এটি সম্পন্ন হলে আইনি নোটিশ থেকে শুরু করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা দ্রুত নেওয়া হবে। বিশ্বের অন্যতম বিজ্ঞান সাময়িকী সায়েন্টিফিক আমেরিকানের বিজ্ঞানের উদীয়মান তারকা হিসেবে স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত জ্যোতির্পদার্থবিজ্ঞানী ডক্টর তনিমা নাসনিম অনন্যা। অতি ভারী কৃষ্ণ গহ্বর ও গ্যালাক্সির সক্রিয় কেন্দ্র নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণার জন্য তাকে সাময়িকীটির উদ্বোধনী ইয়াং আমেরিকান সায়েন্টিস্টস তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশ্বের বিভিন্ন শাখার মাত্র 28 জন তরুণ গবেষকদের মধ্যে স্থান পাওয়ায় আন্তর্জাতিক বিজ্ঞান অঙ্গনে তার এই অর্জন বাংলাদেশের জন্য গৌরবজনক হিসেবে বিবেচিত হচ্ছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ওয়েন স্টেট বিশ্ববিদ্যালয়ে কর্মরত ডক্টর তনিমা নাসনিম অনন্যা মহাবিশ্বের অন্যতম রহস্যময় বস্তু কৃষ্ণ গহ্বর নিয়ে গবেষণা করছেন। তার গবেষণার মূল বিষয় হল অতি ভারী কৃষ্ণ গহ্বর কিভাবে আশপাশের গ্যাস ও পদার্থ শোষণ করে এবং সেই প্রক্রিয়া একটি গ্যালাক্সির গঠন, বিকাশ ও বিবর্তনে কি ধরনের প্রভাব ফেলে। সায়েন্টিফিক আমেরিকানে প্রকাশিত তার পরিচিতিতে উল্লেখ করা হয়েছে, ঢাকায় বেড়ে ওঠা তনিমার মহাকাশের প্রতি আগ্রহের সূচনা হয়েছিল শৈশবে। বিদ্যুৎ বিভ্রাটের সময় আকাশ ভরা তারা দেখে মহাবিশ্ব সম্পর্কে তার মনে গভীর কৌতূহল জন্ম নেয়। সেই কৌতূহলই তাকে পরবর্তীতে জ্যোতির্পদার্থ বিজ্ঞানের গবেষণার পথে নিয়ে আসে। ডক্টর তনিমা নাসনিম অনন্যার এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশী মেধা ও গবেষণার সক্ষমতারও একটি উজ্জ্বল স্বীকৃতি। তারই সাফল্য দেশের নতুন প্রজন্মকে বিজ্ঞান গবেষণায় এগিয়ে নিয়ে যেতে অনুপ্রাণিত করবে। সম্প্রতি মেক্সিকো সরকার তরুণীদের ফুটবল সহ অন্যান্য খেলায় অনুপ্রাণিত করতে একটি জাতীয় প্রতিযোগিতার আয়োজন করে। সেখানে প্রায় 1000 প্রতিযোগীকে পেছনে ফেলে মেক্সিকোর ঐতিহ্যবাহী আদিবাসী পোশাকে নিজের খালিপয় ফুটবল জাগলিং করে শীর্ষস্থান ছিনিয়ে নেন 21 বছর বয়সের মেক্সিকান তরুণী ইয়োলেট সেরভান্টেস কুয়াকুয়া। প্রতিযোগিতায় বিজয়ী এই তরুণীকে মেক্সিকোর নারী প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম নিজের জন্য বরাদ্দ থাকা 2026 বিশ্বকাপের মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকার মুখোমুখি লড়াইয়ের উদ্বোধনী ম্যাচের 1 নম্বর VIP টিকিটটি ইয়োলেটকে উপহার হিসেবে দেন। এ প্রসঙ্গে প্রেসিডেন্ট বলেন, বাজেটের অতিরিক্ত দামের কারণে যেখানে সাধারণ মেক্সিকানদের পক্ষে টিকিট কেনা প্রায় অসম্ভব, সেখানে প্রেসিডেন্ট হিসেবে আমার আসনে এমন একজন তরুণীর বসা উচিত যে ফুটবলকে মনে প্রাণে ভালোবাসে। উল্লেখ্য, প্রেসিডেন্ট শেনবাউম স্টেডিয়ামে না গিয়ে সাধারণ মানুষের সঙ্গে পাড়ার বড় পর্দায় খেলা উপভোগ করেন। ইয়োলেট মাত্র 8 বছর বয়সে একটি রাজ্যস্তরের কবিতা প্রতিযোগিতায় প্রথম হন। সে সময় পুরস্কার হিসেবে স্পেনে গিয়ে সরাসরি ফুটবল ম্যাচ দেখার সুযোগ পেয়েছিলেন তিনি, আর সেই ম্যাচই বদলে দেয় তার জীবন। স্পেন থেকে ফিরে ফুটবলের প্রতি আগ্রহী হয়ে ওঠেন ইয়োলেট। টানা 4 বছরের কঠোর পরিশ্রমে ইয়োলেট এতটাই দক্ষ হয়ে ওঠেন যে বর্তমানে তিনি অনায়াসে খালি পায়ে 3-4 হাজার বার ফুটবল জাগলিং করতে পারেন। পাকিস্তানে অনুষ্ঠেয় 2028 নারী টি-20 বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ICC-র নতুন নিয়ম অনুযায়ী 2026 সালের টি-20 বিশ্বকাপে 2 গ্রুপের শীর্ষ 4টি করে মোট 8টি দল পরবর্তী বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পাবে। গ্রুপ পর্বে শীর্ষ 4-এর মধ্যে থাকায় আগামী আসরে সরাসরি খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। চলতি আসরে গ্রুপ 1-এ এখন পর্যন্ত 4 ম্যাচ খেলে 2টি করে জয় ও হারে 4 পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে বাংলাদেশ। এই গ্রুপ থেকে বাংলাদেশের সাথে আগামী নারী টি-20 বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া, ভারত এবং দক্ষিণ আফ্রিকা। শ্রোতা বন্ধুরা, নারীদের খবর, শিক্ষা, ক্যারিয়ার পর্বের আজকের আয়োজন এখানেই শেষ করছি।
0: শ্রোতা, সময় হল বিদায় নেয়ার। তবে বিদায়ী কথায় যাবার আগে বলতে চাই, জীবন সৃষ্টিকর্তার এক মূল্যবান উপহার। একটাই জীবন, আর এই জীবনকে সুন্দর করে সাজাতে মানুষ চেষ্টা চালায় নিরন্তর। মানুষ তার মনের মতো করে তার ভালো লাগাকে প্রাধান্য দিয়ে সুখী জীবনের প্রত্যাশা করে। সে প্রত্যাশা হয়তো সবার পূরণ হয় না, তবে তার জন্য জীবন যেমন থেমে থাকবে না, জীবনকে হতাশায় নিমজ্জিতও করা চলবে না। কারণ এ জীবন সবার জন্যই একরকম যুদ্ধ, হোক সে নারী বা পুরুষ। জীবনের পথে নানা চড়াই উৎরাই পার হতে হয়, পার হতে হয় নানা বাধা বিপত্তি। এটাই বাস্তবতা। বাস্তব জীবনের এ সকল বাধা পেরিয়ে সকলে জীবন সত্য, সুন্দর, মঙ্গলময় হয়ে উঠুক, এমনই শুভকামনায় এবার শেষ কথায় জানিয়ে যাই, আজকের নারী কণ্ঠ অনুষ্ঠানের গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি তামান্না সিদ্দিকী, সম্পাদনায় মোহাম্মদ আবুল কালাম, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার এবং নারী কণ্ঠ। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরাত শারমিন।

0: বন্ধুশ্রোতা, নৈতিক গুণ হল মানুষের চরিত্রের সেই ইতিবাচক বৈশিষ্ট্য, যা আচরণ, যা ভালো মন্দের পার্থক্য বোঝায় এবং সৎ ও ন্যায়পরায়ণ হতে উদ্বুদ্ধ করে মানুষকে। নৈতিকতার মাধ্যমে আমরা কারো ক্ষতি করা থেকে এবং আনন্দ থেকে বঞ্চিত করা থেকে বিরত থাকতে পারি। নৈতিকতা মানুষকে সব খারাপ বিষয় থেকে দূরে রাখতে সহায়তা করে। আসুন আমরা সবাই নৈতিকতা অর্জনে সচেষ্ট হই।
1: বন্ধুরা, বৃক্ষ আমাদের বন্ধু। বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। বাংলাদেশ বেতার ঢাকা, এখন আধুনিক গান শুনবেন। প্রথমে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ ইউসুফ আহমেদ খান, গান লিখেছেন মোহাম্মদ ফখরুল করিম, সুর করেছেন বাবু সরকার।

আপনারা আধুনিক গান শুনছেন। এবারে গানটিতে কণ্ঠ দিয়েছেন চম্পা বণিক, লিখেছেন সুমন সরকার, সুর করেছেন মোহাম্মদ শাহনুর আলম রেজা।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আধুনিক গান, প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এবারে গানটিতে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ রাশেদ উদ্দিন। গানের কথা লিখেছেন ডক্টর সঞ্জয় চক্রবর্তী, সুর করেছেন রুহেল খন্দকার।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন আধুনিক গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ রাশেদ উদ্দিন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন বেলা তিনটার বাংলা সংবাদ।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাকিলা পারভিন। প্রধানমন্ত্রী তারিক রহমান বলেছেন, জুলাই গণ অভ্যুত্থান কোন একক দল বা ব্যক্তির নয়, এটি দেশের গণতন্ত্র ও শান্তিকামী সব মানুষের অর্জন। তিনি আজ রাজধানীর শেরেবাংলা নগরে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়। জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের দেশের আইন অনুযায়ী বিচার করা হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিচারের নামে কারো প্রতি যেন অবিচার না হয় সেটা নিশ্চিত করতে হবে। এ সময় দেশ ও জনগণের ভাগ্য পরিবর্তনে সবার সহযোগিতা চান তারিক রহমান। এর আগে অনুষ্ঠানের শুরুতে জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর শহীদ পরিবারের সদস্য এবং জুলাই আন্দোলনে আহতদের হাতে স্মৃতিস্মারক তুলে দেন প্রধানমন্ত্রী তারিক রহমান। অনুষ্ঠানে জুলাই শহীদ ও আহতদের স্বজনরা অংশ নেন। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশকে বৈশ্বিক বিনিয়োগের মূল গন্তব্য হিসেবে গড়ে তুলতে $1 trillion অর্থনীতির জন্য কাজ করছে সরকার। তিনি আজ চট্টগ্রামে দিনব্যাপী সফরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। আগামী দুই বছরের মধ্যে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে উল্লেখ করে মন্ত্রী বলেন, সারা বিশ্বের বিনিয়োগকারীদের নজর এখন গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশের দিকে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বৈচিত্র্য, ভিন্নমত ও আদর্শের অবাধ আদান প্রদানের মাধ্যমে শান্তিপূর্ণ সবস্থানের জন্য মুক্ত ও দায়িত্বশীল বুদ্ধিচর্চা জরুরি। তিনি আজ রাজধানীর একটি হোটেলে বৈশ্বিক গবেষণা, সংলাপ ও জ্ঞানচর্চার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম আল উম্মা জার্নাল ও ওয়েবসাইট এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিভ্রান্তি ও বিভাজন বৃদ্ধি পাওয়ায় জ্ঞান, নৈতিকতা ও দায়িত্বশীলতার ভিত্তিতে গড়ে ওঠা বিশ্বাসযোগ্য বুদ্ধিবৃত্তিক উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এ সময় তিনি সংবাদ মাধ্যমকে গুজব প্রতিরোধে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য প্রচারে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফন উপলক্ষে সপ্তাহব্যাপী আনুষ্ঠানিকতার তেহরানে চলমান রয়েছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকবে। আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মুসল্লা ধর্মীয় কমপ্লেক্সে রাখা হয়েছে। শেষ বিদায় অনুষ্ঠানে যোগ দিতে আজ সকাল থেকে গ্র্যান্ড মুসল্লা প্রাঙ্গণে লাখ লাখ শোকাহত মানুষ সমবেত হয়েছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, 100টিরও বেশি দেশের শীর্ষ প্রতিনিধি ও 2 কোটির বেশি লোক খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে। আয়াতুল্লাহ আলী খামেনি তার জন্ম শহর মাসহাদে দাফন করা হবে। এদিকে জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান সহ উচ্চপদস্থ নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষে শোক সন্তপ্ত ইরানি জাতির প্রতি সহমর্মিতা প্রকাশ করেন ও শোকবার্তা পৌঁছে দেন। খেলার খবর, বিশ্বকাপ ফুটবল। ফিফা বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে আর্জেন্টিনা, মিশর ও কলম্বিয়া শেষ 16-তে নিজেদের অবস্থান নিশ্চিত করেছে। আজ সকালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আর্জেন্টিনা 3-2 গোলে কেপ ভার্দেকে, কানসাসে কলম্বিয়া 1-0 গোলে ঘানাকে এবং গতরাতে ডালাসে টাইব্রেকারে মিশর 4-2 গোলে অস্ট্রেলিয়াকে পরাজিত করে পরবর্তী রাউন্ডে উঠেছে। আজ রাত থেকেই শুরু হবে শেষ 16 পর্ব। এ পর্বের প্রথম ম্যাচে রাত 11টায় টেক্সাসে কানাডা মরক্কোর মোকাবেলা করবে। এছাড়া রাত 3টায় যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ফ্রান্স প্যারাগুয়ের মুখোমুখি হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৪টায়।
1: দিস ইজ বাংলাদেশ বেতার ঢাকা। ইউ আর টিউন টু ওয়ার্ল্ড মিউজিক।

0: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, অধিবেশনের তৃতীয় পালা থেকে আপনাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি, সেই সাথে অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানাচ্ছি। আর অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমরা কজন, কানিজ মোর্শেদা, হাসিবুল আলম, জেরিন আফরোজ খান এবং আমি নাসরিন রহমান। প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ শহীদুল্লাহ, মিসবাহ চৌধুরী, তাওহিদ আফরোজ, হাফিজ আক্তার। অধিবেশন তত্ত্বাবধানে আছেন মাহফুজ আক্তার সুমি।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন সাহিত্য বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ। গ্রন্থনা উপস্থাপনায় মনিরুজ্জামান পলাশ।

0: শ্রোতা বন্ধু, সাহিত্য প্রসঙ্গ অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ। আমাদের প্রিয় স্বদেশ বাংলাদেশ সবুজে ঘেরা এক অপরূপ ঋতু বৈচিত্র্যের দেশ। প্রকৃতির অনন্য সাজে এখানে বছরে আবর্তিত হয় ছয়টি ঋতু। প্রতিটি ঋতুরই রয়েছে নিজস্ব রূপ, রং ও আবেদন। তবে বর্ষা যেন তাদের মধ্যে সবচেয়ে বেশি কাব্যময়, সবচেয়ে বেশি অনুভূতির। বর্ষার স্নিগ্ধতা কেবল প্রকৃতিকেই সজীব করে না, বাংলা কবিতাকেও করে সমৃদ্ধ ও সৌন্দর্যমণ্ডিত। শ্রাবণ ও ভাদ্র জুড়ে বর্ষার আগমন ঘটে নবজীবনের বার্তা নিয়ে। মেঘে ঢাকা আকাশ, টুপটাপ কিংবা মুষলধারে বৃষ্টির ছন্দ, নদী নালা, খাল বিল ও পুকুরের উচ্ছ্বসিত জলধারা, ধুয়ে যাওয়া ধূলিধূসর পৃথিবী, সব মিলিয়ে প্রকৃতি যেন নতুন প্রাণ ফিরে পায়। গ্রীষ্মের দহন শেষে বর্ষা নিয়ে আসে প্রশান্তি, শীতলতা ও এক গভীর সৌন্দর্যের আবেশ। এই রূপ যুগে যুগে কবি সাহিত্যিকদের কল্পনাকে আলোড়িত করে, বিশেষ করে কবিদের। তাই বাংলা কবিতায় বর্ষা এক অনিবার্য অনুষঙ্গ। বাংলা কবিতায় বর্ষা কখনো প্রেমের প্রতীক, কখনো বিরহের দীর্ঘশ্বাস, কখনো বা আত্মদর্শনের নীরব উপলক্ষ হয়ে ধরা দিয়েছে। প্রকৃতির সঙ্গে মানুষের অন্তর্জগতের যে নিবিড় সম্পর্ক, বর্ষা তারই এক অনন্য প্রকাশ। বর্ষা মূলত উর্বরতার ঋতু, সৃষ্টির ঋতু, নবজাগরণের ঋতু। এর সতেজতা শুধু ফসলের মাঠে, বৃক্ষলতায় কিংবা ফুল ফলে সীমাবদ্ধ থাকে না, তা ছড়িয়ে পড়ে কবিদের কল্পনার ভুবনেও। তাই বাংলা কবিতায় বর্ষা হয়ে উঠেছে গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ। প্রেম ও বিরহের মধুর অনুরণন, স্মৃতি ও স্বপ্নের এক চিরন্তন প্রতীক। প্রকৃতি ও মানুষের হৃদয়ের যে অনন্ত সংলাপ, বর্ষা তারই সজীব, স্নিগ্ধ ও চিরকালীন ভাষা। প্রিয় শ্রোতা, সাহিত্য প্রসঙ্গ অনুষ্ঠানে শুরুতেই শোনাব বাংলা কবিতায় বর্ষা ঋতু বিষয়ক একটি পর্যালোচনা। এটি লিখেছেন এবং পাঠ করছেন সালেহা সুলতানা।
1: বর্ষা ঋতু বাংলা কবিতায় এক অনন্য মাত্রায় উদ্ভাসিত ও বহুরৈখিক আবেদনে সমৃদ্ধ। প্রাচীন যুগের কবি থেকে শুরু করে মধ্যযুগ ও আজকের আধুনিক যুগের কবিরাও বর্ষা ঋতু নিয়ে লিখেছেন অসংখ্য কবিতা ও আবেগঘন মনন কথা। বর্ষার সজল সরস রূপময়তাকে কবিরা কখনো প্রতিস্থাপন করেছেন প্রেমের অনুরাগে, কখনো বিরহের বিরাগে। কবি কালিদাসের মেঘদূত কাব্যে বিরহের অনুরণন ধ্বনিত হয়েছে। এ কাব্যে বিরহী যক্ষ আষাঢ়ের মেঘকে দূত করে পাঠিয়েছেন তার প্রিয়ার নিকট। যক্ষ বিরহে যক্ষ প্রিয়ার মলিন বেশকে তিনি উপমিত করেছেন মেঘমৃদুর দিনের ম্লান পদ্মের সঙ্গে। যক্ষ প্রিয়াকে তিনি বলেছেন, মেঘলা দিনের মলিন কমলিনী, জেগেও নেই নেই ঘুমিয়ে। বাংলা সাহিত্যের প্রথম কাব্যগ্রন্থ চর্যাপদে বর্ষা বন্দনার স্বতন্ত্র কোনো পদ নেই, তবে বর্ষার ভরা নদী চিত্র পাওয়া যায়। কবি কানহপার 38 নম্বর পদে, আবার কবি চাটিলপার 6 নম্বর পদে খরস্রোতা নদীর বর্ণনা রয়েছে। যেমন, ভবনে গহন গম্ভীর বেগে বাহি, দুয়ান্তে চিখিল মাঝে ন ঠাহি। অর্থাৎ ভবন নদীর জল গম্ভীর ও প্রচণ্ড বেগে প্রবাহিত হচ্ছে, যার দুই কোলে কাদা এবং মাঝখানে কোনো তল বা কোল কিনারা নেই। এটি মূলত বাংলার বর্ষার রূপেরই বর্ণনা। বাংলা কবিতায় বর্ষা দুঃখ বিচ্ছেদের প্রতীকায়নেও উপস্থিত হয়েছে। মধ্যযুগের কবি বিদ্যাপতির কবিতায় ভরা বাদরেও বিচ্ছেদের করুণ আরতি উচ্চারিত হয়েছে। তিনি বলেছেন, এ সখী হামারো দুঃখের নাহি ওর, এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর। জীবনের গুরু তাৎপর্য উন্মোচনে রবীন্দ্রনাথ অবলম্বন করেছেন বর্ষা ঋতুকে। রূপকের আশ্রয়ে জীবন দর্শনকে চিত্রিত করেছেন সোনার তরী কবিতায়। কবিতার একটি অংশ পড়ছি। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খোরোধারা খড় পরশা, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। বর্ষার মেঘাবৃত তমসা ঘন পরিবেশ কখনো কখনো রাত্রিকেও হার মানায়। বর্ষার এই কৃষ্ণবর্ণ মেঘকে সম্বোধন করে কবি সত্যেন্দ্রনাথ দত্ত যক্ষের নিবেদন কবিতায় লিখেছেন, রাত্রির উৎসব জাগালে দিবসেই তাই তো ভুবন ছায়, রাত্রির গুণ সব দিনেরে দিলে দান তাই তো বিচ্ছেদ দ্বিগুণ হায়। বর্ষার হৃদয়ের গভীরে প্রথিত অনুভবকে জাগিয়ে তোলে বৃষ্টি প্লাবিত দিনে প্রিয়ার আবেগ ঘন মনের কথা ভাষারূপ পেয়েছে কবি শামসুর রহমানের এমন বর্ষার দিনে কবিতায়। আজও দেখি তুমি জানালার কাছে ঘেঁষে বাইরে তাকিয়ে আষাঢ়ের জলধারা দেখো খুব মুগ্ধ বেশে, মনে হয় আষাঢ় তোমার মন আর শ্রাবণ তোমার হৃদয়। বৃষ্টি ভালোবাসার হাত ধরে পথ ভোলায়, নির্মলেন্দুগুণের মধ্যরাতের ক্ষণস্থায়ী বৃষ্টির প্রতি কবিতায় বৃষ্টি যেন পথ ভোলানো এক পথিক। কবি বলেন, আমায় এমন পাগল করে আকাশ থেকে নামলে কেন, নামলে যখন মধ্যরাতের চোখের দেখা না ফুরাতেই থামলে কেন, ভালোবাসার হাত বুলিয়ে আমায় তুমি পথ ভুলিয়ে এমন করে টানলে কেন। বর্ষায় তো বাংলা কবিতায় এক বিশেষ রূপময় আবহ তৈরি করে আসছে যুগ যুগ ধরে। এই ঋতু আমাদের নতুন করে বাঁচার মন্ত্র শেখায়, আমরা নবায়িত হই বর্ষার বরিশনে ও বর্ষার কবিতার মাধুর্যে।
0: প্রিয় শ্রোতা, কবিতা শুধু পড়ার বিষয় নয়, অনুভব করারও এক অনন্য শিল্প। আর সেই অনুভূতি আরও গভীর হয়ে ওঠে যখন কবির নিজের কণ্ঠে উচ্চারিত হয় তার সৃষ্টির প্রতিটি শব্দ। কাগজের পাতায় লেখা কবিতা যেমন মনের চোখে এক একটি দৃশ্য নির্মাণ করে, তেমনি কবির কণ্ঠে তার আবৃত্তি সৃষ্টি করে আবেগ, সুর ও অনুভূতির এক নতুন জগৎ। কবিতার শব্দচয়ন, ছন্দ, অলঙ্কার, চিত্রকল্প ও ভাবের গভীরতা কবির কণ্ঠে যেন প্রাণ ফিরে পাই। প্রতিটি উচ্চারণ, প্রতিটি বিরতি এবং প্রতিটি অনুভব শ্রোতার হৃদয়কে স্পর্শ করে, চিন্তার দুয়ার খুলে দেয় নতুন সম্ভাবনার দিকে। তাহলে আর অপেক্ষা কেন, আসুন শুনে নিই আমাদের প্রিয় কবিদের স্বকণ্ঠে তাদের কিছু কবিতা পাঠ। প্রথমেই শুনব কবি রেজাউদ্দিন স্টালিনের স্বকণ্ঠে তার কবিতা।
2: প্রতিবিদ্যা, আমি কোনো প্রশিক্ষক নেই যে শিক্ষা দেব কীভাবে লিখতে হয় কবিতা। পৃথিবীর কোনো কবি কবিতা লিখতে শেখাননি কাউকে। পর্বতের উচ্চতা দেখে কাউকে বলতে হয় না যে কীভাবে বিস্ময় প্রকাশ করতে হবে। সমুদ্রের কল্লোল শুনে কাউকে শেখাতে হয় না যে কীভাবে কল্লোলের শব্দ শুনতে হবে। প্রতিটি মাস চ্যানেল বিজয় ব্রজেন দাস, প্রতিটি পাখি বিখ্যাত বৈমানিক, তাদের কোনো গুরুগৃহ নেই। ভালোবাসার কৃতকৌশল শিখতে যেতে হয় না কুস্তিগিরের কাছে, কিংবা ভূমিষ্ঠ শিশুকে কেউ বলে দেয় না কিভাবে কাঁদতে হবে। আর পৃথিবীর সব মহত্তম মানুষেরা ছিলেন নিরক্ষর।
0: প্রিয় শ্রোতা, এবার কবিতা শুনবেন কবি কাজী মীরার উচ্চারণে।
3: পথিকের চোখে অরণ্য, পথে চলতে হঠাৎ থেমে দাঁড়ালো পথিক। রাস্তায় দুই পাশে গাছেরা ভালোবাসায় জড়িয়ে আছে, ডালগুলো একে অপরের সাথে মিলিয়ে পাতার ভাজে ভাজে ছড়ায় নীরব উষ্ণতা। মাঝখানে দাঁড়িয়ে ভাবতে থাকে পথিক, প্রকৃতিও জানে ভালোবাসার ভাষা, যা শব্দে নয় স্পর্শে বয়ে চলে, ডালে ডালে পাতায় পাতায়। অনেক পথিক হেঁটে চলে বছর পেরিয়ে, সময়ের ঘড়িতে জমে যায় ঋতুর পর ঋতু, তবু তাদের জীবনে নেই কোনো উষ্ণতা, কোনো বাহুর নিশ্চিন্ত ভরসা। তারা বেঁচে থাকে কিন্তু ভেতরে ভেতরে শুকিয়ে যায় যেন কংক্রিটের শহরে শিকড়হীন গাছ। যারা কখনো জানে না মাটির গন্ধ, শিশিরের কোমল ছোঁয়া, সবুজ অরণ্যের গাছেরা জানে ভালোবাসার গোপন সঙ্গীত, ডালে ডালে বয়ে চলে অমলিন ভালোবাসা।
0: প্রিয় শ্রোতা, এবার কবিতা শুনবেন কবি সোহরাব হোসেন আসাদের কণ্ঠে।
4: ধানসিঁড়ি বাঁকে কচা গাব খান সুগন্ধা স্নান, ধানসিঁড়ি বাঁকে বাঁকে ডাহুকের চোখে রংধনু মেখে অচেনা স্বপ্ন আঁকে, ধানসিঁড়ি চলে অজানার পথে বুকে বেদনার গান, কাঁচা সোনা রং ফসলের মাঠে অকৃপান করে দান, পল্লীবধূরা ঘোমটার ফাঁকে সেকি তৃপ্তির ঘোর, তমসার শেষে অমানিসা হেসে শুভেচ্ছা দিকের ভোর, ঘাস ফুলে বধু নাক ফুল সাজে কি যে অপরূপ হাসি, মুক্ত ঝরানো হিরে জহরাত তার কাছে ম্লান বাসি, ধানসিঁড়ি বাঁকে ঘোমটার ফাঁকে হাসে বধু অমলিন, পল্লী জননীর কোল জুড়ে আসে সুরেলা স্মৃতির দিন।
0: অধরে রক্তিম রেখা মুখে মৃদু হাসি, পাগল করিল মোরে ওই রূপরাশি, কারে ভালোবাসি কিংবা সুখ সুখ বলে তুমি কেন করো হাহুতাশ, সুখ তো পাবে না কোথা বৃথা সে সুখের আশ। এমনি অসংখ্য কাব্য সৃজনের মহান কবির নাম কাইকোবাদ। প্রকৃত নাম মোহাম্মদ কাজেম আল কোরেশি হলেও কবি হিসেবে তিনি বাংলা সাহিত্য অঙ্গনে কাইকোবাদ নামেই সমধিক পরিচিত। কাইকোবাদ আধুনিক বাংলা সাহিত্যে আধুনিকতার পাশাপাশি মুসলিম সাহিত্য ধারার সূচনা পাঠের অন্যতম কবি। মূলত কাইকোবাদ ছিলেন একজন প্রেমিক কবি, বেদনার কবি, একজন আধ্যাত্মিক সাধক কবি। স্বদেশ প্রেম, সত্যনিষ্ঠা আর ইতিহাস ঐতিহ্য প্রীতি ছিল তার কবি প্রতিভার মৌলিক বৈশিষ্ট্য। প্রিয় শ্রোতা, কবি পরিচিত পর্বে এখন শোনাব মহাকবি কাইকোবাদের জীবন ও সাহিত্য সম্পর্কে আলোচনা। আলোচনাটি লিখেছেন এবং পাঠ করছেন এম এম রাশেদ রাব্বি।
5: বাংলা সাহিত্যের ইতিহাসে এমন কিছু কবি আছেন যারা কেবল কবিতা লেখেননি, বরং জাতির আত্মপরিচয়, ইতিহাস ও ঐতিহ্যকে কাব্যের ভাষায় অমর করে তুলেছেন। তাদেরই একজন মহাকবি কাইকোবাদ। 1857 সালের বিদ্রোহের উত্তাল সময়ে ঢাকার নবগঞ্জ উপজেলার আগলা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার প্রকৃত নাম কাজেম আল কুরাইশি। সাহিত্য জগতে তিনি কাইকোবাদ নামে পরিচিতি লাভ করেন। পেশাগত জীবনে তিনি আদালতের সঙ্গে যুক্ত থাকলেও তার প্রকৃত পরিচয় ছিল একজন সৃষ্টিশীল কবি, যিনি বাংলা মুসলিম সাহিত্য ধারাকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। কাইকোবাদের সাহিত্য জীবন শুরু হয় 19 শতকের শেষ ভাগে। তার কবিতায় একদিকে যেমন প্রেম, প্রকৃতি ও মানবতার সুর ধ্বনিত হয়েছে, অন্যদিকে তেমনি ফুটে উঠেছে মুসলিম ঐতিহ্য, ইতিহাস চেতনা এবং জাতীয় গৌরবের আকাঙ্ক্ষা। তিনি বিশ্বাস করতেন অতীতের মহিমা বর্তমানকে শক্তি যোগায়, আর সেই বিশ্বাস তার কাব্যের প্রধান অনুপ্রেরণা। তার সর্বাধিক বিখ্যাত রচনা মহাশ্মশান। পানিপথের তৃতীয় যুদ্ধকে কেন্দ্র করে রচিত এই মহাকাব্য বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ঐতিহাসিক কাব্য হিসেবে স্বীকৃত। যুদ্ধের বেদনা, বীরত্ব, পরাজয়ের দীর্ঘশ্বাস এবং ইতিহাসের নির্মম বাস্তবতা তিনি এমন শিল্পিত ভাষায় তুলে ধরেছেন যা আজও পাঠকের হৃদয় স্পর্শ করে। এ কাব্যের জন্য তিনি বাংলা সাহিত্যে এক অনন্য মর্যাদা লাভ করেন। মহাশ্মশান ছাড়াও তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে কুসুম কানন, অশ্রুমালা, শিব মন্দির এবং অমীয় ধারা। তার ভাষা ছিল অলঙ্কার সমৃদ্ধ, গাম্ভীর্যপূর্ণ এবং সুরেলা। বাংলা কাব্যে আরবি ফার্সি শব্দের শিল্পিত ব্যবহারেও তিনি ছিলেন স্বতন্ত্র। কাইকোবাদ এমন এক সময় লিখেছেন যখন বাংলা সাহিত্যে মুসলিম লেখকদের উপস্থিতি ছিল তুলনামূলকভাবে কম। সেই প্রেক্ষাপটে তিনি একজন কবি নন, বরং একটি সাহিত্য ধারার পথিকৃৎ। তার রচনায় ধর্মীয় অনুভূতি থাকলেও তা কখনোই সংকীর্ণতায় আবদ্ধ নয়, বরং মানবিক মূল্যবোধ, ন্যায় এবং ইতিহাস চেতনাই তার কাব্যের মূল শক্তি। সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি সমকালেই ব্যাপক সম্মান লাভ করেন। বাংলা ভাষা ও সাহিত্যে তার অবদান আজও গবেষকদের আগ্রহের বিষয়। তার কাব্য আমাদের স্মরণ করিয়ে দেয় একটি জাতি তার ইতিহাস, সংস্কৃতি ও সাহিত্যকে ধারণ করেই ভবিষ্যতের পথে এগিয়ে যায়। 1951 সালের 21 জুলাই মহাকবি কায়কোবাদ মৃত্যুবরণ করেন, কিন্তু তার প্রয়াণে তার কণ্ঠ থেমে যায়নি। তার কবিতা আজও ইতিহাসের গভীরতা, আত্মমর্যাদা বোধ এবং কাব্যিক সৌন্দর্যের এক অনন্য সাক্ষ্য হয়ে বেঁচে আছে। বাংলা সাহিত্যের এই মহাকবি আমাদের শিখিয়ে গেছেন, শব্দ যখন ইতিহাসকে ধারণ করে তখন কবিতা কেবল শিল্প থাকে না, তা হয়ে ওঠে একটি জাতির স্মৃতি, চেতনা এবং আত্মপরিচয়ের অমলিন দলিল।
0: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁই মাছা বাংলা সাহিত্যের একটি হৃদয়স্পর্শী ছোট গল্প। এতে গ্রামীণ জীবনের বাস্তবতা, দারিদ্র, পারিবারিক সম্পর্ক এবং মানবিক অনুভূতি অত্যন্ত সহজ অথচ গভীরভাবে ফুটে উঠেছে। গল্পে একটি দরিদ্র গ্রামীণ পরিবারের জীবনচিত্র তুলে ধরা হয়েছে। পরিবারের সদস্যদের মধ্যে টানাপোড়েন, অভাব অনটন এবং ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে সৃষ্টি হওয়া মান অভিমান গল্পের মূল উপাদান। বাড়ির আঙিনায় তৈরি একটি পুঁইশাকের মাচা গল্পে শুধু একটি গাছের মাচা নয়, বরং পারিবারিক বন্ধন, আশা এবং ভালোবাসার প্রতীক হয়ে ওঠে। পুঁইমাছা গল্পে গ্রামীণ জীবনের বাস্তবতা, মানুষের আন্তরিকতা, দারিদ্র্যের কষ্ট এবং পারিবারিক সম্পর্কের সূক্ষ্ম অনুভূতি অত্যন্ত শিল্পসম্মতভাবে প্রকাশিত হয়েছে। গল্পটি পাঠককে মানবিক মূল্যবোধ, ভালোবাসা এবং জীবনের ছোট ছোট সুখের গুরুত্ব উপলব্ধি করতে শেখায়। চিরায়ত সাহিত্য পর্বে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁইমাছা গল্পটির ছোট গল্প হিসেবে শিল্প সার্থকতা এ বিষয়ে আলোচনা করেছেন মামুন রশিদ।
6: জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম 12 সেপ্টেম্বর 1894 সালে। পথের পাঁচালী ও অপরাজিত তার বহুল পঠিত ও পরিচিত উপন্যাস। বিভূতিভূষণ উপন্যাসের পাশাপাশি ছোট গল্প, কিশোর পাঠ্য উপন্যাস, ভ্রমণ কাহিনী এবং দিনলিপিও রচনা করেছেন। তবে তিনি বাঙালি পাঠকের হৃদয় দখল করে আছেন পথের পাঁচালী উপন্যাসের মধ্য দিয়ে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার লেখায় সহজ সরল গ্রাম্য জীবনের ছবি আঁকার পাশাপাশি পাঠককে প্রাকৃতিক নিসর্গের কাছাকাছি নিয়ে গিয়েছেন তার অসংখ্য ছোট গল্পের মধ্যে অন্যতম পুঁইমাছা। গল্পটির আবেদন আকুতি ভোলার নয়। গল্পের কাহিনীতে দেখা যায়, সহায়হরি চাটুর্যে একজন অত্যন্ত দরিদ্র, অলস ও দায়িত্বজ্ঞানহীন কুলীন ব্রাহ্মণ। ঘরে স্ত্রী অন্নপূর্ণা ছাড়াও তিনটি মেয়ে, খেন্তি, পুটি, রাধি। বড় মেয়ে খেন্তি এই গল্পের প্রধান চরিত্র, তাকে ঘিরেই কাহিনী। খেন্তি পরিবারের অভাব ঘোচাতে সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। সে নিজের হাতে পুঁইশাকের চারা রোপণ করে তা মাচায় বড় করে তোলে, যা তার পরিবারের প্রতি ভালোবাসার প্রতীক। খেন্তির বয়স যখন 13-14, তখন তাকে পাত্রস্থ করার জন্য তার মায়ের দুশ্চিন্তার শেষ থাকে না। সমাজের কটুকথা ও বয়সের কারণে শেষ পর্যন্ত এক দরিদ্র ও লোভী পরিবারে খেন্তিকে বিয়ে দেওয়া হয়, যেখানে তাকে প্রতিনিয়ত যৌতুকের জন্য মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হতে হয়। শ্বশুরবাড়িতে চরম অবহেলা ও অপুষ্টিতে একসময় খেন্তি মৃত্যুমুখে পতিত হয়। পুঁইশাকের চারা মাচায় তুলে পরিচর্যা করে যেভাবে বড় করা হয়, তেমনি খেন্তি তার অসীম ভালোবাসা ও যত্নে তার পরিবারকে আগলে রেখেছিল। খেন্তির মৃত্যুর পর পুঁইমাছাটি যেমন সতেজ থাকে, তেমনি তার আত্মত্যাগের ফলে তার পরিবার টিকে থাকার অনুপ্রেরণা পায়। খেন্তি, সহায়হরি, অন্নপূর্ণা কালের সাক্ষী হয়ে আছে পুঁইমাছায়। পুঁইমাছা গল্পটিতে সমাজ ব্যবস্থা, দারিদ্র্যের কষাঘাত এবং ভূমিহীন মানুষের বেঁচে থাকার আকুতিকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চিত্রায়িত করেছেন। গ্রাম বাংলার মানুষ কতটা অসহায় এবং নির্যাতিত তা উঠে এসেছে গল্পে। যৌতুক প্রথা যে কি নির্মম তার স্বরূপ পাঠক পুঁইমাছ গল্পে প্রত্যক্ষ করেছে। খেন্তি মারা যায় বসন্ত রোগে। এখানে শুধু খেন্তি একা নয়, এ যেন সমস্ত বাঙালি নারীর প্রতীক। স্বামীর বাড়ির লোকদের অপমান অপবাদ কাঁধে নিয়ে খেন্তি মরে প্রমাণ করেছে যৌতুকের নির্মমতাকে। পুঁইমাছে গল্পে খেন্তির মৃত্যু একটি মর্মান্তিক ঘটনা। এমন মৃত্যু কেউই প্রত্যাশা করে না। মানুষ মরণশীল কিন্তু জীবন প্রবহমান। তাই আবার পৌষ আসে, পিঠের আয়োজন হয়। খেন্তি যে নেই, ওর দুই বোন তা ভুলতে পারে না। পিঠে খাবার ধুম হলে তাদের বড় দিদি একটু বেশি খেতে চাইত, আর তাই পুটি রাধির মনের মধ্যে আঁকুপাকু করে মনে হয় দিদি বড় ভালোবাসত। গল্পটিতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গ্রাম বাংলা এবং গ্রাম্য জীবনের ছবি এনেছেন। গভীর কষ্ট, শব্দহীন প্রতিবাদ পুঁইমাছাকে প্রাণ দিয়েছে। খেন্তি, সহায় হরি, অন্নপূর্ণার জীবন তো বাংলার মানুষের জীবন, বাংলার মানুষের করুণ কাহিনী, বাংলাদেশের হাজার বছরের লাঞ্ছনা গঞ্ছনার ইতিহাস, যা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নিপুণ কলমের আঁচড়ে তুলে এনেছেন। সব মিলিয়ে পুঁইমাছা গল্পটি শিল্পগুণে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সার্থক ছোট গল্প হিসেবে বাংলা সাহিত্যে স্থান করে নিয়েছে।
0: প্রিয় শ্রোতা, একটি ভালো বই জীবনকে পাল্টে দিতে দারুণভাবে সহায়তা করে। বইয়ের চেয়ে ভালো বন্ধু খুব কমই হয়। বই কখনো তর্ক করে না, বিরক্ত করে না, শুধু দেয় জ্ঞান, দেয় প্রশান্তি। একটি ভালো বই কেবল সময় কাটানোর উপকরণ নয়, বরং জীবনের একান্ত প্রেরণাদাতা। আর এই প্রেরণা আমাদের অন্ধকার থেকে আলোর পথে ধাবিত করে, জীবনকে সুন্দরের পথে এগিয়ে নেয় নিঃস্বার্থভাবে। তাই আসুন, জীবন সাজাতে, মনকে আলোকিত করতে বই পড়ি, বইয়ের সাথে করি বন্ধুত্ব। এই শুভ প্রত্যয়ে শেষ করছি আজকের সাহিত্য প্রসঙ্গ। সাহিত্য প্রসঙ্গ গ্রন্থনা এবং উপস্থাপনায় ছিলাম আমি মনিরুজ্জামান পলাশ, সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন, তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম, আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন নাদিয়া ফেরদৌস। সকলে ভালো থাকবেন, থাকবেন সুস্থতায়।

0: এতক্ষণ শুনলেন সাহিত্য বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ।
1: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যে প্রচারিত হচ্ছে খবর।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মোহাম্মদ তাজুল ইসলাম সোহাগ। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই শহীদদের আত্মত্যাগ এবং আহতদের অবদানকে স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আজ জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, শহীদদের সর্বোচ্চ সম্মান ও স্বীকৃতি আহতদের জীবনমান নিশ্চিত করতে এবং তাদের পূর্ণাঙ্গ পুনর্বাসন ও সহায়তা প্রদানে সরকার কাজ করে যাচ্ছে। জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচারে দেশের মাটিতেই হবে উল্লেখ করে তারেক রহমান বলেন, বিচারের নামে কারোর প্রতি যেন অবিচার না হয় সে বিষয়ে সবাইকে খেয়াল রাখতে হবে। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত 5ই আগস্ট একক কোনো ব্যক্তি বা দলের নয়, দেশের প্রতিটি গণতন্ত্রকামী মানুষের অর্জন। দেশের মানুষের ভাগ্যোন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জাতিকে বিভক্ত করে দেশকে সামনে এগিয়ে নেওয়া যায় না। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশকে বৈশ্বিক বিনিয়োগের মূল গন্তব্য হিসেবে গড়ে তুলতে $1 trillion অর্থনীতির জন্য কাজ করছে সরকার। তিনি আজ চট্টগ্রামে দিনব্যাপী সফরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। আগামী 2 বছরের মধ্যে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে উল্লেখ করে মন্ত্রী বলেন, সারা বিশ্বের বিনিয়োগকারীদের নজর এখন গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশের দিকে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বৈচিত্র্য, ভিন্নমত ও আদর্শের অবাধ আদান প্রদানের মাধ্যমে শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত ও দায়িত্বশীল বুদ্ধিচর্চা জরুরি। তিনি আজ রাজধানীর একটি হোটেলে বৈশ্বিক গবেষণা সংলাপ ও জ্ঞানচর্চার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম আল উম্মা জার্নাল ও ওয়েবসাইট এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এ সময় মন্ত্রী সংবাদ মাধ্যমকে গুজব প্রতিরোধে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য প্রচারে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফন উপলক্ষে সপ্তাহব্যাপী আনুষ্ঠানিকতা তেহরানের চলমান রয়েছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকবে। আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মুসাল্লা ধর্মীয় কমপ্লেক্সে রাখা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, 100টিরও বেশি দেশের শীর্ষ প্রতিনিধি ও 2 কোটিরও বেশি লোক খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে। আয়াতুল্লাহ আলী খামেনির তার জন্মশহর মাসহাদে দাফন করা হবে। এদিকে জাতীয় সংসদের স্পিকার হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রম আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ার সহ উচ্চপদস্থ নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষে শোক সন্তপ্ত ইরানি জাতির প্রতি সহমর্মিতা প্রকাশ করেন ও শোকবার্তা পৌঁছে দেন। খেলার খবর, বিশ্বকাপ ফুটবল। আজ রাত থেকে শুরু হবে ফিফা বিশ্বকাপ ফুটবলের শেষ 16 পর্ব। এ পর্বের প্রথম ম্যাচে রাত 11টায় যুক্তরাষ্ট্রের টেক্সাসে কানাডা মরক্কোর এবং রাত 3টায় ফিলাডেলফিয়ায় ফ্রান্স প্যারাগুয়ের মুখোমুখি হবে। এদিকে বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনা মিশর ও কলম্বিয়া শেষ 16তে নিজেদের অবস্থান নিশ্চিত করেছে। আজ সকালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আর্জেন্টিনা 3-2 গোলে কেফ ভার্দেকে, কানসাসে কলম্বিয়া 1-0 গোলে ঘানাকে এবং গতরাতে ডালাসে টাইব্রেকারে মিশর 4-2 গোলে অস্ট্রেলিয়াকে পরাজিত করে শেষ 16তে উঠেছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রের বন্দরসহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে পবিত্র কোরআন শিক্ষার আসর। পরিচালনায় কারি মোহাম্মদ হাবিবুল্লাহ বেলালি।
2: আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাহু লাকুরআনুন করিম সাদাকাল্লাহুল আযীম। দূরের কাছের দেশের বিদেশের সবাইকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে শুরু করছি পবিত্র কোরআন শেখার আসর। ছোট্ট বন্ধুরা, আজকে তোমরা এই কোরআন শিক্ষার আসরে যারা অংশগ্রহণে রয়েছে, তোমরা সবাই কেমন আছো? মাশাআল্লাহ, ভালো আছি। কথার সাথে একটু লাগিয়ে দিবে আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, তাহলে আল্লাহর পক্ষ থেকে একটা শুকর আদায় হলো, সওয়াবও হলো, আর আমাদের ভালো থাকাটা জোরদার খুব শক্তিশালী হবে। আবার আমি প্রশ্ন করি, তোমরা সবাই কেমন আছো? মাশাআল্লাহ, এরকম সব সময় জবাব দিবি আলহামদুলিল্লাহ ভালো আছি। জীবনের যত কাজ আমরা করব, সব কাজের পিছনে কিন্তু আলহামদুলিল্লাহ বলতে হবে। আলহামদুলিল্লাহর অর্থ কি? কত সুন্দর, আল্লাহর শুকর। আমার জীবনের উন্নতি, অগ্রগতি, কল্যাণ, অকল্যাণ যা কিছু হয়, সব কিছু একমাত্র আল্লাহ থেকে হয়। এজন্য আমরা দুঃখে হোক, সুখে হোক, আনন্দে হোক, যে কোনো কাজে বলবো আলহামদুলিল্লাহ। তো তোমরা আজকে কোন সূরা শিখবে? বাহ মাশাআল্লাহ, তোমরা আলহামদুলিল্লাহ নিয়ে আলোচনা করলাম, আবার সূরাতুল ফাতিহা শিখতে চাচ্ছ, এটা তো আনন্দেরই বিষয়। দেখি আজকে কোরআন শিক্ষার আসরে কারা কারা এসছে। সর্বপ্রথম তোমরা সবার নামগুলি বলো, তোমার থেকে শুরু করো।
3: আমার নাম উমায়ের বাশার,
4: জুনাইরা আলম,
5: মোহাম্মদ জিহাদ,
6: মোহাম্মদ তানজিদ,
7: মরিয়াম আলম।
2: সূরাতুল ফাতিহা, এই ফাতিহা শব্দটা লিখতে আরবিতে 8টা অক্ষর লাগে। কতটা অক্ষর?
7: 8টা।
2: এটা মনে রাখবে, সূরাতুল ফাতিহা লিখতে 8টা অক্ষর লাগে। সূরাতুল ফাতিহার সর্বপ্রথম কথা হলো আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ লিখতে আরবিতে 8টা অক্ষর লাগবে। সূরাতুল ফাতিহার সর্বপ্রথম কথাটা কি?
7: আলহামদুলিল্লাহ।
2: এই আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহার সর্বপ্রথম কথাটা আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ লিখতে কয়টা অক্ষর?
7: 8টা।
2: এবার শোনো, বিপদে আপদে, কল্যাণে অকল্যাণে, উন্নতিতে অগ্রগতিতে দুর্গতিতে, যে কোন অবস্থায় বান্দা যখন বলবে আলহামদুলিল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলেন, এ বান্দা, আমার শুকর আদায় করেছো, মনে রাখো আলহামদুলিল্লাহ এই 8টা অক্ষর দিয়ে তোমাদের নামে 8টা জান্নাতের দরওয়াজা খুলে দিলাম। বলো সুবহানাল্লাহ। সবাইকে অনুরোধ করব, বিশেষ করে ছোট্ট বন্ধুরা, দূরের থেকে কাছের থেকে যারা আজকে কোরআন শিখার অনুষ্ঠানটি তোমরা শুনছো, তোমাদের কাছেও দাবি থাকবে এটা, যে কোনো অবস্থায় আলহামদুলিল্লাহ আমরা বলবো, আলহামদুলিল্লাহ বলতে যেন আমরা ভুলে না যাই। তোমাদের থেকে তেলাওয়াত শুনবো। তেলাওয়াত শোনার আগে সূরাটা আমি একটু বলে দেই, তাহলে দূরের কাছের বন্ধুরা যারা অনুষ্ঠানটি শুনছে, অনুষ্ঠানকে উপলব্ধি করছেন, তাদের জন্য সুবিধা হবে যে সূরাতুল ফাতিহাটা আমি কিভাবে টান দিলাম, কি উচ্চারণ করলাম, তারপর তোমাদের থেকে শুনবো ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। এবার আমি শুরু করছি, আমি বলে শেষ করব, তোমরাও বলবে, দূরের কাছের বন্ধুরা

0: কোরআন ভালো করে শিখবে, এটা আশা করি। শুরু করছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
1: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
0: মাশাআল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম।
1: বিসমিল্লাহির রহমানির রহিম।
0: হিমটা সোজা হয়ে গেছে তোমাদের, একটু ভাঙা দিয়ে বলতে পারবে না? বলো ইনশাল্লাহ পারবো, বলো পারবে ইনশা আল্লাহ। যদি আমি বলি তো আল্লাহ পাকের সাহায্য আসবে, আল্লাহ পাকের রহমত আসবে, অবশ্যই পারবো। বিসমিল্লাহির রহমানির রহিম। বলো সবাই,
1: বিসমিল্লাহির রহমানির রহিম।
0: মাশাআল্লাহ, এই যে হয়ে গেল, কি সুন্দর হয়ে গেল। আলহামদুলিল্লাহি রাব্বিল।

0: মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, তোমাদের থেকে এখন তেলাওয়াত শুনবো। সব থেকে ছোট্ট আমাদের এই অনুষ্ঠানে মরিয়ম আলম, তুমি বলো সূরা ফাতিহার কয়েকটি লাইন শুনি তোমার থেকে।
1: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহ।

0: ঠিক আছে, তোমার থেকে তিন আয়াত শুনলাম, খুব সুন্দর হয়েছে, টানও ঠিক আছে, উচ্চারণও ঠিক আছে। তারপর থেকে জোনাইরা আলম তুমি বলবে। হ্যাঁ না, ইহি না, ইহ দিনাস আবার। হ্যাঁ একেবারে আমার থেকে সুন্দর হয়ে গেছে বেশি, এভাবে আমি বলেছিলাম, আশা করেছিলাম, মাশাল্লাহ খুব সুন্দর। তবে তুমি প্রথমে শুরু করেছিলে ইহি দিনাস, যাতে আর না হয় কোনোদিন, কি হবে? এখানে না হয় বলে দিলাম, তুমি একবারই তোমার ভুলটা শুদ্ধ করে ফেলেছ, এই জন্য বলো আলহামদুলিল্লাহ।
1: আলহামদুলিল্লাহ
0: সুরাও পড়ছি আমরা, আলহামদুলিল্লাহ সুরা, তাই না? শুকুর আমরা আলহামদুলিল্লাহ, এটা তোমার ঠিক হয়ে গেল আলহামদুলিল্লাহ। এবার জিয়াদ ইসলাম তুমি বলবে।
2: أعوذ بالله من الشيطان الرجيم.
0: ما شاء الله. بلو.
2: بسم الله الرحمن الرحيم.
0: الحمد لله.
2: الحمد لله رب العالمين. الرحمن الرحيم.
0: راتك انت بلسه قولي الرحمن الرحيم.
2: ইহদিনাস সিরাত।

0: ঠিক আছে, তারপর থেকে তানবীর থেকে শুনবো। ইহদিনাস সিরাতাল থেকে আউযু বিল্লাহি বিসমিল্লাহ বলে শুরু করো। হ্যাঁ,
1: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
0: না, এখানে যে জিনিসটা বলো তো কি হবে এখানে? সবার থেকে নিলাম কাইম কফ, একটা হলো কা আর একটা হলো ক, আর এটার অর্থ কিরকম বলতে যাওয়া জানো? যেমন কুল, এটাকে কফ দুই প্রকার, একটা ছোট একটা বড়। যদি এখানে কুল বলা হয় এর অর্থ হবে বলুন, আর যদি ছোট কাপ দিয়ে কেউ বলে কুল এর অর্থ হবে খাও, নজবিল্লা। তাহলে কতটুক ব্যবধান হয়ে যায় একটা উচ্চারণের মধ্যে যদি ব্যতিক্রম হয়, জন্য সাবধান। তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আবার হ্যাঁ
1: ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
0: আবার কিম হয়ে গেল, কিম বলো, কিম
1: মুস্তাকিম
0: বলো, ক
1: ক,
0: আরো জোরে ক
1: ক,
0: একটা হলো কা, তুমি কা না বলে ক এরকম করে বলো,
1: ক।
0: হ্যাঁ, এই তো হয়ে গেল, মাশাআল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, আল্লাহ পাক তোমাকে বলার তৌফিক দিয়েছেন, এজন্য খুশি। এবার বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
1: ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
0: হ্যাঁ, এই তো হয়ে গেছে, মাশাআল্লাহ বলো, তারপরে কি?
1: সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন।
0: দোয়াটারও খুব জোরে টেনে বলো, দ বলো আবার,
1: দল্লিন
2: দল্লিন।
0: অনেকে কিন্তু এরকম ভুল করে, এই দোয়া টান দেন না, টান দিতে হবে অনেক জোরে এবং লম্বা করে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন, বলো সবাই, গায়রিল
2: মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন।
0: যেহেতু আজকে আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা নিয়ে আমরা তখন শুরু করলাম, সব কাজে আমরা বলবো আলহামদুলিল্লাহ, গেল একটা। আরেকটা জিনিস আমরা পারবই, করবই, যাই কেমন পরীক্ষা দিবে, কেমন দিয়েছ, যে ইনশাআল্লাহ ভালো দিব,
2: ইনশাআল্লাহ।
0: অনেকে কিন্তু ইনশাআল্লাহ বলেন, এটা হবে না, ইনশাআল্লাহ না, ইনশাআল্লাহ, জোরে কও, কি হবে,
2: ইনশাআল্লাহ।
0: আল্লাহর নামটাকে সবসময় আমরা খুব বড় করে বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বড়, আল্লাহু আকবার। মসজিদের মিনারাত থেকে প্রতিদিন পাঁচ বার করে একটি ঘোষণা দেওয়া হচ্ছে, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহু আকবর। অর্থ কি? আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। তাহলে সেই আল্লাহ পাকের কাছে আমাদেরকে একদিন যেতেই হবে। এই জন্য যে আমরা অনেক সময় মানুষের যখন মৃত্যুর সংবাদ পাই আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বলি না, কি বলি বলো তো?
2: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
0: হ্যাঁ, উমাইর ভাষায় বলো, কি বলি?
3: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
0: হ্যাঁ, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জি, এটা বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ সব সময় করতে হবে, আল্লাহর স্মরণ থেকে দূরে সরা যাবে না। তাহলে তোমরা সব সময় বলবে যে ইনশাআল্লাহ, এটা পারবই, করবই। আর কেউ ভালো করেছে, সুন্দর পরীক্ষা দিয়েছে, ভালো একটা জামা পরেছো তোমরা বা ভালো খেয়েছো আজকে, বলবে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এই দুটোটা কথা তোমার চলে আসলো সূরা ফাতিহার থেকে, যে আলহামদুলিল্লাহ খুব ভালো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাইয়েছেন আমাদেরকে, আল্লাহ শুকর আদায় করতে হবে। আর যে কোনো খাবার খাওয়ার আগে বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ, পুরোটা না পারলে অন্তত বিসমিল্লাহ, ঠিক আছে, মনে থাকবে, সবাই বলো, সবাই বলো, মনে থাকবে, ইনশাআল্লাহ। আজকে সূরা ফাতিহা তো তোমরা পড়লেই, এবার আলিফ থেকে ইয়া পর্যন্ত আমি তোমাদেরকে শেখাবো, দূরের বন্ধুরাও শিখবে, ছোট্ট বড় যারা নারী পুরুষ যারা বসে অনুষ্ঠানটি শুনছেন আপনারাও শরিক হতে পারেন, এতে অনেক উপকার হবে। যেমন আমরা অনেক সময় কায়দা পড়ার সময় আলিফ এটা হয় না, আলিফ বে তে এগুলো না বলতে হবে, আলিফ বলো তো, কি বলতে হবে,
2: আলিফ,
0: খুব ধাক্কা দিয়ে তারা খুব দ্রুত আলিফ,
2: আলিফ,
0: বা তা, খুব নরম, হ্যাঁ, এবার শক্ত করে জিন।

সাদ সাদ যেমন তোমরা সূরা ফাতিহাতে পড়েছো সিরাতাল লাযিনা না সি সাদ সিরা এই সাদ যদি আজকে ঠিক করতে পারো অক্ষর তাহলে তোমার সিরা হবে আর না সিরা হয়ে যাবে তা সিরা না কি হবে সিরা আর অক্ষরটা কি সাদ জোরে বলো সাদ গায়রে মাগদুবি আলাইহিম পরে কি বলেছো ওলাদ দাল দিন এখন ওইটা এসছে দাদ জোরে তো

0: হামজা
1: হামজা
0: ইয়া
1: ইয়া
0: এই যে যেভাবে আমি অক্ষরের উচ্চারণ গুলি শিখালাম আলিফ থেকে ইয়া পর্যন্ত এক দুইবার করে ডেলি পড়ে নেবে। আল্লাহ নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, এটা হাদিস, এটা মনে রাখবে। সর্বশ্রেষ্ঠ আল্লাহর কাছে তারাই যারা কোরআন শিখে এবং যারা কোরআন শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলো। তাহলে এতক্ষণ তোমরা কোরআন শিক্ষা করলে এখানে তোমরা সর্বশ্রেষ্ঠ হয়ে গেলে। হাশরের ময়দানে যারা কোরআন শিখবে, কোরআন যারা পড়বে, কোরআনকে নিয়ে যারা সাধনা করবে, আল্লাহ সুবহান ওয়া তাআলা এলান করবেন, আমার পরিবার ভুক্ত যারা আছো উঠে এসো, জান্নাতের দিকে আসো। আল্লাহ রাব্বুল পরিবার ভুক্ত কে? যারা এই কোরআন নিয়ে সাধনা করবেন, কোরআন পড়বেন, কোরআন পড়াবেন, কোরআন শিখবেন, কোরআন শেখাবেন, তারা আল্লাহর পরিবার ভুক্ত হয়ে যাবে। বলো সুবহানাল্লাহ। তাহলে তোমাদের কাছে আমার শেষ মুহূর্তে এই পরামর্শ থাকবে, যতটুকু আজকে শিখেছো তত শিখলেই আরো বেশি করে শিক্ষা করার জন্য চেষ্টাও করবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলো আল্লাহুম্মা আমিন। আমাদের এই অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রত্যেক শনিবার বিকেল 4:05। কি বলেছি বলো? প্রত্যেক বিকাল 4:05 এই অনুষ্ঠানটি প্রচার হবে। যারা দূরে থেকে কাছের থেকে শুনতে চায় তারা শুনতে পাবে, অনেক ফায়দা হবে, অনেক উপকার হবে। আবার আমি সূরাটি তেলাওয়াত করব, দূরের কাছের দেশের বিদেশের যারা রয়েছে সবাই আমাদের সাথে শরীক হবে আশা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
1: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
0: বিসমিল্লাহ।

الحمد لله رب العالمين.

0: আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, সবাইকে আবারও আন্তরিক মুবারকবাদ জানিয়ে আজকের মতো কোরআন শিক্ষার আসর এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: এতক্ষণ পবিত্র কোরআন শিক্ষার আসর শুনলেন। পরিচালনায় ছিলেন কারি মোহাম্মদ হাবিবুল্লাহ বেলালি, অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে বিষয়ভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান সুর তরঙ্গ। গ্রন্থনা শামসাদ পারভীন, উপস্থাপনায় নাসরিন রহমান ও হাসিবুল আলম।

0: আচ্ছা বলো তো, তোমার সাগর পছন্দ নাকি পাহাড় পছন্দ?
1: আমার সাগর পছন্দ। সাগরের বিশাল বড় বড় ঢেউ হাজার হাজার মাইল পথ পেরিয়ে তীরে এসে আছড়ে পড়ে।
0: আমারও সাগর পছন্দ। সাগরের ধারে দাঁড়িয়ে থাকলে একটা অদ্ভুত প্রশান্তি ছুঁয়ে যায়। মনে হয় যত জটিলতা, যত ক্লান্তি, সব ঢেউয়ে ভেসে চলে যাচ্ছে দূরে কোথাও।
1: তাই তো আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন, সাগর আমায় ডাক দিয়েছে, মন নদী তাই ছুটছে ওই, পাহাড় ভেঙে মাঠ ভাসিয়ে বন ডুবিয়ে তাই তো বই। সুর তরঙ্গ অনুষ্ঠানের শুরুতে শুনবেন একটি নজরুল সঙ্গীত, শিল্পী ফিরোজা বেগম।

0: কখনো ভাবো ঢেউগুলো ঠিক কাদের জন্য বারবার ফিরে আসে? হয়তো কারো অপেক্ষায় থাকা স্বপ্নগুলোর মতো সমুদ্রের গর্জন হলো আত্মার সঙ্গীত।
1: প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতার ঢাকার বিশেষ আয়োজন বিষয়ভিত্তিক গানের অনুষ্ঠান সুর তরঙ্গে। আজকের বিষয় সাগর, উপস্থাপনায় আছি আমরা দুজন, আমি নাসরিন রহমান
0: এবং আমি হাসিবুল আলম বছরা।

0: সমুদ্রের সামনে দাঁড়ালেই মনে হয় আমি খুবই ছোট, কিন্তু সেই ছোট্ট আমিও অনুভব করতে পারি বিশাল কিছুর স্পর্শ। অনুভূতিটা তোমার সামনে দাঁড়ালে যেমন নিজেকে ছোট মনে হয়, ঠিক সেই রকম।
1: তুমি চলে যাও, আবারও ফিরে আসো, আর আমি সমুদ্রের মতো তোমার অপেক্ষায় থাকি।
0: সমুদ্রের পারে হাঁটলেই মনে হয় জীবনটাও যদি এর মতো মুক্ত আর বিশাল হতো। সমুদ্র আমাকে শিখিয়েছে গভীর থেকে গভীরে হতে।
1: প্রিয়সীকে সাগরের বিশালতার সাথে তুলনা করতে গিয়ে কবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, সুনীল সাগরের শ্যামলে কিনারে দেখেছি পথে যেতে যেতে তুলনাহীন আরে, এ কথা কভু আর না পারি খুঁজিতে, আছে সে নিখিলের মাধুরী রুচিতে। প্রিয় শ্রোতা, এবার একটি রবীন্দ্রসঙ্গীত, শিল্পী জাহিদুর রহিম।

0: প্রকৃতির এক অপরূপ সৃষ্টি হল সমুদ্র। বিন্দু বিন্দু একত্রিত হয়েই যেন বিশাল সমুদ্রের সৃষ্টি। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে সমুদ্রকে ভালোবাসে না। সমুদ্রের পাড়ে কাটানো মুহূর্তগুলো আমাদের মনে পরম তৃপ্তি এনে দেয়।
1: সমুদ্রের গভীরতা অনুভব করা যায়, সমুদ্রের কাছে গেলে মন হারিয়ে যায়।
0: আমার আকাশে সূর্য একটাই, সেই সূর্যটাই তুমি। সৌন্দর্যের সূর্য তোমার চোখের গভীরতায় আমি সমুদ্রকে অনুভব করতে পারি। ঘোর লেগে যায় দু চোখে। সমুদ্র হৃদয়কে আলোড়িত করে, কল্পনাকে অনুপ্রাণিত করে এবং আত্মায় অনন্ত আনন্দ নিয়ে আসে। আমি জানি তোমার সৌন্দর্যের মতোই সমুদ্রের অপরূপ সৌন্দর্যকে উপেক্ষা করার ক্ষমতা আমার নেই।
1: তাই তো গীতিকবি লেখেন, ওই ঝিনুক ফোটা সাগর বেলায় আমার ইচ্ছে করে আমি মন ভেজাব ঢেউয়ের দোলায় তোমার হাতটি ধরে। এবারে আধুনিক গান, শিল্পী সামিনা চৌধুরী, গীতিকার মোহাম্মদ আরিফ, সুরকার নকিব খান।

0: পৃথিবী সব ভাগ হয়ে গেলেও সাগর যেমন ভাগ করা যায় না, ঠিক প্রেয়সীর প্রতি আমার ভালোবাসার ভাগও কোনো দিন হতে পারবে না। শ্রোতা বন্ধুরা, বিষয়ভিত্তিক গানের অনুষ্ঠান সুরতরঙ্গ এখানেই শেষ করছি। আজকের বিষয় ছিল সাগর। গানগুলো আপনাদের কেমন লাগলো জানালে খুশি হব। জানাতে চিঠি লিখুন, চিঠি পাঠাবার ঠিকানা সুরতরঙ্গ, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার, শেরেবাংলা নগর, ঢাকা 1207।
1: প্রিয় শ্রোতা, আবারও কথা হবে সুরতরঙ্গের পরবর্তী আয়োজনে। শেষ করছি আজকের সুরতরঙ্গ। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, বাংলাদেশ বেতারের সাথেই থাকুন।

0: এতক্ষণ শুনলেন বিষয়ভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান সুর তরঙ্গ। গ্রন্থনা শামসাদ পারভীন, সম্পাদনায় মহিমা আক্তার, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান। সুর তরঙ্গ অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। আল কোরআন, বাংলাদেশ বেতার ঢাকা। এখন প্রচার হবে পবিত্র আসর নামাজের আজান।
2: আল্লাহু আকবার, আল্লাহ

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল, তার আমলনামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুনাহ লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।
3: বাংলাদেশ বেতার ঢাকা। মহান আল্লাহ পাকের শানে এখন শুনবেন হামদ। কণ্ঠ দিয়েছেন আবু বকর সিদ্দিক, গীতিকার সাবের আহমেদ চৌধুরী, সুর করেছেন শিল্পী নিজেই।

0: তোমার মহিমা হে মহামহিম বিরাজ ভুবনময়। শিল্পী আবু বকর সিদ্দিকের কণ্ঠে শুনলেন মহান আল্লাহ পাকের শানে হামদ।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন খাল খননের গান। শিল্পী মোহাম্মদ নাসিরুদ্দিন তালুকদার। গানের কথা ও সুর করেছেন শিল্পী নিজেই।

0: মোহাম্মদ নাসিরুদ্দিন তালুকদারের কণ্ঠে খাল খননের গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে কিছুক্ষণের মধ্যে প্রথমে শুনবেন ইংরেজি সংবাদ ও পরে বাণিজ্যিক সংবাদ।

0: Assalamu alaikum. 5 p.m. This is Bangladesh Bitter, the news read by Tasnova Bashar. Prime Minister Tariq Rahman has vowed to ensure proper recognition, rehabilitation, and long-term support for the martyrs and those injured in the July mass uprising. He made the pledge while addressing the July National Conference at the Bangladesh-China Friendship Conference Center at Agargao in the capital today. The Prime Minister said the government is working to ensure the highest respect, recognition, improved quality of life, comprehensive rehabilitation, and necessary support for the families of the martyrs and the July fighters. Tariq Rahman reaffirmed his government's commitment to bringing those responsible for the killings during the July uprising to justice, but stressed that due process must prevail. He said even if it takes longer, the government must ensure that the guilty receive fair and proper justice. The Prime Minister said the achievement of July mass uprising does not belong to any individual or political party. It belongs to every democracy-loving citizen of the country. Mentioning that no nation can progress if it remains divided, Tariq Rahman called for unity to change the fate of the countrymen. The conference was jointly organized by the July 24 Martyrs Family Society and the Central Executive Committee of Amra July Jotha. Relatives of those killed and injured attended the event, mainly sharing their personal stories before the Prime Minister. Earlier, the Prime Minister presented commemorative July memorial plaques to representatives of martyrs, families and injured protesters. Finance and Planning Minister Amir Khosrow Mahmood Chowdhury has said the government is working towards a $1 trillion economy to make Bangladesh a major global investment destination. He said this to newsmen during a day-long visit to Chattogram today, mentioning that the country's economy will turn around within the next 2 years, the minister said. Investors from all over the world are now looking towards a democratic and prosperous Bangladesh. Information and Broadcasting Minister Zahiruddin Shopman has underscored the importance of free and responsible intellectual discourse, saying it is essential for ensuring peaceful coexistence in a world marked by diverse opinions, ideologies, and cultures. He made the remarks while inaugurating the International Platform for Global Research, Dialogue, and Knowledge Sharing, Al Umma Journal and website at a hotel in the capital today, highlighting the growing spread of misinformation and polarization on digital platforms. The Information and Broadcasting Minister stressed the need for credible intellectual initiatives grounded in knowledge, ethics and responsibility. During the time, he called on the media to be responsible in disseminating accurate and objective information to prevent rumors. Iran has begun historic seven-day state funeral ceremonies for its slain supreme leader Ayatollah Ali Khamenei. State television reports that up to 20 million people are expected to participate across multiple cities. High-level democratic delegations representing more than 100 countries have arrived at the Grand Masala complex to pay their final respects. The extensive religious and state formalities began with a private viewing for dignitaries, followed by mass public processions under a tense regional ceasefire. The late leader's coffin will lie in state before traveling through holy sites, concluding with a final burial ceremony in Mashhad on July 9th. Around 600 international journalists are currently in Tehran covering the unprecedented event. Meanwhile, Speaker of the Bangladesh Jatiya Sangsad Hafizuddin Ahmed Bir Bikram has paid tribute on behalf of Bangladesh at the state funeral of Iran's late Supreme Leader Ayatollah Ali Khamenei in Tehran. The Russian Defense Ministry has claimed its forces have taken full control of a strategically vital stronghold in eastern Ukraine. Kostyantynivka. President Vladimir Putin praised the advance, calling it an important strategic achievement. However, Ukraine's military general staff has strongly rejected the claim, calling the Russian statements entirely false. Football and the round of 16 will kick off tonight. Morocco will take on Canada at Texas at 11 p.m. and France will face Paraguay at Philadelphia at 3 a.m. Meanwhile, Argentina, Egypt and Colombia have secured their places in the round of 16 in FIFA World Cup. Dhaka Meteorological Office says the low pressure area over Northwest Bay and adjoining North Orisha, West Bengal coast intensified into a well-marked low and now lies over the same area. Under its influence, squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Paria have been advised to keep hoisted local cautionary signal number 3. Repeat local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Meanwhile, Weather and Forecast Valley Tilwantona says there are chances of rain or thundershowers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumila, Chattogram, Cox's Bazar and Sylhet. Reports in these areas are to host cautionary signal number 1. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি রোমানা আক্তার রুনা। দেশের প্রধান চট্টগ্রাম সমুদ্র বন্দর পেপারেলস হওয়ার পথে এক ধাপ এগিয়ে গেছে। চট্টগ্রাম বন্দর আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ স্বয়ংক্রিয় টার্মিনাল অপারেটিং সিস্টেমের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে পণ্য খালাসের ডেলিভারি ডকুমেন্টেশন প্রক্রিয়ার সব ম্যানুয়াল বা কাগজ ভিত্তিক কাজ বাদ দিয়েছে। এখন থেকে ডেলিভারি অর্ডার আবেদন থেকে শুরু করে চূড়ান্ত গেট আউট পর্যন্ত প্রতিটি ধাপ শতভাগ ডিজিটাল প্ল্যাটফর্মে সম্পন্ন হবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ নাসির উদ্দিন জানান, ডেস্কে ডেস্কে সশরীরে যাওয়ার ঝামেলা না থাকায় এখন ডকুমেন্টেশনের কাজ দ্রুত সম্পন্ন হবে, যা সিএন্ডএফ এজেন্ট, ব্যবসায়ী এবং চট্টগ্রাম বন্দর সহ সংশ্লিষ্ট সবার মূল্যবান সময় বাঁচাবে। মধ্যপ্রাচ্যে চলমান বৈশ্বিক উত্তেজনার মধ্যেই জ্বালানির মজুত সক্ষমতা বাড়াতে আরও 5 লাখ মেট্রিক টন জ্বালানি তেল কিনছে সরকার। দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক কর্মকাণ্ড সচল রাখা এবং জ্বালানি খাতের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী দেশে 90 দিনের মজুত সক্ষমতা বিবেচনায় নিয়ে আরও 4,80,000 মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করা হচ্ছে। এর মধ্যে 3,90,000 মেট্রিক টন ডিজেল এবং 90,000 মেট্রিক টন জেট ফুয়েল রয়েছে। সিঙ্গাপুরের খ্যাতনামা প্রতিষ্ঠান ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেড এই জ্বালানি সরবরাহ করবে, যার ব্যয় ধরা হয়েছে 7,672,66,00,000 টাকা। গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে দর বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এর ফলে সূচক, বাজার মূলধন ও লেনদেনের পরিমাণ বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে 351টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 272টির, কমেছে 29টির এবং অপরিবর্তিত ছিল 90টির। এর প্রভাবে প্রধান সূচকে ডিএসইএক্স সপ্তাহজুড়ে বেড়েছে 51 পয়েন্ট। সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে 6,97,739 কোটি টাকা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল 6,92,526 কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে 5,213 কোটি টাকা। এদিকে সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড় লেনদেন হয়েছে 1,433,94,00,000 টাকা। আগের সপ্তাহের প্রতিদিন গড়ে লেনদেন হয় 951,56,00,000 টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে 482,38,00,000 টাকা। ঢাকার মুদ্রা বাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.60, ক্রয় 122.60, ইউরো বিক্রয় 182.15, ক্রয় 139.98, পাউন্ড স্টার্লিং বিক্রয় 165.93, ক্রয় 162.92, সৌদি রিয়াল বিক্রয় 33.14, ক্রয় 32.48, দিরহাম বিক্রয় 33.82, ক্রয় 33.21, কুয়েতি দিনার বিক্রয় 403.50, ক্রয় 396.12, সিঙ্গাপুর ডলার বিক্রয় 95.98, ক্রয়

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ তামামা। উপস্থাপনায় তামান্না সিদ্দিকী।

0: 48টা দল, 104টা ম্যাচ, ঠিক এভাবেই সমীকরণ নিয়েই শুরু হয়েছিল বিশ্বকাপ ফুটবল 2026 এর আসর। এবং দেখতে দেখতে সেখান থেকে 89টা ম্যাচ ইতোমধ্যেই শেষ, আছে দল বাকি আর 16টি, এবং সেখান থেকে বের হয়ে আসবে 8টি দল, তারপর 4টি, তারপরে 2টি, এবং পরবর্তীতে ফাইনাল, অর্থাৎ একেবারে শেষ অংশে কিন্তু আমরা চলে এসেছি। তবে বিশ্বকাপের যে উত্তেজনা, যে উন্মাদনা, সেটা কিন্তু এখন আরো বেশি করে যেন সবার মনে কাজ করছে, সবার ভেতরে কাজ করছে, কারণ খেলাগুলোর মধ্য থেকে নকআউট পর্বে যে কেউ বাদ পড়ে যেতে পারে, যে কেউ বাদ পড়ার সুযোগ তৈরি হচ্ছে, এবং দুর্দান্ত খেলা দেখছি আমরা, বিশেষ করে একেবারে অপেক্ষাকৃত দুর্বল কিংবা ছোট দলগুলোর কাছ থেকে, এবং সেগুলোই বিশ্বকাপকে আরো বেশি যেন রাঙিয়ে দিয়েছে। বিশ্বকাপের এমনই নানান কথাবার্তা নিয়ে বিশ্বকাপ জুড়ে আমাদের বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন বিশ্বকাপ দামামার আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি তামান্না সিদ্দিকী। আজকের আয়োজনে আমাদের দুজন অতিথি আমাদের সাথে ইতিমধ্যেই যোগ দিয়েছেন, আছেন আমাদের সাথে বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি, বাংলা ধারাভাষ্যের এবং ক্রীড়া ধারাভাষ্যের পথিকৃতি বলবো, এবং একই সাথে ক্রীড়া বিশ্লেষক আলফাজউদ্দিন আহমেদ। আলফাজ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে।
1: ধন্যবাদ তোমাকে, শুভ সকাল
0: সবাইকে, শুভ সকাল, শুভ অপরাহ্নের অবস্থায় আমরা এসেছি। এবং আজকে আমাদের মাঝে আরো একজন অতিথি রয়েছেন, তিনি কিন্তু একটু বিশেষভাবেই পরিচয় করিয়ে দিতে চাই তাকে, কারণ তিনি ফুটবল খেলেন, সেটা ঘরোয়া ভাবে খেলছেন বা বিভিন্ন টুর্নামেন্টে খেলে থাকেন, জাতীয় পর্যায়ে বা সেটা না হলেও দুর্দান্ত খেলেন তিনি। পেশায় তিনি প্রকৌশলী, কিন্তু একজন ফুটবল প্রেমী, ফুটবল ভক্ত, এবং সেই হিসেবে আজকের আয়োজনে তিনি আমাদের সাথে উপস্থিত হয়েছেন, আছেন মেজবা চৌধুরী। মেজবা ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি।
2: আপনাকে ধন্যবাদ।
0: আমরা আয়োজনটা শুরু করব, অর্থাৎ আলোচনায় আসবো, তবে তার আগে দর্শক শ্রোতা আপনাদের জানিয়ে রাখি আমাদের এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকার FM 90 MHz, একই সাথে বাণিজ্যিক কার্যক্রমের মধ্যম তরঙ্গ 630 KHz এবং FM 104 MHz। এরই সাথে আমাদের বাংলাদেশ বেতারের ওয়েবসাইট এবং বাংলাদেশ বেতারের অনলাইনেও আপনারা এই অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। আর আমাদের এই অনুষ্ঠানটি লাইভ সম্প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এবং বাণিজ্যিক কার্যক্রমের ফেসবুক পেজে। সেখানে এসে আপনারা কিন্তু কথা বলতে পারেন, যোগ দিতে পারেন, অর্থাৎ আপনাদের মতামতগুলোকে নিয়ে, এবং সেই সাথে আমাদেরকে ফোনের মাধ্যমেও কিন্তু আপনারা আপনাদের প্রশ্ন জানাতে পারেন। নাম্বারটি জানিয়ে দিচ্ছি, 01553-84-1500, এই হচ্ছে আমাদের ফোন নাম্বার, ফোন করতে পারেন। আলোচনায় আসি, আজকে আমরা একটু মেজবা ভাইকে দিয়ে শুরু করি, প্রথমবারের মতো তিনি আমাদের সামনে এসেছেন অতিথি হিসেবে। কোন দল সাপোর্ট করছেন? আমি যদিও জানি, দর্শক শ্রোতাদেরকে একটু জানাই।
2: আমি ব্রাজিল সাপোর্ট করছি।
0: যেহেতু ব্রাজিলের সাপোর্টার, আজকে আর্জেন্টিনার ম্যাচ হয়েছে এবং কেভারদের সাথে একটা দুর্দান্ত ম্যাচ আমরা দেখেছি বলবো, তো সেই জায়গা থেকে আজকের ম্যাচটা ব্রাজিলিয়ান সাপোর্টারের চোখে কেমন লেগেছে?
2: ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসলে আমি ব্রাজিল সাপোর্ট করলেও ফুটবল প্রেমী হিসেবে মোটামুটি সব টিমের খেলাই পছন্দ। তো আর্জেন্টিনার ম্যাচের যদি কথা বলি, আজকে কেভারদের সাথে, তাদের সাথে ম্যাচটা আমরা যারা হচ্ছে গিয়ে সাধারণ সাপোর্টার রয়েছি, তারা মনে করেছিলাম যে হয়তো বা একটু সহজ হবে, সহজ প্রতিপক্ষ। তবে ম্যাচের আগে কিন্তু আর্জেন্টাইন কোচ লিওনেল স্কলারি বলেছিলেন যে নকআউটের কোনো ম্যাচই সহজ নয়, এবং আমরা সেটির প্রতিফলন দেখতে পেয়েছি কিন্তু গতকালকের ম্যাচ। এবং একই সাথে এই বিশ্বকাপে একটি বিশেষ দিক আমরা দেখতে পাচ্ছি যে আমি ছোট টিম বলবো না, বলা যেতে পারে যে তারা টেকনিক্যালি দুর্বল বা তাদের কোন স্টার প্লেয়ার নেই, অভিজ্ঞতা, জি সঠিক বলেছেন, অভিজ্ঞতা কম, তো সেই দলগুলো ভালো খেলছে। তো আমি সেদিকে বলবো যে কেভারদে সেটির প্রতিফলন, কেভারদের খেলা, তারা শেষ মিনিট পর্যন্ত লড়াই করে গিয়েছে এবং চেষ্টা করেছে যে গতবারের বিশ্ব চ্যাম্পিয়নকে নক আউটে আউট করার জন্য। তবে অ্যাজ ইউজুয়াল আমরা মেসি ম্যাজিক বলেন বা লিওনেল স্কলারির যে টেকটিক্যাল চেঞ্জ, সেটার মাধ্যমে

0: আর্জেন্টিনা জয়লাভ করেছে।
1: এক্স্যাক্টলি, আসতেছে আলফা জয়ের কাছে। যদিও আপনিও ব্রাজিলিয়ান সাপোর্টার, ব্রাজিল সাপোর্টার, কিন্তু আপনার কাছ থেকে জানবো একেবারে বিশ্লেষক হিসেবে, সেই জায়গা থেকে জানতে চাই যে আর্জেন্টিনা এবং কিপারদের আজকের ম্যাচটা, যদিও তারা জয় পেয়েছে এবং শেষ গোলটা একেবারে আত্মঘাতী একটা গোল ছিল আর্জেন্টিনার জন্য, একটা বলবো তো সুখবর, কারণ তারা দুয়ে দুয়ে কিন্তু সমতায় চলে এসেছিল, সেই জায়গা থেকে কিপারদের যে পারফরমেন্স আমরা পুরো ওভারঅল ওয়ার্ল্ড কাপে দেখেছি, সবকিছু মিলিয়ে আপনার কাছ থেকে একটু শুনতে চাই।
2: আচ্ছা, আমার মনে হয় শুরু করবো আমি এই কথা বলে যে সাবাস কেভ ভার্দে, তার কারণ কেভ ভার্দে এমন একটা দেশ যেটার পরিচয় এর আগে আমরা জানতামই না, অর্থাৎ ছোট ছোট নটি দ্বীপ আটলান্টিক মহাসাগরের মধ্যে তাদের অবস্থান, এবং মোট তাদের জনসংখ্যা 5.5 লক্ষ, এবং ভূমি বা জমির পরিমাণ হচ্ছে 4,000 স্কোয়ার কিলোমিটার। তো এরকম ছোট্ট একটা দেশ, যে দেশকে আমরা চিনতাম না, যার পরিচয় জানতাম না, সেই দেশে কিরকম ফুটবলিং স্ট্রাকচার রয়েছে সেটা জানি না। আমরা সবসময় বলি স্ট্রাকচার দরকার, ফাউন্ডেশন দরকার, তবে নাকি অগ্রগতি করা যায়, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে, তাক লাগিয়ে দিয়ে এমন একটা বিশ্বকাপ যে তারা খেলবে সেটা কিন্তু অবিশ্বাস্য, এবং সেই জন্যই তাদের জন্য যতই প্রশংসা করি না কেন সেটা কম হবে। আমরা এই প্রথম ম্যাচ যখন কেভ ভার্দে খেলেছিল তখন গোল রক্ষকের যে ফার্মা যে আমরা পারফরমেন্স দেখেছিলাম, সে দুঃখ করে বলেছিল যে আমি টাকা জোগাড় করতে পারিনি ভিসা জন্য, সেজন্য মা আসতে পারেনি। তো এইরকম একটা দেশ, এত দরিদ্র একটা দেশ, সেই দরিদ্র দেশ মনে করো তাদের কি ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, কয়টা টুর্নামেন্ট সেখানে হয়, কয়টা সেখানে ফুটবল খেলার সুযোগ রয়েছে, তারপরেও তারা এরকম খেলেছে। আমি তো বলবো যে আমরা যদি একটু মানে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখি, তাহলে এবারে বিশ্বকাপে কিন্তু রেফারিং নিয়ে কথা উঠেছে, বিভিন্ন ম্যাচের রেফারিং নিয়ে বিভিন্ন রকম হচ্ছে, বিভিন্ন রকমের সিদ্ধান্ত আসছে, এবং প্রত্যেক বিশ্বকাপেই এটা হয়, এটা নতুন কিছু না। এবং সেখানে কিন্তু মেসি যে প্রথম গোলটা করেছে সেটা নিয়ে কিন্তু একটা আলোচনা বা সমালোচনার ঝড় কিন্তু ইতিমধ্যে উঠেছে, আমার মনে হয় আলোচনা এর আরও হবে। তো সেই সেটা ভিএআর থাকা সত্ত্বেও কিন্তু অফসাইড হয়নি, এটা কিন্তু পরিষ্কার করে দেখানো হয়নি। তো সেই জিনিসগুলো নিয়ে একটা প্রশ্ন থেকে যায়, সেই গোলটা যদি মেসির অফিসিয়াল যেটা যেটা মানে নাকচ হয়ে যেত, তাহলে কিন্তু 90 মিনিটের ভিতরে কে ভারতে ম্যাচ জিতে গেছে এবং এলিমিনেটেড হয়ে যেত বিশ্বকাপ থেকে আর্জেন্টিনা। সেই জায়গায় বলবো যে যাই ঘটেছে সব আমার মনে হয় আমরা সবকিছু দেখেছি। এবং আরও একটা জিনিস আমার মনে হয় পরবর্তী আমি বলি যে সব মিলে কেভ ভারতের পারফরমেন্স শুধু এই ম্যাচে না, তারা গ্রুপেও কিন্তু স্পেনকে আটকে রেখেছে, স্পেনের সাথেও কিন্তু ড্র করে তারা এসছে, তারা এই বিশ্বকাপে আর কোনো ম্যাচ হারে নাই, সবগুলোই তারা ড্র করেছে। তো এইরকম একটা দলকে বাহাবা দেওয়া ছাড়া আর কি করার আছে বলো? আমি নিশ্চিতভাবে বলবো যে এক্সেলেন্ট, সুপার এক্সেলেন্ট, এবং বেশ কিছু ভালো খেলোয়াড় তাদের দলে রয়েছে। একটু আগে ভাই বলছিলেন যে প্লেয়ারদের বয়স কিন্তু কম, 19 বছর থেকে শুরু করে 24 বছরের ভিতরেই তাদের বেশিরভাগ প্লেয়ারের বয়স, যে তারা যে সাবস্টিটিউট করেছে, যারা সাবস্টিটিউট হিসেবে নেমেছেন তাদের যোগ্যতাও কিন্তু তারা দেখিয়েছে। যে গোল স্পট কিক থেকে একটা করেছে ইয়ের বিরুদ্ধে, মার্টিনেজের বিরুদ্ধে, এটা বোধ হয় এই টুর্নামেন্টের সবচেয়ে সেরা স্পট গোল, কারণ এইরকম একটা গোলকিপারকে ওই জায়গায় বল প্লেস না করতে পারলে গোল করা যেত না। সব মিলিয়ে অসাধারণ
1: লোপেস ছিলেন সেখানে সেই গোলদাতা। মেজবাহের কাছে একটু আসতে চাই, যেহেতু কেভ ভার্দে নিয়ে আমরা একটু আলোচনা করছি, আমি সেই কথাটা একটু আসতে চাই একটা ফোন কল নিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
3: আপনি ভালো আছেন?
1: জি ভালো আছি, আপনার নাম বলে প্রশ্নটি করুন।
3: হ্যাঁ, আমি মোহাম্মদ লুৎফা জব্দার, বরকলা পাংসা রাজবাড়ি।
1: জি, আপনার প্রশ্নটি করুন।
3: একটা আর্জেন্টিনা যেতে দেয়, দোয়া করি আর্জেন্টিনা কি সামনে যে মাস, আমি ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে আমরা কি বিশ্বকাপ নিতে পারবো কিনা, সেটা নিয়ে একটু আলোচনা করবেন, আর মরক্কো দলটা নিয়ে কিছু আলোচনা করবেন, এটাই আমার প্রশ্ন। আর হাজি মোহাম্মদ মিন্টু ভাইকে ধন্যবাদ,
1: অসংখ্য ধন্যবাদ, সাথে থাকুন, আমরা নিশ্চয়ই এই প্রসঙ্গে কথা বলবো, আসবো সেই প্রসঙ্গে। যদিও শুরুতেই বলেছি যে দুজনেই কিন্তু ব্রাজিল সাপোর্টার, তারা কি চাইবেন যে আর্জেন্টিনা ফাইনালে যাক এবং চ্যাম্পিয়ন হোক, সেটা নিশ্চয়ই চাওয়া থাকবে না, তারপরেও আমরা বিশ্লেষকের দৃষ্টি থেকে তাদের কাছ থেকে সেই প্রসঙ্গে আসবো। তবে কেভ ভার্দে প্রসঙ্গে যেটা জানতে চাচ্ছিলাম বা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা জানি ছোট্ট একটি দেশ, ছোট্ট একটি দল, সেখান থেকে নতুনবার মানে প্রথমবারের মতো তারা এসেছে, কিন্তু তাদের দলের যে খেলোয়াড়রা রয়েছেন তারা কিন্তু একেবারেই যে অনভিজ্ঞ সেটা বলা যাচ্ছে না, কারণ প্রত্যেকেরই মানে বেশিরভাগেরই জন্ম স্পেন, এবং তারা খেলেনও সেখানকার ক্লাবগুলোতে বা সেখানেই তারা নিজেদেরকে তৈরি করেছেন। একজনই খুব সম্ভবত শুধুমাত্র কেপ ভার্দেতে জন্মগ্রহণকারী খেলোয়াড় রয়েছে সেই দলে। মেজবাহ এই প্রসঙ্গে কি বলবেন যে সেটা তাদেরকে একটা বাড়তি সুযোগ তৈরি করে দিয়েছে কিনা?
0: হ্যাঁ, আমি আপনার সাথে আসলে একমত। যদি এই বিশ্বকাপের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে ইমিগ্রান্ট প্যারেন্টসদের যে প্লেয়াররা তারা কিন্তু বিভিন্ন টিমে ভালো করছেন। যেমন এবারে বিশ্বকাপে সর্বোচ্চ সংখ্যক প্লেয়ার জন্মগ্রহণ করেছেন ফ্রান্সে, 75 জন, অথচ ফ্রান্স টিমে কিন্তু 23 জন, মানে বাকি প্লেয়ারগুলো বিভিন্ন টিমে খেলছেন। আমি কিছু উদাহরণ দিতে পারি, যেমন কুরাসাও নামের একটি দেশ খেলতে এসেছিলেন, তাদের সবারই জন্ম নেদারল্যান্ডস। তারপরে যদি আমি মরক্কোর কথা বলি, আমাদের একজন শ্রোতা অলরেডি মরক্কো সম্পর্কে জানতে চেয়েছেন, মরক্কোর স্কোয়াডের একজন প্লেয়ারের জন্ম কিন্তু মরক্কোতে নয়, বেশিরভাগের জন্ম আপনার স্পেন কিংবা ফ্রান্সে, বিশেষত ফ্রান্সে। অনুরূপভাবে যদি কেভো ভার্দের কথা বলি, কেভো ভার্দে মূলত আগে উপনিবেশ ছিল, তো এই উপনিবেশবাদের ফলে তাদের বেশিরভাগ প্লেয়ারের জন্ম হচ্ছে গিয়ে ফ্রান্সে এবং তারা বেশিরভাগই ফ্রান্সের বিভিন্ন ক্লাবে খেলে থাকেন। তো ইউরোপিয়ান ক্লাবগুলোতে খেলার ফলে যেটা হয় যে এখন ফুটবল লাতিন আমেরিকান শৈল্পিক ফুটবল থেকে সরে ইউরোপিয়ান দিকে ধাবিত হচ্ছে। ইভেন আপনি যদি লাতিন আমেরিকার টিমগুলোর দিকেও তাকান, আর্জেন্টিনা বা ব্রাজিল, আগের যে ব্রাজিলের যে সাম্বা স্টাইল বা জিঙ্গা স্টাইল বা ম্যারাডোনার যে 5-6 জনকে কাটিয়ে যে শতাব্দীর সেরা গোল, রিকোয়েলমের ড্রিবলিং, রোনালদোর ড্রিবলিং, এগুলো আমরা আজকাল আসলে কম দেখতে পাই। তো সেই হিসাবে আমি বলবো যে কেভো ভার্দে যে তাদের বিভিন্ন প্লেয়ার যে ইউরোপিয়ান ক্লাবে খেলে থাকেন, এটি তাদেরকে আরো তাদের খেলাকে আরো উন্নত করেছে। এবং একই সাথে আমি আরেকটা বিষয় বলতে চাই যে কেভো ভার্দে তাদের ট্যাকটিক্সকে সবচেয়ে বড় তারা ফ্লেক্সিবিলিটি দেখিয়েছে। তাদের ট্যাকটিক্সই ছিল যে তারা লো ব্লক খেলবে, মিড ব্লকে যাবে না। এই কারণে তারা আর্জেন্টিনাকে বেশ কিছুক্ষণ আটকে রাখতে পেরেছে। পরবর্তীতে লিওনেল মেসির যে তার যে গোল, এই গোল হওয়ার পরে তারা নিজের ট্যাকটিক্স চেঞ্জ করে অ্যাটাকে গিয়েছে এবং এক এক হওয়ার পর তারা আবার লো ব্লকে ফিরে গিয়েছে। তো যাই হোক, শেষমেশ মেসি নিজেকে বলেন, উনি যে অ্যাসিস্টি করেছেন আর্জেন্টিনা তৃতীয় এবং যে জয়সূচক গোলে, সেটি মূলত সেটিতে তিনি রেকর্ড ভেঙে ফেলেছেন। ম্যারাডোনার যে 8টি গোলে অ্যাসিস্ট সর্বোচ্চ সংখ্যক ছিল বিশ্বকাপে, এখন সেটার মূলত মেসি 9টি অ্যাসিস্ট করে ওনাকে ছাড়িয়ে গিয়েছেন।
1: আমরা আরো কথায় আসবো, আর একটা ফোন কল নিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আপনার প্রশ্নটি করুন।
4: জি, আমি প্রশ্ন করবো, তবে আমি তো আপনাদেরকে ধন্যবাদ জানাই চাইবেন যে বৃহস্পতিবার নির্জন ভন্ডকের সাক্ষাৎকারটা দিলেন। তো আপনার উপস্থাপনা খুবই সুন্দর লাগছে, ভালো লাগছে আমার জীবন কাহিনী শুনে।
1: ধন্যবাদ,
4: শুনতেছি। আমার প্রশ্ন হচ্ছে যে আজকে যে অস্ট্রেলিয়াকে হারালো,
1: অসংখ্য ধন্যবাদ, সাথে থাকুন। আমরা মেজবাহের কাছে ছিলাম, ছোট করে জানবো, তারপর আলফা জহের কাছে আসবো যে আর্জেন্টিনার ফাইনাল খেলার সম্ভাবনা কতটুকু দেখছেন?
0: আমি মনে করি যে আর্জেন্টিনার ফাইনাল খেলার সম্ভাবনা রয়েছে, তবে সেই সম্ভাবনা মূলত নির্ভর করছে যে মেসি কি ফর্মে থাকেন। এবং একই সাথে একটি বিষয় আমি বলতে চাই যে আর্জেন্টিনার সমর্থকদের প্রতি, যে অ্যাঞ্জেল ডি মারিয়ার যে অভাব সেটা আর্জেন্টিনা পূরণ করতে পারেনি। গত 4 বছরে লিওনেল স্কলারি এমন কোন উইঙ্গার পান নাই যিনি অ্যাঞ্জেল ডি মারিয়ার যে ওয়ার্ক রেট, তার যে ইনসাইড ফরওয়ার্ড এসে যে গোল করা,
1: মেসিকে যেভাবে করে, হ্যাঁ
0: এটাই বলছেন যে মেসিকে যে সাপোর্ট করা, এটি একটি বিষয়। এবং গতবারের বিশ্বকাপে জুলিয়ান আলভারেজ বেশ ভালো ফর্মে ছিলেন, কিন্তু এবারের বিশ্বকাপে উনি ফর্মে নেই। লাউতারো মার্টিনেজ, উনিও উনার যে ইন্টার মিলানের যে ফর্মটা সেটি উনি মূলত আর্জেন্টিনা রেপ্লিকেট করতে পারছেন না। তো এদিক দিয়ে আর্জেন্টিনা পিছিয়ে আছে। তবে আমি মনে করি যে খেলা যত গড়াবে আর্জেন্টিনা খেলা তত ভালো হবে, এবং ফরওয়ার্ডরা যদি মেসিকে সাহায্য করতে পারে, ফরওয়ার্ডরা যদি গোল পায়, তাহলে আমি মনে করি যে এবার ফ্রান্সের পর সবচেয়ে বেশি সম্ভাবনা আমি এখন পর্যন্ত আর্জেন্টিনাই দেখছি।
1: অর্থাৎ ফ্রান্সকে এগিয়ে রাখা হয়েছে। আলফাজ, ছোট্ট করে আমরা একটা বিরতিতে যাব, তার আগে আপনার কাছে ছোট্ট করেই জানবো যে আর্জেন্টিনার কতটুকু চান্স দেখছেন?
2: ভাই, খুব ভালোভাবে বলেছেন কথাগুলোকে, আমার মনে হয় তার সাথে আমি সহমত। আসলে আর্জেন্টিনা যাদের উপর আগে নির্ভর করতো তারা কিন্তু পূর্তি ফর্মে রয়েছেন, ইয়ের কথা বললেন, তিনি অলরেডি রিটায়ারমেন্টে চলে গেছেন, সেভাবে ডি মারিয়া যে অ্যাসিস্ট করতো, যে কম্বিনেশনটা ছিল মেসির সাথে, সেটা এবার আমরা দেখছি না। ফলে নির্ভর করবে মিডফিল্ডটা কতটা ভালো খেলে, পূর্বভাগে কতটা বল তারা সাপ্লাই করতে পারে, সেটার উপরে তাদের সাকসেসগুলো পরবর্তী রাউন্ডে খুব বেশি গুরুত্বপূর্ণ, এটা দেখতে হবে। আর উনিও যেভাবে আগিয়ে রাখলেন ফ্রান্সকে, আমিও কিন্তু ফ্রান্সকেই এখনো সবচেয়ে ভালো দল হিসেবে দেখছি, এবং প্রতিদ্বন্দ্বিতা সেখানেই রয়েছে। আর্জেন্টিনার যে এখন গ্রুপিং রয়েছে সেখানে আমরা দেখছি যে এরপরে হয়তো তাদেরকে কলম্বিয়ার সাথে খেলতে হবে, তারপরে হয় ব্রাজিল না হয় হয়তো বা এই দিক থেকে যারা বড়
0: সেটা
2: হচ্ছে। হ্যাঁ, সুতরাং সেটা
1: অর্থাৎ আমাদের দুজন অতিথি কিন্তু আজকে ফ্রান্সকে এগিয়ে রাখছেন, আর্জেন্টিনাকে রাখছেন তবে দ্বিতীয় অবস্থানে। আমরা আরো কথা বলবো, আরো আলোচনা করবো, তবে সময়টা বলছে একটা ছোট্ট বিরতি নিয়ে আসতে হবে, আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না। এক মিনিটের ছোট্ট একটা বিরতি নিয়ে আবারও ফিরছি এই আয়োজনে।
5: দেখ কি দারুণ পরিবেশ, মনে হচ্ছে শুধু খেলা না, একটা উৎসব।
6: দোস্ত, এটাই তো বসুন্ধরা কিংস, শুধু একটা ক্লাব নয়, একটা স্বপ্ন।
5: তাই নাকি?
6: হ্যাঁ, বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা স্পোর্টস সিটি করে দেখিয়েছে বাংলাদেশেও বিশ্বমানের অবকাঠামো গড়ে তুলতে পারে। আর এই যে বসুন্ধরা কিংস একাডেমি, এখান থেকেই তৈরি হচ্ছে আগামী দিনের তারকারা।
5: তাই তো, ছোট ছোট ছেলেদের চোখেও কত বড় স্বপ্ন।
6: আর এই হচ্ছে বসুন্ধরা কিংস এরেনা, প্রতিটি ম্যাচ এখানে উৎসব, প্রতিটি জয় নতুন ইতিহাস।
5: বুঝলাম, এ কারণে সবাই এত গর্ব করে বসুন্ধরা কিংসকে নিয়ে।
6: এখন শুধু দেশেই না, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের পতাকা বহন করে চলেছে বসুন্ধরা কিংস।
5: বন্ধু, তাহলে বসুন্ধরা কিংস তো শুধু একটি ক্লাব নয়, বাংলাদেশের স্বপ্ন, সম্ভাবনা আর গর্বের প্রতীক
6: বসুন্ধরা কিংস।
1: বিরতি শেষে আরো একবার স্বাগত জানাচ্ছি সবাইকে বিশ্বকাপ দামামার আজকের আয়োজনে। সাথে আছি আমি তামান্না সিদ্দিকী, এবং আমাদের আজকে দুজন অতিথি আছেন, আলফাজউদ্দিন আহমেদ এবং মেসবা চৌধুরী। আমরা কথা বলছিলাম আর্জেন্টিনা প্রসঙ্গে, তবে আরো অন্যান্য খেলা প্রসঙ্গেও আসতে চাই। শুরুতে একটা ফোন কল নিয়ে নিব, তবে দর্শক শ্রোতা যারাই আমাদেরকে ফোন করছেন, অনুরোধ থাকবে খেলা প্রসঙ্গে প্রশ্ন করার জন্য, খেলা প্রসঙ্গে কথা বলবেন আপনারা, সেটাই আমরা চাইছি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে আছেন, কোথা থেকে বলছেন, প্রশ্নটি করুন।
7: ওয়ালাইকুম আসসালাম, আমি মোহাম্মদ শাহরুদ হোসেন বলছি, খালিজপুর পিপুলস লিগ কলোনি থেকে।
1: জি, আপনার প্রশ্নটি কি?
7: আমার প্রশ্ন হচ্ছে যে ভাইদের কাছে, যে এবার যে খেলাগুলো সবাই তো দ্বিতীয় রাউন্ড উঠে গেছে, ফাইনালে তারা খেলতে পারে, মানে সেই প্রোটেকশনটা কিভাবে আসতেছে, মানে ফাইনাল।
1: আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, সাথে থাকুন। আসলে ফাইনালে কে খেলতে পারে, এই টেনশন তো সবার মধ্যেই আছে যে কে খেলবে। তবে এতটুকু বলতে পারি, ব্রাজিল আর্জেন্টিনা খেলছে না, সেটা থাকছে না। তারা যদি মুখোমুখি হয় সেটা সেমিফাইনালই হবে, তারপরে কিন্তু সেই সুযোগটা নেই। আমরা অবশ্যই সেই প্রসঙ্গে আসবো, তার আগে একটু আসতে চাই, আজকে কিন্তু আরো দুটো ম্যাচ আমরা দেখেছি রাতে, অস্ট্রেলিয়া ইজিপ্ট এবং সেই সাথে কলম্বিয়া ঘানা। আমার মনে হয় যে কলম্বিয়া ঘানার ম্যাচটা একটু অনুমেয় ছিল যে কলম্বিয়া হয়তো এগিয়ে যাবে, আর অস্ট্রেলিয়া ইজিপ্টের ম্যাচটা কিন্তু দুর্দান্ত হয়েছে। আমি বলবো যে এক একে সমতা, তারপরে টাইব্রেকারে গিয়ে ইজিপ্টের জয়, এবং ইজিপ্ট খেলবে আর্জেন্টিনার সাথে রাউন্ড অফ 16-এ।
2: ঠিক তাই, আসলে এটা আমার কাছে কিছুটা আপসেটই মনে হয়েছে, তার কারণ আমি ভাবছিলাম যে অস্ট্রেলিয়ানরা যেরকম তাদের ফিজিক্যাল অ্যাডভান্টেজটা রয়েছে এবং তারা যেভাবে এই টুর্নামেন্ট জুড়ে খেলে আসছে, আমি ভাবছিলাম হয়তো বা তারাই এই ম্যাচ জিতবে, কিন্তু অত্যন্ত স্পিরিটেড ম্যাচ খেলেছে আমি বলবো এই ইজিপ্ট, এবং এর আগের ম্যাচেও তারা কিন্তু খুব ভালো পারফর্ম করে জিতে এসেছিল, সুতরাং তাদের সেই যে স্পিরিটটা ছিল সেটা তারা ধরে রেখেছে, দমে যায়নি, এবং শেষ পর্যন্ত কিন্তু টাইব্রেকারে চলে গেছে, অর্থাৎ 90 মিনিট, এক্সট্রা 30 মিনিট শেষ পর্যন্ত টাইব্রেকারে। সেখানেও কিন্তু আমরা দেখেছি যে ইজিপশিয়ানরাই কিন্তু ভালো স্ট্রাইক করেছে, ভালো গোলগুলো করতে পেরেছে, মিস তারা করেনি, অস্ট্রেলিয়ানরা গোল কিন্তু মিস করেই এই ম্যাচটা তারা হেরে গেছে। যাই হোক, দ্য বেটার টিম জিতুক, এটাই হচ্ছে বিশ্বকাপের চাহিদা, আমাদের কাছে সেটা মনে হচ্ছে, এবং তারা এখন খেলার সুযোগ পাবে নেক্সট রাউন্ডে আর্জেন্টিনার সাথে, এবং তাদের কতটা মেটাল আছে, কতটা শক্তি তারা আসলেই শিখে হয়েছে শক্তিশালী ফুটবলে, সেটা বোধ হয় সেদিন বোঝা যাবে। এবং তাদের সাথে তারা যদি আর্জেন্টিনার সাথেও একটা প্রতিদ্বন্দ্বীপূর্ণ ম্যাচ খেলতে পারে, তাহলে অবশ্যই বলবো যে তাদের ফুটবলের মান অনেক উন্নতি হয়েছে।
0: আমি আলফাজ ভাইয়ের সাথে সহমত, আসলে গতকালকের ম্যাচে ইজিপ্ট যে সবসময় এগিয়েছিল এটার যথাযথ কারণ রয়েছে। ইজিপ্টের বেশ কিছু টেকনিক্যাল প্লেয়ার রয়েছে, ভালো কিছু প্লেয়ার রয়েছে, যেমন আমরা মোহাম্মদ সালাহ নাম জানি, যদিও উনি গত সিজনে কিন্তু লিভারপুলের হয়ে খুব বেশি পারফর্ম করতে পারেন না, তবে ইজিপ্টের হয়ে উনি ভালো খেলছেন। একই সাথে ওমার মারমুশ রয়েছে, উনি ম্যানচেস্টার সিটির হয়ে স্ট্রাইকিং পজিশনে খেলেন, তারপরে ইমাম আসুর রয়েছে, ইমাম আসুর খুবই বিশ্বকাপে খুবই ভালো ফর্মে রয়েছেন, তো টেকনিক্যালি তারা কিন্তু ভালো টিম। তবে আমি মনে করি যে আর্জেন্টিনার সাথে যে মিশরের খেলাটা হবে, কেপ ভার্দের তুলনায় আমার মনে হয় যে আর্জেন্টিনা মিশরের সাথে আরো ভালো খেলবে। কেপ ভার্দে খেলেছিল লো ব্লক, তাদের স্ট্র্যাটেজি ছিল ওটি, তবে আমার মনে হয় না যে মিশর লো ব্লক খেলবে, কারণ মিশর হচ্ছে গিয়ে বক্স টু বক্স খেলে জার্মানির মতো অনেকটা অ্যাটাকিং টিম, তো তারা খেলে সর্বোচ্চ মিড ব্লক খেলতে পারে। তো আমি মনে করছি যে আর্জেন্টিনার সাথে মিশরের খেলাটা আর্জেন্টিনার জন্য ইজি হবে, যতটা কেপ ভার্দের সাথে যতটা কঠিন ছিল।
2: সেইভাবে খেলার কারণে কিন্তু দুটো লাইন অফ ডিফেন্স কে কিন্তু ভেঙে তারপরে গোল করতে হয়, তো সেই জিনিসটা যথেষ্ট কষ্টকর এবং সেটা কিন্তু গতকালকের খেলাতে আমরা দেখেছি এবং শেষ পর্যন্ত তারা কিন্তু সার্ভাইভ করেছে, তারা সহজে কিন্তু গোল তারা কনসিড করে নাই। তো এই পলিসিতে যে টিমই খেলে সেই টিমের বিরুদ্ধে গোল পাওয়া খুব কঠিন এবং সেটাই উনি বলেছেন এবং ইজিপ্টের কথা বলেছেন, ইজিপ্ট একটু গতিময় ফুটবল খেলতে যাচ্ছে, মিডফিল্ডার ডোমিনেট করে ফুটবল খেলতে যাচ্ছে, যেটা কিনা কনটেস্ট হবে, একই রকম ফুটবল হয়তো বা আর্জেন্টিনাও খেলার চেষ্টা করবে এবং সেরকম ফুটবল তারা খেলে, সুতরাং সেদিনই আসলে বোঝা যাবে কতটা প্রিভেল তারা করতে পারছে।
1: এবং ইতোমধ্যে কিন্তু মেসি আসলে বলেছেন যে যে ভুলগুলো আজকে হয়েছে সেই ভুলগুলো থেকে সূর্য যেন তারা বেরিয়ে আসতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমরা আরেকটি ফোন কল নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি ভালো আছি, আপনি কে বলছেন? জি আপনার প্রশ্নটি করুন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, সাথে থাকুন। ফ্রান্সের সাথে খেলা তো আসলে পরের হিসেব, ফাইনাল আগে সেটা হচ্ছে না, আর আর্জেন্টিনার এখনের খেলা হচ্ছে ইজিপ্টের সাথে এবং পরবর্তীতে হয়তো বা কলম্বিয়া বা সুইজারল্যান্ড, হ্যাঁ তাদের সাথে খেলা পড়তে পারে। তো আরেকটি ফোন কল নিচ্ছি। হ্যালো, আসসালাম আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
8: ওয়ালাইকুম
1: আসসালাম।
8: আমার নাম, ভালো আছেন?
1: জি জি ভালো আছি, আপনার প্রশ্ন করুন। নাম বলুন।
8: আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ লুৎফর জব্বার, বড়কোলা পাংশারাজ। আমি ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে আর্জেন্টিনা আর ব্রাজিল কি মুখোমুখি এটা হবে কিনা, বাংলাদেশের লোক হারিয়ে দেবে দুই পক্ষ, কিন্তু খেলাটা জমতেন, আমি ওইটাই ভাইয়ের কাছে জানতে চাচ্ছি।
1: আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, সাথে থাকুন। ইতিমধ্যে আমরা বলেছি যে হতে পারে তারা মুখোমুখি সেমিফাইনালে, তবে সেটা হলে কোন একটি দলের তো মন ভাঙবেই, কারণ সব দুটো দল আর তখন ফাইনালে যাচ্ছে না। একই সাথে আমরা একটু ফেসবুকের পাতায় দেখি শাহজাদা হোসেন রয়েছেন আমাদের সাথে খুলনা থেকে, তিনিও লিখেছেন যে আর্জেন্টিনা এবং ব্রাজিল সেমিফাইনাল খেলুক সেটা আমরা চাই। আর সেই সাথে শ্যামল চৌধুরী রয়েছেন আমাদের সাথে, ভালো আলোচনা হচ্ছে, ফুটবল ভক্ত মেজবা ভাই এবং আলফাজ ভাই দুজনকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। আছেন সেই সাথে আরো আমাদের সঙ্গী হয়ে পলাশ চন্দ্র রায় রয়েছেন, মোহাম্মদ সুবজ মাহমুদ, ওয়াকিব রয়েছেন আমাদের সাথে, সকলে আমাদের আয়োজনটি শুনছেন বলেছেন। অসংখ্য ধন্যবাদ মেজবা ভাই এবং আলফাজ ভাই আপনাদের দুজনকে। কথায় কথায় আমাদের সময়টা আসলে শেষ হয়ে গেছে, কিন্তু আলোচনা কখনোই যেন শেষ হয় না, কারণ বিশ্বকাপের আসরটাই এমন এবং ফুটবল বিষয়টাই এমন, সবার মধ্যেই কিন্তু ভিন্ন ভিন্ন মত সৃষ্টি করে, ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ সৃষ্টি করে এবং সেখান থেকে ভিন্ন ভিন্ন কথাও কিন্তু উঠে আসে। তবে সেই কথা আজকের মতো থামাতে হচ্ছে আমাদেরকে, বিদায় নিতে হবে আজকের বিশ্বকাপ দমামার আয়োজন থেকে। আগামী আয়োজন শোনার আমন্ত্রণ সবার জন্য রইল, আর যারা এতক্ষণ আমাদেরকে দেখেছেন শুনেছেন এবং আমাদের সাথে যুক্ত থেকেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শুভ বিদায়।

0: এতক্ষণ শুনলেন ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা। অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হল। উপস্থাপনায় ছিলেন তামান্না সিদ্দিকী, নির্দেশনায় এ বি এম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা ও মোহাম্মদ মাহফুজার আলম। এ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাশরুফা তানজিনা নৌশিন।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: হাসান, আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
3: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
2: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
3: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
2: আচ্ছা,
4: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
2: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
2: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
4: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছো তো?
3: জি আপা, শুনেছি, আমরা তো সে বিষয়ে কথা বলছিলাম।
2: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
4: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
3: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
4: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
2: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
4: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
3: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
4: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
2: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
4: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
3: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
4: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
2: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
4: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
3: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
4: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
5: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের রেশ।

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন কৃষক কার্ডের গান। কণ্ঠ দিয়েছেন কে এম আব্দুল্লাল মুর্তজা মুহিন ও নাসরিন আক্তার বিউটি। গীতিকার মনিরুজ্জামান মনির। সুর করেছেন মকসুদ জামিল মিন্টু।

0: কৃষক কার্ডের গানটি শুনলেন কে এম আবদুল্লাল মুর্তজা মুহিন ও নাসরিন আক্তার বিউটির কণ্ঠে। মানব পাচার একটি গর্হিত কাজ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। আসুন আমরা সবাই মিলে মানব পাচার প্রতিরোধ করি। যারা মানব পাচারের সাথে জড়িত তাদেরকে ধরিয়ে দিন, এরা দেশ ও জাতির শত্রু, এদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলুন। অবৈধ পথে বিদেশ যাওয়া থেকে বিরত থাকুন। মানব পাচারকারীদের হাত থেকে নিজে বাঁচুন, অন্যকে বাঁচতে সহযোগিতা করুন। মানব পাচারকারীদের বিরুদ্ধে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, আসুন আমরা সবাই মিলে সরকারকে সহযোগিতা করি। মানব পাচার নয়, মানব সম্পদ তৈরিতে সচেষ্ট হন, দেশ উন্নয়নে অংশ নিন। বিদেশে যেতে হলে শ্রম মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করুন, মানব পাচারকারীদের সাথে নয়। বৈধভাবে বিদেশ যান, দেশ উন্নয়নে অংশ নিন। মানব পাচারকারী হিসেবে কাউকে সন্দেহ হলে সাথে সাথে পুলিশে খবর দিন। কারো মিথ্যা আশ্বাসে সন্তুষ্ট না হয়ে যাচাই বাছাই করে বৈধভাবে বিদেশ যাওয়ার চেষ্টা করুন। মনে রাখবেন, আপনার দুর্বলতাই মানব পাচারকারীদের উৎসাহিত করে, তাই বিদেশ যাওয়ার ক্ষেত্রে প্রত্যেকে সচেতন হন। মানব পাচারকারীরা কারো বন্ধু নয়, এরা অর্থের লোভে বিবেকহীন, তাই এদের মিষ্টি কথায় ভুলবেন না। সচেতন হন, অন্যকেও সচেতন করুন।
1: বাংলাদেশ বেতার, ঢাকা।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়া আলাইকুম আসসালাম।
2: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে।
3: হয় ইমাম সাহেব, হয়।
2: তাইলে একটা জরুরি কথা বলি।
3: বলেন, কোন বলেন।
2: শুনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকা শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
4: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
2: শোনেন, সরকার ছয় মাস থেকা 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায়, সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
3: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
2: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
4: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
2: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ। টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
4: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব। এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
2: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
4: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
2: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে। এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নিবেন, কেমন?
4: জি অবশ্যই।
3: আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইলো, 5 দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
2: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
3: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
4: আচ্ছা,
3: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
4: তারপর?
3: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
2: তারপর কি হইল?
3: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
2: কিন্তু আবার কি,
3: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
2: আল্লাহ সবাইরে হেফাজত করুন।
5: আমিন।
2: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন, মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন। একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশুও যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
0: হাম একটি ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ, টিকাদানই এর প্রধান প্রতিরোধ ব্যবস্থা। হামের জন্য এমআর টিকার দুটি ডোজ সময় মতো নেয়া প্রত্যেকের জন্য জরুরি। প্রথম ডোজ 9-12 মাসে এবং দ্বিতীয় ডোজ 15-18 মাসে নিতে হয়, যা হাম প্রতিরোধের কার্যকর উপায়। বর্তমান পরিস্থিতিতে হামের প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর সারা দেশে জরুরি নির্দেশনা জারি করেছে। শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞের মতে, যার হাম হয়েছে তার যথাযথ চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করতে হবে, তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে। যদি রোগীর নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয় তবে হাসপাতালে ভর্তি করতে হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী শারমিন সাথী ইসলাম।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ছয়টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নাজনীন ওয়ারেস। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই শহীদদের আত্মত্যাগ এবং আহতদের অবদানকে স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আজ জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জুলাই শহীদদের সর্বোচ্চ সম্মান ও স্বীকৃতি প্রদান, আহতদের জীবনমান নিশ্চিত করা এবং তাদের পূর্ণাঙ্গ পুনর্বাসন ও সহায়তা প্রদানে সরকার কাজ করে যাচ্ছে। সময় সাপেক্ষে হলেও যথাযথ নিয়ম মেনে জুলাই শহীদদের বিচার এদেশের মাটিতেই হবে উল্লেখ করে তারেক রহমান বলেন, তবে বিচারের নামে কারো প্রতি যেন অবিচার করা না হয় এ বিষয়ে অবশ্যই সকলকে সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রী বলেন, অভ্যুত্থানের মাধ্যমে পাওয়া 5ই আগস্ট কোনো একক, কোনো ব্যক্তি বা দলের নয়, বরং দেশের প্রতিটি গণতন্ত্রকামী মানুষের অর্জন। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ক্রমবর্ধমান দেশি বিদেশি বিনিয়োগ এবং সরকারের দীর্ঘমেয়াদী উন্নয়ন কৌশলের বদৌলতে বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। তিনি আজ চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। চট্টগ্রামকে লজিস্টিক হাব গড়ার পরিকল্পনা সরকারের রয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এখানে একটি চাইনিজ ইকোনমিক জোন সহ আনোয়ারায় 600 একর জমিতে একটি ফ্রি ইকোনমিক জোন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বৈচিত্র্য ও ভিন্নমতের শান্তিপূর্ণ সহবস্থান নিশ্চিতে প্রয়োজনমুক্ত ও দায়িত্বশীল বুদ্ধিচর্চা। তিনি আজ রাজধানীর তেজগাঁওয়ে আল উম্মাহ জার্নাল ও ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। বর্তমান বিশ্ব এক গভীর ও জটিল সংকটের মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, এই পরিস্থিতিতে কোনোভাবেই একক কোনো আদর্শ, দর্শন বা চিন্তার আধিপত্য মানব সভ্যতার জন্য স্থায়ী সমাধান আনতে পারে না। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বর্তমান সরকার নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য সৌরবিদ্যুতের উপর বিশেষ মনোনিবেশ করেছে। তিনি আজ যশোর জিলা স্কুল মাঠে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও জিলা স্কুলের 10 তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সরকার আগামী 5 বছরের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে 10,000 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফন উপলক্ষে সপ্তাহব্যাপী আনুষ্ঠানিকতা ইরানের তেহরানে চলমান রয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত তা অব্যাহত থাকবে। আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মুসাল্লা ধর্মীয় কমপ্লেক্সে রাখা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, 100টিরও বেশি দেশের শীর্ষ প্রতিনিধি ও 2 কোটির বেশি লোক খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে। আয়াতুল্লাহ আলী খামেনিকে তার জন্মশহর মাসাহাদে দাফন করা হবে। এদিকে জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহ উচ্চপদস্থ নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষে শোক সন্তপ্ত ইরানি জাতির প্রতি সহমর্মিতা প্রকাশ করেন ও শোকবার্তা পৌঁছে দেন। খেলার খবর, বিশ্বকাপ ফুটবল। আজ রাত থেকে শুরু হবে ফিফা বিশ্বকাপ ফুটবলের শেষ 16 পর্ব। এ পর্বের প্রথম ম্যাচে রাত 11টায় যুক্তরাষ্ট্রের টেক্সাসে কানাডা মরক্কোর এবং রাত 3টায় ফিলাডেলফিয়ায় ফ্রান্স প্যারাগুয়ের মুখোমুখি হবে। উল্লেখ্য, শেষ 16-র অন্যান্য দলগুলো হল আর্জেন্টিনা, ব্রাজিল, নরওয়ে, মেক্সিকো, ইংল্যান্ড, পর্তুগাল, স্পেন, যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, মিশর, সুইজারল্যান্ড এবং কলম্বিয়া। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান।

0: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম বাউল ভাই,
0: আমি ভালো আছি।
1: আচ্ছা, জিজ্ঞেস করার আগে যখন বলেছো দেখেও তো মোটামুটি ফুর্তি ফুরফুরে মনে হচ্ছে, ভালোই আছো
0: না? তুমি কি একটু খেয়াল করছো?
1: বলো কোনটা?
0: এই যে রূপালীর এই যে আজকে ব্যাগটা একটু ভরা ভরা, তোমার জন্য বোধহয় কিছু একটা নিয়ে আসছে। ঘটনা কি রূপালী, তুমি কি প্রামাণিক বাড়ি কি কোথাও পাঠাবে নাকি?
1: তুমি কি করে ভাবো যে কোনো কিছু আনলে শুধুমাত্র আমার জন্য আনবে?
0: না, আজকে স্পেশালি তোমার জন্য।
1: তাই?
2: না না, শোনো, আমি আসলে কারো জন্যই সেরকম কিছু আনি নাই, ওই অল্প স্বল্প একটু কিছু আনছি। ওই যে আসরের মধ্যে একটু মুখটা না নড়াইলে, মানে একটু না চাবালে তো ভালো লাগে না।
1: করলে
0: এখন কি তুমি মুখ না নড়াই কথা বলতেছো?
2: না, সেইটা তো আছে, মানে ওই যে চাবানো আর কি, ওই যে তোমার খাওয়া, কিছু খাওয়া, কিছু না খাইলে ভালো লাগে না দেখে আমি একটুখানি চানাচুর আর মুড়ি নিয়ে আসছি, আমরা খামো। আর হলো তেমন আমি কোনো কিছু আনতে।
1: আচ্ছা, আসরের শেষে চার জন্য আমার পক্ষ থেকে দাওয়াত রইল, ঠিক আছে?
0: না, তোমার পক্ষ থেকে দাওয়াতটা আজকে গ্রহণ করব না, তুমি আজকের পরে যেখানে যাবা সেখানে দাওয়াত দিলে আমরা গিয়ে ওখানে গিয়ে খেয়ে আসবো। কারণ আজকের আসরে তুমি ওর চা দিয়ে আমারে খাওয়াবা,
1: এটা আমি বলি না যে বুবুর চা দিয়ে খাওয়াবো।
0: না বলো না,
1: তুমি তো নাস্তা দিতেছ, আমি চা দিলাম।
0: না, তুমি তো কথা সবসময় ওই যে পকেটে রেখে দাও,
1: এরপর তোমার যদি একান্তই শখ হয় তুমি নাহলে আমার জন্য দুটো পান দিও, একান্ত যদি।
0: না ওইটা তুমি
1: তিনজনই দিলাম,
0: আজকের পর তো আর তোমাকে আমি পাচ্ছি না। তুমি একটা বিশেষ জায়গায় যাচ্ছ, যাওয়ার সময় আমি পান নিয়ে যাবো, তুমি কিন্তু সেখানে চা বিস্কুট খাওয়াবা। সেটা কার থেকে খাওয়াবো সেটা আমি এখন জানতে চাচ্ছি না, তুমি খাওয়ালেই চলবে। চার সঙ্গে চানসুরটা তুমি তোমার নাম দিয়ে খাওয়াবা, তা তো হবে না।
1: এখন আমি যে বিশেষ জায়গা যাবো, খবরটা তোমার কাছে কেমনে পৌঁছল তা তো আমি জানি না।
0: এটা আমাকে ওই রূপালীর মাছে জানিয়ে দিয়েছে।
1: ও,
0: কারণ তুমি নাকি ওই তাদের রূপালীর মাছের সাথে একটু উকিঝুঁকি মারছিলা, কথাবার্তা বলছিলা, সেটা মাছ আমাকে বলেছে।
1: মাছ বলেছে
0: রূপালী আবার, কিন্তু এখন একটু মানে কি বলে চালাক হয়ে গেছে।
1: সে আগেই ছিল, সবসময় প্রকাশ করেনি। তুমি কি ভাবো সে বোকা? বোকা মানুষকে উদ্যোক্তা হতে পারে, নিজের চেষ্টা নিজে এত বড় হতে পারে? তুমি বলো,
0: কিন্তু সে চালাক হয়েছে কিভাবে জানো?
1: হ্যাঁ বলো।
0: কারণ সে তোমার উকিঝুঁকি টের পেয়ে এখন এই খাঁচায় মাছ চাষের। শুনো, ওই যে ভাব দেখলে হাব্বা বুঝা যায়, তোমার ইদানিং কালের ভাব দেখিয়া হাব্বা বুঝাই গেছি।
2: না আসলে দেখলাম যে পুকুরে তো মাছ চাষ করি, কিন্তু এর আগে আমি এক জায়গায় শুনছিলাম যে খাঁচাতেও বলে মাছ চাষ করা যায়, যদিও আমি এখনো ওইভাবে লাভবান হই নাই, সেই জন্য তুমি
0: আমার উপযোগী। আচ্ছা শোনো তাহলে,
2: হ্যাঁ
0: ঠিক আছে।

0: কৃষি অর্থনীতিকে এগিয়ে নিয়ে চলেছে মৎস্য সম্পদ। মৎস্য চাষে আমাদের চাষিরা যতটা আগ্রহী হচ্ছেন, পাশাপাশি সরকারিভাবেও মৎস্য চাষিদেরকে মৎস্য চাষে উৎসাহিত করা এবং সঠিকভাবে মৎস্য চাষ কিভাবে করলে অনেক বেশি চাষ করা সম্ভব, দ্রুত সময়ে কিভাবে মৎস্য চাষ করা সম্ভব, এই বিষয়গুলোকে আমরা নিয়েই কাজ করছি। কাঁচায় মাছ চাষ, এটি আমাদের অনেকেরই জানা। আর সেই মাছ চাষের ক্ষেত্রে কি করণীয়, কিভাবে করা যেতে পারে, ব্যবস্থাপনাটা কিভাবে হলে আরো অনেক বেশি সফলভাবে খাঁচায় মাছ চাষ করা যেতে পারে, আর এই বিষয়গুলো বলবার জন্য আমাদের আসরে আজ উপস্থিত হয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য দপ্তরের তথ্য কর্মকর্তা মৎস্য মাহবুবা খানম। আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের আয়োজনে। প্রথমেই আমরা আপনার কাছে জেনে নিব যে খাঁচায় আসলে মাছ চাষ, এই ব্যাপারটি কি আমাদের মৎস্যজীবীদের জন্য যদি বলেন।
1: খাঁচায় মাছ চাষ হলো

0: এই পদ্ধতিতে খাঁচার মধ্যে মাছ রাখা হয়, যা মাছের খাদ্য গ্রহণ, পর্যবেক্ষণ এবং সংরক্ষণে সহায়তা করে। এটি কম পুঁজিতে লাভজনক এবং বেকারত্ব দূরীকরণে একটি কার্যকর উপায়।
1: জানা হলো খাঁচায় মাছ চাষ সম্পর্কে, এবারে জানবো খাঁচায় মাছ চাষের কি কি সুবিধা রয়েছে।
0: খাঁচায় মাছ চাষের আসলে অনেকগুলো সুবিধা আছে। যেমন নদীতে খাঁচায় মাছ চাষ করলে সহজেই প্রবাহমান নদীর পানি পাওয়ার পাশাপাশি প্রাকৃতিক উৎস থেকেও অনেকটা খাবার পাওয়া যায়। এক্ষেত্রে পুকুর খনন ও তৈরির অতিরিক্ত খরচ কমে যায়। যে কোনো সময়ই খাঁচার সংখ্যা বৃদ্ধি করে খামার সম্প্রসারণ করা সম্ভব। নদীর প্রবাহমান পানিতে প্রচুর অক্সিজেন থাকায় মাছের উৎপাদন বৃদ্ধি পায়। এছাড়া খাঁচার মাছের বর্জ্য পানির স্রোতে অন্যত্র চলে যায়, ফলে পানি দূষিত হয় না। এই হলো খাঁচায় মাছের সংক্ষিপ্ত সুবিধাগুলো।
1: তো খাঁচা কোথায় বসাতে হবে কিংবা খাঁচা তৈরির পদ্ধতি কেমন হলে সেটা ভালো হয়, সে বিষয়টি বিস্তারিত আপনার কাছে জানবো।
0: বর্ষা মৌসুমে যে সমস্ত এলাকা ডুবে যায় সেখানে অথবা নদীর বাঁকে যেখানে স্রোত থাকে খুব কম, সেখানে খাঁচা বসানো ভালো। খাঁচা বসাতে পানির গভীরতা থাকতে হবে সর্বনিম্ন 1.2 মিটার বা 46 ইঞ্চি। তবে সর্বত্র পানির উচ্চতায় কোনো হিসাব নেই, পানি যতই বৃদ্ধি পাক খাঁচার কোনো অসুবিধা নেই। খাঁচা বসাতে খাঁচার মাপের উপরে একটা বাঁশের ফ্রেম তৈরি করতে হবে এবং 4 কোণায় বাঁশ পুঁতে শক্ত করে বেঁধে দিতে হবে। পানি বাড়লে খাঁচা তুলে উপরে করে দিতে হবে আর পানি কমলে খাঁচা নিচু করে দিতে হবে। খাঁচার উপরে খোলা এবং 5 দিকে জাল এবং পানির উপরে 1 ফুট উঁচু রাখতে হবে।
1: আমরা কি কি ধরনের মাছ চাষ করা যায় সেটি যদি আমরা আমাদের যারা মৎস্যজীবী রয়েছেন তাদেরকে যদি জানাতে পারি, তাহলে তারা সেই মাছগুলোকে গুরুত্ব দিয়ে চাষ করতে পারেন। তো খাঁচায় কি কি মাছের চাষ করা যেতে পারে?
0: খাঁচায় আসলে সব ধরনের মাছই চাষ করা যায়। তবে যেসব মাছ চাষ করা যায় না বা চাষ করলেও ভালো উৎপাদন পাওয়া যায় না, সেগুলো হলো বিদেশি ঘাওর, নাইলোটিকা, রাজপুটি, কার্প প্রজাতি, পাঙ্গাস। এই মাছগুলো চাষ না করাই ভালো। এই সমস্ত মাছের উৎপাদন খাঁচায় 4 থেকে 5 মাসে প্রতি ঘনমিটারে 5 থেকে 15 কেজি।
1: মৎস্য চাষের জন্য মৎস্য খাবারের গুরুত্ব অপরিসীম। বিভিন্নভাবে মাছের খাবার মাছের বৃদ্ধিতে যেমন সহযোগিতা করে, মাছের রোগ বালাইও নিয়ন্ত্রণ করে। তো এই খাঁচায় মাছের কি কি খাবার আসলে দেয়া যেতে পারে?
0: যেসব বিল বা খাল এলাকায় প্রচুর উদ্ভিদ কণা জন্ম হয় সেখানে অল্প ঘনত্বে মাছ ছেড়ে বিনা খাদ্যেই প্রতি ঘনমিটারে 4 থেকে 5 মাসে 5 থেকে 7 কেজি মাছ উৎপাদন করা যায়। তবে সুষম খাদ্য হিসাবে মাছ খেয়ে দৈনিক 2 থেকে 3 বার খাবার দিতে হবে। এখানে থাকবে প্রাণীজ আমিষ, যেমন শুটকি মাছ, শামুকের মাংস অথবা গরু ছাগলের রক্ত অথবা মাংসের ছাটি বা গরু ছাগলের নাড়ি ভুড়ি ইত্যাদি। দ্বিতীয়ত খৈল, যে কোনো খৈল, যেমন সরিষা, তিল, নারকেল বাদাম, সয়াবিন, তিসি, তুলা ইত্যাদি।
1: খাঁচাই যে মৎস্য চাষ, এটি একটি সম্ভাবনাময় খাত এবং এই সম্ভাবনাকে আমাদের কাজে লাগাতে হবে। কি কি সম্ভাবনা রয়েছে বাংলাদেশে খাঁচায় মাছ চাষের, সে বিষয়ে যদি বলেন।
0: পতিত জমিতে যেমন নদী, হাওর, বিল ইত্যাদিতে মাছের উৎপাদন সাধারণত জমিতে স্থাপিত খামারের তুলনায় প্রায় 13 গুণ বেশি। সাধারণ পুকুরে বা খামারে 1 একরে যে পরিমাণ মাছ চাষ করা যায় সে পরিমাণ মাছ উৎপাদনের জন্য খাঁচায় মাত্র 180 ঘনমিটার জায়গায় যথেষ্ট। খাঁচায় যেখানে প্রতি হেক্টরে 3 লাখ কেজি মাছ উৎপাদন সম্ভব, সেখানে পুকুরে বা খামারে প্রতি হেক্টরে মাত্র 23,000 কেজি মাছ উৎপাদন হয়ে থাকে। বর্তমানে দেশে মাছের চাহিদা প্রতি বছরে 30 লাখ টন প্রায়। খাঁচায় মাছ চাষ করলে এই লক্ষ্যমাত্রা অর্জন করতে মাত্র 10,000 হেক্টর জমি যথেষ্ট, যা আমাদের দেশের পতিত মোট নদ নদীর পানির মাত্র 0.25 ভাগ প্রায়।
1: আমরা শুনছিলাম খাঁচায় কিভাবে মাছ চাষ করা যায় এবং কিভাবে ব্যবস্থাপনা রাখলে খাঁচায় মাছ চাষের মধ্য দিয়ে মৎস্য চাষীরা মৎস্য চাষকে আরো এগিয়ে নিয়ে যেতে পারেন। এই জানা এবং বোঝার মধ্য দিয়ে আমাদের মৎস্যজীবীরা আরো অনেক বেশি মৎস্য চাষে উৎসাহিত হবেন, মৎস্য সম্পদ কৃষি অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবে। এমন শুভকামনায় আসর থেকে আজকের মতো বিদায় নিচ্ছি।
2: রূপালী
3: বলো,
2: তাহলে শুধু খাঁচায় মাছ চাষ করবে না?

0: আমি সতর্ক হয়ে গেলাম।
1: আমার মেলা অজানা জিনিস ছিল, সেগুলো আজকে আমি জানলাম। আমি আর একটা কাজ করতে চাই, আজকে তো জানলামই বাবুল ভাই, পাশাপাশি তুমি যদি আমার একটা ট্রেনিং লওয়ার ব্যবস্থা করে দাও, সেটাও মনে হয়
0: ট্রেনিং এর জন্য একদম সরাসরি আমার কাছেও লাগবে না, কিচ্ছু লাগবে না, তুমি সরাসরি কৃষি অফিসে যোগাযোগ করো। ভালো ব্যবস্থা আছে। আর খাঁচায় এই মাছ চাষের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ সুবিধাটা সেটা হলো পানি নষ্ট হবে না, তাই না?
1: শুনলাম,
0: কারণ পানি নষ্ট হলে কিন্তু মাছ নষ্ট হবে।
2: মাছের নানা রকম রোগ হইতে পারে, হয়তো
0: সেটা কারোর সাথে যোগাযোগ করার দরকার নাই, তুমি
1: সরাসরি
0: কৃষি অফিসের সাথে যোগাযোগ করবেন। আমাদের শ্রোতা বন্ধুরা, আপনারা যারা শুনলেন, তারাও
1: খাঁচা যদি মাছ চাষ করতে চান,
0: এটাতে অনেক সুবিধা আছে,
1: অনেক সুবিধা।
0: আপনারা শুরু করুন, দেখা থেকে অনেকে শুরু করবে। তো সবার ভালো হোক, সবাই ভালো কাজ করুন, আমরা ভালো কাজ করবো এই আশায়। এখন তোমাদেরকে একটা ভালো গান শুনে, হ্যাঁ, ঠিক আছে, চলো একটা কৃষি বিষয়ক গান শুনি।
2: আচ্ছা।

0: আমরা শুনলাম
1: গানে
0: গানে পুঁইশাকের গুণগান,
1: ক্যালসিয়াম ভিটামিন কত কিছু দিয়ে ভরপুর।
0: হ্যাঁ,
1: আবার শাকের রাজা, এটা তো আমরা এমনিও জানতাম কম বেশি। হ্যাঁ বলো, এখন বলো।
0: হ্যাঁ, তো যিনি এই কথাগুলো সুরে সুরে বলেছেন শিল্পী হলেন শহীদুল ইসলাম রাজু, আর কথাগুলি লিখেছেন মোজাম্মেল হক পুরু, সুর করেছেন এস এম আব্দুল আউয়াল। তো গান শুনলাম,
1: হ্যাঁ
0: ভালো লাগলো।
1: এখন আর কি শুনে সেটা বলো।
0: সেটা হলো আমাদের তো নানান ধরনের কাজ করতে হয়, শাক সবজি এবং ধানের মধ্যে আমাদের সবচেয়ে খুব মানে কি বলে প্রিয় বলবো নাকি দরকারি বলবো,
2: মানে
1: সুস্বাদু প্রিয় দরকার। আমার মনে হয় তুমি আমন ধানের কথা বলতেছো নাকি? বুঝে গেছি, আমারও প্রিয়।
0: তো আমন ধানের বীজ তলা কিভাবে তৈরি করতে হবে? জানো না? তার সাথে জাত নির্বাচন ও সার ব্যবস্থাপনা সহ রোগ বালাই দমন কিভাবে করবা?
2: এইটা অবশ্য জানি না।
0: তাহলে একই সঙ্গে এগুলো জেনে নাও। আমন ধানের বীজ তলা তৈরি, জাত নির্বাচন ও সার ব্যবস্থাপনা সহ রোগ বালাই দমন, একটা সাক্ষাৎকারের মাধ্যমে।
2: এইটা ভালো হচ্ছে, শুনি।
3: সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সাথে আমন ধানের বীজতলা তৈরি, জাত নির্বাচন ও সার ব্যবস্থাপনা সহ রোগ বালাই দমন বিষয়ে আলোচনা করব। আর আলোচক হিসাবে আমি কৃষিবিদ স্বদেশ কুমার পাল, প্রধান কৃষি তত্ত্ববিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি ফার্মঘাট ঢাকায় কর্মরত আছি। প্রথমে আমরা আমন ধানের বীজতলা তৈরির জন্য কি ধরনের জমি নির্বাচন করা প্রয়োজন সে সম্পর্কে বলল। আমন ধানের বীজতলা তৈরির জন্য অতিরিক্ত বৃষ্টি বা বন্যার পানিতে ডুবিয়ে যাবে না, চারিদিকে খোলা থাকবে, পানি সেচ দেওয়ার সুবিধা রয়েছে, দিনের প্রায় সবসময় রোদ পায়, চারিপাশের জমি থেকে একটু উঁচু এমন সমতল জমি নির্বাচন করতে হবে, প্রচুর জৈব পদার্থ রয়েছে এমন দোআঁশ অথবা এঁটেলো মাটি আমন ধানের বীজতলা তৈরি করার জন্য সব থেকে উপযোগী। এখন আমরা আমন ধানের বীজতলা তৈরির জন্য বীজ বাছাই এবং বীজ জাগদা সম্পর্কে জানব। বীজতলা বীজ বপনের জন্য পুষ্ট এবং সুস্থ বীজটা নির্বাচন করতে হবে, এই জন্য বীজ ভালোভাবে ঝেড়ে বেছে নিয়ে অঙ্কুরোদ্গম ক্ষমতাটা পরীক্ষা করতে হবে। শতকরা প্রায় 80-90% অঙ্কুরোদ্গম সক্ষম এমন ধান বীজ হিসাবে ব্যবহার করতে হবে। এই জন্য 10 লিটার পরিষ্কার পানিতে 375 গ্রাম ইউরিয়া সার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর 10 কেজি বীজ ছেড়ে দিয়ে হাত দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। এতে যে পুষ্ট বীজটা নিচে ডুবিয়ে জমা হবে এবং অপুষ্ট বা হালকা বীজটা ভেসে উঠবে। হাত দিয়ে অথবা চালনি দিয়ে ভাসমান বীজগুলো সরিয়ে ফেলতে হবে। ভারী বীজ নিচে থেকে তুলে নিয়ে পরিষ্কার পানিতে 3-4 বার ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর বীজ চটের বস্তায় ভর্তি করে পরিষ্কার পানিতে প্রায় 24 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। 24 ঘন্টার পর বস্তাসহ বীজ পানি থেকে তুলে পরিষ্কার পরিচ্ছন্ন ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে, খড়কুটা দিয়ে ঢেকে রাখতে হবে। একে বলা হয় জাগ দেওয়া। এইভাবে জাগ দিলে আমন মৌসুমে প্রায় 48 ঘন্টা বা 2 দিনের মধ্যে বীজ থেকে অঙ্কুর বের হয়। অঙ্কুরিত বীজটা বীজতলায় বপন করতে হবে। প্রতি বর্গমিটার বীজতলার জন্য 80-100 গ্রাম বীজ বোনার প্রয়োজন হয়। এভাবে 1 বর্গমিটার বীজতলায় যে চারা হয় সে চারা দিয়ে আমরা প্রায় 25-30 বর্গমিটার পর্যন্ত জমিটা রোপণ করতে পারি। এখন আমরা রূপা আমন ধানের বীজতলা কিভাবে তৈরি করতে হবে সে সম্পর্কে আলোচনা করব। কাদাময় বীজতলা আমন ধানের চারা তৈরির জন্য সব থেকে উপযোগী। প্রতি বর্গমিটার জমিতে 1.5-2 কেজি হারে জৈব সার ভালোভাবে মাটির সাথে মিশিয়ে নিতে হবে। এরপর জমিতে 5-6 সেন্টিমিটার পানি দিয়ে 4-5টি অথবা মাটির প্রকারভেদে প্রয়োজনীয় চাষ এবং মই দিয়ে প্রায় 7-10 দিন পানিটা আটকে রাখতে হবে। এভাবে 7-10 দিন পানি আটকে রাখার ফলে নির্বাচিত বীজতলার মাটিতে যদি আগাছা থাকে অথবা পূর্ববর্তী ফসলের কোনো অবশিষ্টাংশ থাকে সেটা ভালোভাবে পচে যায়। এরপর আবার চাষ এবং মই দিয়ে থকথক কাদামাই করে জমি তৈরি করতে হবে। আর প্রতি 2 বীজতলার মাঝে প্রায় 50 সেন্টিমিটার বা প্রায় 20 ইঞ্চি চওড়া ফাঁকা জায়গা রাখতে হবে। এই ফাঁকা জায়গা থেকে যে মাটিটা তুলে নিয়ে 2 পাশের বীজতলায় দিয়ে বীজতলার একটু উঁচু করতে হবে। চারা গজানোর পর 2 বীজতলার মাঝখান দিয়ে হাঁটাচলা করা অথবা চারার বিভিন্ন পরিচর্যা করা, যেমন পানির ব্যবস্থাপনা করা, এসব করতে এই ফাঁকা জায়গাটা ব্যবহার করতে সুবিধা হবে। আর পরিচর্যার সুবিধার জন্য 1-1.5 মিটার প্রস্থ বিশিষ্ট প্রয়োজন মতো লম্বা একাধিক বীজতলা তৈরি করা যেতে পারে। বীজতলা চারিদিকের আইল এমনভাবে তৈরি করতে হবে যেন আইলে ছিদ্র দিয়ে বীজতলা পানিটা বের হতে না পারে। বীজ বপনের আগে বীজতলার উপরের মাটি ভালোভাবে সমান করে নিতে হবে। বিশতলা কাদা বেশি হলে বিষটা মাটিতে বেশি ডুবে যাবে এবং তাতে ভালোভাবে বিষটা গজাবে না। এই জন্য কাদা বেশি হলে বেড তৈরির প্রায় ২৪ ঘন্টা পর বিষটা বপন করলে সবথেকে ভালো হবে। আমন ধানের কি কি জাত চাষ করলে আমরা বেশি ভালো ফলন পাবো সে বিষয়ে আমরা এখন আলোচনা করব। আমন ধান কৃষকদের কাছে একটা নিরাপদ ফসল হিসাবে বিবেচনা করা হয়। তা জমি ধরন অর্থাৎ জমিটা উঁচু নিচু খরা প্রবণ নাকি লবণাক্তলিকা সেটা বিবেচনা করে আমাদেরকে আমন ধানের উপযুক্ত জাত নির্বাচন করতে হবে। তা অনুকূল পরিবেশ উপযোগী উপশ্রী জাতগুলোর মধ্যে দীর্ঘমেয়াদী জাতের মধ্যে চাষ করা উপযোগী জাতগুলো হইল BR-22, BR-23, BR-34, BR-40, BR-41, BR-44, BR-46, BR-51, BR-52, BR-54, BR-93, BR-94 চাষ করা যেতে পারে। আর মধ্যমেয়াদী জাতের মধ্যে BR-32, BR-49, BR-70, BR-72, BR-73, BR-79, BR-80, BR-87, BR-95 এবং BR-100 চাষ করা যেতে পারে। আর স্বল্পমেয়াদী যে জাতগুলো এর মধ্যে রয়েছে BR-33, BR-56, BR-57, BR-62, BR-66, BR-71, BR-75, BR-90, BR-16, BR-17, BR-22 চাষ করে ভালো ফলন পাওয়া যেতে পারে। আর যেসব জমিতে আমন ধান কাটার পরপরই বিভিন্ন প্রকার রবি শস্য যেমন আলু সরিষা বা গম চাষ করা হবে সেখানে স্বল্পমেয়াদী জাতটা নির্বাচন করা ভালো। বীজ বপনের পর 4-5 দিন পাখির হাত থেকে রক্ষা করার জন্য পাহারা দিতে হবে। বীজ বপনের পর থেকে চারার শিকড় মাটিতে লেগে যাওয়া পর্যন্ত সময় লাগে প্রায় 5-7 দিন। এই 5-7 দিন সেচের পানি দিয়ে নালা ভর্তি করে রাখতে হবে। এতে বীজতলায় মাটিটা নরম থাকবে, গজানো বীজ নষ্ট হওয়ার আশঙ্কা থাকবে না এবং বীজতলাও শুকাবে না। বীজ বপনের 5-7 দিন পর বীজতলায় ছিপছিপে অর্থাৎ 2-3 সেন্টিমিটার পানি যদি রাখা যায় তাহলে চারার বাড়বাড়তিটা ভালো হয়, আগাছা কম জন্মায় এবং পাখির আক্রমণও কম হয়। আর পরে চারা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সমন্বয় রেখে পানির পরিমাণ 3-5 সেন্টিমিটার বাড়ানো যেতে পারে। কোনো কারণে চারার বৃদ্ধি কম হলে এবং বীজতলায় চারা যদি হলদে হয়ে যায় সেক্ষেত্রে প্রতি বর্গ মিটারে 7 গ্রাম করে ইউরিয়া সার উপরি প্রয়োগ করতে হবে। আর ইউরিয়া সারের প্রয়োগ করার পর যদি চারাটা সবুজ না হয় তাহলে বুঝতে হবে জমিতে গন্ধকের অভাব পরিলক্ষিত হয়েছে, তখন প্রতি বর্গ মিটারে 10 গ্রাম হারে জিপসাম সার উপরি প্রয়োগ করতে হবে। বীজতলার আগাছা পোকামাকড় এবং রোগ বলায় দেখা গেলে সেটা দমনের উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। আর যদি থ্রিপস পোকা দেখা যায় সেক্ষেত্রে সাদা সুতি ভেজা কাপড় চারা উপর দিয়ে টেনে নিতে হবে, কাপড়ে আটকে যাওয়া যে পোকাগুলো পিষে মেরে ফেলতে হবে। আর বেশি পরিমাণে পোকা যদি আক্রমণ হয় সেক্ষেত্রে অনুমোদিত হারে কীটনাশকটা প্রয়োগ করতে হবে।
0: খুব মনোযোগ দিয়ে তো শুনলাম আমন ধানের বীজতলা তৈরি, জাত নির্বাচন ও সার ব্যবস্থাপনা সহ রোগ বালাই দমন
2: প্রয়োজনীয় জিনিস শুনতে হবে না,
0: আশা করি আর কোনো সমস্যা হবে না। তো এই আমন ধান চাষ করতে গেলে শরীরে তো শক্তি রাখতে হবে,
2: শাকসবজির
0: গুণগান তোমরা জানো, তারপরে জানার শেষ নাই। এখন তোমাদেরকে শাকসবজির একটু গল্প শোনাবো।
2: আচ্ছা শোনো।

0: নাও ধরো বউ, এই লাল শাকগুলাও ডালায় রাখো।
1: হ রাখতাছি। এই শুনছো, লাল শাক তো আর ডালায় ধরতেছে না, ডালা তো ভইরা গেছে, আইস কি আর ও শাক তুলবা?
0: না, অহন কয়টা লাউ কাটলেই হইব।
1: এই আট দশটা লাউ আইস না কাটলেই না।
0: কাটুম, অসুবিধা কি? তয় একটা লাউ আজকে রান্না করবা ইসা মাছ দিয়া, ধন্যবাদ দিবা কিন্তু বেশি কইরা। আহা, সাত যেন মহিলাইগা থাকে।
1: শুনলে মনে কয় যেন অহনই খাইতাছে।
0: তোমার হাতে রান্না তো বউ জবাব নাই।
1: থাও, আর কোন লাগবো না। অহন কও, বাজারে আমগো শাক সবজির চাহিদা কেমন?
0: আরে তার কইও না, দুই চার গ্রামের মাঝে এই শাক সবজির প্রথম বাজার তো আমি, মানে ওই আমরাই ধরছি। যা নিয়ে যাই বাজারে তার চাইতে চাহিদা অনেক বেশি।
1: কও কি?
0: হ, সবই তোমার জন্য সম্ভব হয়েছে বউ। তোমার বুদ্ধিতে এবার আগাম শাক সবজি চাষ করছি, যার ফলে শাক সবজিতে দামও পাইতেছি মেলা।
1: তাই খালি আমার বুদ্ধিতেই হইতো না, যদি তোমার পরিশ্রম না থাকতো।
0: তুমিও তো কম সাহায্য করো নাই বউ।
1: অহন সেই হিসাব নিকাশের সময় না, যাও গোসল কইরা সাইডটা খাইয়া হাটে রওনা দাও।
0: জমিরে ভ্যান নিয়ে আইতে গেছি, এত কিছু তো আর এমনিতে নেওয়া যাইব না।
1: হ, তা তো ঠিকই।
0: দাও দাও গামছা লুঙ্গি দাও।
1: হ, দিতাছি।

0: সবুজ, ও সবুজ, বাড়িতে আসো নাকি সবুজ?
1: যে আসি তো, কেডা জিগায় একটু খারা রাইতাছি।
2: আসসালামু আলাইকুম মেম্বার চাচা।
0: ওয়ালাইকুম আসসালাম।
2: আপনি নিজে কষ্ট করে আইতে গেলেন কেন? মতিরে পাঠালেই তো হইতো, যা লাগে দিয়ে দিতাম, তাছাড়া আমার মোবাইল করলেও তো হইতো।
0: সবুজ, আজ আমি শাকসবজি তো নেবই, এছাড়াও তোমার বাড়ির আঙ্গিনায় কেমন শাকসবজির ক্ষেত করছো তা দেখতে খুব ইচ্ছা করতেছিল, তাই আইলাম।
2: ঘুম কি চাচা?
0: হ সবুজ, তোমার সাফল্যের কথা গ্রামে সবার মুখে মুখে, আমার কানেও গেছে। তুমি নাকি এই বছর শাকসবজি বেচা আর্থিকভাবে খুবই লাভবান হচ্ছ।
2: জে চাচা, হ্যাঁ আপনাকেও দোয়াই, এই বছর মেলা লাভের মুখ দেখছি। চলেন চাচা, আগে আপনারে আমার ওই সবজি ক্ষেত দেখাই, তারপর আমার বাড়িতে একটু চা নাস্তা করবেন।
0: সে করা যাবে, এখন চলো।
2: এই যে চাচা, এইখানটায় লাল শাক, পালং শাক আর ধনিয়া পাতা বুনছি, আর এইখানে সবজি দিছি, তার মধ্যে লাউ আছে, বেগুন আছে, শিম, করলা, আর যা আছে তা তো দেখতেই পারতেছেন।
0: তুমি তো রীতিমতন বিপ্লব ঘটায় ফেলছো, এত সবুজ আর তাজা শাক সবজির ফলন আমি খুব বেশি একটা দেখি নাই।
2: জে চাচা, এতে আমরা যেমন তাজা নিরাপদ শাক সবজি খাইতে পারতাছি, তেমনি বাজারে বিক্রি করে আর্থিকভাবে লাভবানও হইতাছি।
0: হ, এতে অনেক লাভ। একদিকে যেমন ভেজাল মুক্ত শাক সবজি পাচ্ছ, অন্যদিকে চাকরি করার চেয়ে নিজ উদ্যোগে কিছু করে স্বাবলম্বী হইতেছ।
2: জে চাচা,
0: সবাই যেন বেকার বসে না থেকে স্বাবলম্বী হয়, সেই লক্ষ্যে সবাইরে কাজ করতে হবে।
2: হ চাচা, এইটাই হইতেছে ঠিক কথা।
0: তাই তোমার সবুজ নামটা সার্থক।
2: চাচা, সাথে আমার সাথীও আছে, এই যে সাথী, আমার বউ চাচা।
3: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
2: চাচা, তার পরামর্শ আর সাহায্যেই আমরা।
0: বাহ বাহ বাহ, বেশ তো, সবুজ সাথী,
2: জি
0: সুন্দর সুন্দর।
3: চলেন চাচা, আমগো বাড়িতে একটু চা নাস্তা খাইবেন।
0: চলো চলো চলো।
2: চলেন চাচা, চলেন।
4: আমরা গল্পে গল্পে কথার গল্পে আর কি,
5: হ্যাঁ,
4: শাকসবজির গুণগান শুনলাম
5: শুনলাম
3: শুনলাম।
4: তো তোমার পরবর্তী যাত্রা?
5: আচ্ছা,
4: মানে তুমি যেখানে যাচ্ছ,
5: হুম হুম,
4: তুমি কি আনুষ্ঠানিক বিদায় দিবা নাকি?
3: না,
4: কেন
3: ভাই,
4: চা চামচুটা খাওয়াই দাও
5: একসঙ্গে, চলমান সাথী আমরা, তোমাকে বিদায় করার জন্য এত ব্যস্ত।
4: চা একটু চামচুর একটু পকেটে দিয়ে দাও,
3: খাইতে খাইতে যাবে। আসলে আগে শেষ করো, খাওয়া দাও তো হইবই।
4: হ্যাঁ, তো তুমি ওই চাটা খাইবা, চামচুরটা পকেটে নিয়ে যাবা, যাইতে যেতে খাবা। এরপর তুমি যেখানে আজকের পর থেকে তুমি যেখানে যাবা, সেখানে আমাদেরকে দাওয়াত দিবা, অবশ্যই নিজে খাওয়া,
5: আমাদেরকে
4: অন্যের খাওয়া দিয়ে আমাদেরকে খাওয়াবা
5: না, না আমি নিজে।
4: হ্যাঁ,
5: আর বুবুর মাছ তো আছেই।
4: তো তোমাকে ধন্যবাদ, অনেকদিন ধরে আমাদেরকে, না আমরা তোমাদেরকে, তোমাকে বিরক্ত করেছি,
5: কি যে বলো।
4: আশা করি তোমার নতুন যাত্রা
5: শুভ
4: শুভ হোক।
5: আচ্ছা,
4: তা আমাদের এই আজকের আয়োজনটি যিনি এত সুন্দর করে সাজিয়েছেন তাকে একটা ধন্যবাদ। তিনি হচ্ছেন প্রযোজক রনিয়া সুলতানা। সবাইকে ধন্যবাদ জানিয়ে চল তাহলে আজকে আমরা বাড়ি যাই।
3: হ্যাঁ
5: চলো।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন ডেঙ্গু জ্বর বিষয়ক গান। শিল্পী মনির হোসেন ও ফারজানা আফরিন ইভা গানের কথা সাজিয়েছেন এস এম নাসির উদ্দিন, সুর করেছেন উজ্জ্বল সিনহা।

0: ডেঙ্গু জ্বর বিষয়ে গান শুনলেন।
1: এই প্রচণ্ড গরমে বাইরে বের হবার সময় ছাতা বা ক্যাপ ব্যবহার করুন। শরীরে পানি শূন্যতা এড়াতে অতিরিক্ত পানি ও শরবত পান করুন।
0: বাংলাদেশ বেতার রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। রংপুর বিভাগ সহ রাজশাহী, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, রাঙ্গামাটি, চাঁদপুর ও চুয়াডাঙ্গা জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে 37.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নিকলিতে 23.5 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.1 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 62%, সন্ধ্যে 6টায় 57%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5টা 16 মিনিটে এবং অস্ত যাবে সন্ধ্যে 6টা 50 মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: দিস ইজ বাংলাদেশ বেতার গিভিং ইউ দ্য ওয়েদার রিপোর্ট রেড বাই জুবায়ের হামিদ কোরাইশি। Dhaka Met Office forecast for the inland river Pozwell at till 1 AM says that rain or thundershower accompanied by temporary south-southeasterly gusty or squall wind at the velocity of 45 to 60 kilometers per hour may occur over the regions of Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar and Sylhet. Reports of these areas are to highest cautionary signal number 1. Repeat, cautionary signal number 1. Now forecasts for the entire country remain in effect till 6 PM tomorrow. Many places of Borishal, Chattogram and Sylhet divisions and some places of Rangpur, Rajshahi, Dhaka, Mamensingh and Khulna divisions may experience light to moderate rain or thunder shower accompanied by temporary gusty wind and lightning. Moderately heavy to heavy shower is also expected at places of Borishal, Chattogram and Sylhet divisions. Mild heat wave is sweeping across Rajshahi, Dhaka, Tangail, Mamensingh, Sylhet, Rangamati, Chaatpur and Chuadanga districts along with Rangpur division and it may abate at places. Slight fall in day temperature is expected and night temperature may remain nearly unchanged over the country. The maximum temperature of Bangladesh was recorded today at Syedpur, 37.4 degrees Celsius and the minimum was at Nikli, 23.5 degrees. The temperature as recorded in Dhaka today was maximum 36.1 degrees Celsius and minimum 27.2 degrees. Humidity recorded in air at 9 AM was 62% and at 6 PM 57%. Sunrise over Dhaka tomorrow at 5:16 AM and sunset at 6:50 PM. And that's all for weather for this time.
0: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো। বাংলাদেশ বেতার ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। শ্রোতাদের পাঠানো চিঠিপত্রে জবাবের অনুষ্ঠান সমীপেশু রাত 9:05। ট্রান্সক্রিপশন সার্ভিস প্রযোজিত অনুষ্ঠান আবহমান বাংলা শুনবেন রাত 10:00। শ্রোতাদের অনুরোধের পল্লীগানের অনুষ্ঠান পরাণের গান শুনবেন রাত 10:20। এছাড়াও রয়েছে FM এর অনুষ্ঠান। FM 92 MHz সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনবেন

আপনি কি বিদেশ যেতে চান? তাহলে বৈধ পথে যাবার চেষ্টা করুন। অবৈধ পথে বিদেশ যাওয়া থেকে বিরত থাকুন। কোনো দালালের মাধ্যমে বিদেশ যাবার চেষ্টা করে অযথা সময় ও অর্থ নষ্ট করবেন না। বিদেশ যাবার জন্য সরকার আপনার জন্য যাবতীয় সুযোগ সুবিধা সহ সহজতর পথ সৃষ্টি করে রেখেছেন। এজন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করুন। দালালের সাথে যোগাযোগ করে প্রতারিত হবেন না, এটা বৈধ পথ নয়। মনে রাখবেন, দালালের মাধ্যমে কিংবা অবৈধ পথে বিদেশ যাওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। বিদেশ যেতে হলে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করুন, মানব পাচারকারী বা কোনো দালালের সাথে নয়। বৈধভাবে বিদেশ যান, দেশ উন্নয়নে অংশ নিন। কারো মিথ্যা আশ্বাসে সন্তুষ্ট না হয়ে যাচাই বাছাই করে বৈধভাবে বিদেশ যাবার চেষ্টা করুন। সরকার আপনাকে সর্বাত্মক সহযোগিতা দেবে। মনে রাখবেন, আপনার দুর্বলতাই মানব পাচারকারী কিংবা দালালদের উৎসাহিত করে। তাই বিদেশ যাবার ক্ষেত্রে প্রত্যেকে সচেতন হন।

0: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যে শুনবেন স্থানীয় বাংলা খবর।
1: আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার ঢাকা, স্থানীয় সংবাদ পড়ছি মরিয়ম আক্তার।

প্রধান অতিথির বক্তৃতায় বলে, জুলাই শহীদদের আত্মত্যাগ এবং তাদের অবদানকে স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, শহীদদের সর্বোচ্চ সম্মান ও স্বীকৃতি আহতদের জীবনমান নিশ্চিত করতে এবং তাদের পূর্ণাঙ্গ পুনর্বাসন ও সহায়তা প্রদানে সরকার কাজ করে যাচ্ছে। জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার এদেশের মাটিতেই হবে উল্লেখ করে তারেক রহমান বলেন, বিচারের নামে কারো প্রতি যেন অবিচার না হয় সে বিষয়ে সবাইকে খেয়াল রাখতে হবে। তিনি আরো বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত এই আগস্ট 5ই আগস্ট একক কোনো ব্যক্তি গণতন্ত্রকামী মানুষের অর্জন। নিজ

0: কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। এ কর্মসূচির আওতায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার, শপিং কমপ্লেক্স ও নাগরিকদের নিজ নিজ বাসা বাড়ির আঙিনা ও আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়ে উদ্বুদ্ধ করা হয়। এ সময় যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয় নগরবাসীকে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী ঘোষিত সাপ্তাহিক পরিচ্ছন্নতা দিবসকে ফলপ্রসূ করতে ডিএসসিসি এলাকার প্রতি মাসের প্রথম শনিবার ক্লিনিং ডে হিসেবে পালন করা হচ্ছে। নরসিংদী বেলাবো উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে সরকারি অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আজ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার সাকাউদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মধ্যে এই অর্থ প্রদান করেন। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বর্তমান সরকার দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সবসময় সঙ্গে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। গাজীপুরের শ্রীপুরে বালবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নে পরিষদ মাঠে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এই ধরনের বিয়ে প্রতিরোধে পরিবার, জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতৃবৃন্দ এবং সমাজের সব শ্রেণী পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বর্ষপালন উপলক্ষে স্মৃতি তীর্থ চেতনা ও দ্রোহের আদর্শকে ধারণ করে রাজবাড়িতে আজ বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে রাজবাড়ি শহরের আজাদী ময়দানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী গান, নৃত্য ও কবিতা আবৃত্তি করেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। রংপুর বিভাগ সহ রাজশাহী, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, রাঙ্গামাটি, চাঁদপুর ও চুয়াডাঙ্গা জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে। সারাদেশে দিনে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.2 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় আজ সৈয়দপুরে 37.4 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল ঢাকায় সূর্যোদয় 5:16 এবং সূর্যাস্ত সন্ধ্যে 6:50। স্থানীয় সংবাদ শেষ হল, এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত 8:05।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
2: আমি
3: তো বুঝতে পারলাম না, আমি তো যত্ন আতি ঠিকই করতেছিলাম।
4: তোমরা যত্নপাতি ঠিক মতো করো নাই, আমি যে লাগাইছি না, আমার গাছ কি

0: সুন্দর বড় হয়ে উঠছে।
1: হ্যাঁ ওই যে গ্যাস দিয়ে দড়ি দিয়ে বাইন্দা দিত,
2: এর লেগেই তো আমি কই
3: যাই, আমি তো কম বুঝি পানি বেশি হয়ে গেল নাকি, আমি তো বুঝতে পারি।
4: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
4: কেমন আছো তোমরা সবাই?
1: আলহামদুলিল্লাহ।
4: আমি শুনলাম তো, ঢুকতে ঢুকতে শুনলাম এই যে জরিনাবু, রাজা ভাই, তারপর সাজু ভাবি, সকিনাবু, খুব ভালো। তোমরা যে গাছ গাছালি গুলো লাগাইছো তো ওই একটু নেতায় পরে মাঝে মাঝে, তো তুমি তো আবার দেখলাম যে লাঠি গাইরা দিছো দিবা, আর তোমারটার যেটা হয়েছে তুমি একটু, তুমি কি গাছ লাগাইছিলে?
3: আমি কয়েক পদের গাছ লাগাইছি।
4: তো সবগুলা তো নষ্ট হয়নি তাই না?
3: বেশিরভাগই বুঝলাম না।
4: ও তাহলে তুমি ওই এটা
3: একটা লাঠি অবশ্য দেব, এটা দিয়ে লাঠি দিয়ে দড়ি দেব।
4: ঘটনা হলো কি জরিনাবু, ব্যাপারটা হলো যে গাছ লাগানোর আগে তোমার ওই যে জায়গাটা লাগাবা সেই জায়গাটা সুন্দর করে পুটিপাটি করতে হবে, ওটার মধ্যে সার দেওয়া বলো, গোবর সার বলো, জৈব সার বলো, এগুলো দিয়ে
3: নিতে হবে।
5: আসার
4: সময় দেখলাম বুঝলে, ওই যে তোমার গিয়াসের জায়গাটা আছে না, ও যে গাছ লাগাইছে ওই জায়গার মধ্যে দেখলাম পানি জমেছে। আল্লাহ রে আল্লাহ কি ভালো লাগলো, এই গ্রামের যুব সমাজ ছেলে পেলেরা মিলে ওই পানি কিন্তু ঠিক নামাবে, নালা লাগাবে, এটা ভালো কাজ না?
3: হ্যাঁ,
4: তাহলে একজন যদি অসুবিধায় পড়ে সবাই মিলে যদি ঠিকঠাক করে সমাধান হয়,
3: সবে মিলে করি।
4: হ্যাঁ, তো আমরা আসলে আমাদের গ্রামে গঞ্জে আমরা সব জায়গায় একে অপরকে সহযোগিতা করব, সাহায্য করব। এই কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার এই শিক্ষাই তো দেয় তাই না? তো সেখান থেকে চলো আমাদের গাছ লাগানো বলো, সবজি লাগানো বলো, সব কিছুই আমরা জানতে পারবো, আবার সেই সাথে তোমার গানও তো শোনা যায় না? তো চলো আজকে একটা বিষয় শুনি, সেটা হচ্ছে ভাসমান পদ্ধতিতে সবজি চাষ। বলছেন কৃষিবিদ মাহবুবা মুনমুন, উপপরিচালক হর্টিকালচার উইং, খামার বাড়ি ঢাকা। চলো এটা শুনে নি।
6: প্রাকৃতিক লীলা বৈচিত্র্যে ভরা আমাদের এই বাংলাদেশ। আমাদের দেশের অধিকাংশ এলাকায় হাওড় পাওড় বিল ঝিল এসব জায়গায় বছরের অধিকাংশ সময় পানিতে ডুবে থাকে, সেখানে সবজি চাষ করা বা বীজতলা তৈরি করার মতো উপযুক্ত জমি পাওয়া যায় না। কিন্তু তাই বলে কি সবজি উৎপাদন থেমে থাকবে? না, সেখানেই রয়েছে আমাদের আবহমান কাল ধরে চলা একটি প্রযুক্তি, সেটি হলো ভাসমান পদ্ধতিতে সবজি চাষ। এই ভাসমান পদ্ধতিতে সবজি চাষ করার জন্য যে কাজটি করা হয় সেটা হলো পানির উপরে কচুরিপানা, টোপাপানা, শ্যাওলা বা এই ধরনের উপাদানকে জড়ো করে একটি স্তূপ তৈরি করা হয় এবং এই স্তূপগুলোতেই সবজির চাষ করা হয়। কোনো কোনো এলাকায় ধানের বীজতলাও করা হয়। তো কৃষক এভাবেই আসলে সবজির চাহিদা মেটানোর জন্য এই ভাসমান পদ্ধতিতে সবজি চাষ করে আসছে, যা বিশ্বের একটি ঐতিহ্যবাহী চাষাবাদ পদ্ধতি হিসেবেও আমাদের দেশকে বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে। তো প্রথমেই এই স্তূপ বা ধাপটি কিভাবে তৈরি করব সেটি নিয়ে একটু আলাপ করি। বর্ষার পানিতে যখন কচুরিপানাগুলো দ্রুত বংশবিস্তার শুরু করে তখন কচুরিপানা সংগ্রহ করতে হয়। পানির গভীরতার উপর নির্ভর করে নির্বাচিত জায়গায় 2-3 খণ্ড বাঁশের 3-4 হাত লম্বা আড়াআড়ি বা লম্বা করে ডাল ফেলে একটি জায়গায় এই বাঁশ দিয়ে ঘেরা দেওয়া হয়। প্রথমে নিচের দিকে বড় আকারের কচুরিপানা ও পরে উপরের দিকে ছোট আকারের কচুরিপানা জমা করে করে স্তূপ করা হয়।

দিয়ে স্তূপ করতে হয়। এমনভাবে স্তূপটি করা হয় যাতে অন্তত একজন কৃষক উঠে এটির উপরে দাঁড়াতে পারে এবং পরে চারপাশ থেকে আরও কচুরিপানা নিয়ে উল্টে পাল্টে এর উপরে স্তূপ করা হয়। এভাবে 2 থেকে 3 মিটার চওড়া হলে যতদূর সম্ভব লম্বা করা যায় এবং এভাবেই ধাপ তৈরি করতে হয়। ধাপ তৈরির শেষের দিকে কচুরিপানাগুলোর শেকড় উপরের দিকে এবং কাণ্ডগুলো নিচের দিকে রেখে আস্তে আস্তে প্রস্থ থেকে দৈর্ঘ্য বরাবর সাজাতে হবে। তাহলে এখন জানি যে আসলে ধাপে কি কি সবজি চাষ করা যায়। ধাপে সাধারণত পালং শাক, লাল শাক, ঢেঁড়স, শসা, ডাঁটা, পুঁই শাক, বরবটি, ঝিঙ্গা, মরিচ, টমেটো, করলা, চিচিঙ্গা, মিষ্টি কুমড়া, লাউ এবং চাল কুমড়াও চাষ করা সম্ভব। ধাপে বীজ বপনের জন্য এখন বীজ বপন বা এই ধাপে বীজ বপনের উপযোগী করার বিষয়ে একটু আলাপ করি। প্রস্তুতকৃত ধাপটি প্রথমে সুবিধাজনক স্থানে বা বাড়ির কাছাকাছি ভাসিয়ে নিয়ে যেতে হবে এবং বীজ বপনের জন্য ধাপ তৈরির শেষের কচুরিপানার শিকড়ের উপর কাদা এবং গোবর দিয়ে 2 থেকে 3 ইঞ্চি পুরু একটি প্রলেপ দিতে হবে। এখানে সামান্য একটি ইউরিয়া সার প্রয়োগ করলে কচুরিপানাগুলো খুব দ্রুত পচে চাষযোগ্য হয়। এভাবে 10 থেকে 12 দিন পচানোর পর বীজ বপন করা হয়। গোবর বা কাদার পরিবর্তে পুরনো ধাপও এখানে ব্যবহার করা যেতে পারে এবং ধাপের জমি অন্য জমির তুলনায় এখানে ঘনভাবে বীজ বপন করা হয়। আর ধাপে কি কি আসলে পরিচর্যা করা হয় বা কি কি সুবিধা সে বিষয়ে একটু জেনে নিই। আমাদের এই ধাপ চাষের বা ভাসমান বেডের সবজি চাষে তেমন কোনো সারের প্রয়োজন হয় না, কারণ এই যে স্তূপটি বা কচুরিপানার যে তর এটি আসলে উন্নত মানের কম্পোস্ট সার। ফলে শাকসবজি তার প্রয়োজনীয় খাদ্য উপাদান এই কচুরিপানার স্তূপ থেকেই গ্রহণ করে থাকে। এই জন্য কোনো গাছের বাড়বাড়তির কোনো ক্ষতি হয় না। কেবল মাঝে মাঝে কিছু একটু হালকা ইউরিয়া সার স্প্রে করে দিলে সবজির বৃদ্ধি আরো ত্বরান্বিত হয়। ধাপটি পানির উপরে থাকে বলে এখানে আলাদা করে সেচ দেওয়ার প্রয়োজন নেই। রোগ বা পোকার আক্রমণ তেমন নেই, তবে ইঁদুর বা একটু বড় আকারের মাছ অনেক সময় ক্ষতি করে থাকে, সেক্ষেত্রে নেট দিয়ে ঘিরিয়ে রাখা যেতে পারে। সবচেয়ে শেষে আমরা যে অর্থনৈতিকভাবে যে সুবিধা সেটি হলো যে এখানে ঘনভাবে বীজ বপন করা যায়, কাজেই বীজ বপন করে আমরা চারা উৎপাদন করে বিক্রি করতে পারি। যেসব এলাকায় চাষাবাদের জমি নেই সেখানে সবজি উৎপাদন করা যায়, সার এবং সেচ খরচ নেই বললেই চলে, অবসর সময়কে কাজে লাগানো যায় এবং পতিত জায়গার সদ্ব্যবহার করা যায়। এখানে মাছের উপরে সবজি চাষ একই সাথে একটি জায়গাকে বেশি ব্যবহার করার সুযোগ করে দেয় এবং কর্মসংস্থানের একটি ভালো সুযোগ তৈরি করে।

আপনারা শুনছেন গান মন দিয়ে শোনো ভাইরে, তাই না? আর শিল্পী রুকসানা আক্তার লিজা ও মোহাম্মদ মনিরুল ইসলাম, গীতিকার শাহ মোহাম্মদ সিরাজ, সুরকার অশোক কুমার সরকার। চলেন গানটা শুনতে থাকি।

0: হ্যাঁ, গানটা শুনলাম, কেমন লাগলো তোমাদের? হ্যাঁ ঠিক ঠিক। আর কিন্তু আরেকটা বিষয় যে আমাদের কিন্তু সবসময় সবকিছু হিসাব করে চলতে হবে, গাছ লাগাতে হবে, তারপরে জৈব সার এটার ব্যবহার করতে হবে বেশি বেশি, নাকি? তো একটা এই যে আমার সামনে যারা বেতার যন্ত্রের সামনে বসে আছে, তারা তো অনেক চিঠিপত্র লেখে, তো তাদের চিঠিপত্রের জবাবটা দিতে হবে না? তো চলো যাই তাহলে, কৃষি বিষয়ক সমস্যার সমাধান নিয়ে শ্রোতাদের চিঠিপত্রের জবাব দিচ্ছেন কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা, পরিকল্পনা বাস্তবায়ন ও আইসিটি উইং, খামারবাড়ি, ঢাকা। চলো শোনা যাক।
1: শ্রোতাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের পাঠানো চিঠিপত্রের জবাবের অনুষ্ঠান। আজকের প্রথম চিঠিটি পাঠিয়েছেন জনাব মোহাম্মদ সেকেন্দার আলী, বালিয়াকান্দি, রাজবাড়ি থেকে। জনাব মোহাম্মদ সেকেন্দার আলী অতি বয়স্ক আম গাছে ফল ধারণ ক্ষমতা বৃদ্ধির উপায় বিষয়ে জানতে চেয়েছেন। জনাব মোহাম্মদ সেকেন্দার আলী, অতি বয়স্ক আম গাছে ফল ধারণ ক্ষমতা বৃদ্ধির জন্য জ্যৈষ্ঠ আষাঢ় মাসে ফল সংগ্রহের পরপরই ভারী ছাটাইয়ের মাধ্যমে গাছে তারুণ্যতা আনয়ন করতে হয়। সাধারণত 50 থেকে 100 বছর বয়সের গাছে রেজুভিনেশন বা তারুণ্যতা অনয়নের মাধ্যমে ভারী ছাটাই করা হয়। বয়স্ক গাছ ছাটাইয়ের জন্য গাছে ওঠার জন্য মই, ডাল কাটার জন্য করাত, সিকেসার, ধারালো দা দরকার হয়। বাগানের অতি বয়স্ক গাছে যখন আম ধরে না কিংবা ধরলেও পরিমাণে খুব কম ধরে, সেসব গাছের মরা, রোগাক্রান্ত ডাল ও সুস্থ কিছু ডালসহ ভারী ছাটাই করে বাগান উত্তমরূপে চাষসহ সুষম মাত্রায় সার প্রয়োগ করতে হয়। কিছুদিনের মধ্যেই কাটা ডালের নিচ থেকে সুস্থ, সবল এবং তেজি ডাল বের হয় এবং এই ডালই ভবিষ্যতে বৃদ্ধির জন্য রেখে দেওয়া হয়। এটাকেই আমরা রেজুভিনেশন বা তারুণ্যতা বলে থাকি। সাধারণত ডালগুলো কাটার তৃতীয় বছর থেকেই ফুল ফল আসতে শুরু করে। ডাল কাটার পর গাছ তারুণ্যতা প্রাপ্ত হয়, তাই আগের চেয়ে ফলনও অনেক বেশি হয়। নতুনভাবে গজানো কাণ্ড এবং পাতায় 15 থেকে 20 দিন পরপর 2-3 বার ছত্রাকনাশক ডাইথেন M45 প্রতি লিটার পানির সাথে 2 গ্রাম হিসাবে মিশিয়ে স্প্রে করতে হবে। পাতা কাটা উইভিল বা থ্রিপস পোকার আক্রমণ হলে সুমিথিয়ন 85 সিসি প্রতি লিটার পানিতে 2 মিলিলিটার হিসাবে মিশিয়ে 2 থেকে 3 বার স্প্রে করা যেতে পারে। জনাব মোহাম্মদ সেকেন্দার আলী, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আজকের দ্বিতীয় চিঠিটি পাঠিয়েছেন জনাব মোহাম্মদ সোহেল রানা, শ্রীপুর, গাজীপুর থেকে। জনাব মোহাম্মদ সোহেল রানা পেয়ারা চাষে ব্যাগিং পদ্ধতির বিষয়ে জানতে চেয়েছেন। জনাব সোহেল রানা, গুণগত মানসম্পন্ন পেয়ারা প্রাপ্তি নিশ্চিত করতে পলিথিন পেপার, ব্রাউন পেপার এবং বিশেষ ধরনের ব্যাগ দ্বারা পেয়ারা গাছে থাকা অবস্থায় ঢেকে রেখে পোকামাকড়, রোগবালাই এবং অন্যান্য ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করার পদ্ধতিকেই পেয়ারার ব্যাগিং পদ্ধতি বলা যায়। উপযুক্ত সময়ে যথাযথভাবে ব্যাগিং করতে পারলে পোকা দমন ছাড়াও আরও কিছু বাড়তি সুবিধা পাওয়া যায়, বিশেষ করে পাতার ঘর্ষণ থেকে ফল রক্ষা করা যায়, তীব্র সূর্যকিরণ থেকে ফলকে রক্ষা করা যায়, পাখি, বাদুর এবং মানুষের আক্রমণ থেকেও ফল রক্ষা করা যায়। ফল দেখতে আকর্ষণীয় হয় এবং বাজার মূল্যও বেশি হয়। সর্বোপরি পেয়ারা চাষ করে লাভবান হওয়া যায়। পেয়ারাতে সাধারণত সাদামাছি, ছাত্রা পোকা এবং মাছি পোকার উপদ্রব বেশি হয়। পেয়ারা মার্বেল আকার থেকে শুরু করে পেয়ারা সংগ্রহ পর্যন্ত যে কোনো সময়ে পেয়ারার খোসায় বা কুড়িতে ছিদ্রযুক্ত ছোট ছোট কালো দাগ দেখা যায়। অনেক সময় ছিদ্র পথ দিয়ে কষ বা পোকার মল বের হয়। আক্রান্ত ফল কাটলে শ্বাসের মধ্যে আঁকাবাঁকা সুরঙ্গ দেখা যায় এবং পোকার কীড়াও দেখা যায়। পরিপক্ক ফল খাওয়ার অযোগ্য হয়ে যায়, পেয়ারার বাজার মূল্য কমে যায়। পেয়ারা মার্বেল আকারের হলে 2 থেকে 3টি ছিদ্রযুক্ত পলিথিন ব্যাগ দিয়ে ওই ফলগুলো ঢেকে বা ঢিলে করে বেঁধে দিতে হয়। এভাবে বেঁধে দিলে ফলের আকার বাড়তে কোনো সমস্যা হয় না। এছাড়াও বিশেষ ধরনের কাগজের ঠোঙ্গা দিয়ে পেয়ারা ঢেকে মাছি পোকার প্রকোপ থেকে বাগানের পেয়ারাকে রক্ষা করা যেতে পারে। তো জনাব সোহেল রানা, আশা করি পেয়ারার ব্যাগিং পদ্ধতি বিষয়ে আপনি বুঝতে পেরেছেন। আজকের তৃতীয় চিঠিটি পাঠিয়েছেন জনাব মোহাম্মদ কবির হোসেন, সাভার, ঢাকা থেকে। জনাব মোহাম্মদ কবির হোসেন আগাম টমেটো জাত এবং চারা উৎপাদন ও চাষ পদ্ধতি বিষয়ে জানতে চেয়েছেন। জোনাব মোহাম্মদ কবির হোসেন, টমেটোর আগাম এবং জনপ্রিয় জাতগুলো হল বাড়ি টমেটো ৪, বাড়ি টমেটো ৫, এছাড়াও বাড়ি টমেটো ৬ এবং বাজারে প্রচলিত কিছু হাইব্রিড এবং গ্রীষ্মকালীন টমেটোর জাত আগাম চাষ করা যেতে পারে। সাধারণত ভাদ্র আশ্বিন মাস টমেটোর আগাম চাষের জন্য উপযুক্ত সময়। এ সময় প্রায় আকাশ মেঘলা থাকে এবং বেশ বৃষ্টিপাত হয়। কাজেই বীজতলায় চারা তৈরি, চারার প্রতিষ্ঠা, চারার প্রাথমিক পরিচর্যা এবং ভালো ফলনের জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। বীজবাহিত রোগ থেকে রক্ষার জন্য প্রতি কেজি বীজে ২ গ্রাম হিসাবে ভিটাভেক্স মিশিয়ে বীজ শোধন করতে হবে। সুস্থ এবং সবল চারা উৎপাদনের জন্য প্রথমে ৫০ গ্রাম পরিপক্ক এবং রোগমুক্ত বীজ ঘন করে ৩ মিটার বাই ১ মিটার আকারের বীজতলায় বুনতে হবে। বীজগুলো গজানোর ৮ থেকে ১০ দিন পর চারা দ্বিতীয় বীজতলায় ৪ সেন্টিমিটার বাই ১ সেন্টিমিটার দূরত্বে স্থানান্তর করতে হবে। চারার বয়স ৩০ থেকে ৩৫ দিন হলে বীজতলা থেকে উঠিয়ে মূল জমিতে ৬০ সেন্টিমিটার দূরত্বে সারি করে প্রতি সারিতে ৪০ সেন্টিমিটার দূরত্বে চারা লাগাতে হবে। সাধারণত জাপ পোকা এবং গাছের ঢোলে পড়া রোগ এ সময়ে বেশি দেখা যায়। জাপ পোকা দমনের জন্য ম্যালাথিওন প্রতি লিটার পানির সাথে ১ মিলিলিটার হিসাবে মিশিয়ে ১০ দিন পরপর ২ থেকে ৩ বার স্প্রে করতে হবে। গাছের ঢোলে পড়া রোগ দমনের জন্য ব্যাভিস্টিন অথবা নয়িন প্রতি লিটার পানির সাথে ১ গ্রাম হিসাবে মিশিয়ে গাছের গোড়ায় স্প্রে করতে হবে। জনাব মোহাম্মদ কবির হোসেন, আশা করি আপনি আগাম টমেটোর জাত এবং এর চারা উৎপাদন বিষয়ে জানতে পেরেছেন। আজকের সবশেষ চিঠিটি পাঠিয়েছেন জনাব মোহাম্মদ আব্দুর রহিম মধুপুর টাঙ্গাইল থেকে। জনাব মোহাম্মদ আব্দুর রহিম আমন ধানের পাতা মোড়ানো পোকা দমন পদ্ধতি বিষয়ে জানতে চেয়েছেন। জনাব মোহাম্মদ আব্দুর রহিম, পাতা মোড়ানো পোকা ডিম থেকে কীড়া বের হওয়ার পর এরা পাতাকে আক্রমণ করে। পাতার মাঝামাঝি কোনো জায়গায় অবস্থান করে মুখের লালা দ্বারা পাতার দুই কিনারা জোড়া লাগিয়ে মুড়িয়ে ফেলে, কিন্তু পাতার উপরের এবং নিচের অংশ অক্ষত থাকে। কীড়াগুলো মোড়ানো পাতার ভিতর থেকে পাতার ক্লোরোফিলাস টিস্যুগুলো খেয়ে ফেলে এবং এতে পাতার বৃদ্ধি কমে যায় এবং পাতায় সাদা দাগ পড়ে। সবুজ অংশ খাওয়া শেষ হয়ে গেলে এই স্থান শুকিয়ে যায় এবং আক্রমণ মারাত্মক হলে গোটা পাতা শুকিয়ে যায় এবং পাতাকে সূর্যালোকে শুকিয়ে যাওয়ার মতো মনে হয়। ফলে গাছের বৃদ্ধি ব্যাহত হয়, গাছ শুকিয়ে মারা যায়। ধান গাছ থোর হওয়ার ঠিক আগে বা পরে আক্রান্ত হলে গাছের চিটা ধানের পরিমাণ বেড়ে যায় এবং ধানের ফলন মারাত্মকভাবে কমে যায়। পাতা মোড়ানো পোকা দমনের জন্য জমির আইল থেকে ঘাস জাতীয় আগাছা পরিষ্কার করতে হবে, ধান কাটার পর ফসলের অবশিষ্টাংশ পুড়িয়ে ফেলতে হবে এবং আক্রান্ত পাতা ছাঁটাই করতে হবে। আলোর ফাঁদ ব্যবহার করে পোকা সংগ্রহ করে মেরে ফেলতে হবে। আক্রান্ত জমিতে কেরোসিন মিশ্রিত রশি আড়াআড়িভাবে টেনে পোকা দমন করা যেতে পারে। ধান খেতে ডাল পুঁতে পাখি বসার ব্যবস্থা করতে হবে। আক্রমণের মাত্রা যদি খুব বেশি হয় তাহলে ম্যালাথিয়ন, ফেনিট্রোথিয়ান বা ফলাজেন অথবা ডাইমেথয়েড এই জাতীয় কীটনাশক প্রতি লিটার পানির সাথে ১ থেকে ১.৫ মিলিলিটার হিসাবে মিশিয়ে ৭ থেকে ১০ দিন পরপর ২ থেকে ৩ বার স্প্রে করতে হবে। ধানের থোর আসার আগে দানাদার কীটনাশক, বিশেষ করে ডায়াজিনন বা মিরাল জাতীয় দানাদার কীটনাশক প্রতি বিঘাতে ২ থেকে ২.৫ কেজি হিসাবে প্রয়োগ করলেও এই পাতা মোড়ানো পোকার আক্রমণ অনেকাংশেই কম হয়। তো জনাব মোহাম্মদ আব্দুর রহিম, আশা করি আপনি রোপা আমন ধানের পাতা মোড়ানো পোকার দমন পদ্ধতি বিষয়ে বুঝতে পেরেছেন। শ্রোতা বন্ধুরা, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ে যে কোনো সমস্যার কথা জানিয়ে আমাদের কাছে চিঠি লিখতে পারেন। আমাদের বিশেষজ্ঞগণ অবশ্যই আপনাদের চিঠির উত্তর দিবেন। এবার জানিয়ে দিচ্ছি আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা। প্রযোজক দেশামার মাটি আমার, প্রযত্নে পরিচালক কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতার, সৈয়দ মাহবুব মোর্শেদ সরণী, শেরেবাংলা নগর, ঢাকা ১২০৭। আমাদের কাছে ইমেইলও পাঠাইতে পারেন। আমাদের মেইল আইডি betar.krishi@gmail.com betar.krishi@gmail.com। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি।
0: তো বন্ধুরা, যারা বেতার যন্ত্রের সামনে আছেন নিশ্চয়ই আপনাদের চিঠিগুলোর উত্তর পাওয়া গেছে, কি বলেন আপনারা?
2: হ্যাঁ, একজনের সমস্যা হলেই তো সবার সমাধান।
0: তবে ওই যেটা বলতেছিলাম, এই যে আমার হাসান, ফরিদ, তারপর গিয়াস, এরা সবাই মিলে আরো কিটা কিটা জানি, রোহি, রোহিক, তারপরে রনি, এরা সবাই এই যুবকরা যে কাজ করতেছে এই ব্যাপারটা কিন্তু ওদের উৎসাহিত করা উচিত।
3: আবার হল নারায়ণ ভাই, এদের যে এই যে খাল পারে যে সব মিলে গাছ লাগাইতাছে, এই উদ্যোগটা আমার কাছে অনেক ভালো
2: লাগছে, অনেক ভালো উদ্যোগ।
0: আবার কি কইছে জানো, ওরা কিন্তু এটা সমাপ্তি করেছে, কইছে যে এবার তাল গাছ আর খেজুর গাছ লাগাবি, মানে একদম সাইরে লাগাবি,
3: বেশি বেশি করে লাগাবি।
2: ভাই যে মেঘ হয় দেখো না বজ্রপাত,
0: হয় হয়
2: এত প্রতিরোধ করবে কেমনে, এই বড় বড় গাছ না লাগাইলে।
4: তাল গাছের কথা কইলা, লাগাইব
2: তাল গাছ
3: এবার গাছ লাগাইছে।
0: শোনো, এই যে আমরা যে কয়জন আছি সবাই মিলে ওই ছোট মেয়ে এক ধরবো, ধরে নিয়ে বলবো চলো তোমাকে একটু মিষ্টি মন্ডা খাওয়াবো, ওই খাওয়ানোর নাম করে ওর হাত দিয়ে আট দশটা গাছ লাগাবো, মিঠাই মন্ডাও খাওয়াবো, দরকার হয় মিঠাই মন্ডার জায়গায় একটু বাতাসা খাওয়া দিলাম, অসুবিধা
4: কি,
0: সে যেই পরি থাক সে কিন্তু এমনি উৎসাহ দিলে কিন্তু আমার মন ভালো আছে কাজ করে। তো সেইভাবে আবার তোমার ইয়ের কথা মনে রাখতে হবে, মৃধা আছে, ওই মৃধাও কিন্তু মাঝে মাঝে কিন্তু গাছ লাগায়,
4: পলাশ ভাই কিন্তু গাছ
0: লাগায়, হ্যাঁ লাগায়। তো এই যে লাগানোর ব্যাপারটা আমাদের সবাইকেই করতে হবে,
3: আগ্রহ করতে,
0: অক্সিজেন ফ্যাক্টরি যত বেশি লাগাবা তত
2: আমরা ভালো থাকব, সুস্থ থাকব, শ্বাস নেন যা,
0: শ্বাস প্রশ্বাস ভালো
2: সুস্থ থাকে,
0: তাই না,
3: সুন্দর হইবো।
0: আর সেই সাথে দেখো শহরে দেখো বাড়ি বিল্ডিং আর বিল্ডিং, গ্রামেও হচ্ছে, তো গাছ না লাগালি মানুষ বাঁচবেন কেমনে। এই যে দেখো গরম পড়তেছে, শুনলাম বিদেশে নাকি যেসব জায়গায় ঠান্ডা পড়ত
2: সেই সব জায়গায়
0: গরম, তাহলে এই আবহাওয়াকে ঠিক রাখার জন্য গাছ লাগাতে হবে, সবাই মিলে আমরা কি করব, গাছ লাগাবো। তো চলো আজকে এই প্রতিজ্ঞা নিয়েই আমরা আজকে শেষ করতে যাই কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, আজকে এখানেই শেষ করি চলো নাকি। তো বলে যাই, আজকের তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন আর প্রযোজনা করেছেন হরবিলাস রায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা, প্রায় এক বছর হয়ে, কয় বছর হয়ে গেল এই যে জুলাই অভ্যুত্থান হয়েছে, আমরা কিন্তু নতুনভাবে নতুনভাবে বাঁচার আনন্দ
2: পাচ্ছি,
0: দেশটা ভালো থাকুক, সুস্থ থাকুক, সবাই ভালো থাকবেন, খুদ।
2: আচ্ছা।

0: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, কুমিল্লা, বান্দরবান, রাঙামাটি, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। আমাদের এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমরা কজন, সেলিনা আক্তার শেলি, শেখ মুরসালিন রহমান ও আন্না ইসলাম। প্রকৌশল দায়িত্বে আছেন উত্তম চন্দ্র গোপ, মোহাম্মদ সোহেল আনোয়ার, মোহাম্মদ আতিকুর রহমান পলাশ, শামীম আহমেদ ও শাকিল আহমেদ, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হাসিনা পারভীন।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

0: সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই অনুষ্ঠান দুরবার। দুরবারে আজ আপনাদের সাথে রয়েছি আমি শেখ মুরসালিন রহমান
1: এবং আমি সেলিনা আক্তার শেলি।
0: সৈনিক ভাই বোনেরা, দুরবারে আজ আপনাদেরকে শোনাবো রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। প্রথমে শোনাবো একটি দেশের গান, গানটিতে কণ্ঠ দিয়েছেন সানিয়া সুলতানা লিজা, গীতিকার মুন্সি ওয়াদুদ, সুরকার শেখ সাদি খান।

দুর্বারে শুনছেন রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। এবারে শুনবেন আধুনিক গান। গীতিকার মোহাম্মদ আহসান হাবিব বাপ্পি, সুরকার রফিকুল আজিজ, এ কে এম আবদুল্লাহ আল মুর্তুজা মুহিনের কণ্ঠে বারে বারে ঘুরে ঘুরে তোর কাছে আসি।

শুনছেন সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার। দুর্বারে আজ শুনছেন রকমারি গানের আয়োজন চাওয়া পাওয়া। এবারে শুনবেন লিডার আমি বাংলাদেশ, এই ছায়াছবির গান দ্বৈতকণ্ঠে ইমরান ও কোনাল।

0: রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া এখানেই শেষ হল। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি এস এম রেফাউল হক। আজ রাত থেকে শুরু হবে ফিফা বিশ্বকাপ ফুটবলের শেষ হলো পর্ব। এই পর্বের প্রথম ম্যাচে রাত 11টায় যুক্তরাষ্ট্রের টেক্সাসে কানাডা মরক্কোর এবং রাত 3টায় ফিলাডেলফিয়ায় ফ্রান্স প্যারাগুয়ের মুখোমুখি হবে। এদিকে বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনা, মিশর ও কলম্বিয়া শেষ হলোতে নিজেদের অবস্থান নিশ্চিত করছে। আজ সকালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আর্জেন্টিনা 3-2 গোলে কেপ ভার্দেকে, কানসাসে কলম্বিয়া 1-0 গোলে ঘানাকে এবং গতরাতে ডালাসে টাইব্রেকারে মিশর 4-2 গোলে অস্ট্রেলিয়াকে পরাজিত করে শেষ হলোয় উঠেছে। শেষ হলোতে ব্রাজিল নরওয়ের, মেক্সিকো ইংল্যান্ডের, পর্তুগাল স্পেনের, যুক্তরাষ্ট্র বেলজিয়ামের, আর্জেন্টিনা মিশরের এবং সুইজারল্যান্ড কলম্বিয়ার মুখোমুখি হবে। গাজীপুরে শহীদের রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি ফাইনালে উঠেছে। আজ শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বিকেএসপি 2-1 গোলে জামালপুর থ্রি ব্রাদার্স একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। আগামীকাল একই ভেন্যুতে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে গাজীপুর টঙ্গী ফুটবল একাডেমি মানিকগঞ্জ একরম স্মৃতি ফুটবল একাডেমির মুখোমুখি হবে। ম্যাঞ্চেস্টারে দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ভারত এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত 5 ওভারে 1 উইকেটে 50 রান করেছে। দুদলের মধ্যকার 5 ম্যাচ সিরিজের প্রথমটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। টি টোয়েন্টি সিরিজের পর ভারত ও ইংল্যান্ডের মধ্যে 3টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। নর্থ সাউন্ডে দ্বিতীয় শীর্ষ ক্রিকেট টেস্টে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শ্রীলঙ্কা গতকালের 5 উইকেটে 338 রান নিয়ে আজ দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে এখন ব্যাট করছে। আগামীকাল বাংলাদেশ সময় রাত 8টায় তৃতীয় দিনের খেলা শুরু হবে। সিরিজের সমতা ফিরিয়ে আনতে হলে এই টেস্টে শ্রীলঙ্কার জয় ছাড়া বিকল্প নেই। 2 ম্যাচ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ 1-0তে এগিয়ে রয়েছে। আগামীকাল নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিক ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মোকাবেলা করবে। লর্ডসে বাংলাদেশ সময় রাত 8:30 শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়া 8 উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে এবং দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক ইংল্যান্ড 40 রানে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে ফাইনাল খেলা নিশ্চিত করে। এদিকে আগামী সোমবার বাংলাদেশ এবং স্বাগতিক জিম্বাবুয়ের মধ্যে 3 ম্যাচ 1 দিনের আন্তর্জাতিক সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। হারারেতে বাংলাদেশ সময় বেলা 1:30 খেলা শুরু হবে। 9 জুলাই দুদলের মধ্যে দ্বিতীয় এবং 11 জুলাই তৃতীয় শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এদিকে জিম্বাবুয়ের মাটিতে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য মেহেদি হাসান মিরাজকে অধিনায়ক করে ইতিমধ্যে 15 সদস্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। একদিনের সিরিজের পর বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যে 3 ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটি আগামী 15 জুলাই বুলাওয়েতে বাংলাদেশ সময় বিকেল 4:30 অনুষ্ঠিত হবে। দেশে তৃণমূল পর্যায়ের ক্রীড়াঙ্গনে নতুন করে স্পোর্টস এর দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। 12 থেকে 14 বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট ইভেন্টে খেলা আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে। দেশের 4,500-এরও বেশি ইউনিয়নে খেলা অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। ইংল্যান্ডের হয়ে স্টোকস 122টি টেস্ট, 114টি ওয়ানডে এবং 43টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টেস্টে তিনি 14টি সেঞ্চুরি, ওয়ানডেতে 5টি এবং বোলিংয়ে 74টি উইকেট লাভ করেন। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: প্রিয় শ্রোতা, চলছে বর্ষাকাল, বাংলা দিনপঞ্জিকায় এখন আষাঢ় মাস। ঋতুচক্রে আষাঢ় মানে বৃষ্টি, বর্ষাকাল। দীর্ঘ রুক্ষতা দূর করে মাঠঘাট প্রান্তর সিক্ত স্নিগ্ধ হয়ে ওঠে এ সময়। প্রকৃতিতে চলে মেঘ বৃষ্টি লুকোচুরি। একদিকে বৃষ্টি, তার সাথে আছে রোদের প্রখরতা, ভ্যাপসা গরম। বর্ষা আসে মেঘ আর বৃষ্টিকে বাহন করে, আকাশের কোলে মেঘ জমিয়ে। নদী আর খালবিল ভরে, জলে থই থই করে বর্ষা ভরে ওঠে মুষলধারায় বাড়ি ছড়িয়ে। বর্ষায় বৃষ্টিতে চারপাশ ধুয়ে ওঠে দুটি ছড়ায় স্বচ্ছ কাঁচের মতো। কখনো বা কাঠফাটার উত্তরে ভ্যাপসা গরমে জীবন যখন অতিষ্ঠ, আষাঢ়ের এক পশলা বৃষ্টি তখন সবার কাছে হয়ে ওঠে চরম আরাধ্য, পরম পাওয়া। প্রিয় শ্রোতা, বর্ষার এই মৌসুমে আপনাদের সকলে নিরাপদ, সুস্থ ও মঙ্গলময় জীবন কামনা করে আমন্ত্রণ করছি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল পরিবেশিত সুখী সংসার ম্যাগাজিন অনুষ্ঠানে। প্রিয় শ্রোতা, দেশের উন্নয়নের দ্বার প্রান্তে ভাবতে গেলে তরুণদের কথাই মনে আসে। তরুণ সমাজ আমাদের দেশের অহংকার। আমাদের তরুণরাই সমাজ পরিবর্তনের মূল চালক ও আশ্রয়স্থল। এই তরুণ সমাজের উদ্ভাবনী ক্ষমতা, অমিত তেজ ও সাহস, কর্মস্পৃহা ও কর্মদক্ষতা দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এই তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করা আমার আপনার সকলের নৈতিক দায়িত্ব। শ্রোতা বন্ধুরা, চলুন শুনি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতনতা নিয়ে বহির্ধারণকৃত সাক্ষাৎকারমূলক প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের কণ্ঠ। সাক্ষাৎকার গ্রহণে ও সঞ্চালনায় সজীব দত্ত।
2: প্রিয় শ্রোতা বন্ধুরা, তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠান থেকে আমরা চাই কোনো ফুল যেন ঝরে না যায়। বাল্যবিবাহ একটি অন্যতম সামাজিক ব্যাধি। একটি শিক্ষার্থীর বেড়ে উঠবার লক্ষ্যে

0: আমরা মনে করি আজকে শিক্ষার্থীরাই গড়বে বাল্য বিবাহ মুক্ত বাংলাদেশ। আমরা এ পর্যায়ে এসেছি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলায়। উপজেলা পরিষদ সভাকক্ষে এবারে তারুণ্যের কণ্ঠের পর্ব ধারণ করা হচ্ছে। সজীব দত্ত, যথারীতি স্বাগত আপনাদের সবাইকে সুন্দর এই রাতে। আজকে অনুষ্ঠানটি আমরা কালীগঞ্জের বন্ধুদের সঙ্গে কথা বলবো। চলুন আর কথা না বাড়িয়ে তাদের কথা আমরা শুনি। কি নাম তোমার, তুমি কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসেছো, কিসে পড়ো?
1: আমার নাম পরমা দাস, আমি সরকারি কালীগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসেছি। আমি নবম শ্রেণীর একজন ছাত্রী।
0: পরমা, বাল্য বিবাহ বলতে আমরা কি বুঝি?
1: বাল্য বিবাহ বলতে বোঝায় মেয়েদের 18 এবং ছেলেদের 21 বছর বয়সের নিচে যে বিবাহ সম্পন্ন হয়।
0: তুমি তোমার জীবনে কি স্বপ্ন দেখো?
1: আমি আমার জীবনে একজন ডাক্তার হওয়ার স্বপ্ন দেখি।
0: অনেক ধন্যবাদ তোমাকে, আমরা চলে যাব পরের বন্ধুর কাছে। আমরা চলুন তার সঙ্গে কথা বলি এবং আরেকটু জানার চেষ্টা করি যে কেন আমরা বাল্য বিবাহ করব না, বাল্য বিবাহ থেকে কারণে আমরা দূরে থাকবো আসলে। কি নাম তোমার, তুমি কোথা থেকে এসছো, কিসে পড়ো?
2: আমার নাম সুকানু সান্তনা স্মৃতি, আমি শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর একজন ছাত্রী।
0: বাল্য বিবাহ কি কি কারণে হয়ে থাকে, তোমার কাছে কি মনে হয়?
2: বাল্য বিবাহ প্রধানত জনসচেতনতার অভাবে হয়ে থাকে। অন্যদিকে আছে বাল্য বিবাহ সমর্থনকারী আইন, যেমন আমাদের দেশে অনেক কাজী আছে যারা সঠিক বয়স না জেনেই মেয়ে এবং ছেলেদের বিয়ে দিয়ে থাকে, যার কারণে বাল্য বিবাহ বেশিরভাগ ঘটে থাকে। অন্যদিকে আছে আমাদের দেশে অন্যদিকে বাল্য বিবাহের কারণ হিসেবে আমরা শনাক্ত করতে পারি পিতা মাতা অসচেতন, এজন্য আমাদেরকে বেশি বেশি এর কুফল নিয়ে আলোচনা করতে হবে।
0: তোমাদের শিক্ষকরা তোমাদের স্কুলে বাল্য বিবাহ এর কুফল সম্পর্কে তোমাদেরকে জানান?
2: অবশ্যই।
0: আমরা যারা বাল্য বিবাহের কুফল জানি যে কি কি কারণে বাল্য বিবাহ হয়ে থাকে, যারা জানেন না তাদেরকে প্রজন্মের একজন হিসেবে আমাদেরকে জানানোর প্রয়োজন রয়েছে?
2: অবশ্যই জানানোর প্রয়োজন আছে, আমাদেরকে তাদেরকে সচেতন করা উচিত, আর আমাদের অবশ্যই পিতা মাতাদের বেশি করে এই ব্যাপারে জানানো উচিত।
0: অনেক ধন্যবাদ। আমরা রয়েছি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলায়। উপজেলা পরিষদ সভাকক্ষে স্বাস্থ্যবিধি মেনে এবারে তারুণ্যের কণ্ঠ ধারণ করা হচ্ছে প্রিয় বন্ধুরা, এবং আজকে এখানে চমৎকার একটি পরিবেশের সৃষ্টি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এখানে উপস্থিত রয়েছে এবং সবাই অত্যন্ত আন্তরিক ভাবে তারা কিন্তু আজকে অনুষ্ঠানে এসছে এবং কথা বলার জন্য তারা অত্যন্ত আন্তরিক ভাবে অপেক্ষা করছে। কি নাম তোমার, তুমি কোথা থেকে এসেছো, কিসে পড়ো?
3: আমি পাখি, আমি উজ্জীবনী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসেছি। আমি দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের একজন ছাত্রী।
0: বাল্য বিবাহের কি কুফল রয়েছে পাখি?
3: বাল্য বিবাহের কুফল, একটি মেয়ের স্বপ্ন নষ্ট হয়ে যায় এবং শারীরিক ও মানসিক দুই দিকটাই সমস্যা হয়, যার ফলে মা ও শিশুর সমস্যা হয়, এমনকি শিশুটাও মারা যেতে পারে, মারও মৃত্যুর ঝুঁকি থাকে।
0: প্রিয় শ্রোতা বন্ধুরা, এই পাখি যে এখান থেকে কয়েক মাস আগে নিজের বাল্য বিবাহ নিজেই বন্ধ করেছে এবং আমরা তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানে আপনারা শুনেছেন যে বিভিন্ন পর্বে এই আলোকিত যে সকল শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে যুক্ত করার চেষ্টা করি। আজকে অত্যন্ত চমৎকারভাবে মিলে গেল যে এই তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানে পাখি উপস্থিত আছে যে নিজের বিবাহ নিজেই বন্ধ করেছিল। এই পাখিরাই হতে পারে অন্যান্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার জায়গা। পাখি, তুমি কিভাবে তোমার বিয়ে বন্ধ করেছিলে?
3: আমি প্রথমে আমার প্রধান শিক্ষকের সহায়তায় আমার বাবা মাকে বোঝাই এবং তারা যেহেতু বুঝতে ছিল না, আমাকে লুকিয়ে সাধ্যের মানে অমতেই সাধ্যের আড়ালেই আমাকে বিয়ে দেওয়ার চেষ্টা করছিল। আমি নিজে চাইনি এবং আমি বাল্য বিবাহের কুফল সম্পর্কে জানতাম, সচেতন ছিলাম, যার ফলে আমি হেল্পলাইনে ফোন করছিলাম।
0: আবার একটু বলবে যে তুমি কোন নম্বরে কল দিয়েছিলে?
3: 999-এ।
0: তুমি এই নাম্বারটির সন্ধান কিভাবে পেলে?
3: এই সন্ধানটা আমার স্কুলে অনেক ধরনের প্ল্যাটফর্ম আসতো সেখান থেকে।
0: ফোন দিয়েছিলে, তারপর কি হলো?
3: তারা আমাকে বলল যে এই উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে যেতে এবং এখানেই হেল্প নিতে।
0: তুমি কেন তোমার বিয়েটা বন্ধ করলে?
3: আমি সচেতন ছিলাম বাল্য বিবাহ হলে একটি মেয়ের স্বপ্ন নষ্ট হয়ে যায়, তার শারীরিক মানসিক উভয়ই সমস্যা হয়।
0: এখন এই বাল্য বিবাহ বন্ধ করার পরে তোমার পরিবার, তোমার সহপাঠীরা কিভাবে দেখছে তোমাকে?
3: ফার্স্টে আমাকে অনেক খারাপভাবে দেখছিল, কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পারছে যে আসলেই এ এটা একটা খারাপ দিক এবং এটা থেকে আমার সহপাঠীরা অনেকেই প্রেরণা পেয়েছে।
0: তুমি জীবনে কি হতে চাও?
3: আমি একজন সুচিকিৎসক হতে চাই।
0: তোমার পরিবারে কে কে আছেন?
3: আমার আব্বু আম্মু আর আমার বড় আপু আর আমি।
0: তোমার জন্য আমাদের পক্ষ থেকে অনেক শুভকামনা এবং নিশ্চয়ই তোমার স্বপ্ন পূরণ হবে, এটাই আমরা চাই। এরপরে কে রয়েছে? তোমার কি নাম, তুমি কিসে পড়ছো, কোথায় পড়ছো?
1: আমি ফারিহা তাবাসুম তনু, আমি সরকারি কালীগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর একজন বিজ্ঞান বিভাগের

0: বাল্য বিবাহ প্রতিরোধে আমরা কিভাবে কাজ করতে পারি?
1: বাল্য বিবাহ প্রতিরোধে সবচেয়ে আমাদের যে কাজটা আগে দরকার, সেটা হচ্ছে মানুষের মধ্যে জনসচেতনতা সৃষ্টি করা। এই জনসচেতনতা সৃষ্টি করতে না পারলে অন্য কোনো মাধ্যম কার্যকর হবে না বলে আমার মনে হয়। তো অন্য যে মানে যে মাধ্যমগুলোর মাধ্যমে আমরা জনসচেতনতা সৃষ্টি করতে পারি, সেগুলো হচ্ছে মানুষের মধ্যে পোস্টার, লিফলেট এগুলো বিলি করা, বিভিন্ন উন্নয়নমূলক হচ্ছে গান, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলো আমরা করতে পারি, উঠান বৈঠক এবং সামাজিক বৈঠকের মাধ্যমে আমরা বাল্য বিবাহ প্রতিরোধ করতে পারি।
0: অনেক ধন্যবাদ। অনুষ্ঠানে এ পর্যায়ে কথা বলবো সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কালীগঞ্জ, আপনাকে স্বাগত জানাচ্ছি তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানে। আপনার এই উপজেলায় আজকে তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠিত হচ্ছে, আপনারা সার্বিক সহযোগিতা করেছেন, কেমন লাগছে?
2: নিঃসন্দেহে এটা একটা ভালো লাগার দিক। বিশেষ করে আমি স্কুলের বাচ্চাদের এখানে এনে তাদেরকে সচেতন করতে পারছি। বিভিন্ন পর্যায়ের এখানে প্রতিনিধি রয়েছেন, স্কুল শিক্ষক রয়েছেন, সাংবাদিক ভাইয়েরা রয়েছেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা রয়েছেন, সবাই একটা সম্মিলিত প্রচেষ্টা এখানে আমরা একটা সচেতন অনুষ্ঠান করতে পারছি।
0: আমরা জানি যে 333-999-1098 এই নম্বরগুলোর মাধ্যমে বাল্য বিবাহ বন্ধ করা যায়। 333 থেকে
2: একইভাবে নারী ও শিশু নির্যাতনের বিষয়গুলো এখানে উঠে আসে এবং এই অভিযোগগুলো আসলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিই। এবং আপনি জানেন যে আমাদের বিশেষ করে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে একেবারে ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে কমিটি রয়েছে। এই কমিটিগুলো খুবই অ্যাক্টিভ। এখানে আপনি ইতিমধ্যে শুনেছেন যে কালীগঞ্জকে বাল্যবিবাহ মুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে এই কমিটিগুলো বেশ জোরালো ভূমিকা নিয়ে কাজ করছেন।
0: কথা বলছিলেন সহকারী কমিশনার ভূমি। আমাদের সমাজে এগিয়ে চলেছে আমাদের বর্তমান বাংলাদেশ, কোন একটি স্বপ্ন যেন পাখির মতো বাধাগ্রস্ত না হয়। যদি হয়ও, এই পাখির মতোই সে যদি আকাশে উঠতে চায়, নিজের স্বপ্নকে জিইয়ে রাখতে হবে, নিজের স্বপ্নকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। একজন পাখি তৈরি হোক, এটাই আহ্বান এই কালীগঞ্জ তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠান থেকে। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সবার জন্য আমাদের শুভকামনা। আগামী সপ্তাহে বাংলাদেশের অন্য কোন জেলা, অন্য কোন উপজেলার বন্ধুদেরকে নিয়ে আপনাদের মুখোমুখি হব। আমি সজীব দত্ত।
3: স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতনতা নিয়ে বহির্ধারণকৃত সাক্ষাৎকারমূলক প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের কণ্ঠ শুনলেন। আয়োজনে এবারে চলুন শুনে একটি জনসংখ্যা বিষয়ক গান। শিল্পী মোহাম্মদ শাহিনুল ইসলাম, গানটির রচয়িতা মোহাম্মদ এনামুল ইসলাম এবং সুর করেছেন দীপক কুমার দে।
4: শুনছেন সুখী সংসার। অনুষ্ঠানের বাকি অংশ শুনতে পাবেন পবিত্র এশার নামাজের আজানের পর।
5: তোমরা সৎ কাজে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যাও, সর্বদা আল্লাহকে ভয় করো এবং সত্য ও সঠিক কথা বলো। আল কোরআন। এখন প্রচারিত হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।
6: আল্লাহু আকবার, আল্লাহ

0: ما رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।

0: জনসংখ্যা বিষয়ক গানটি শুনছিলাম আমরা। বন্ধুরা, ডেঙ্গু বা চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে ঝোপঝাড় বাড়ির আঙিনা পরিষ্কার রাখুন, এক নাগারে কোথাও কোনো কিছুতে পানি জমতে দেবেন না। আর হ্যাঁ, মহামারী করোনা সংক্রমণ আবারও আমাদের আশঙ্কা করে তুলেছে, তবে ভয়ের কিছু নয়। পূর্বের ন্যায় আমাদের অতিমাত্রায় সচেতন থেকে স্বাস্থ্যবিধিগুলো সকলে মেনে চলতে হবে। প্রিয় বন্ধুরা, আপনাদের সকলের স্বাভাবিক সুস্থ নিরাপদ জীবন কামনা করে আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সুখী সংসার ম্যাগাজিন অনুষ্ঠানটির গ্রন্থন উপস্থাপনায় ছিলাম আমি শেখ শাকিল আহমেদ, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন
1: শাহিদা মঞ্জুরি। সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।

0: অস্বাভাবিক দ্রুতগতিতে গাড়ি চালাবেন না। মহাসড়কের সর্বোচ্চ গতিসীমা নির্দেশক ট্রাফিক সাইনের নির্দেশ মেনে চলুন। ঘুমঘুম ভাব হলে গাড়ি চালানো থেকে বিরত থাকুন। পথচারী ও ক্ষুদ্র যানবাহনের প্রতি ঝুঁকি সৃষ্টি হয় এমনভাবে গাড়ি চালাবেন না। ট্রাফিক আইন, ট্রাফিক সাইন, ট্রাফিক পুলিশের নির্দেশ মেনে চলুন। বেপরোয়াভাবে গাড়ি চালানো থেকে বিরত থাকুন। গাড়ি বের করবার পূর্বে ব্রেক, ক্লাচ, স্টিয়ারিং, হর্ন ঠিকভাবে কাজ করছে কিনা পরীক্ষা করে নিন। ওভারটেকিং নিষিদ্ধ এলাকায় রাস্তার বাঁকে, সরু ব্রিজে ওভারটেকিং করবেন না। বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো সম্পূর্ণ নিষিদ্ধ, এ থেকে বিরত থাকুন। গাড়িতে অতিরিক্ত যাত্রী বা মালামাল বহন করবেন না। নৈশকচের চালকগণ মাঝপথে যাত্রী উঠানো থেকে বিরত থাকুন।
1: বাংলাদেশ বেতার, অল্প সময়ের মধ্যেই শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মিজান খন্দকার। শুরুতেই শিরোনাম, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব, জুলাই জাতীয় সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্রমবর্ধমান দেশি বিদেশি বিনিয়োগ এবং সরকারের উন্নয়ন কৌশলের বদৌলতে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে এগিয়ে যাচ্ছে দেশ, জানালেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। বৈচিত্র্য ও ভিন্ন মতে শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধি চর্চা একান্ত জরুরি, বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আগামী 5 বছরের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে প্রায় 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে সরকারের, বললেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা 250 বছর পূর্তিতে দুদেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার আহ্বান জানালেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু, তেহরানে লাখো মানুষের ঢল, বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করলেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ। এবং আজ শুরু ফিফা বিশ্বকাপের শেষ 16 পর্ব, রাতে প্রথম ম্যাচে মরক্কো কানাডার এবং দ্বিতীয়টিতে ফ্রান্স মুখোমুখি হবে প্যারাগুয়ে। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারিক রহমান বলেছেন, জুলাই শহীদদের আত্মত্যাগ এবং আহতদের অবদানকে স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জুলাই শহীদদের সর্বোচ্চ সম্মান ও স্বীকৃতি প্রদান, আহতদের জীবনমান নিশ্চিত করা এবং তাদের পূর্ণাঙ্গ প্রত্যাবাসন ও সহায়তা প্রদান সরকারের পবিত্র দায়িত্ব। অনুষ্ঠানের শুরুতে শহীদ পরিবারের সদস্যদের হাতে জুলাই স্মৃতি স্মারক তুলে দেন প্রধানমন্ত্রী তারিক রহমান। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: ২০২৪ সালে কোটা আন্দোলনকে কেন্দ্র করে শুরু হওয়া ছাত্র আন্দোলন দ্রুতই সারা দেশে ছড়িয়ে পড়ে। এরপর সরকারের দমনপীড়ন ও নানা বৈষম্যের বিরুদ্ধে রাজধানী থেকে শুরু করে জেলা উপজেলা পর্যায়ে ছড়িয়ে পড়ে এই আন্দোলন। পরবর্তীতে এই আন্দোলন সরকার বিরোধী গণ অভ্যুত্থানে রূপ নেয় এবং টানা 36 দিনের আন্দোলনের পর 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। সেই গণ অভ্যুত্থানে নিহত হন শত শত মানুষ, আহত হন কয়েক হাজার।
3: আমাদের আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি,
2: জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে শনিবার দুপুরে জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি ও আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় কমিটির যৌথ উদ্যোগে আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় জুলাই জাতীয় সম্মেলন। অনুষ্ঠানে শহীদ পরিবারের হাতে জুলাই স্মৃতি স্মারক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শহীদ পরিবারের পক্ষ থেকেও প্রধানমন্ত্রীর হাতে স্মৃতি স্মারক তুলে দেওয়া হয়। সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রয়াত মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ওপর বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অন্যায় ও অবিচারের কথা স্মরণ করে বলেন, সব অন্যায়ের বিচার হবে কিন্তু তিনি প্রতিশোধ পরায়ণ হবেন না।
4: এই মুহূর্তে আমার মাকে যদি জিজ্ঞেস করতে পারতাম, মা, গত 17 বছর আপনার উপরে যে মানসিক এবং শারীরিক নির্যাতন হয়েছে, আপনি কি চান আমি তার প্রতিশোধ নেই? আমি নিশ্চিত আমার মা আমাকে বলতেন, তোমার দায়িত্ব দেশের সকলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যাওয়া। আমি যদি আমার ভাইটিকে জিজ্ঞেস করতে পারতাম যে তুমি কি চাও তোমার সাথে যে অন্যায় যে অবিচার হয়েছে তাদের বিরুদ্ধে আমি প্রতিশোধ নেই, আমার ভাইটিও সেই একই উত্তর দিত যে উত্তরটি আমার মা আমাকে দিতেন।
2: অভ্যুত্থানের মাধ্যমে 5ই আগস্টের অর্জনকে কোনো একক ব্যক্তি বা দলের নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসন করা তার সরকারের পবিত্র দায়িত্ব।
4: পাঁচই আগস্ট যে অর্জন আমরা করেছি, এই অর্জন কোনো একক ব্যক্তি, কোনো একক রাজনৈতিক দলের অর্জন নয়, বরং এই অর্জন দল মত নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেকটি গণতন্ত্রকামী, প্রত্যেকটি শান্তিপ্রিয় মানুষের এটি অর্জন।
2: এ সময় ফ্যাসিস্ট শাসন আমলে বিএনপি নেতাকর্মীদের উপর নিপীড়ন, নির্যাতন, মামলা হামলার ঘটনা উল্লেখ করে প্রধানমন্ত্রী দলের নেতাকর্মীদেরকে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
4: আজকে আপনাদের সকলের কাছে একটি সহযোগিতা চাই আমি।
2: মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: এদিকে জুলাই গণ অভ্যুত্থানের দুই বছর পূর্তিতে আজ রাজধানীর বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলন শুধু স্মরণ নয়, হয়ে ওঠে শহীদ পরিবারের স্বজন ও আহত যোদ্ধাদের হৃদয় বিদারক অভিজ্ঞতা তুলে ধরার এক মঞ্চ। একই সঙ্গে উচ্চারিত হয় জুলাই হত্যাকাণ্ডের বিচার, আহতদের চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবি। আরও শুনুন প্রতিবেদনে।
5: দুই বছর পেরিয়েছে, কিন্তু সময় মুছে দিতে পারেনি সেই 2024 সালের জুলাইয়ের স্বৈরাচার বিরোধী অভ্যুত্থানের ক্ষত। সন্তান হারানো মায়ের চোখে এখনো অশ্রু, বাবার কণ্ঠে দীর্ঘশ্বাস, ভাইয়ের বুকে অপূরণীয় শূন্যতা, আর গুলিবিদ্ধ হয়ে বেঁচে ফেরা যোদ্ধাদের শরীরে এখনো বহন করতে হচ্ছে আন্দোলনের নির্মম স্মৃতি। শনিবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা তুলে ধরেন তাদের না বলা কষ্টের কথা। ছেলের কথা বলতে গিয়ে কান্না আটকে রাখতে পারেননি চট্টগ্রামের শহীদ ওয়াসিমের বাবা শফিউল আলম। তিনি বলেন, আর কোনো বাবা মাকে যেন এমন শোক সইতে না হয়। একই সঙ্গে আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানান।
6: আজকে দুই বছর পরও আমরা কোন একটা শহীদের অগ্রগতি আমরা দেখি না, আদৌ আমাদের ছেলে মেয়েদের বিচার পাবো কিনা আমি জানি না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি এতটুকু আবেদন করবো, আমাদের ছেলে মেয়ের যে কোনো একজনের বিচার হলে করে আপনারা দেখান।
5: আবু সাইদের ভাই আবু হোসেন বলেন, শহীদদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা দিতে হলে হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে হবে।
7: তার এই আত্মত্যাগ সারা জাতি দেখেছে এবং সারা বিশ্ব দেখেছে। তারা এই আত্মত্যাগ মানুষকে অনুপ্রাণিত করেছিল। তো আমরা আমাদের স্বজন হারাইছি জুলাই শহীদ ফ্যামিলি, যারা একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হারিয়ে একদম নিঃস্ব হয়ে গেছে। সবার আগে তাদেরকে গুরুত্ব দিবেন।
5: শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমাতুজ্জোহরা বলেন, বড় ছেলেকে হারানোর শোকের মধ্যেই ছোট ছেলের ক্যান্সারের চিকিৎসা নিয়ে চরম সংকটে পড়েছেন তারা। এ সময় তার পাশে দাঁড়ান বিএনপি ও আমরা বিএনপি পরিবার।
8: আমার বড় ছেলে 5ই আগস্ট মারা যায়। 10 তারিখ আগস্টের আমি পিজি হসপিটালে ভর্তি হই। 19 তারিখে আমার ছোট ছেলের ক্লোন ক্যান্সার ধরা পড়ে।
5: আহত জুলাই যোদ্ধা সুজন মোল্লা, আলামিন ও মেহেদী হাসান মিরাজেরা তুলে ধরেন তাদের বাস্তবতা। তাদের ভাষ্য, জুলাইয়ের আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন হবে তখনই যখন নিশ্চিত হবে হত্যাকাণ্ডের বিচার, আহতদের চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সম্মানজনক পুনর্বাসন। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: প্রধানমন্ত্রী তারেক রহমান বিদেশি বিনিয়োগের মাধ্যমে লোকসানি ও বন্ধ রাষ্ট্রীয় মালিকানাধীন কারখানাগুলো পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। আজ রাজধানীর তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সব কারখানা পুনরায় চালুর পদ্ধতিগত অগ্রগতি পর্যালোচনায় তিনি এই নির্দেশ দেন। বৈঠকে কর্মকর্তারা জানান, অনেক বেসরকারি প্রতিষ্ঠান এই কারখানাগুলোতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। শিল্প কারখানাগুলোর পুনরুজ্জীবনের জন্য তাদের প্রস্তাবগুলো যাচাই করে দেখা হবে। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, পুরো প্রক্রিয়াটি অবশ্যই স্বচ্ছভাবে সম্পন্ন করতে হবে। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশি বিদেশি বিনিয়োগ যেভাবে আকৃষ্ট করা হচ্ছে তাতে প্রতীয়মান হয় বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। তিনি আজ চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। চট্টগ্রামকে লজিস্টিক্যাল হাব হিসেবে গড়ার পরিকল্পনা সরকারের রয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এখানে একটি চাইনিজ ইকোনমিক জোন সহ আনোয়ারায় 600 একর জমিতে একটি ফ্রি ইকোনমিক জোন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বৈচিত্র্য ও ভিন্ন মতের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতে প্রয়োজন মুক্ত ও দায়িত্বশীল বুদ্ধিচর্চা। তিনি রাজধানীর তেজগাঁয়ে আল উম্মা জার্নাল ও ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। বর্তমান বিশ্ব এক গভীর ও জটিল সংকটের মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, এই পরিস্থিতিতে কোনোভাবে একক কোনো আদর্শ, দর্শন বা চিন্তার আধিপত্য মানব সভ্যতার জন্য স্থায়ী সমাধান আনতে পারে না। এদিকে রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটে ডিজিটাল লেনদেন ব্যবস্থা সম্প্রসারণে বাংলা কিউআর কোড ব্যবহার উদ্বুদ্ধকরণ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, প্রধানমন্ত্রী তারিক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশকে একটি প্রযুক্তি নির্ভর আধুনিক বাংলাদেশের দিকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাচ্ছে। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সরকারি কাজে কোন রকম দুর্নীতি এবং অনিয়ম কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তিনি আজ ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, দেশের সার্বিক অগ্রযাত্রাকে সমুন্নত রাখতে প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এদিকে একই ভেনিউতে স্থানীয়ভাবে গঠিত শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে শিক্ষার্থীদের মাঝে বৃত্তির টাকা বিতরণকালে ইয়াসির খান চৌধুরী বলেন, অনগ্রসর ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ঝরে পড়ার রোধে শিক্ষা সহায়তা ট্রাস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
9: খবরের বাকি অংশ পড়ছি সুপ্রভা সেবতী। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বর্তমান সরকার নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে সৌর বিদ্যুতের ওপর বিশেষ মনোনিবেশ করেছে। তিনি আজ যশোর জেলা স্কুল মাঠে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও জেলা স্কুল দশতলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সরকার আগামী পাঁচ বছরের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে 10,000 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দেশের সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করতে বিদ্যমান সমিতিগুলোর গুণগত মান, দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি আজ 104তম আন্তর্জাতিক সমবায় দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে সমবায় অধিদপ্তরে এক আলোচনায় একথা বলেন। এলজিআরডি প্রতিমন্ত্রী বলেন, সমবায়ীদের উৎপাদিত পণ্য আধুনিকায়নের মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে রপ্তানির করার কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন নগর গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির 10টি অঞ্চলে আজ একযোগে ক্লিনিং ডে কর্মসূচি পালিত হয়েছে। প্রধানমন্ত্রী ঘোষিত সাপ্তাহিক পরিচ্ছন্নতা দিবসকে ফলপ্রসূ করতে ডিএসসিসি প্রতি মাসের প্রথম শনিবার ক্লিনিং ডে হিসেবে পালন করে আসছে। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, জনসচেতনতামূলক র্যালি, লিফলেট বিতরণ করা হয়। একই সঙ্গে টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সামাজিক অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করা হয়। যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার উপর গুরুত্বারোপ করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ডি ক্রিস্টেনসেন। তিনি আজ গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা 250 বছর পূর্তি উৎসবের অংশ হিসেবে আয়োজিত আমেরিকান ফেয়ার বা মার্কিন মেলা পরিদর্শনের সময় এ গুরুত্বারোপ করেন। মার্কিন রাষ্ট্রদূত বলেন, দুই দেশের পারস্পরিক বোঝাপড়া আরও গভীর করতে বাংলাদেশের মার্কিন ইতিহাস ও মূল্যবোধ আরও বেশি করে তুলে ধরতে চায় তার দেশ।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
10: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
9: এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে রাষ্ট্রীয়ভাবে শেষ বিদায় জানাতে তেহরানে শুরু হয়েছে রাষ্ট্রীয় শোক অনুষ্ঠান। লাখো মানুষের উপস্থিতির পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরাও এতে অংশ নিচ্ছেন। বাংলাদেশের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: শোকে স্তব্ধ তেহরান। ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় শনিবার ভোর থেকেই প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হন লাখো মানুষ। আনুষ্ঠানিক কর্মসূচি শুরুর আগেই পুরো প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। কঠোর নিরাপত্তা আর যান চলাচলের বিধি নিষেধের মধ্যেও অনেক মানুষ কয়েক কিলোমিটার পথ হেঁটে অনুষ্ঠান স্থলে পৌঁছান। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, বিশেষভাবে প্রস্তুত করা কাজঘেরা স্থাপনায় রাখা হয়েছে আলী খামেনির মরদেহ। একই হামলায় নিহত তার পরিবারের সদস্যদের মরদেহও সেখানে রাখা হয়। অশ্রুসিক্ত চোখে শেষ শ্রদ্ধা জানান লাখো মানুষ। কালো পোশাকে শোকাহত জনতার হাতে ছিল ইরানের জাতীয় পতাকা ও প্রতিশোধের প্রতীক লাল পতাকা। বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে শুক্রবার বাংলাদেশের প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীরবিক্রম প্রয়াত নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানান। তিনি বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া করেন। এছাড়াও বাংলাদেশের স্পিকার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহ দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে ইরানি জনগণের প্রতি সমবেদনা জানান এবং শোক বয়ে স্বাক্ষর করেন তিনি। পরে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন বাংলাদেশের স্পিকার। বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়। সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় শোক কর্মসূচির অংশ হিসেবে তেহরানের পাশাপাশি ইরানের আরো কয়েকটি শহর এবং ইরাকেও স্মরণ অনুষ্ঠান হবে। ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে আগামী 9 জুলাই উত্তর পূর্বাঞ্চলীয় শহর এবং খামেনির জন্মস্থান মাশহাদে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। বিশ্লেষকদের মতে, এই রাষ্ট্রীয় বিদায় শুধু একজন নেতার শেষ যাত্রাই নয়, ইরানের রাজনৈতিক ইতিহাসের নতুন অধ্যায়েরও প্রতীক। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
9: যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে প্রচণ্ড তাপদাহের কারণে ব্রিটেনের কাছ থেকে আমেরিকার স্বাধীনতা লাভের 250তম বার্ষিকী 4 জুলাই উদযাপন বাধাগ্রস্ত হচ্ছে। তাপদাহের কারণে ওয়াশিংটন ডিসিতে কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়। এদিকে ইউরোপে রেকর্ড তাপমাত্রার পর ফ্রান্স ও স্পেনের বিভিন্ন অংশে অসংখ্য দাবানল ভয়াবহ রূপ ধারণ করেছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর।

0: আজ রাত থেকে শুরু হবে ফিফা বিশ্বকাপ ফুটবলের শেষ ষোলো পর্ব। এ পর্বের প্রথম ম্যাচে রাত ১১টায় যুক্তরাষ্ট্রের টেক্সাসে কানাডা মরক্কোর এবং রাত ৩টায় ফিলাডেলফিয়ায় ফ্রান্স প্যারাগুয়ের মুখোমুখি হবে। এছাড়া শেষ ষোলোর বাকি দলগুলো হল আর্জেন্টিনা, ব্রাজিল, নরওয়ে, মেক্সিকো, ইংল্যান্ড, পর্তুগাল, স্পেন, যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, মিশর, সুইজারল্যান্ড এবং কলম্বিয়া। আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পরবর্তী ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ঢাকা আবহাওয়া অফিস আরও জানায়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব, জুলাই জাতীয় সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্রমবর্ধমান দেশি বিদেশি বিনিয়োগ এবং সরকারের উন্নয়ন কৌশলের বদৌলতে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে এগিয়ে যাচ্ছে দেশ, জানালেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। বৈচিত্র্য ভিন্নমতের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা একান্ত জরুরি, বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু, তেহরানে লাখো মানুষের ঢল, বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করলেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ। এবং আজ শুরু ফিফা বিশ্বকাপের শেষ ষোলো পর্ব, রাতে প্রথম ম্যাচে মরক্কো কানাডার এবং দ্বিতীয়টিতে ফ্রান্স মুখোমুখি হবে প্যারাগুয়ের। খবর শেষ হলো।
1: এখন শুনুন সংবাদ পর্যালোচনা, লিখেছেন আল হামরা ইসলাম, পড়ছি মোহাম্মদ মুসাববিরুল ইসলাম। দীর্ঘ দুই দশক পর দেশের ভিসা নীতিতে পরিবর্তন আনছে বাংলাদেশ। মূলত বিদেশিদের বাংলাদেশে প্রবেশ ও প্রস্থান প্রক্রিয়া আরও সহজ, সুশৃঙ্খল ও সেবামুখী করতে এবং ভিসা প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করতে ২০০৬ সালের প্রণীত ভিসা নীতিকে হালনাকাত করে ভিসা নীতি ২০২৬ প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নতুন ভিসা নীতির খসড়া প্রস্তাব করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এটি পর্যালোচনা ও সংশোধনের জন্য অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি মন্ত্রিসভা কমিটিও গঠন করা হয়েছে। প্রস্তাবিত নীতির মাধ্যমে দেশের অভিবাসন কাঠামো আধুনিক করা এবং ভিসা সেবা আরও দক্ষ ও কার্যকর করা হবে। এতে বিদেশি বিনিয়োগ, ব্যবসা ও দক্ষ মানব সম্পদ আকৃষ্ট করা, পর্যটন খাতকে উৎসাহিত করা, প্রযুক্তি ও জ্ঞান আদান প্রদান সহজ করা এবং পারস্পরিকতার ভিত্তিতে আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থাপনার বিষয় অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া ভিসা ব্যবস্থাপনায় জাতীয় নিরাপত্তা ও কূটনৈতিক ভারসাম্য বজায় রাখাও এই নীতির অন্যতম লক্ষ্য। বর্তমানে কার্যকর ভিসা নীতিটি ২০০৬ সালে প্রণীত হয়। ২০ বছর আগের ওই নীতিটি মূলত বিদেশিদের আগমন নিয়ন্ত্রণ এবং নিরাপত্তার ওপর জোর দিয়ে তৈরি করা হয়েছিল, যার কারণে আমলাতান্ত্রিক জটিলতা ও ভিসা পেতে প্রায়ই বিলম্ব ঘটত। কিন্তু সময়ের পথপরিক্রমায় বাংলাদেশ এখন অর্থনীতি, ব্যবসা, বিদেশি বিনিয়োগ, কর্মসংস্থান, প্রবাসে শ্রমিক পাঠানো, পর্যটন ও দক্ষ জনশক্তি আকর্ষণ ইত্যাদি ক্ষেত্রে অনেক এগিয়েছে। এই বদলে যাওয়া বাংলাদেশকে উন্নয়নের পথপরিক্রমায় আরও এগিয়ে নিতে এবং একটি উন্নত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ২ দশক প্রাচীন এই পুরনো ভিসা নীতিটি সংস্কার করে এটিকে হালনাগাদ তথা যুগোপযোগী করাটা সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছিল। এই লক্ষ্যে ভিসা নীতি ২০২৬ প্রবর্তনের জন্য একটি খসড়া পর্যালোচনা শুরু করেছে সরকার। প্রস্তাবিত ভিসা নীতিতে মোট ৩৪টি ক্যাটাগরি অন্তর্ভুক্ত করা হয়েছে। খসড়া পর্যালোচনা ও সংশোধন শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি উপস্থাপন করবে মন্ত্রিসভা কমিটি। উল্লেখ্য, ভিসা হল কোনো একটি দেশের সরকারের দেওয়া একটি আনুষ্ঠানিক অনুমতিপত্র বা অনুমোদন, যা একজন বিদেশী নাগরিককে সেই দেশে প্রবেশ, নির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান বা ভ্রমণের বৈধতা দেয়। ভিসা সাধারণত পাসপোর্টে দেওয়া হয়। নিজ দেশের বাইরে অন্য কোনো দেশে ভ্রমণ, লেখাপড়া, ব্যবসা বা কাজ করার জন্য পাসপোর্টের পাশাপাশি এই অনুমতির প্রয়োজন হয়। অন্যদিকে, একটি দেশের ভিসা নীতি হল সেই দেশের সরকারের প্রণীত কিছু নির্দিষ্ট নিয়ম ও আইন, যা নির্ধারণ করে কোন দেশের নাগরিকরা তাদের সীমান্তে প্রবেশ করতে পারবে এবং কাদের জন্য প্রবেশের অনুমতি বা ভিসার প্রয়োজন হবে। বিশ্বের অন্য সব দেশের মতো বাংলাদেশেরও নিজস্ব ভিসা নীতি রয়েছে। উন্নত ও বহু অভিবাসীর দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র, কানাডা বা যুক্তরাজ্যে অনেক ধরনের ভিসা ব্যবস্থা চালু আছে এবং প্রতিটি ক্ষেত্রেই আলাদা নিয়ম করা হয়ে থাকে। সেখানে পরিবর্তিত পরিস্থিতিতে এই নিয়মে পরিবর্তন আনা হয়। তাছাড়া ভিসামুক্ত ভ্রমণ, অন অ্যারাইভাল ভিসা, ভিসা নেওয়ার প্রক্রিয়া, প্রয়োজনীয় শর্তাদি এবং এর পাশাপাশি কোনো নির্দিষ্ট দেশের জন্য ভিসা নিষেধাজ্ঞা থাকলে সেগুলো সন্নিবেশিত করে ভিসা নীতি তৈরি করা হয়। যেমন বাংলাদেশের ক্ষেত্রে ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা জারি আছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। দেশ ভেদে ভিসা নীতি আলাদা হয়ে থাকে। মূলত সরকারগুলো জাতীয় নিরাপত্তা, অভিবাসন নিয়ন্ত্রণ, পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পর্যটন খাতকে কেন্দ্র করে তাদের নিজস্ব ভিসা নীতি তৈরি করে থাকে। মুখ্যত একটি আধুনিক, দক্ষ ও সেবামুখী ইমিগ্রেশন ব্যবস্থা গড়ে তুলতে তাদের দুই দশক পুরনো 2006 সালের ভিসা নীতি সংশোধন করে নতুন ভিসা পলিসি 2026 প্রণয়নের কাজে হাত দিয়েছে সরকার। এর মাধ্যমে বিদেশি বিনিয়োগ আকর্ষণ, পর্যটন খাতের প্রসার এবং দক্ষ বিদেশি পেশাজীবীদের বাংলাদেশে আসা সহজ করা, অর্থাৎ বিদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য লাল ফিতার দৌরত্ব কমিয়ে দ্রুত ভিসা দেওয়া সম্ভব হবে। এতে করে বিদেশি বিনিয়োগ বাড়ার সম্ভাবনা সৃষ্টি হবে। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ হবে রাত 9:30।
2: বাংলাদেশ বেতার, এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্য এখন রয়েছে দেশের গান। গীতিকার ও সুরকার কবির বকুল, শিল্পী বশিরুজ্জামান সাব্বির।

শ্রোতা শুনছেন দেশের গান। এবারের গানের কথাগুলো সাজিয়েছেন গোলাম সরোয়ার শালুক, সুর করেছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক, শিল্পী নাসরিন আক্তার বিউটি।

0: দুখানিদেশের গান শুনলেন।
1: একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে শ্রোতাদের চিঠিপত্র ও ইমেইলের উত্তরদানের অনুষ্ঠান সমীপেশু।

0: সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের সমীপেশু অনুষ্ঠানে। চিঠি ও ইমেল পাঠে রয়েছি আমি জান্নাতুল ফেরদৌস তমা এবং উত্তর দানে রয়েছেন
1: আমি মোহাম্মদ আব্দুল হক।
0: শুরুতেই চিঠি থেকে পড়ছি। চিঠি পাঠিয়েছেন মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু, বেলকুচি হ্যালো ফ্রেন্ডস বেতার শ্রোতা সংঘ, গাবগাছি, চন্দনগাতি, বেলকুচি, সিরাজগঞ্জ থেকে লিখেছেন। অন্তিম শুভেচ্ছা, ভালোবাসা, ভালো থাকার কামনা সারা জীবনের। তোমার প্রশংসা করে শেষ করতে পারব না। তোমার সাথে পথ চলা আমার 38 বছর, কারণ 1988 সাল থেকে বাংলাদেশ বেতারে লিখি এবং শুনি। আগে অনেক কুইজের অনুষ্ঠান ছিল এবং খুবই ভালো পুরস্কার দেয়া হতো। এখন আর আগের মতো কুইজ দেয়া হয় না, তবে পুরস্কার বড় বিষয় না হলেও শ্রোতাদের আকর্ষণ থাকে বেতারের প্রতি একটু বেশি। যা হোক, আমি আজ পর্যন্ত বেতার থেকে যতগুলো বেতার যন্ত্র পেয়েছি আত্মীয় প্রতিবেশী বন্ধু মহলে বিতরণ করেছি, যেন তারা বেতার শুনে কিছু লিখতে পারে, বেতার শুনে কিছু শিখতে পারে। গত 14 মে সমীপেশু থেকে পেলাম রেডিও, খুশি হলাম। এবং আমার ভাতিজা এবার SSC পরীক্ষা দিয়েছে, সে বায়না ধরল রেডিও নেবে। বেতারের অনুষ্ঠান সূচি লিখে দিলাম যাতে করে সময় মতো শুনতে পারে, লেখাপড়া নষ্ট না হয়। আমার মূল কথা, বেতার নিজে শোনার পাশাপাশি অন্যকে শোনার উৎসাহ দেয়া আমার প্রধান কাজ। বেতার সারা জীবন মানুষের কথা বলবে, তাই কৃতজ্ঞ থাকব আমি বাংলাদেশ বেতারের প্রতি।
1: ভাই মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু, আপনার নানান রঙের সুন্দর চিঠির জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবং এখানে একই সাথে আপনার রেডিওটি যেভাবে আপনার ভাইয়ের ছেলেকে দিয়েছেন এবং তার মাধ্যমে শ্রোতা সংখ্যা বাড়িয়েছেন, এজন্য আমাদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তবে আমি এতটুকু বিশ্বাস করি, যারা বেতারের সাথে থাকবে তারা জ্ঞান জগৎ থেকে হারিয়ে যাবে না, তারা এই সমাজের আলোকবর্তিকা হিসাবে বিকশিত হবে। আপনার পত্রের জন্য আবারও ধন্যবাদ।
0: মুহাম্মদ আরমান মোল্লা, স্বাধীন বেতার লিসেনার্স ক্লাব, M5 গাঁও, 2500, নারায়ণগঞ্জ থেকে লিখেছেন। ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত শিক্ষা, সচেতনতামূলক নাটক, বিনোদনমূলক অনুষ্ঠানগুলো আমার কাছে অনেক ভালো লাগে। গত 19 জুন প্রচারিত মাদক বিষয়ক অনুষ্ঠান আলোর পথে যাত্রা অনেক ভালো লেগেছে। এছাড়া নাটক স্রোত আমার খুব ভালো লেগেছে, নাটকের প্রতিটি কথা এবং অভিনয়।
1: ভাই মোহাম্মদ আরমান মোল্লা, নাটক তো মানুষের হৃদয়ের কথা বলে, সমাজের কথা বলে, সুতরাং নাটক থেকে আপনি উপকৃত হচ্ছেন এবং এখান থেকে ভালো জিনিস জানতে পেরেছেন, এজন্য আমাদেরও ভালো লাগলো। নিয়মিত অনুষ্ঠান শুনবেন এবং মতামত জানাবেন। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: এখন পড়ছি ইমেল। মোহাম্মদ রাসেল শেখ, শিবালয়, মানিকগঞ্জ থেকে লিখেছেন। বাংলাদেশ বেতার বলতে একসময় আমরা শুধু একটি অডিও গণমাধ্যমকেই বুঝতাম। এটি ছিল এমন একটি মাধ্যম যেখানে শুধুমাত্র অনুষ্ঠান শোনা যেত, কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাংলাদেশ বেতারও আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। এখন শুধু শোনাই নয়, বেতারের বিভিন্ন অনুষ্ঠান দেখারও সুযোগ তৈরি হয়েছে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলো মধ্যম তরঙ্গ ও FM এর পাশাপাশি ফেসবুক ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। তবে বর্তমানে অনলাইনে মূলত অডিও লাইভ সম্প্রচার করা হয়। এ বিষয়ে আমার বিনীত অনুরোধ, অনলাইনে নিয়মিত ভিডিও লাইভ সম্প্রচারের ব্যবস্থা করা হোক। প্রয়োজনে এক্ষেত্রে বাংলাদেশ টেলিভিশনের সাহায্য নেওয়া যেতে পারে। আশা করি কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দেখবেন।
1: ভাই মোহাম্মদ রাসেল শেখ, আপনার প্রস্তাব ইতিমধ্যে কার্যকর। আমরা তো অনেকগুলি অনলাইনে লাইভ সম্প্রচার করার চেষ্টা করছি পরীক্ষামূলকভাবে, ভবিষ্যতে হয়তো এটা আরও বেড়ে যাবে। এবং একই সাথে আপনার চিঠির ধারাবাহিকতা আমরা বলতে চাচ্ছি, বাংলাদেশ বেতার এই যুগের পরিক্রমায়, এই পরিবর্তনের যুগে সে হারিয়ে যায়নি, বরঞ্চ যুগের চাহিদা অনুসারে সে নিজেকে প্রস্তুত করতে পেরেছে এবং সকলের কাছে পৌঁছে যাচ্ছে। আপনারা নিয়মিত অনুষ্ঠান শুনবেন এবং মতামত জানাবেন। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: মোহাম্মদ আজমাইন হোসেন, মঙ্গলবাড়ী, পলাশতলী, জয়পুরহাটের বন্ধু লিখেছেন, আপনাদের সবাইকে জানাই আমার হৃদয়ের গভীর থেকে এক রাশ লাল গোলাপ শুভেচ্ছা। বেতারের ইথার তরঙ্গে ভেসে আসা প্রতিটি কথা ও সুর যেন আমার প্রতিদিনের সঙ্গী, তাই আজ মনের কিছু কথা ছন্দে বুনে পাঠালাম। ইথারে ছড়ায় সুরের ছোঁয়া, জাগে মধুর তান, ই সমীপেশু অনুষ্ঠানটি জুড়ায় আমার প্রাণ। গায়ের মেঠো পথটি ধরে কিংবা ঘরের কোণে, বেতারের এই মিষ্টি আওয়াজ দোলা দেয় যে মনে। তথ্য সেবার আলো জেলে গান কবিতার সুরে বেতার আমার পাশে থাকে কাছে কিংবা দূরে, হাজার কাজের ভিড়েও আমি এই আসরটি খুঁজি, আপনাদের ওই কথামালাতে আনন্দের সব পুঁজি। আজকের এই ইমেইলে ভাই রাখলাম ছোট আশা, চিঠিখানি পড়ে আমায় দেবেন ভালোবাসা, সাথে যদি শোনান একটি সুন্দর দেশের গান, ধন্য হবে শ্রোতার হিয়া জুড়াবে এই প্রাণ। বেতারের এই সুরের বাঁধন থাকুক চিরকাল, আপনাদের হাত ধরেই চলুক সুন্দর আগামীকাল। আশা করি আজকের আসরের ব্যস্ততার মাঝেও আমার এই ছোট্ট ছন্দের চিঠিটি মাইক্রোফোনের আলোয় জায়গা করে নেবে। আপনাদের উত্তরের আশায় অধীর আগ্রহে রইলাম।
1: ধন্যবাদ মোহাম্মদ আজমাইন হোসেন, চিঠিখানি পড়ে আপনাকে আমরা ভালোবাসা দিলাম এবং আপনার যে আগ্রহ যে আশা সেটা অবশ্যই পূর্ণ হয়েছে। আশা করছি নিয়মিত লিখবেন আপনার মতামতের জন্য এবং সুন্দর কবিতার জন্য আলাদাভাবে ধন্যবাদ জানালাম।
0: কেশব চন্দ্র রায়, বন্ধন বাংলাদেশ বেতার শ্রোতা ক্লাব, লোহাকুচি, কালীগঞ্জ, লালমনিরহাট থেকে লিখেছেন, আমি আপনাদের একজন নিয়মিত শ্রোতা, বেতারের সকল অনুষ্ঠান আমার খুবই ভালো লাগছে, এর মধ্যে অন্যতম হচ্ছে দেশ আমার মাটি আমার, চলো বদলে যাই, ক্রীড়াঙ্গন এবং ইউফোনি। আমি ইউফোনি অনুষ্ঠানে 2026 সালের এপ্রিল মাসের কুইজ বিজয়ী হয়েছি, কিন্তু এখনও আমি কোনো পুরস্কার হাতে পাইনি। জানতে চাই কবে কখন আমার পুরস্কার হাতে পাব, আর ক্রীড়াঙ্গন মহানগর ও উত্তরণ ম্যাগাজিন অনুষ্ঠানে আগের মতো কুইজ চালু করার জন্য অনুরোধ রাখছি।
1: ভাই কেশব চন্দ্র রায়, আপনার মতো

0: আপনার মোবাইল নম্বর না দিয়ে থাকেন তাহলে মোবাইল নম্বর লিখে পাঠান। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
1: চানমনি, নারীর ক্ষমতায়ন বেতার শ্রোতা ক্লাব, ভেলামারি, মিলন বাজার, মাদারগঞ্জ, জামালপুর থেকে লিখেছেন। আষাঢ়ের বৃষ্টি ভেজা কদম ফুলের শুভেচ্ছা রইল। আমি বাংলাদেশ বেতারের একজন নিয়মিত শ্রোতা। প্রতিটি অনুষ্ঠান নিয়মিত শোনার পাশাপাশি বাংলাদেশ বেতারের বিভিন্ন অনুষ্ঠানে চিঠি, ইমেল ও কমেন্টসের মাধ্যমে অংশগ্রহণ করে থাকি। মহানগর, দর্পণ, উত্তরণ, নিবেদন, দেশ আমার, মাটি আমার, ফোন ইন অনুষ্ঠান, জনসংখ্যা বিষয়ক অনুষ্ঠান, কৃষি বিষয়ক অনুষ্ঠান, বাণিজ্যিক কার্যক্রমের সকল অনুষ্ঠানে নিয়মিত যুক্ত আছি। বাংলাদেশ বেতারের কাছে অনুরোধ, উত্তরণে আবারও কুইজ পর্ব চালু করা হোক, জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলে ধারাবাহিক নাটক চালু করা হোক, ডাকবাক্স সহ জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের সকল কুইজ বিজয়ীদের পুরস্কার কবে নাগাদ দেয়া হবে জানতে চাই।
0: চানমনি, আপনার মেইলের জন্য প্রথমে ধন্যবাদ। আপনি অনেকগুলো পুরস্কারের বিষয়ে জানতে চেয়েছেন। জনসংখ্যা সম্পর্কিত যে সমস্ত পুরস্কার তারাই আসলে বলতে পারবে, আশা করি তারা খুব শীঘ্রই এটা বিতরণের ব্যবস্থা করবে। আর আপনি মহানগর, দর্পণ, উত্তরণ, নিবেদন এ সমস্ত জায়গায় কুইজের কথা বলেছেন, আপনি যে অনুষ্ঠানগুলো শুনছেন কুইজের কথা বলেছেন, অন্যান্য শ্রোতারাও কিন্তু কুইজের কথা বলেছে, আমরা বিষয়টি বিবেচনা রাখলাম। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
1: সম্রাট মুহাম্মদ ফারুক মুঘল, নলমা মুঘল, বাড়ি ছনখোলা, ঘাটাইল, টাঙ্গাইল থেকে লিখেছেন। উত্তরণ ম্যাগাজিনের বিহঙ্গ পর্ব দীর্ঘদিন ধরে শ্রোতাদের হৃদয়ের একটি প্রিয় অনুষ্ঠান হিসেবে স্থান করে নিয়েছে। শ্রোতাদের চিঠিপত্র, মতামত, অভিযোগ, অনুযোগ ও পরামর্শের প্রতি গুরুত্ব দেওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তবে একজন নিয়মিত শ্রোতা হিসেবে একটি বিষয় বিনয়ের সাথে জানাতে চাই। লক্ষ্য করছি কিছু শ্রোতার চিঠি নিয়মিতভাবে বিহঙ্গ পর্বে প্রকাশিত হয়। বিশেষ করে ইমেইলের মাধ্যমে পাঠানো চিঠিগুলো প্রায় প্রতিটি পর্বেই স্থান পাচ্ছে, কিন্তু ডাকযোগে পাঠানো অনেক শ্রোতার চিঠি দীর্ঘদিন অপেক্ষার পরও প্রকাশ বা কোনো প্রতিক্রিয়া পাচ্ছে না। উল্লেখ্য, একই সময়ে প্রেরিত আমার লেখা অন্যান্য অনুষ্ঠান যেমন গানের ডালি, ঝংকার সহ অন্যান্য পর্বে পাঠানো চিঠিগুলো নিয়মিত পড়া হচ্ছে এবং অনুরোধ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে, এমনকি প্রাপ্তি স্বীকারও করা হচ্ছে। কিন্তু বিহঙ্গ পর্বের ক্ষেত্রে দীর্ঘ অপেক্ষার পরও কোনো সাড়া না পাওয়ায় কিছুটা কষ্ট অনুভব করছি। প্রায় এক মাসেরও বেশি সময় ধরে একাধিক চিঠি পাঠানো হয়েছে, চারটি বিহঙ্গ পর্ব পার হয়ে গেলেও এখনও কোনো চিঠির উত্তর পাইনি। এতে মাঝে মাঝে মনে প্রশ্ন জাগে, তাহলে কি চিঠি লেখাকে ধীরে ধীরে নিরুৎসাহিত করা হচ্ছে? আমরা যারা চিঠি লিখি তারা শুধু একটি লেখা পাঠাই না, পাঠাই আমাদের ভালোবাসা, অনুভূতি ও প্রিয় অনুষ্ঠানের প্রতি আন্তরিকতা। তাই সকল শ্রোতার চিঠির প্রতি সমান গুরুত্ব দেয়া হলে শ্রোতাদের উৎসাহ আরও বৃদ্ধি পাবে।
0: সম্রাট মোহাম্মদ মুঘল ফারুক, আপনার বক্তব্যের সাথে আমরাও একমত। আমরাও বিশ্বাস করি আপনাদের চিঠির সাথে ভালোবাসা, অনুভূতি এবং আন্তরিকতা যুক্ত থাকে এবং সেভাবেই আমরা এটারও গুরুত্ব দিয়ে থাকি। আমরা কখনোই চিঠি লেখাকে নিরুৎসাহিত করছি না। তবে যে বিষয়টি হয়, আপনারা বাহির থেকে যখন চিঠি পাঠান মনে করেন সমস্ত চিঠি একভাবেই একই সাথে সবার কাছে পৌঁছে যায়, বিষয়টি তা না। এই চিঠিগুলো বাংলাদেশ বেতারের সদর দপ্তরের প্রধান ফটকে গ্রহণ করা হয়, সেখান থেকে অনুষ্ঠান অনুযায়ী বিভাজন করে তারপর স্ব অনুষ্ঠানে পাঠানো হয়। এই বিভাজনে করার সময় অনেক সময় কোনো কোনো ক্ষেত্রে চিঠি পৌঁছতে দেরি হয়ে যেতে পারে, এবং সেরকম কোনো ঘটনার কারণে আপনি হয়তো কোনো চিঠির উত্তর একই সাথে অন্য অন্য অনুষ্ঠানের মতো পান না। এটা অস্বাভাবিক কিছু না, এটা খুবই স্বাভাবিক। নিয়মিত লিখবেন, আমরা আপনাদের চিঠির গুরুত্ব দিয়ে যাব। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
1: বি এম ফরিদ আহমেদ, মধুমতি বেতার শ্রোতা সংঘ, ঘোড়াদায়ের, সুলতানশাহী, গোপালগঞ্জ থেকে লিখেছেন। গত ২৪ জুন প্রচারিত দর্পণ অনুষ্ঠানে প্রিয় মানুষ প্রিয়জন পর্বে বিশিষ্ট অভিনেত্রী রীনা খানের সাথে আলাপন শুনে তার ব্যক্তিগত জীবন ও অভিনয় জীবনের অনেক অজানা তথ্য জানা হল। এই গুণীজনের প্রতি রইল আমাদের আন্তরিক শুভকামনা। উৎসবে বাংলাদেশ পর্বে গ্রামীণ বাংলার প্রাচীন ঐতিহ্যবাহী বায়োস্কোপের ইতিহাস ও কার্যপ্রণালী জেনে ভীষণ ভালো লেগেছে। বায়োস্কোপ শুধু বিনোদনের মাধ্যমই ছিল না, এটি মানুষের কাছে নতুন নতুন স্থান, ঘটনা ও গল্প পৌঁছে দেওয়ারও একটি উপায় ছিল।
0: ভাই বি এম ফরিদ আহমেদ, আপনার মেইলের জন্য প্রথমে ধন্যবাদ। প্রিয় মানুষ প্রিয়জন পর্বে আপনি বিশিষ্ট অভিনেত্রী রীনা খানের আলাপন শুনে আপনার ভালো লেগেছে। আমরা এই ভালো লাগার কারণেই এই সমস্ত অনুষ্ঠান করে থাকি। উৎসবে বাংলাদেশ পর্বে আপনি বায়োস্কোপের কথা লিখেছেন।

0: আমরা যদি মনে করি মিডিয়া কনভার্জেন্স একটি শব্দ আছে, তার অর্থ হচ্ছে সমাজের সাথে মিডিয়া কিভাবে সম্পৃক্ত হয় এবং মিডিয়ার মাধ্যমে কিভাবে তথ্য আদান প্রদান করা হয়, সেই গুরুত্বের বিবেচনায় বায়োস্কোপ একসময় গুরুত্ব ছিল, যেটা আপনাদের কাছে শুনে ভালো লাগবে। এখনও বায়োস্কোপের গুরুত্ব আছে, পাশাপাশি আরও অনেক মিডিয়াম যুক্ত হয়ে গেছে। আমরা সকল মিডিয়ামকে গুরুত্ব দেব এবং এখান থেকে আমরা তথ্য জানব নিজেদের উৎস হিসাবে এবং আমাদের পরবর্তী প্রজন্মের উৎস হিসাবে। নিয়মিত লিখবেন এবং মতামত জানাবেন। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
1: মোহাম্মদ আমিনুর রহমান দেল্লা পংবাই জোড়া নাগরপুর চাঙ্গাইল থেকে লিখেছেন, আমার প্রশ্ন, আগে যখন ইমেল করে গানের অনুরোধ করেছি তখন গান শুনিয়েছে প্রতি সপ্তাহে, আর এখন এমন পাপ করেছি যে অনুরোধের আসর নিবেদন অনুষ্ঠানে পছন্দের গান প্রতি সপ্তাহে দূরের কথা এক মাসেও শুনতে পাই না। কি এমন অপরাধ করলাম যার জন্য নিবেদন অনুষ্ঠানে বাতিল বলে গণ্য হলাম? নিবেদন অনুষ্ঠানে যতই ইমেল করি যদি শ্রোতা হিসেবে মূল্যায়ন না করেন কিছুই করার নেই।
0: ভাই মোহাম্মদ আমিনুর রহমান, আপনার মেইলের জন্য ধন্যবাদ। আর আপনি যে কথা লিখেছেন এটা আসলে আপনার নিজের মনের ভিতরে কল্পনা, আমরা সবাইকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি, তারপরও আপনার বিষয়টি আমরা আলাদাভাবে খবর নিয়ে দেখব। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
1: কৃষ্ণ কর্মকার কৌশিক উদ্ভাসিত বেতার শ্রোতা সংঘ দক্ষিণ বন্দর কর্মকার পট্টি মঠবাড়িয়া পিরোজপুর থেকে লিখেছেন, প্রারম্ভে জানাই আষাঢ়ের বৃষ্টি স্নাত এক হিমেল হাওয়ায় সুগন্ধিযুক্ত একগুচ্ছ কদম ও কেয়া ফুলের প্রীতিময় শুভেচ্ছা। বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের আমি একজন নিয়মিত শ্রোতা, যে কোনো পরিস্থিতিতে ঢাকা কেন্দ্র পাশে থেকে সহযোগিতা করে। বর্তমানে ফিফা বিশ্বকাপ ফুটবল চলমান, সে উপলক্ষে খেলার ধারা বিবরণী ও খেলার সময়সূচি এবং বিশ্বকাপ নিয়ে বিশেষ আলোচনায় খেলা সম্পর্কে অনেক নতুন ধারণা হয়েছে, কিন্তু খেলার সময়সূচি বেতারের প্যাডে এক এক কপি প্রত্যেক ক্লাবের ঠিকানায় পাঠালে উপকৃত হবে শ্রোতারা, এবং ঢাকা কেন্দ্রের চলো বদলে যাই অনুষ্ঠানের বিজয়ীদের তালিকা যে কোনো অনুষ্ঠানে প্রচার করার অনুরোধ জানাচ্ছি। বিজয়ীদের পুরস্কার কবে নাগাদ দেয়া হবে এবং অন্যান্য অনুষ্ঠানে বিজয়ীর পুরস্কার কবে থেকে প্রদান করা হবে জানতে চাই।
0: ভাই কৃষ্ণ কর্মকার কৌশিক, আমরা তো আসলে এক্স্যাক্টলি কয় তারিখে দেওয়া হবে এটা আপনার ঘোষণা এই অনুষ্ঠান থেকে করতে পারি না, সসা অনুষ্ঠান সেটা করতে পারে। আপনার পত্র আপনার মতামত সেখানে জানিয়ে দিলাম, আর যে পরামর্শ দিয়েছেন যে প্রতিটি শ্রোতা ক্লাবে আপনাদের ঠিকানায় বিশ্বকাপের একটি সময়সূচি পাঠানো, আমার মনে হয় বিষয়টি আপনার একটা ভালো পরামর্শ, কিন্তু এই বছরের ক্ষেত্রে এটা অনেক দেরি হয়ে গেছে। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
1: মেহেদি হাসান মামুন আপন বেতার শ্রোতা সংঘ জিয়নপুর চড়িডাঙ্গা দৌলতপুর মানিকগঞ্জ থেকে লিখেছেন, বেতার আমার মেটায় ক্ষুধা, দেয় জ্ঞান বিনোদন, যতই থাকি ব্যস্ত আমি শুনি দিয়ে প্রাণ ও মন। শুরুতেই সালাম রইল, সেই সাথে বৃষ্টি ভেজা কদম ফুলের শুভেচ্ছা নেবেন। বাংলাদেশ বেতারের ফেসবুক পেজে মহানগর দর্পণ উত্তরণ অনুষ্ঠান পূর্বে আপলোড করা হতো, কিন্তু অনেকদিন যাবৎ প্রিয় উত্তরণ দর্পণ ও মহানগর আপলোড করা হয় না। আমরা কোনো কারণে এসব অনুষ্ঠান শুনতে মিস করে গেলে পরবর্তীতে শোনার কোনো সুযোগ থাকে না, তাই অনুরোধ রইল বাংলাদেশ বেতারের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে মহানগর দর্পণ উত্তরণ এবং সমীপেশু আপলোড করা হোক। এছাড়া উত্তরণের আপনার লেখা পর্বে মাসের শ্রেষ্ঠ লেখকদের বই পুরস্কৃত করা হোক।
0: ভাই মেহেদি হাসান মামুন, আপনার মেইলের জন্য ধন্যবাদ। আর আপনি যে পরামর্শগুলো দিয়েছেন এ ব্যাপারে আমরা শুরুতেই একটি মেইলের জবাবে কথা বলেছি, আশা করি সেটা শুনতে পেয়েছেন। নিয়মিত লিখবেন, আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
1: মোহাম্মদ নাসির উদ্দিন শরীফ রেফ্লেশিয়া বেতার শ্রোতা ক্লাব পূর্ব ইসদাইর ফতুল্লা নারায়ণগঞ্জ থেকে লিখেছেন, বাংলাদেশ বেতার আমার প্রাণ, আমি বেতারে প্রচারিত বিভিন্ন অনুষ্ঠান কাজের ফাঁকে ফাঁকে শুনি, মাঝে মাঝে আমার পাশে বসিয়ে অন্যদেরও শোনাই, এতে অনেক আনন্দ লাগে, অনেকে একসঙ্গে শুনলে আনন্দ বেড়ে যায়। মাঝে মাঝে আমাদের পরিবারের সবাই মিলে বেতার শুনি, তাতে খুবই ভালো লাগে, বেতার শুনলে জ্ঞান অর্জন করা যায়। ছোটবেলায় যখন বেতার শুনতাম তখন মনে একটা কৌতূহল জাগত, বেতার যন্ত্রের ভেতরে কে কথা বলে দেখতে চাইতাম। বেতার আমার নিঃস্বার্থ বন্ধু, আমি দূরে কোথাও গেলে আমার বর্তমান বড় রেডিওটি নিয়ে যাই, আগে পকেট রেডিও নিয়ে যেতাম, পকেট রেডিওটি নষ্ট হয়ে গেছে তাই বড় রেডিওটিই নিয়ে যাই। আমি যেখানেই যাই সেখানে আগে দেখে নিই কোনো কিশোর কিশোরী আছে কিনা, যদি থাকে তবে তাদের নিয়ে শুনি, কারণ তাদের বয়সন্ধিকালে সমস্যা থাকে, তাই তাদের সমস্যাটা আগে বিবেচনা করি যাতে তারা একটু উপকার পায়।
0: ভাই মোহাম্মদ নাসির উদ্দিন শরীফ, আপনার প্রচেষ্টার জন্য আমরা ধন্যবাদ জানাই, এবং আপনার প্রচেষ্টার কারণে যারা নতুনভাবে কোনো তথ্য পেয়ে সমৃদ্ধ হন এবং তাদের ব্যক্তিগত, পারিবারিক এবং একান্ত নিজের বেড়ে ওঠার ক্ষেত্রে যে ভূমিকা রাখেন সেজন্য আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। নিয়মিত লিখবেন, আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
1: মোহাম্মদ আশরাফুজ্জামান মিয়া, দক্ষিণ টুটপাড়া, তালতলা হাসপাতাল রোড, খুলনা থেকে লিখেছেন। গত ১৯ জুন প্রচারিত পথ ও পাথে অনুষ্ঠানে আমাদের সামাজিক ও নৈতিক মূল্যবোধের অন্যতম ভিত্তি বড়দের সম্মান বিষয়ে ইসলামের আলোকে জেনেছি। বড়দের সম্মান করলে সমাজে সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধা ও পারিবারিক বন্ধন সুদৃঢ় হয়। তাই ইসলামের নির্দেশনা অনুযায়ী বয়োজ্যেষ্ঠদের সম্মান করা প্রত্যেক মুসলমানের কর্তব্য।
0: ভাই মোহাম্মদ আশরাফুজ্জামান মিয়া, আপনার সাথে আমরাও একমত, প্রত্যেক মুসলমানের কর্তব্য বয়োজ্যেষ্ঠদের সম্মান করা, এবং সে আলোকে অনুষ্ঠান তৈরি করা হয়ে থাকে। আপনারা মতামত জানাবেন, আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
1: ফয়সাল আহমেদ শিপন, মধুমতি বেতার শ্রোতা সংঘ, ঘোড়াদাইর, সুলতানশাহী, গোপালগঞ্জ থেকে লিখেছেন। গত ১৯ জুন দর্পণ ম্যাগাজিনের ঐতিহ্যের সন্ধানে পর্বে পুরান ঢাকার প্রাচীনতম ও ঐতিহাসিক মসজিদটি সম্পর্কে জানানোর জন্য ধন্যবাদ। যুগের সাজ, যুগের পোশাক পর্বে বাঙালি নারীর ঐতিহ্যবাহী পোশাক টাঙ্গাইল শাড়ি সম্পর্কে জেনেছি। এছাড়া ২১ জুন প্রচারিত উত্তরণ ম্যাগাজিন অনুষ্ঠানের শিল্পকথা পর্বে হলিউডের জীবন্ত কিংবদন্তি রবার্ট ডি নিরোর জীবন ও কর্মের অনেক অজানা বিষয়ে জানানোর জন্য ধন্যবাদ। গ্রন্থ পরিচিতি পর্বে নারী শিক্ষা ও সামাজিক সচেতনতা বিষয়ে একটি প্রাসঙ্গিক ও অনুপ্রেরণামূলক গ্রন্থ মতিচুর সম্পর্কে প্রাসঙ্গিক অনেক তথ্য জানানোর জন্য ধন্যবাদ। একই ক্লাব থেকে আফিয়া খানম জুলি লিখেছেন, গত ২১ জুন বিশ্ব বাবা দিবস উপলক্ষে মহানগর ম্যাগাজিন থেকে প্রাসঙ্গিক অনেক কথা শুনলাম। আদর, শাসন আর বিশ্বস্ততার জায়গা হল বাবা। বাবার মাধ্যমেই সন্তানের জীবনের শুরু। নগর পাঁচালি পর্বে শতাব্দী প্রাচীন ইতিহাস, পেশাভিত্তিক সমাজ ও সাংস্কৃতিক ঐতিহ্যের স্মারক ঢাকার গলিগুলো সম্পর্কে প্রতিবেদনটি ভালো লেগেছে। এছাড়াও নগর প্রকৃতি পর্বে ঢাকার আকাশে পাখিদের কোলাহল বিষয়ে জানা হল। ধন্যবাদ।
0: ভাই ফয়সাল আহমেদ শিপন এবং বোন আফিয়া খানম জুলি, আপনাদের মেইলের জন্য ধন্যবাদ। আমরা দর্পণ অনুষ্ঠান এজন্যই করে, এখানে আসলে ইতিহাস এবং ঐতিহ্যকে সাজানো হয়, সুন্দরভাবে উপস্থাপন করা হয়। আর উত্তরণ ম্যাগাজিন অনুষ্ঠানের মাধ্যমে আমরা বর্তমান যে অগ্রগতি, সেখানে শিল্প, কলা সবকিছুই সেখানে স্থান পেয়ে থাকে। আর অন্যদিকে মহানগর অনুষ্ঠানের মাধ্যমে মহানগর কেন্দ্রিক মানুষের জীবন ধারণ সবকিছু তুলে ধরা হয়, এবং এরই বিভিন্ন পর্ব আপনারা শুনে থাকেন, এবং একই সাথে আপনারা আপনাদের মতামত দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করেন। নিয়মিত শুনবেন এবং মতামত দিবেন, আপনাদের মেইলের জন্য আবারও ধন্যবাদ।
1: এবারে আপনাদের পাঠানো চিঠি ও ইমেইলের প্রাপ্তি স্বীকার করছি। বিপ্লব খান, রূপসী বাংলা বেতার শ্রোতা সংঘ, ভেলামারি, মিলন বাজার, মাদারগঞ্জ, জামালপুর, হীরামন শেখ, রবিন দা এবং রেহানা শেখ, গোংরা, রানাবন্ধ, চাপড়া, নদিয়া, পশ্চিমবঙ্গ, বিশ্বনাথ দাস বিশু, গছাহার বেতার শ্রোতা ক্লাব, রানীর বন্দর, চিরির বন্দর, দিনাজপুর, শ্রীবিথি চক্রবর্তী, ধুমধারাক্কা বেতার শ্রোতা ক্লাব, হাজরাডাঙ্গা, সুন্দর দীঘি, দেবীগঞ্জ, পঞ্চগড়, মোহাম্মদ তানভীর সাফি, বিদ্যাধরপুর, দরিয়াপুর, মেহেরপুর, মোহাম্মদ জাহিদুল ইসলাম, ভুরুলিয়া, ডুয়েট, জয়দেবপুর, গাজীপুর, মোহাম্মদ সেলিম হোসেন, বিএসসি মেরিন ওয়ার্কশপ, সল্ট গোলা রোড, বন্দর, চট্টগ্রাম, মোহাম্মদ শামীম হোসেন, মাগুরা, গোস্বামী দুর্গাপুর, কুষ্টিয়া, আলী আহমেদ আরিফ, জননী বেতার শ্রোতা সংঘ, তিলনা, সাপাহার, নওগাঁ, মোহাম্মদ সানোয়ার হোসেন, পাচুরিয়া, উত্তরপাড়া, বেড়া, পাবনা, আব্দুল ওয়াহাব প্রধান সম্রাট, রেডিও শ্রোতা বন্ধন ক্লাব, কুকিবাজিত, বড়িয়াহাট, মোকামতলা, বগুড়া, এটিএম আতাউর রহমান রঞ্জু, আলোকিত মানুষ চাই আন্তর্জাতিক বেতার শ্রোতা ক্লাব, সৈয়দপুর, পীরগাছা, রংপুর। এবারে জানাবো আমাদের লিখবার ঠিকানা। আমাদের কাছে চিঠি লিখবার ঠিকানা সমী পেশু, প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার ঢাকা, শেরেবাংলানগর, আগারগাঁও, ঢাকা ১২০৭। ইমেল করুন esomipesu@gmail.com এই ঠিকানায়। esamipeshu@gmail.com প্রিয় শ্রোতা, শেষ করব অনুষ্ঠান, তবে তার আগে জানাব গত মাসের শ্রেষ্ঠ পত্রলেখকের নাম। গত মাসের শ্রেষ্ঠ পত্রলেখক হয়েছেন এস কে শাহ আলম খন্দকার, বন্ধটেকি, চন্দ্রকোনা, নকলা, শেরপুরের বন্ধু। বন্ধু এস কে শাহ আলম খন্দকার, আপনাকে অনেক অনেক অভিনন্দন।
0: এস কে শাহ আলম খন্দকার, আমাদের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। একই সাথে এস কে শাহ আলম খন্দকার, আপনাকে জানাচ্ছি আপনার চিঠির ভিতরে মোবাইল নম্বর নেই, অনুগ্রহপূর্বক আপনার মোবাইল নম্বরটি আমাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করুন, আমরা আপনার পুরস্কার পৌঁছানোর ব্যবস্থা করব। আপনাকে আবারও ধন্যবাদ।
1: আজকের মতো শুভরাত্রি।
0: শুভরাত্রি।

এতক্ষণ শুনলেন শ্রোতাদের চিঠিপত্র ও ইমেলের উত্তরদানের অনুষ্ঠান সমীপেশু। চিঠিপত্র ও ইমেল পাঠিয়েছিলেন জান্নাতুল ফেরদৌস তমা, উত্তরদানে ছিলেন মোহাম্মদ আব্দুল হক, সম্পাদনায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে কানিজ কুলসুম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম। বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন ইংরেজি খবর।

0: Assalamu alaikum. 9:30 PM. This is Bangladesh Betar. The news read by Akhtar Zaman. First, the headlines. Prime Minister Tariq Rahman vows proper recognition and rehabilitation of July martyrs and injured. Country is moving to $1 trillion economy driven by growing investments and development strategy, says Finance and Planning Minister. Culture of open-mindedness is essential for peaceful coexistence of diversity and dissent, comments Information and Broadcasting Minister. U.S. Ambassador calls for strengthening people-to-people ties with Bangladesh. Funeral of Iran's Supreme Leader Ayatollah Ali Khamenei begins. Millions of people flock to Tehran. Speaker Major Retired Hafizuddin Ahmed Bir Bikram pays tribute on behalf of Bangladesh. And in FIFA World Cup, round of 16 begins today. Morocco face Canada while France take on Paraguay in second match tonight. You have just heard the headlines. Now I move on to the details. Prime Minister Tariq Rahman has vowed to ensure proper recognition, rehabilitation and long-term support for the martyrs and those injured in the July mass uprising. He made the pledge while addressing the July National Conference at the Bangladesh-China Friendship Conference Center in Agargao of the capital today. The Prime Minister said the government remains committed to preserving the legacy of the July martyrs and honouring the sacrifices of those who were injured during the movement. Calling for unity, the Prime Minister said no nation can progress if it remains divided. Addressing families of the martyrs and injured, he acknowledged that their losses could never be fully repaired. The Prime Minister presented commemorative July memorial plaques to representatives of martyrs, families and injured protesters in the program. Representatives of the martyrs' families also presented a memorial plaque to the Prime Minister. Prime Minister Tariq Rahman has asked the concerned officials to quickly complete the process of reopening loss-making and closed state-owned factories through domestic and foreign investment. He gave the directive in a meeting held to review the procedural progress for resume operation of the factories at his Tejgaon office in the capital today. During that meeting, officials reported that many private companies have expressed interest in investing in those factories. The proposals submitted by the companies for revival of the industries will now undergo feasibility assessment. Prime Minister emphasized that the entire process must be carried out transparently. Finance and Planning Minister Amir Khusro Mahmood Chaudhary has said Bangladesh is moving towards becoming a $1 trillion economy driven by growing domestic and foreign investments and the government's long-term development strategy. He was speaking to journalists at Shah Amanat International Airport during his visit to Chattogram today. Later, at a View Actions meeting at Chattogram Medical College Hospital, Finance Minister said the government is recruiting 1 lakh personnel to strengthen primary and preventive health care. Information and Broadcasting Minister Zahiruddin Shapoon has said the culture of open-mindedness and free and responsible intellectual discourse for ensuring peaceful coexistence is important in modern world of diverse opinions and ideologies. He said this while inaugurating the International Platform for Global Research, Dialogue and Knowledge Sharing, Al Ummah Journal and Website at a hotel in the capital today. Information and Broadcasting Minister also called on the media to be responsible in disseminating accurate and objective information to prevent rumours. This is Bangladesh Betar giving you the news. U.S. Ambassador to Bangladesh Brent T. Christensen has underscored the importance of strengthening people-to-people ties between Bangladesh and the United States. He was speaking to reporters while visiting the American Fair organized marking the United States' 250th Freedom Celebrations at Gulshan in the capital today. U.S. Ambassador said his country wants to share more of America's history and values to deepen mutual understanding. The days-long funeral ceremonies for Iran's supreme leader Ayatollah Ali Khamenei officially began from today. Iranian authorities say more than 10 million people are expected to in Tehran for the funeral of Iran's supreme leader, who was killed on the first day of the U.S.-Israeli war with Iran on February the 28th. Thousands of mourners carried red banners, which is a symbol of vengeance. They gathered in the courtyard of Tehran's vast Grand Masala religious complex. Meanwhile, Speaker of the Bangladesh Jatiyo Sangsad, Major Retired Hafizuddin Ahmed Bir Vikram, has paid tribute on behalf of Bangladesh at the state funeral of Iran's late supreme leader Ayatollah Ali Khamenei in Tehran. At the Salam ceremony held at Tehran's Grand Masala, the speaker offered prayers for the departed soul and conveyed condolences and solidarity to the people of Iran on behalf of the government and the people of Bangladesh. During the program, he met Iranian President Masoud Pezeshkian and other senior leaders and signed the condolence book. Extreme heat has disrupted 4th of July celebrations across parts of the U.S., including the cancellation of a parade in Washington, D.C. The Great American State Fair, marking the country's birthday anniversary, was also temporarily shut down. Meanwhile, numerous wildfires are raging across parts of France and Spain after record temperatures in Europe. World Cup football and the round of 16 will kick off tonight. Morocco will take on Canada at Texas at 11 p.m., while France will face Paraguay at Philadelphia at 3 a.m. Dhaka Meteorological Office says, under the influence of the well-marked low over Northwest Bay and adjoining North Odisha West Bengal coast, heavy to very heavy rainfall is likely to occur at places over Chattogram and Sylhet divisions during next 48 hours, commencing from 6 p.m. today. Dhaka Meteorological Office further says the low pressure area over Northwest Bay and adjoining North Odisha West Bengal coast intensified into a well-marked low and now lies over the same area. Under its influence, squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Kutch Bazar, Mongla and Para have been advised to keep west at local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers above North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Meanwhile, forecast valley till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary south or southeasterly gusts squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rajshahi, Bogra, Pabna, Kushtia, Tangail, Mamensingh, Dhaka, Faridpur, Madaripur, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar, and Sylhet. River ports in these areas are to west cautionary signal number 1. And now to end the news, the headlines once again. Prime Minister Tariq Rahman vows proper recognition and rehabilitation of July martyrs and injured. Country is moving to trillion-dollar economy, driven by growing investment and development strategy, says Finance and Planning Minister. Culture of open-mindedness is essential for peaceful coexistence of diversity and dissent, comments Information and Broadcasting Minister. U.S. Ambassador calls for strengthening people-to-people ties with Bangladesh. Funeral of Iran's supreme leader Ayatollah Ali Khamenei begins. Millions of people flock to Tehran. Speaker Major Retired Hafizuddin Ahmed pays tribute on behalf of Bangladesh. And in FIFA World Cup, round of 16 begins today. Morocco face Canada while France take on Paraguay in second match tonight. And that's the end of the news. Our next bulletin will be at 11 p.m. in Bangla.
1: Now here is the news commentary, written by Al-Hamra Islam and read by Saika Shahadat. Any country issues visas for nationals of other countries according to its own visa policy. Bangladesh has a visa policy which was originally formulated in 2006. For the last two decades, this policy was not revised. Now the new government is in the process of updating the age-old policy, making it time-befitting and in line with the changed global situation. A cabinet committee was formed yesterday, headed by Finance Minister Amir Khosru Mahmood Chaudhary, to review and revise the draft of the proposed visa policy 2026. This took place at a cabinet meeting chaired by Prime Minister Tariq Rahman at the Secretariat. The initiative to update the existing visa policy aims to make the country and exit of foreigners easier, more orderly and service-oriented, and modernize the country's immigration framework and make visa services more efficient. More importantly, the policy will focus on attracting foreign investment, business and skilled human resources. It will also seek to promote tourism and the hospitality sector, facilitate technology and knowledge transfer, and manage international travel on the basis of reciprocity. Besides these goals, maintaining national security and diplomatic balance in visa management will also be among the policy's key objectives. A visa is an official document that allows the bearer to legally enter a foreign country. There are several types of visas, each affording the bearer different rights in the host country, such as travel, business, student transit, and tourist visas. On the other hand, a country's visas policy is a rule that states who may or may not enter the country. The policy may allow passport holders of one country to enter visa-free, but the passport holders of another country may not avail the same facility. Most visa policies are bilateral, meaning that two countries will allow visa-free travel to each other's citizens. But this is not always the case. There are no hard and fast rules for countries when determining visa policies. However, some typical considerations include diplomatic relations with the other country, the history of any of illegal immigration from the country, cost and tourism factors, and more. Sometimes a visa policy imposes restrictions on citizens of a particular country. For example, Bangladeshi passport holders cannot travel to Israel because of the visa restriction. Nationals of some countries may enjoy visa-free travel to a certain country, while some must apply for a visa in order to travel to a particular country, and all those are mentioned in the visa policy. Visa policy needs to be amended from time to time, but Bangladesh has for the last two decades not revised it. Although the country has advanced a lot in every sector in terms of foreign investment, business, export of manpower, and so on with the passage of time. The existing 2006 policy was formulated mainly giving emphasis on national security, which required a long time for processing visas for the foreign nationals, owing to bureaucratic complicacy. The new draft visa policy placed in the cabinet has the objectives to make the immigration of foreigners easy, hassle-free, timely, and disciplined. As the government aims to make an efficient service-oriented immigration system, the draft of the devised visa policy, once finalized and approved, will make issuing visa simple, reducing age-old bureaucratic hassles of our country, facilitating introduction of e-visa, making it digitalized. Besides maintaining national security, ensuring an appropriate balance in international diplomatic relations, the new visa policy will help attract more foreign investment, expand the tourism sector, and simplify the arrival of skilled foreign professionals, making Bangladesh truly globally connected. And that is the end of the news commentary.
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে।
3: সংবাদ প্রবাহ আজকের পরিবেশনা। 104তম আন্তর্জাতিক সমবায় দিবস 2026 উদযাপন এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্ম আলুম্মা জার্নাল ও ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠান। কোঅপারেটিভস ফর পিসফুল ওয়ার্ল্ড এ প্রতিবাদ দিয়ে আজ বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও আজ নানা আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। 104তম আন্তর্জাতিক সমবায় দিবস উপলক্ষে আজ রাজধানীর শেরে বাংলা নগরে সমবায় ভবন প্রাঙ্গণে সমবায়ীদের মাঝে গাছের চারা বিতরণ, সমবায়ীদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন,
4: 104তম আন্তর্জাতিক সমবায় দিবস এবং এটি কোঅপারেটিভ ফর এ পিসফুল ওয়ার্ল্ড অর্থাৎ শান্তিপূর্ণ বিশ্বের জন্য সমবায়, এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সারা পৃথিবীতেই প্রত্যেকটি দেশেই আজকে এই দিবসটি পালিত হচ্ছে। যে বিগত নির্বাচনে বিএনপি যে নির্বাচনী ইস্তেহার দিয়েছিল সেই ইস্তেহারের 14 নম্বর পাতায় বিএনপির পক্ষ থেকে কিন্তু ইস্তেহারে স্পষ্ট ঘোষণা করা হয়েছে সমবায়কে পুনরুজ্জীবন দেওয়া হবে। এই জন্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আলাদা অনুশাসন রয়েছে, দিক নির্দেশনা রয়েছে সমবায় নিয়ে কাজ করার জন্য। 1,24,00,000 এর মধ্যে মহিলাদের সংখ্যা হচ্ছে 23,00,000। নির্বাচনের সময় মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী জনসভাগুলি ঘোষণা দিয়েছিল এবং সেগুলি আমরা কোথাও প্রি পাইলট কোথাও পাইলট আকারে আমরা শুরু করেছি। এই অর্থবছরে এগুলো আমরা ম্যাসিভ আকারে বড় ধরনের পূর্ণাঙ্গ রূপে আমরা শুরু করতে যাচ্ছি। সেই কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পরিবারের নারী প্রধান এবং গৃহকর্তীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড, হেলথ কার্ড, কর্মসংস্থান, শিক্ষা। সারা বাংলাদেশের 5 বছরে 20,000 কিলোমিটার খাল নদী খনন পুনঃখনন, 25 কোটি বৃক্ষরোপণ, প্রত্যেক বছরে 5 কোটি করে খেলাধুলাকে আমরা পেশা হিসাবে স্বীকৃতি দিয়েছি। যারা জাতীয় পর্যায়ে, জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে বিভিন্ন ইভেন্টে শ্রেষ্ঠত্ব অর্জন করে একটা বয়সে গিয়ে যখন অবসর নেবে তখন সে জীবিত থাকাকালীন সারা জীবন সরকারের পক্ষ থেকে একটা উচ্চ মানের সম্মানী ভাতা বা বেতন পাবে সংসার চালানোর জন্য। এই যে কর্মসূচি, এর মধ্যে রয়েছে ইমাম মুয়াজ্জিনদের। এই সমাজকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নোটিশে নিয়েছেন এবং এটাকে আমরা গুরুত্ব দিয়েছি এবং গুরুত্ব দিয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ইমাম মুয়াজ্জিন খতিব এবং অন্য ধর্মের খ্রিস্টান বৌদ্ধ এবং হিন্দু ধর্মেদের যারা পুরোহিত বা দায়িত্বশীল লোকেরা তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে রয়েছে তাদেরকে পাইলট প্রজেক্ট আকারে আমরা সম্মানী ভাতা আওতায় এনেছি এবং এই অর্থবছরে এটা ব্যাপক আকারে শুরু হবে। 3,50,000 মসজিদ এবং 40,00,000 অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের সবাই পর্যায়ক্রমে আগামী 4 বছরের মধ্যে তারা সম্মানের ভাতা আসবে। এই যে কর্মসূচিগুলি ইমাম মুয়াজ্জিনদের যে আমরা ভাতা দিচ্ছি কর্মসূচির মাধ্যমে, সেখানে আমরা একটা শর্ত দিয়েছি যে তাদেরকে ট্রেনিং কর্মসূচির আওতায় আনতে হবে। আজান দেওয়া, নামাজ পড়ানোর পাশাপাশি বাকি দিনের সময়গুলোতে তারা যাতে হাঁস মুরগি চাষ, মাছ চাষ, গবাদি পশু চাষ বা ছোট ছোট অন্য কোনো কাজের সাথে সম্পৃক্ত হতে পারে এ ব্যাপারে তাদেরকে ট্রেনিং দিতে হবে। এ ব্যাপারে কিন্তু সমবায় অফিসারেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ফ্যামিলি কার্ডের সদস্য যারা একদম হতদরিদ্র যারা, এই অর্থবছরে বিএনপি সরকার বাজেটে রেখেছে আমরা 1,40,00,000 পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসবো এবং তাদেরকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রত্যেক মাসে 2,500 টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল অ্যাকাউন্ট, বিকাশ, নগদ যে কোনো মাধ্যমে সরাসরি ওই মহিলার হিসাবে এই টাকাটি মাসের প্রথম সপ্তাহের মধ্যে চলে যাবে। তাহলে আপনারা প্রত্যেক গ্রামে, একটি গ্রামে যদি 50 জন মহিলা এই ফ্যামিলি কার্ডের আওতায় আসে তাহলে এই 50 জন মহিলাকে নিয়ে কিন্তু আপনারা একটা সমিতি করতে পারেন ওই গ্রামে এবং তারা দেখবেন এমনি ঐক্যবদ্ধ হবে। যে কর্মসূচিগুলি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান গ্রামে যাচ্ছেন, গ্রামের মানুষের ভাগ্য উন্নয়নের চিন্তা করছেন, এর জন্য সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে আপনারা। এখন কিন্তু আপনাদের সমিতি করতে সহজ হবে। এই যে আমি যেটা বললাম ফ্যামিলি কার্ড হোল্ডার যারা মহিলা প্রত্যেক গ্রামে, ওই সমস্ত মহিলাদের নিয়ে একটা সমবায় সমিতি করেন। একটা গ্রামে যারা কৃষক কার্ডের মাধ্যমে যে 43,00,000 কৃষককে যে আমরা এই অর্থবছরে যে কার্ডের আওতায় এনে তাদেরকে যে টাকা দিব, কৃষকদের নিয়ে বসেন। আপনাদের কিন্তু আলাদা লোক খুঁজে বের করার প্রয়োজন হবে না। আপনারা এই জায়গাগুলোকে টার্গেট করেন যে ফ্যামিলি কার্ড কারা পেয়েছেন, কৃষক কার্ড কারা পেয়েছেন, তাদেরকে নিয়ে বসে আপনারা সমিতি করবেন। দেখবেন যে মহিলা সমিতি এবং পুরুষ সমিতির সংখ্যা সমান সমান হয়ে যাবে এবং গ্রামের চিত্র চেঞ্জ হয়ে যাবে। এবং ওই সমিতির মাধ্যমেই আপনাদের সুবিধা দেন, আপনাদের পুকুর লিজের ব্যবস্থা করেন, অন্যান্য যে সমিতির মাধ্যমে যে সুবিধাগুলো পায় সেই সুবিধাগুলো তাদেরকে আপনারা নিয়ে আসেন। দেখবেন যে গ্রামের অর্থনীতি মোটামুটি একটি পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ।
3: বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম উল্লেখ করেন,
5: সমবায় শুধু অর্থনৈতিক উন্নয়নের হাতিয়ার নয় বরং সামাজিক ন্যায় বিচার, অন্তর্ভুক্তি ও সংহতির প্রতীক। বিগত এক শতকের বেশি সময় যাবত বাংলাদেশ সমবায় আন্দোলন দীর্ঘদিন ধরে গ্রামীণ অর্থনীতি, কর্মসংস্থান, ক্ষুদ্র উদ্যোক্তা এবং নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। সমবায় হল মানুষের হাতে মানুষের শক্তি তুলে দেওয়ার একটি প্রক্রিয়া যা শান্তি ঐক্যের ভিত্তি করে তোলে। সমবায় আন্দোলনের দীর্ঘ পথ চলায় দেশে যে সকল অবদান রেখেছে তার মধ্যে উল্লেখযোগ্য হল গ্রামীণ জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করেছে, কৃষি, মৎস্য, দুগ্ধ, ক্ষুদ্র উদ্যোক্তা খাতে কর্মসংস্থান সৃষ্টি করেছে। নারীর ক্ষমতায়ন ও সামাজিক নেতৃত্বে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। স্থানীয় পর্যায়ে সামাজিক সংহতি ও সহযোগিতার সংস্কৃতি গড়ে তুলেছে। সমবায় আন্দোলনের মূল অংশীজন হল সমবায় সমিতির সদস্য, সরকার ও সমবায় অধিদপ্তর। আমি মনে করি সমবায় আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই তিনটি অংশীজনকে আরও গভীরভাবে ও আন্তরিকতার সাথে কাজ করা প্রয়োজন। যে বর্তমান সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আজকে সরকার বলিষ্ঠভাবে এগিয়ে যাচ্ছে। সত্যিকার অর্থে টোটাল সমবায়টাকে আপনি গুছিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যান, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী যেটা চাচ্ছেন এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে, তাহলে 5 বছরের মধ্যেই এমন অনেক কিছু করতে পারবেন যেটা তারা 20-25 বছরে করতে পারে না। আর্থিক সহায়তা ও প্রণোদনা, সমবায় সমিতিগুলোর জন্য স্বল্প সুদে ঋণ ও বিশেষ প্রণোদনার প্যাকেজ আপনারা ঘোষণা করতে পারেন। প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ছাড়া কোনোভাবেই কেউ এগিয়ে যেতে পারে না, তাই প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধির আধুনিক ব্যবস্থাপনা, ডিজিটাল প্রযুক্তি ও বাজারজাতকরণ বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থাকরণ করা হোক। বাজার সংযোগ সমবায় পণ্যের জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে বাজার সুবিধা ন্যায্য মূল্যে নিশ্চিত করুন। বাংলাদেশের সমবায় আন্দোলনটা যদি গড়ে তোলা যায়, অর্থনীতিতে দ্বিতীয় সেক্টর আপনার হলো সমবায়। আপনার রাষ্ট্রের কোনো টাকা লাগবে না, এই মানুষ কিন্তু নিজেরাই টাকা দিয়ে নিজেদের অর্থলগ্নে এখানে করে। যদি সরকার যদি তাদের কিছুটা সহযোগিতা করে, কিছুটা লোন দেয়, তাহলে কিন্তু সারা বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিটা জেগে উঠে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যেটা চাচ্ছেন সেটাকে বাস্তবায়ন করা সম্ভব হবে।
6: পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাম্মদ শওকত রশিদ চৌধুরী বলেন,
7: সমবায় দিবসের প্রতিপাদ্য শান্তিময় বিশ্বের জন্য সমবায়। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে অত্যন্ত সময় উপযোগী ও তাৎপর্যপূর্ণ এই দিবস শান্তিপূর্ণ বিশ্বের জন্য সমবায়। এই সংক্ষিপ্ত কিন্তু গভীর অর্থবোধ বাক্যটি একটি দেশ ও সমাজ গঠনের মৌলিক দর্শনকে তুলে ধরে। প্রকৃত শান্তি কেবল তখনই সম্ভব যখন এদেশের মেহনতি মানুষ, কৃষক, শ্রমিক এবং প্রান্তিক জনগোষ্ঠী তাদের শ্রম ও মেধার ন্যায্য অধিকার পাবে এবং সুযোগের সমতা নিশ্চিত হবে। সমবায় ব্যবস্থা একটি দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, সামাজিকভাবে সুসংগঠিত এবং নৈতিকভাবে উন্নত করে গড়ে তোলার প্রতিশ্রুতি দেয়। সমবায় আন্দোলনের দেশে দেশে আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। বিশ্ব অর্থনীতির জটিল সমীকরণে মধ্য আন্তর সামাজিক উন্নয়নে সমবায় কার্যক্রম আরও বিকশিত হয়েছে। সাধারণ মানুষের উৎপাদনশীলতা, সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার এক শক্তিশালী মাধ্যম সমবায়। বাংলাদেশে আমাদের সমবায় প্রতিষ্ঠানগুলো গ্রাম থেকে শহর পর্যন্ত লক্ষ লক্ষ মানুষের জীবন পরিবর্তন করেছে। জীবনে গৃহঋণ, সাশ্রয়ী ঋণ, বাজারে প্রবেশাধিকার, সক্ষমতা নির্মাণে সমবায়ের অবদান অবশ্যই। বাংলাদেশে সমবায় আন্দোলন একটি পরীক্ষিত, প্রতিষ্ঠিত, সাংবিধানিকভাবে স্বীকৃত অর্থনৈতিক কর্মকাণ্ড যার বিস্তার রয়েছে গ্রামীণ জনপদে, নগর জীবনে, আধুনিক বাণিজ্যিক কর্মকাণ্ডে। সমবায় কেবল একটি অর্থনৈতিক ব্যবস্থা নয়, এটি সমাজের নেতৃত্ব তৈরির এক বিদ্যালয়। দৃঢ় সামাজিক বন্ধন, সমাজে সহানুভূতিতা, শান্তি, বৈষম্যহীনতা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার একটি শক্তিশালী মাধ্যম। সমবায় সংগঠন সাফল্য অর্জনের মাধ্যমে আহত সামাজিক উন্নয়নে ভূমিকা রেখে চলেছে। এই সব সমবায় স্থানে অর্থনীতিকে সহায়তা করে নারী ও তরুণদের ক্ষমতায়িত করে, ক্ষুদ্র ঋণের মাধ্যমে আর্থিক ক্ষমতায়ন ও দারিদ্র বিমোচন, ট্যাক্স উন্নয়নে অবদান রাখছে।
6: সভাপতির বক্তব্যে সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মোহাম্মদ সেলিম ফকির NDC উল্লেখ করেন,
8: দেশের 3 বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি গ্রামীণ উন্নয়ন, দারিদ্র বিমোচন এবং জনগণের অর্থনৈতিক ক্ষমতায়নের একটি কার্যকর মাধ্যম হিসাবে সমবায়কে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। আজকে আমরা যে ভবনে অনুষ্ঠান করছি সেটি তারই মহৎ কর্মের একটি উদাহরণ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যশোরযোগ্য উত্তরসূরি, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতাকে অবতর্ক করছি যে তিনি দেশের সমবায় খাতকে অধিক শক্তিশালী, আধুনিক এবং কার্যকর করে গড়ে তোলার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। তাই তিনি তার নির্বাচনী ইস্তেহারে সমবায়ের মাধ্যমে জাতীয় উন্নয়নের গতিকে ত্বরান্বিত করার প্রয়াস নিয়েছেন। স্বাধীন বাংলাদেশের সংবিধানের ১৩ খ অনুচ্ছেদে সমবায়কে সম্পদের মালিকানার তৃতীয় খাত হিসাবে স্বীকৃতি প্রদান করা হয়েছে। এই সাংবিধানিক স্বীকৃতি সমবায়ের প্রতি রাষ্ট্রের আস্থা এবং জাতীয় উন্নয়নে এই গুরুত্ব সুস্পষ্ট প্রতিফলন হিসাবে বিবেচিত। আজকের প্রতিপাদ্যের অন্তর্নিহিত তাৎপর্য অত্যন্ত গভীর এবং সুদূরপ্রসারী। শান্তি কেবল সংঘাতের অনুপস্থিতি নয়, শান্তি প্রতিষ্ঠিত হয় ন্যায় বিচার, সামাজিক সম্প্রীতি, অর্থনৈতিক অংশগ্রহণ, পারস্পরিক আস্থা এবং মানবিক মর্যাদার উপর। সমবায় মূলত এই মূল্যবোধগুলোকে এই ধারণ করে। তাই সমবায়কে একটি অর্থনৈতিক কাঠামো হিসেবে বিবেচনা না করে একে বিবেচনা করতে হবে মানুষের সম্মিলিত শক্তির একটি সুশৃঙ্খল রূপ হিসাবে, যেখানে ব্যক্তি নয় সমষ্টি এগিয়ে যায়, প্রতিযোগিতা নয় সহযোগিতা বিজয়ী হয়। বর্তমানে দেশে ১,৭৫,০০০ সমবায় সমিতি রয়েছে, যার সদস্য সংখ্যা প্রায় ১,২৫,০০০। কৃষি থেকে শিল্প, উৎপাদন থেকে বিপণন, সেবা থেকে সামাজিক উন্নয়ন, প্রত্যেকটি ক্ষেত্রে সর্বমোট প্রায় ৩৫ ক্যাটাগরি সমবায় সমিতি বাংলাদেশে বিদ্যমান। সমবায়ের সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে প্রয়োজন একটি দক্ষ, স্বচ্ছ, জবাবদিহিতমূলক এবং সময় প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক কাঠামো। এই উপলব্ধি থেকে সমবায় অধিদপ্তর সমবায় খাতকে অধিক গতিশীল, আধুনিক ও জনকল্যাণমুখী হিসাবে গড়ে তোলার লক্ষ্যে বহুমাত্রিক কর্মসূচি বাস্তবায়ন করছে।
3: তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, জগতের সব ধরনের বৈচিত্র্য, ভিন্ন মত ও আদর্শের অবাধ আদান প্রদান এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে কেবল শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব, আর সেজন্য প্রয়োজন মুক্ত ও দায়িত্বশীল বুদ্ধিচর্চা। আজ শনিবার রাজধানীর তেজগাঁয়ে একটি হোটেলে বৈশ্বিক গবেষণা সংলাপ ও জ্ঞান চর্চার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম আল উম্মা জার্নাল ও ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা উল্লেখ করে আরো বলেন,
9: এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসার আগে আমি এই ওয়েবসাইট জার্নালের ঘোষণাটা পাঠ করেছি এবং আমি স্পষ্টভাবে দেখেছি তাদের উদ্দেশ্যের মধ্যে এই মুহূর্তে বিশ্বের সংকটের সকল ধরনের সমাধানের জন্য সব ধরনের চিন্তা এবং মতাদর্শের সংমিশ্রণ এবং বিনিময়কে তারা একটা অনিবার্য শর্ত মনে করেন। আমি সেই অর্থে এই চিন্তাকে একটি গণতান্ত্রিক চিন্তা এবং গণতান্ত্রিক মূল্যবোধ মনে করি, যা আমাদের তারেক রহমানের সরকার এবং আমাদের সরকারের বৈচিত্র্যকে ধারণ করার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যে যার জায়গা থেকে তার কথা বলবেন এবং আমরা সুস্থভাবে সেই কথাগুলিকে বিনিময় করব। এর মধ্য দিয়েই দেশের মানুষ, অঞ্চলের মানুষ এবং বিশ্বের মানুষ তাদের সঠিক পথ খুঁজে বের করবেন। কোনোভাবেই একটি নির্দিষ্ট চিন্তা অথবা একটি নির্দিষ্ট দর্শনের একক আধিপত্য কোনো সমাধান হতে পারে না। আবার সকল মত বিনিময়ের একটি সুস্থ সংস্কৃতি না থাকলে পরে আমরা গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে পারব না। এই উদ্দেশ্য যেহেতু এই জার্নাল ঘোষণা করেছে, সে কারণেই আমি এখানে উপস্থিত হয়েছি।
3: সংবাদ প্রবাহ শেষ হল। বর্ণনা শামীম আহমেদ, সম্পাদনা সৈয়দ ফাহাদ্দেস, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ দুলাল হোসাইন।
2: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
10: জাতির সামাজিক এবং অর্থনৈতিক উন্নতির দায়িত্ব আমার, আপনার, আমাদের সবার। আসুন আমরা সবাই মিলে দায়িত্ব যথাযথভাবে পালন করি। একটি দেশ তথা জাতির উন্নতি তখনই সম্ভব যখন তারা তাদের নৈতিক চরিত্র সম্বন্ধে অবগত হতে পারে। দেশকে ভালোবাসুন, দেশের ক্ষতি হয় এমন কাজ থেকে বিরত থাকুন।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, বরিশাল ও ঠাকুরগাঁও কেন্দ্র থেকে। শুরু হচ্ছে ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত বাংলাদেশের ঐতিহ্যভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান আবহমান বাংলা। গ্রন্থনা ও উপস্থাপনায় রওনক জাহান।

0: আবহমান বাংলার শুভেচ্ছার পাতা থেকে দূরের ও কাছের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। ঐতিহ্যভিত্তিক প্রামাণ্য আবহমান বাংলার আজকের বিষয় নাক ফজলি আম। ছয় ঋতুর বাংলাদেশে আবহমান কাল থেকেই এদেশের মানুষের কাছে গ্রীষ্মকালের একটি জনপ্রিয় এবং সুস্বাদু ফল হল আম। দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন এই ফলটিকে বলা যায় আমের রাজা। এর স্বাদ, সুগন্ধ, পুষ্টিগুণ এবং সাংস্কৃতিক গুরুত্বের কারণে আম বহু দেশেই সমাদৃত একটি বিশেষ ফল হিসেবে। আমাদের দেশের মানুষের কাছে আম বলতে বহুল প্রচলিত ল্যাংড়া, গোপালভোগ, মিশ্রীভোগ, হিমসাগর, সূর্যপুরী, আম্রপালি, হাড়িভাঙা এবং ফজলি আমের নাম। আমের শত শত জাতের মধ্যে আরও একটি আম আছে যার নাম নাক ফজলি। আমরা ফজলি আমের কথা জানি, কিন্তু নাক ফজলির কথা খুব বেশি মানুষের জানা নেই। এই নাক ফজলি আম পেয়েছে ভৌগোলিক নির্দেশক অর্থাৎ জিআই পণ্যের স্বীকৃতি। নাক ফজলি নওগাঁর বরেন্দ্র অঞ্চলের, বিশেষ করে বদলগাছি, ধামাইয়ের হাট, সাপাহার অঞ্চলের একটি অন্যতম ঐতিহ্যবাহী সুস্বাদু আম, যা 2025 সালের মে মাসে জিআই পণ্যের স্বীকৃতি লাভ করে। শ্রোতা বন্ধুরা, নাক ফজলি আম নিয়ে আমরা আরও বিস্তারিতভাবে জানব, শুনব বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কথা। তার আগে আসুন, জিআই স্বীকৃতি পাওয়ার পর আমাদের প্রতিনিধি মোহাম্মদ ইসাহাক কথা বলেছিলেন স্থানীয় প্রশাসনের সাথে। আজ আসুন সেই কথাগুলো আরও একবার শুনে আসি।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধু, আমরা এই মুহূর্তে অবস্থান করছি নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে। আমাদের সাথে আছেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নওগাঁ। আপনার নাম পরিচয়টা আপনার কাছ থেকে একটু জানতে চাই।
2: ধন্যবাদ। আমার নাম এএইচ ইরফানউদ্দিন আহমেদ। আমি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হিসেবে নওগাঁ দায়িত্ব পালন করছি। এখানে যে কোনো রকম জিআই পণ্য কিংবা আমাদের যেই সার্বিক বিষয়গুলো আছে, যেগুলোর সাথে বাংলাদেশ বা বহির্বিশ্বকে পরিচিত করে দেওয়ার মতো সুযোগ আছে, এই বিষয়গুলো নিয়ে আমার সেকশন থেকে কাজ করা হয়।
1: নওগাঁ জেলার হচ্ছে নাক ফজলি আমটা হচ্ছে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে, এই বিষয়টা আপনার কাছে কেমন লাগছে? আপনার অনুভূতি জানতে চাই একটু।
2: প্রথমে আলহামদুলিল্লাহ, এটা আসলে আমাদের জন্য অত্যন্ত বড় একটি পাওয়া। আপনারা জানেন যে জিআই স্বীকৃতি পাওয়াটা খুব ছোট একটা বিষয় নয়, এটা সারা বিশ্বের মধ্যে একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয় এটাকে। জিআই স্বীকৃতি পাওয়ার পর আমাদের এখানের মধ্যে প্রথম খাদ্য আপনি যদি বলেন পণ্য হিসেবে, এই নাক ফজলিকেই কিন্তু এবার জিআই স্বীকৃতি দেওয়া হলো। নওগাঁ ঐতিহাসিকভাবে একটি বিখ্যাত জেলা, পুন্ড্র অঞ্চলের জেলা হওয়ার কারণে আপনি জানেন যে এখানে অনেক প্রাচীন স্থাপনা রয়েছে যেগুলো আমাদের ট্যুরিস্ট এবং অন্যান্য লোকজনকে আকর্ষিত করে থাকে। এই নাক ফজলির কারণে নতুন করে নওগাঁর একটা পরিচয় যদি আমরা বলি, তার কারণে নতুন একটা পরিচয় তৈরি হলো, যে পরিচয়ের মাধ্যমে আমরা আশা করি যে নওগাঁর যে পাবলিসিটি বা নওগাঁর লোকজনের যে একটা ভবিষ্যৎ পরিকল্পনা, এটার মধ্যে একটা দারুণ একটা ইম্প্যাক্ট আমরা পাবো। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমরা কথা বলেছি, ওনাদের কাছ থেকে আমরা যে তথ্য জানতে পেরেছি যে এই জিআই স্বীকৃতি পাওয়ার পর আরো নতুন করে অনেক আম চাষি তারা কিন্তু এই নাক ফজলি নিয়ে কাজ করার বিষয়ে ইন্টারেস্টেড হয়েছে। তারা আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যাচ্ছে, জানার চেষ্টা করছে কিভাবে এটা চাষ করলে আরো বেশি ফলন উৎপাদন করা সম্ভব, আর পাশাপাশি এটাকে কিভাবে আমরা রপ্তানির আওতায় নিয়ে আসতে পারি, এই বিষয়টা নিয়েও কিন্তু তারা ডিডি এগ্রিকালচার কিংবা আমাদের উপজেলা নির্বাহী অফিসার বদলগাছি, যেখানে মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে নাক ফজলি হয়ে থাকে, তাদের মাধ্যমে কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছে।
1: যেহেতু জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার পর আপনাদের আরো দায়িত্ব বেড়েছে এটাকে আরেকটু বিস্তৃতভাবে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, রপ্তানি করা, আমরা একটু আপনাদের পরিকল্পনাটা জানতে চাই।
2: নাক ফজলি নিয়ে আমরা কাজ করছি কিন্তু অনেকদিন ধরে। আপনি জানেন জিআই স্বীকৃতি পাওয়ার জন্য কিন্তু একটা আমি হুট করে একটা প্রোডাক্ট দিয়ে দিলাম, এটা জিআই স্বীকৃতি হয়ে গেল, বিষয়টা কিন্তু এভাবে কাজ করে না। নাক ফজলি বিষয়টা নিয়ে আমরা আমাদের লোকাল যে বিভিন্ন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে ওনাদের কাছে আমরা বেশ কয়েকবার চিঠিপত্র লিখেছি এটাকে একটু পরিচিত করার জন্য, এবং তারই ধারাবাহিকতায় কিন্তু এটা পরবর্তী জিআই পণ্যভুক্ত করা হয়। আর ভবিষ্যৎ পরিকল্পনার কথা বললে একটা বিষয় বোঝা লাগবে, নওগাঁ কিন্তু বাংলাদেশে একটা অন্যতম প্রসিদ্ধ জেলা এবং ধানের জন্য অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ একটা জেলা। বাংলাদেশে প্রথম তিনটা জেলা যেখানে মধ্যে ধান সবচেয়ে বেশি উৎপাদন হয় তার মধ্যে নওগাঁ একটি। তো এই নাক ফজলির জিআই পণ্য পাওয়ার কারণে এখন কিন্তু আমাদের নতুন আরেকটা ডাইমেনশন তৈরি হলো। আমরা ধানের পাশাপাশি এখন আরো একটা অর্থকর একটা ফসল আমরা এখন পেলাম, যেটার মাধ্যমে আমরা হয়তো বহির্বিশ্বের সাথে আমাদের একটা কানেকটিভিটি বাড়াতে পারবো। আর একেবারে যদি আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চান, আমরা আপাতত স্থানীয়ভাবে পাবলিসিটি শুরু করেছি, যেটা লোকালি বেশ ভালো একটা মানে প্রমাণ অর্জন করতে পেরেছে। এটা ন্যাশনাল পর্যায়ে নিয়ে যাবো আমরা। আমরা সমস্ত জায়গার মধ্যে নাক ফজলি একটা পাবলিসিটি পাঠাবো, ইভেন কিছু স্যাম্পলও আমরা আমাদের এখান থেকে আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় পাঠাবো, যেন একটু মানুষজন এটার প্রতি আকৃষ্ট হয়। ফাইনালি আমরা এই নাক ফজলি দিয়ে কিভাবে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা বাড়ানো যায় সেই বিষয়ে আমরা কাজ করব। এটা প্রক্রিয়া, একটা চলমান প্রক্রিয়া, এটা আশা করা যায় যে আমরা আগামী দু তিন বছরের মধ্যে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারব।
1: আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতার সময় দেওয়ার জন্য।

0: প্রাচীন সংস্কৃত সাহিত্যে আমকে বলা হয়েছে শ্রীফল। এই উপমহাদেশের প্রাচীন কবি, সাহিত্যিক ও গুণীচন্দ্রের কাছে আম ফল হিসেবে শ্রেষ্ঠত্বের আসনে আসেন, সেখানে কোনো বিতর্ক নেই। তবে নাগফজলি আমের উৎপত্তির ইতিহাস নিয়ে রয়েছে গল্প গাঁথা। শ্রোতা বন্ধুরা, এখন আমরা আপনাদের নিয়ে যাব বদলগাছি, শোনাব সেখানকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভাবনার কথা, প্রত্যাশার কথা, জানব তাদের চিন্তা চেতনার কথা। সাথে আছেন সজীব দত্ত।
1: নাগফজলি এই অঞ্চলের বিখ্যাত আম এবং জিআই পণ্য। একজন কৃষক আমার সাথে রয়েছেন, চলুন আমরা তার সাথে কথা বলি। আপনি আপনার নাম পরিচয় বলবেন।
2: সালামু আলাইকুম, আমি মোহাম্মদ পলাশ হোসেন, আমি একজন কৃষি উদ্যোক্তা। আমি আম নিয়ে কাজ করতেছি মূলত, বিশেষ করে আমাদের নওগাঁর বদলগাছির বিখ্যাত সেই না জিআই স্বীকৃতিপ্রাপ্ত নাগফজলি আম।
1: আমরা এই মুহূর্তে আপনার জমিতে রয়েছি, এই ঠিকানাটা একটু জানিয়ে দিন সবাইকে।
2: এটা হচ্ছে ভাতছাইল গ্রাম, বদলগাছি থানা, নওগাঁ জেলা।
1: কতটুকু জায়গা জুড়ে আপনার এই নাগফজলির আপনার উৎপাদন একটু বিস্তারিত বলবেন?
2: আমার নাগফজলি আমের প্রজেক্ট আছে 10 বিঘার মতো, পাশাপাশি আরও কয়েকটা আমের জাত নিয়ে কাজ করতেছি। টোটাল আমার 15-16 বিঘার মতো আমের প্রজেক্ট।
1: আপনি কত বছর ধরে এই আম নিয়ে কাজ করছেন?
2: আমি অনলি 6 বছর যাবত আমি আম সেক্টরে আসছি এবং এ বুধে আমার প্রজেক্ট দাঁড় করাই ফেলছি এবং আলহামদুলিল্লাহ প্রজেক্ট থেকে ভালো বেনিফিট আসতেছে ইনশাল্লাহ।
1: এই আমটি বছরের কোন সময়ে আপনারা সেল করতে পারেন, স্থানীয় বাজারে সেল করেন কিনা, একটু বিস্তারিত প্রক্রিয়াটা পুরোটা বলবেন।
2: আমাদের এই নাগফজলি আমটা আমাদের মূলত কিছুদিন আগেও, মানে কয়েক বছর আগেও নাগফজলি আমটা সম্পর্কে আমাদের বাহিরের জেলার লোকজন জানতো না। এই আমটার মিষ্টতা এত বেশি, এত এটার মানে মিষ্টতা যা অতুলনীয়, বলার অপেক্ষা রাখে না। যারা খাবেন তারা বুঝতে পারবেন আসলে নাগফজলি আমের মিষ্টতা কেমন। তো আমাদের এটার মার্কেটিংটা ওইভাবে হয় না, এই জন্য আমাদের আমটার প্রচার হয়নি। বাট নাগফজলি আমটা জিআই স্বীকৃতি পাওয়ার পর আমাদের বিভিন্ন জেলাগুলা থেকে এখন এই অর্ডার আসতেছে, অনলাইনে অর্ডার আসতেছে। পাশাপাশি আমাদের বিভিন্ন বিভাগের যে আমের পাইকাররা আমাদের এখানে আসতেছে আম কেনার জন্য।
1: এই নাগফজলির মাধ্যমে আর্থিকভাবে কেমন লাভবান হচ্ছেন?
2: হ্যাঁ, এটা আমরা আলহামদুলিল্লাহ, এই আমটার গাছ একটা দীর্ঘমেয়াদী গাছ, এই কারণে একটা গাছ আমরা এই অন্যান্য হাইব্রিড যে জাতগুলো সেগুলো আমরা দেখাচ্ছি 10-12 বছর পর ভালো ফল পাই না, কিন্তু নাগফজলির ক্ষেত্রে উল্টা। যত গাছ বড় হয়, একটা গাছ 15-20 বছর হয়, তখন একটা গাছে 10-15 মণ পর্যন্ত একটা গাছ থেকে আম পাই। এবং এই আমটা আমাদের নাগফজলি আমটা আমাদের বদলগাছির মাটিতে যে টেস্ট হয়, অন্যান্য জেলার বা অন্য কোনো ইয়েতে আম কিন্তু এরকম টেস্ট হয় না। এটা একটা আমাদের মানে আমাদের ক্রেডিট আর কি।
1: আপনারা এখান থেকে ঢাকায়ও কি আম পাঠিয়ে থাকেন?
2: জি, আমরা এখান থেকে আমাদের শুধু ঢাকা না, সারা বাংলাদেশে আমি অনলাইন আমার সার্ভিস আছে এবং পাশাপাশি সব বাংলাদেশ 64টা জেলাতে আমার আম যায়।
1: আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনি আমাদের শ্রোতা বন্ধুদেরকে এই নাগফজলি খেতে আসার আমন্ত্রণ জানাবেন?
2: জি অবশ্যই, আপনাদের সারা বাংলাদেশের সকল শ্রোতাকে আমন্ত্রণ আমাদের বদলগাছির ঐতিহ্যবাহী জিআই স্বীকৃতিপ্রাপ্ত নাগফজলি আমের খাওয়ার জন্য।
1: আমরা এই পর্যায়ে কথা বলবো একজন উপসহকারী কৃষি কর্মকর্তার সঙ্গে, চলুন কথা বলি। আপনার নাম পরিচয় বলবেন।
3: আমার নাম আসিফ আল মমিন।
1: আপনি আপনার জায়গা থেকে নাগফজলি নিয়ে কৃষকদের নিয়ে কি বলবেন?
3: বদলগাছি উপজেলাতে মূলত এখানে উৎপত্তি স্থল নাগফজলি আমের এবং এই আমটি বর্তমানে ভৌগোলিক নির্দেশক অর্থাৎ জিআই স্বীকৃতি পাওয়ার কারণে এটি জনপ্রিয়তা লাভ করেছে এবং এই আমের যথেষ্ট সুস্বাদু এবং খেতে অনেক মিষ্টি।
1: আপনি কিভাবে আপনার ব্লকের আওতাধীন যারা কৃষক ভাইরা রয়েছেন তাদের পাশে কিভাবে পরামর্শ দিয়ে পাশে থাকেন?
3: আমি আমার ব্লকের আম উৎপাদনকারী কৃষক গ্রুপের মাধ্যমে তাদেরকে পরামর্শ দিয়ে থাকি এবং আমের যে প্রধান যে সমস্যা সেটি হচ্ছে আমের হপার পোকা দমনের জন্য আমরা নিয়মিত পাইরাজিন এবং হপার শট বিভিন্ন ধরনের কীটনাশক স্প্রে করার জন্য পরামর্শ দিয়ে থাকি এবং বছরে 2 বার আম গাছে যে রাসায়নিক এবং জৈব সার দেওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকি।
1: এছাড়াও নিয়মিত তো আপনি ভিজিট করেন, তাই না?
3: নিয়মিত আমি পরিদর্শন করি এবং আমি মানে বছরে আমের যে আন্তঃপরিচর্যা এবং সার ব্যবস্থাপনা এই বিষয় সম্পর্কে আমরা কৃষকদেরকে অবহিত করে থাকি।
1: আন্তরিক ধন্যবাদ আপনাকে। আমরা এই পর্যায়ে কথা বলবো উপজেলা কৃষি অফিসার বদলগাছি নওগাঁ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার মুখ থেকে আপনার পরিচয় আমাদের শ্রোতাদের শোনাতে চাই।
4: আমি সাবা ফারহান, উপজেলা কৃষি অফিসার বদলগাছি নওগাঁ।
1: আমরা একটু জানতে চাই এই উপজেলার কত জায়গা জুড়ে এই আমের আবাদ রয়েছে বা আম বাগান রয়েছে।
4: আমাদের বদলগাছি উপজেলায় চলতি মৌসুমের হিসাব অনুযায়ী আমাদের 550 হেক্টর জমিতে আমের চাষ হচ্ছে, আর এর মধ্যে সবচেয়ে বেশি যে জাতটি চাষ হয় সেটি হচ্ছে নাগফজলি আম। নাগফজলি আম 260 হেক্টর জমিতে আমাদের এই মৌসুমে আবাদ হয়েছে।
1: এই নাগফজলি আম এটি তো জিআই স্বীকৃতি পেয়েছে, আপনি এই এলাকার উপ

0: করে। আর আমাদের এই নাগফজলি আমের যদি বৈশিষ্ট্য যদি ধরা যায়, এর জীবনকাল 120 থেকে 130 দিন। আর সাধারণত জুন মাসের প্রথম সপ্তাহে এটা হারভেস্ট করা হয়। আর এই আমের খোসা খুবই পাতলা হয় এবং আঁশ থাকে না। পাকা আমের শ্বাস রসালো, সুগন্ধযুক্ত ও মিষ্টি হয়। সবচেয়ে বড় কথা হলো এই আম পাকার পর শক্ত থাকে। সাধারণত আমাদের যদি গ্রাহক পর্যায়ে যে চাহিদাটা, যে আম যদি শহর অঞ্চল থেকে শুরু করে যদি কোনো অনুষ্ঠানে সার্ভ করার ক্ষেত্রে দেখা যায় যে আম যদি বেশি নরম হয়ে যায়, ওই আমটার একটা মার্কেট ভ্যালু অটোমেটিকলি কমে যায়। তো নাগফজলি আমের এটা সবচেয়ে বড় মার্কেট ভ্যালু, যেটা হচ্ছে এই আমটা পাকার পর এর যে ইয়াটা পোর্শনটা খুব শক্ত থাকে, যার কারণে এটা পচে যাওয়ার সম্ভাবনাটা খুব দ্রুত কমে যায় এবং অনেকদিন ধরে এটা রেখে খাওয়া যায়। আর যেহেতু নাগফজলি আমটি আমাদের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে, এর কারণে সারা বাংলাদেশ তথা সারা বিশ্বব্যাপী নাগফজলি আমের যে চাহিদাটা, এটা বৃদ্ধি পেয়েছে। আর আগে শুধু নাগফজলি আমের চাহিদাটা আমাদের দেশের মধ্যেই সীমাবদ্ধ ছিল, তবে এখন আমাদের বিভিন্ন দেশ, বিশেষ করে কাতার, সৌদি আরব এবং ওমান সহ বিভিন্ন দেশেও নাগফজলি আমের এই চাহিদাটা বেড়ে গিয়েছে এবং এখানে যারা বসবাসকারী প্রবাসী ভাই বোনেরা নিয়মিতভাবে এই নাগফজলি আম প্রসেস করে যে যথাযথ উপায়ে এখান থেকে ওই সকল দেশে রপ্তানি করছে।
1: আপনাকে আন্তরিক ধন্যবাদ, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা একজন ক্রেতা পেয়েছি, চলুন কথা বলি। আপনার নাম পরিচয় বলবেন।
2: আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, আমি হচ্ছে চাকরি করি, পাশাপাশি ভ্রমণ করতে ভালোবাসি।
1: আপনি নাগফজলি আম কিনতে এসেছেন, কেমন লাগছে?
2: আসলে খুবই ভালো লাগছে, একদম বাগান থেকে হচ্ছে আম কিনে নিয়ে যাওয়া, সেটা আসলে একদম ফ্রেশ এবং হচ্ছে বিষমুক্ত আম কিন্তু আসলে এখান থেকে পাওয়া যায়। সেই জন্যই হচ্ছে আমি নওগাঁতে এসেছি নাগফজলি আম কিনতে। আর নাগফজলি আমটা যেহেতু আমাদের জিআই পণ্য এবং ভৌগোলিকভাবে এই আমের একটা অনন্য বৈশিষ্ট্য রয়েছে, সেই জন্যই আসলে নাগফজলি আমটা কিনতে আসে।
1: এই জিআই পণ্য হওয়ার পরে কি অনুভূতি আপনার?
2: না, এটা তো আসলে আমাদের জন্য একটা গৌরবের বিষয়, গর্বের বিষয় যে আমাদের একটা পণ্য যেটা জিআই স্বীকৃতি পেয়েছে এবং সেই পণ্যটা একজন ভোক্তা হিসাবে আমি গ্রহণ করতে পারছি। সো এটা আসলেই ভালো লাগার একটা বিষয়।
1: সবাইকে কি বলবেন?
2: সবাইকে বলবো মৌসুমি ফল খান এবং বিশেষ করে যখন আমের মৌসুম আসে তখন হচ্ছে নাগফজলি, আম্রপালি সহ অন্যান্য যে আমগুলো আছে সেই আমগুলো আপনারা সবাই কিনুন এবং খান।
1: আপনাকে অনেক ধন্যবাদ।

বদলগাছের মতো নওগাঁর দুবলহাটি ও বলিহার রাজবাড়ির বাগানেও এই আমের গাছ ছিল বলে শোনা যায়। বর্তমানে বদলগাছি, ধামাইরহাট, পত্নীতলা ও মহাদেবপুর উপজেলার ব্যাপকভাবে নাগফুজদি আমের চাষ হচ্ছে। বদলগাছির শ্রীরামপুর, দেউকুড়ি, কোলা, ভান্ডারপুর, দীপগঞ্জ ও দুধকুড়ি গ্রামে এ আমের অসংখ্য বাগান গড়ে উঠেছে। জিআই স্বীকৃতি পাওয়ায় জাতীয় ও আন্তর্জাতিক বাজারে নাগফুজদি আমের পরিচিতি ও চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে, আসছে সেই সাথে বৈদেশিক মুদ্রাও। নাগফুজলি শুধু বাংলাদেশের নয়, পৃথিবীতে সেরা হোক এমন প্রত্যাশা নিয়ে আজ আমরা শেষ করছি আজকের আবহমান বাংলা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে আগামী আয়োজনে নতুন কোনো বিষয়ে।

0: ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত বাংলাদেশের ঐতিহ্যভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান আবহমান বাংলা এখানেই শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন রৌনক জাহান, সম্পাদনায় মোহাম্মদ মিজানুর রহমান, তত্ত্বাবধানে নুসরাত জাহান সুমি এবং প্রযোজনা করেছেন মোহাম্মদ সারোয়ার মোর্শেদ। অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, বরিশাল ও ঠাকুরগাঁও কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুরু হচ্ছে শ্রোতাদের অনুরোধের পল্লীগীতির অনুষ্ঠান পরাণের গান।

আষাঢ়ের মিষ্টি একটা রাত, আর এমন রাত খুব সুন্দর হয়, তাই না? ঘরের কোণে বসে যখন আমরা থাকি তখন মনে হয় ঝুম একটা বৃষ্টি নামবে, চারপাশটা কেমন নিঝুম হয়ে আসে। এমন একটা অদ্ভুত অলস রাতে আপনাদের সবাইকে পরনের গান আসর থেকে স্বাগত জানাচ্ছি আমি আহসান হাবিব বাপ্পি। আজকে শুরুতেই আপনাদেরকে এমন একটা গান শোনাব যে গান চিঠির কথা বলে। গানটির শিল্পী, কথা এবং সুর মিনা বড়ুয়া। ডিজিটাল এই যুগে, চিঠিপত্রের যুগে, মানুষ যখন খুব বেশি অভিমান করে বলে চায় না তোমার চিঠিপত্র, তখন আসলে তার মনের ভেতরের উল্টো কথাটি প্রকাশ পায়। আর এই গানটি যারা শুনতে চেয়েছেন তাদের নামগুলো একটু বলি। কুষ্টিয়া সদরের গোস্বামী দুর্গাপুরের উত্তর মাগুরা গ্রাম থেকে আমাদের লিখেছেন মোসাম্মদ সাকিরুন নিসা, মোসাম্মদ উর্মি খাতুন মিম এবং মোসাম্মদ মুন্নি খাতুন। চমৎকার এই চিঠিতে আপনারা গানটি শোনার আর্জি জানিয়েছেন। তো চলুন বন্ধুরা, আজকের আসরের প্রথম গানে আমরা যাই, চায় না তোমার চিঠিপত্র।

চমৎকার একটা গান দিয়ে শুরু হলো আমাদের আজকের যাত্রা। এই যাত্রায় কিন্তু আপনাদেরকে আরও সুন্দর সুন্দর গান শোনাবো, আমাদের সঙ্গে থাকতে হবে। এবারে গানটির জন্য আমাদের সীমানা পেরিয়ে সুদূর ভারতের পশ্চিমবঙ্গ থেকে একটি অত্যন্ত আন্তরিক চিঠি এসেছে। উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট থানার বেগমপুর গ্রাম থেকে আমাদের নিয়মিত প্রিয় বন্ধু আনারুল ইসলাম আষাঢ়ের বর্ষার শুভেচ্ছা জানিয়ে এই গানটির অনুরোধ পাঠিয়েছেন। জগৎ সংসারের এই ক্ষণস্থায়ী রূপ নিয়ে এক পরম আধ্যাত্মিক সৃষ্টি এই গানটি। লোকসঙ্গীতের মহান পুরুষ আব্দুল আলীমের সেই উদাস করা দরাজ ও কালজয়ী কণ্ঠে চলুন এই অসাধারণ গানটি উপভোগ করা যাক। এই যে দুনিয়া কিসেরও লাগিয়া,

মাঝে মাঝে হুট করে মনটা কেমন যেন উদাস হয়ে যায়, কোনো কাজে মন বসে না, চেনা চারপাশটাও তখন অচেনা মনে হয়। ঠিক এই একলা মনে রাকুতি নিয়ে চমৎকার একটি চিঠি এসেছে, আমাদেরকে পাঠিয়েছেন কুষ্টিয়া সদরের গোস্বামীপুরের মাগুড়া গ্রাম থেকে মোহাম্মদ শামীম হোসেন। রাধারমণ দত্তের অমর সৃষ্টিতে প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী শাহনাজ বেলির মায়াবী কণ্ঠে তিনি একটি গান শুনতে চেয়েছেন, ও আমার বন্ধু দয়াময়।

প্রিয় বন্ধুরা, আপনাদের পাঠানো প্রতিটা চিঠি আমাদের এই অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত, আরও সমৃদ্ধ করে তোলে। অনুষ্ঠানটি শুনতে শুনতে যদি আপনারও কোনো প্রিয় গান মনে পড়ে যায়, তবে এখনই মনের কথাগুলো লিখে ডাকযোগে পাঠিয়ে দিন আমাদের এই ঠিকানায়। প্রযোজক পরাণের গান, প্রযত্ন পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা, শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। আর যারা ইমেল করতে চান, ইমেল করার ঠিকানা আমি জানিয়ে দিচ্ছি, poranergan.bb@gmail.com এই ঠিকানাতে। এবারে যে চিঠিটি আমাদের হাতে আছে, এই চিঠিটি পাঠিয়েছেন পঞ্চগড় জেলা থেকে, হিমালয়ের কুলঘেঁষা, অত্যন্ত প্রিয় একটি জেলা পঞ্চগড়, দেবীগঞ্জের সুন্দর দিঘি হাজরাডাঙ্গা থেকে। ধুমধারাক্কা বেতার শ্রোতা ক্লাবের সভাপতি শ্রী দীপক চক্রবর্তী আমাদের লিখেছেন। তার সাথে রেডিওর সামনে বসে আছেন শ্রী বিথি চক্রবর্তী, শ্রী প্রিয়ম চক্রবর্তী, শ্রী বিকাশ চন্দ্র ঝা, দীপক কুমার শর্মা এবং মোহাম্মদ সোহেল রানা। এই পৃথিবী যেমন আছে তেমনি রবি। শিল্পী বাড়ি সিদ্দিকী, গানটির কথা এবং সুর বিজয় সরকার।

মনে হচ্ছে চমৎকার এই মিষ্টি রাতে, বর্ষার রাতে যারা যুক্ত হলেন এই মাত্র পরনের গানের সাথে, আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। এবারের গানটির জন্য দুটি আলাদা অঞ্চল থেকে চিঠি এসেছে। প্রথম চিঠিটি পাঠিয়েছেন রংপুরের পীরগাছা সৈয়দপুর থেকে আলোকিত মানুষ চাই আন্তর্জাতিক বেতার শ্রোতা ক্লাবের সভাপতি এটিএম আতর রহমান রঞ্জু। আর দ্বিতীয় চিঠিটি এসেছে যৌথভাবে রাজবাড়ির পাংশা ও গোপালগঞ্জের কাশিয়ানি হর্টিকালচার সেন্টারের ধূমপানমুক্ত বেতার শ্রোতা ক্লাবের পক্ষে মোহাম্মদ রেজাউল ইসলাম, আব্দুর রহমান, আনোয়ার হোসেন ও লুৎফর জোয়ারদার। এবং এই গানটি শুনতে চেয়েছেন মেহেদী হাসান মামুন জিয়নপুর চুড়িডাঙ্গা দৌলতপুর মানিকগঞ্জ থেকে। বাউল সম্রাট লালন শাহের এই খাঁচার পাখির গল্পে লোকসঙ্গীতের সম্রাজ্ঞী ফরিদা পারভিনীর দরদ মাখা কণ্ঠে চলুন গানটি শোনা যাক।

খাঁচার পাখির পর এবার আরও একটি পাখির গান। গোপালগঞ্জের কাশিয়ানী হর্টিকালচার সেন্টার থেকে ধূমপান মুক্ত বেতার শ্রোতা ক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুর রহমান চিঠি লিখেছেন। সাথে আছেন সুলেমান, আশিক বসাক, ইলিয়াস ও মাসুদ। এই গানটি আরও যারা শুনতে চেয়েছেন তারা হচ্ছেন আব্দুল কাদের ফকির, ফকির মোস্তফা কামাল পাশা, ফুলবাড়িয়া, ময়মনসিংহ থেকে। আপনারা সবাই মিলে শুনতে চেয়েছেন আমাদের সবার চেনা এক চিরন্তন বিরহের গান। প্রখ্যাত শিল্পী নিনা হামিদের কণ্ঠে চলুন শুনে আসি এই অনবদ্য গানটি, আমার সোনার ময়না পাখি। গানের কথা এবং সুর মোহাম্মদ ওসমান খান।

আমাদের হাতে সময় কম, তাই ঝটপট আরও কয়েকটা গান শোনাতে চাই। এবারে গানটি যারা শুনতে চেয়েছেন তারা হচ্ছেন মোহাম্মদ নাসিরুদ্দিন শরীফ, লিখেছেন আপনি নারায়ণগঞ্জের ফতুল্লার পূর্ব ইজদায়ের থেকে। এই গানটি শুনতে চেয়েছেন কবির ময়মনসিংহের ভালুকা থেকে। গানটির শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী, কথা এবং সুর হামিদুল ইসলাম। বন্ধুত্বর পীড়িতে

প্রিয় বন্ধুরা, শোনাব আয়োজনের শেষ গান। আর এই গানটির শিল্পী নূরজাহান আলিম, কথা এবং সুর তশের আলী, লোকসঙ্গীতের মিষ্টি কণ্ঠস্বর নূরজাহান আলিমের দরদমাখা কণ্ঠে আমরা চলে যাচ্ছি আজকের শেষ গানে।

প্রিয় বন্ধুরা, নূরজাহান আলিমের কণ্ঠে গানটি শুনতে শুনতে আমরা বিদায়ের কথা বলবো। বলবো যে আজকের পরাণের গান গ্রন্থনায় ছিলেন গোলাম মুস্তফা, উপস্থাপনায় আমি আহসান হাবিব বাপ্পি, সম্পাদনায় মোহাম্মদ আব্দুল আওয়াল, প্রযোজনায় মোহাম্মদ মনিরুজ্জামান। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, শুভরাত্রি।

এতক্ষণ আপনারা শুনলেন আপনাদের অনুরোধের পল্লীগীতির অনুষ্ঠান পরাণের কাম। বাংলাদেশ পিতা ঢাকা। এখন থেকে কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত 11টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মোহাম্মদ শহীদুল্লাহ। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই শহীদের আত্মত্যাগ এবং আহতদের অবদানকে স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আজ জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জুলাই শহীদদের সর্বোচ্চ সম্মান ও স্বীকৃতি প্রদান, আহতদের জীবনমান নিশ্চিত করা এবং তাদের পূর্ণাঙ্গ পুনর্বাসন ও সহায়তা প্রদান সরকারের পবিত্র দায়িত্ব। সময় সাপেক্ষ হলেও যথাযথ নিয়ম মেনে জুলাই শহীদদের বিচার এদেশের মাটিতেই হবে উল্লেখ করে তারেক রহমান বলেন, তবে বিচারের নামে কারো প্রতি যেন অবিচার না হয় এ বিষয়ে অবশ্যই সকলকে সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রী বলেন, অভ্যুত্থানের মাধ্যমে পাওয়া 5ই আগস্ট কোনো একক, কোনো ব্যক্তি বা দলের নয়, বরং দেশের প্রতিটি গণতন্ত্রকামী মানুষের অর্জন। প্রধানমন্ত্রী তারেক রহমান বিদেশে বিনিয়োগের মাধ্যমে লোকসানি ও বন্ধ রাষ্ট্রীয় মালিকানাধীন কারখানাগুলো পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। আজ রাজধানীতে আগার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসব কারখানা পুনরায় চালুর পদ্ধতিগত অগ্রগতি পর্যালোচনায় তিনি নির্দেশ দেন। বৈঠকে কর্মকর্তারা জানান, অনেক বেসরকারি প্রতিষ্ঠান ও কারখানাগুলোতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। শিল্প কারখানার পুনর্জীবনের জন্য তাদের প্রস্তাবগুলো যাচাই করে দেখা হবে। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, পুরো প্রক্রিয়াটি অবশ্যই স্বচ্ছভাবে সম্পন্ন করতে হবে। তিনি অপ্রয়োজনীয় বিলম্ব এড়িয়ে যত দ্রুত সম্ভব এই কার্যক্রম সম্পন্ন করতে কর্মকর্তাদের নির্দেশ দেন। অর্থ পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশি বিদেশি বিনিয়োগ যেভাবে আকৃষ্ট করা হচ্ছে তাতে প্রতিমান হয় বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। তিনি আজ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন। চট্টগ্রামকে লজিস্টিক্যাল হাব হিসেবে গড়ার পরিকল্পনা সরকারের রয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এখানে একটি চাইনিজ ইকোনমিক জোন সহ আনোয়ারায় 600 একর জমিতে একটি ফ্রি ইকোনমিক জোন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বৈচিত্র্য ভিন্নমতের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতে প্রয়োজন মুক্ত এবং দায়িত্বশীল বুদ্ধি চর্চা। তিনি আজ রাজধানীর তেজগাঁওয়ে আলুম্মা জার্নাল ও ওয়েবসাইট এর উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন। বর্তমান বিশ্ব এক গভীর জটিল সংকটের মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, এই পরিস্থিতিতে কোনোভাবেই একক কোনো আদর্শ, দর্শন ও চিন্তার আধিপত্য মানব সভ্যতার জন্য স্থায়ী সমাধান হতে পারে না। তিনি বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মে যখন বিভ্রান্তি, বিভাজন ও ভাষাভাষা আলোচনা দ্রুত বাড়ছে, তখন জ্ঞান, নৈতিকতা ও দায়িত্বশীলতার ভিত্তিতে গড়ে ওঠা বিশ্বাসযোগ্য বুদ্ধিবৃত্তিক উদ্যোগ অত্যন্ত জরুরি। বিদ্যুৎ এবং জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অরিন্দ ইসলাম অমিত বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বর্তমান সরকার নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে সৌর বিদ্যুতের উপর বিশেষ মনোযোগ দিয়েছে। তিনি আজ যশোর জেলা স্কুল মাঠে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং জেলা স্কুলের 10তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সরকার আগামী 5 বছরের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে 10,000 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। খেলার খবর, বিশ্বকাপ ফুটবল। ফিফা বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের টেক্সাসে এখন কানাডা মরক্কোর মোকাবেলা করছে। এছাড়া রাত 3টায় ফিলাডেলফিয়ায় ফ্রান্স প্যারাগুয়ের মুখোমুখি হবে। এছাড়া শেষ 16 বাকি দলগুলো আর্জেন্টিনা, ব্রাজিল, নরওয়ে, মেক্সিকো, ইংল্যান্ড, পর্তুগাল, স্পেন, যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, মিশর, সুইজারল্যান্ড এবং কলম্বিয়া। আবহাওয়াবিদ জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে আজ সন্ধ্যে 6টা থেকে পরবর্তী 48 ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ঢাকা আবহাওয়া অফিস আরও জানায়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, তিন নম্বর স্থানীয় সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সময়ের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আগামীকালের ঢাকা ক এর অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মাহমুদুল হাসান। পথ ও পাথেয় অনুষ্ঠানে ইসলামের দৃষ্টিতে ব্যবসা বাণিজ্য ও মুনাফা সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ কামরুল ইসলাম। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6টা 50 মিনিটে। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7টা 20 মিনিটে। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল 8টা 30 মিনিটে বর্তমান সরকারের জাতীয় প্রতিশ্রুতি নির্বাচনী ইশতেহার 2026-এর আলোকে আলোচনা অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ সকাল 9টা 5 মিনিটে। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11টা 30 মিনিটে। দেশের আর্থসামাজিক উন্নয়নে প্রবাসীদের অবদান এবং তরুণ সমাজের কেরিয়ার গঠন বিষয়ক ফোন ইন অনুষ্ঠান প্রবাসী কল্যাণ ও কেরিয়ার লাইন সোমের বেলা 2টা 20 মিনিটে। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টিশীল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল 4টা 5 মিনিটে। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা বিকেল 5টা 10 মিনিটে। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে 6টা 5 মিনিটে। সন্ধে 7টা 5 মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7টা 30 মিনিটে। রাত 8টা 10 মিনিটে জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টিশীল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9টা 5 মিনিটে বেতার ম্যাগাজিন উত্তরণ। শ্রোতাদের অনুরোধের ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান নিবেদন শুনবেন রাত 10টায়। এছাড়া FM 90 মেগাহার্সে রাত 12টা 15 মিনিটে নিশুতি অনুষ্ঠানে শুনবেন নাটক পূর্বীর পূর্বরাগ, রচনা অচিন্ত কুমার ভৌমিক, প্রযোজনা মোহাম্মদ মজিবুর রহমান। FM-এর অনুষ্ঠান FM 92 মেগাহার্সে সন্ধে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 106 মেগাহার্সে সকাল 6টা থেকে বেলা 12টা 10 মিনিট এবং বেলা 2টা 15 মিনিট থেকে রাত 11টা 15 মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা ক এর অনুষ্ঠান। FM 90 মেগাহার্সে সকাল 7টা থেকে সকাল 9টা পর্যন্ত ঢাকা ক এর অনুষ্ঠান। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 35-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। রংপুর বিভাগ সহ রাজশাহী, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, রাঙামাটি, চাঁদপুর এবং চুয়াডাঙ্গা জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে 37.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নিকলিতে 23.5 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.1 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 62%, সন্ধ্যে 6টায় 57%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:16, সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:50। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা, একটি ঘোষণা। ট্রান্সমিটারে যান্ত্রিক ত্রুটির কারণে রাত 10:44 থেকে রাত 10:54 এই 10 মিনিট মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজে কোন অনুষ্ঠান প্রচার করা সম্ভব হয়নি, এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। ঘোষণাটি শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্টজ এবং FM 106 মেগাহার্টজে, FM 102 এবং FM 90 মেগাহার্টজে। এবং শুনবেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং তরজমা।

0: صدق الله العظيم.
1: আর কেউ যখন যথাযোগ্য সম্মানের সাথে তোমাকে সালাম করবে, তখন তোমরা আরো উত্তম ভাবে তাকে জবাব দাও, অন্তত অনুরূপ ভাবে তো বটেই। বস্তুত আল্লাহ প্রতিটি বিষয়ের হিসাব গ্রহণ করবেন। একে অন্যকে সালাম করা ইসলামের শিক্ষা। কেউ সালাম জানালে অনুরূপ অথবা আরো উত্তম ভাষায় তার জবাব দিতে হয়।
2: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতাবন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: بسم اللہ الرحمن الرحیم السلام علیکم بنگلہ دیش بیتار ڈھاکہ سکال چھٹا آج روبیبار ایکوشے آشاڑ چودوشو تیتریش بنگابد انیشے محرم چودوشو آٹھ چلیش ہجری پانچی جولائی دو ہزار چھبیش خریشٹابد سوندر سکالے شروتا دیر پرتی رہل آمادیر پران ڈھالا بھالوباسا انیک انیک پریتی আর শুভেচ্ছা। শুরু হল আমাদের আজকের অধিবেশন।
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্টজ, এফএম 106 মেগাহার্টজ এবং এফএম 102 মেগাহার্টজে। বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে মোহাম্মদ আব্দুল্লাহিল মাহমুদ সেতু, ফরহানা খান পুরবী ও তানিয়া সুলতানা। প্রকৌশল দায়িত্বে রয়েছেন উত্তম চন্দ্রগুপ, সৈয়দ মোহাম্মদ সোহাইল আনোয়ার, আতিকুর রহমান পলাশ, শামীম আহমেদ ও শাকিল আহমেদ। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন রওনক জাহান।
2: অধিবেশনের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত। আজ সুরা রাদ এর ২৪ থেকে ২৬ আয়াত পর্যন্ত তিলাওয়াত করছেন কারি মাহমুদুল হাসান।
3: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।